আর কোনোখানে কেহ পাইবে না তাই। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান, যখন জন্ম নিনু কত অসহায় ছিনু, কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু, ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু। এরকম আরো অনেক লেখা, অসংখ্য গল্প, দেখা যাক আবার কোনোদিনই শোনাবো। আজ কিন্তু সময় প্রায় একদমই শেষ। ও আচ্ছা, বলতে বলতে দেখি একজন কেউ এসেছেন, আজকে চিরন্তনী শুনতে পাচ্ছি না, খুব খারাপ লাগছে। প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। তাই আপনি শুনতে পাচ্ছেন না কেন? আমাদের তো অনেকেই লিখলেন, তারা দিব্যি শুনতে পেয়েছেন। বলতে পারছি না দাদা, যাই হোক, পরের দিন আপনি নিশ্চয়ই আসবেন, কেননা আমরা প্রত্যেক দিনই চিরন্তনী নিয়ে, গল্প নিয়ে, গান নিয়ে আপনাদের কাছে চলে আসি। আর আজকে অবশ্য চিরন্তনী শেষ করার মুহূর্ত এসে গিয়েছে, আমার পরে ভোরাই নিয়ে নমস্কার কলকাতা নিয়ে আপনাদের কাছে আসবেন অরুণিমা ঘোষ। আর আগামীকাল আপনাদের কাছে চিরন্তনীতে গল্প শোনাতে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য। আমি আশা করছি রবিবার দিন আমার গলায়, সঠিক গলায় আপনাদের গল্প শোনাতে পারবো। সবাই খুব ভালো থাকবেন, যদিও ওয়েদারটা সত্যি খুব ডেঞ্জারাস হয়ে রয়েছে, প্রচণ্ড গরম, সাংঘাতিক ঘাম, এবং মেঘ গুড়গুড় যতটা করছে ততটা বৃষ্টি হচ্ছে না। এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমাদের চলতে হচ্ছে, তাই অনেকেই হয়তো আমার মতো পরিস্থিতিতে, আমি দেখলাম আরও কয়েকজনকে, তাদেরও বললাম ভাই তোমরা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাও, নিজেকেও বলছি। আর আপনাদের আরও একবার ধন্যবাদ জানাই যারা আমার জন্য প্রার্থনা করছেন যে তাড়াতাড়ি গলাটা ঠিক হয়ে যাক, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। যখন যাবে তখন মনে হবে ইস এমনটা কী করে হলো। যাক, আজ কিন্তু সময় একদমই আর প্রায় শেষ, তাই আপনাদের কাছে আর একবার বলে রাখি সবার, যদিও জানেন যারা আসেন, যারা নতুন নতুন আসবেন বলে ভাবেন বা লিখবেন বলে ভাবেন, তাদের জন্য বলা অবশ্যই চিরন্তনী শুনবেন, অবশ্যই FM রেনবো 107-এর সঙ্গে থাকবেন। চিরন্তনীতে কী কী শুনতে চান, কার গল্প বা কোনো ঘটনা, অবশ্যই আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছে পূরণ করার। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আজ আপনারা তো জেনে গিয়েছেন, যেতে যেতে বন্দে মাতরম এই ধ্বনির সঙ্গে সঙ্গে আমরা আমাদের চিরন্তনী শেষ করি। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল উজ্জ্বল ভট্টাচার্যের কাছে শুনবেন গল্প। আর এই মুহূর্তে রয়েছে বন্দে মাতরম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com-এ, AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com-এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আচ্ছা, এই সকালবেলা কি আপনি বলছেন
2: কি গরম রে বাবা, একটু শান্তি নেই?
1: সত্যি তাই, ওদিকে শান্তির খোঁজে আরেকজন হয়তো বা বলছেন রীতিমতো করে,
2: ও পরীক্ষা শেষ হলেই শান্তি।
1: হ্যাঁ, আপনার বাড়ির যে বাচ্চাটা সে হয়তো বলছে। ওদিকে চাকরিজীবী তিনি হয়তো বলছেন,
2: শনিবারটা কবে আসবে, শনিবার এলেই শান্তি।
1: মা বলছেন, একদিন কেউ যদি মা জল দাও না বলে তাহলেই শান্তি। আর বাবা ভাবছেন, ক্রেডিট কার্ডের বিলটা যদি এমাসে একটু কম আসে তাহলেই শান্তি। আর যিনি আপনাদের সব কিছু সামলান, হয় মা কিংবা বাবা, দাদু দিদা যেই হন না কেন,
2: উফ, এসিটা চালিয়ে চালিয়ে না করে যা তা করে ফেলছে।
1: ইলেকট্রিক

টেবিলটা কমেলেই শান্তি, আমরা শান্তির খোঁজে। আর সেই শান্তি নিয়ে কিন্তু আজ কথা বলতে বসা। গুড মর্নিং আরপি রয়েছে আপনার কানে শুধুমাত্র 107-এ। আজ ভোরাইতে শান্তির খোঁজে, না আপনি বলবেন না শান্তি ওই শ্মশানে। শান্তির কি শুধুমাত্র শ্মশানে থাকে? না, তার আগে কিন্তু শান্তির মাকে আমরা খোঁজ করি, শান্তির বাবাকে খোঁজ করি। আসুন না আজ বলি একটুখানি ওং শান্তি ওং। হ্যাঁ, ওং শান্তি ওং। আর সে ওং শান্তি ওং বলতে গিয়ে আমরা কি বলবো? অবশ্যই রাঘবকে বলবো, রাঘব গেয়ে ওঠো ওং শান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: ভোরবেলায় এসে ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমোতে যাওয়া, ওহ ঘুমোতে যাওয়ার সময় বাপ রে বাপ কি গরম নাই পড়েছে, কোথায় শান্তি? ওফ একটু যদি শান্তি মেলে, ও ওপরের আকাশ দেবতা, বরুণ দেবতা, তুমি যদি একটু মুখ তুলে চাইতে, একটু ঝমঝম ঝম বৃষ্টি হতো, একটু ঠান্ডা হতো, আবার বৃষ্টি হলো হয়তো, কিন্তু একটা গরম গরম ভাব, একটা ভ্যাপসা ভাব, দোষ এত বৃষ্টি হলো তাও শান্তি নেই। সত্যি তাই, আমরা প্রত্যেকেই সারাক্ষণ সেই শান্তির খোঁজে। আসুন না আজকের এই শান্তির খোঁজে আরও একটু জোরদার হোক, খানা তল্লাশি হতে পারে, খানা তল্লাশি করে আমরা খুঁজে আনবো সেই শান্তিকে। সবাই আমরা শান্তি চাইছি, অথচ আমরা কেউ ঠিক জানি না সেটা কোথায় পাওয়া যায়। কেউ পাহাড়ে যাচ্ছেন, কেউ সমুদ্রে যাচ্ছেন, কেউ অরণ্যে যাচ্ছেন এই এতটা গরমিতে, আর ওদিকে কেউ বা এই পাহাড় অরণ্য সমুদ্র এসব জায়গায় না গিয়ে মেডিটেশন করছেন, শান্তি চাই শান্তি খোঁজে। কেউ আবার মোবাইল সাইলেন্ট মোডে দিয়ে ভাবছেন এইবার বুঝি জীবনটা শান্তি পেল। কিন্তু মিনিট পাঁচেক বাদেই ট্রিং ট্রিং ক্রিং ক্রিং ব্যাংক থেকে ফোন, স্যার আপনার জন্য প্রি অ্যাপ্রুভড লোন আছে। সবাই ব্যস্ত কিন্তু আমরা খুশি কজন। বন্ধুরা একটা সময় ছিল মানুষ সন্ধেবেলা ছাদে হাঁটত, পাড়ায় আড্ডা দিত, চিঠি ছিল, অপেক্ষা ছিল, এখন সব কিছু ইনস্ট্যান্ট, খাবার ইনস্ট্যান্ট, খবর ইনস্ট্যান্ট, প্রেম ইনস্ট্যান্ট, ব্রেকআপ হ্যাঁ সেটাও কিন্তু ইনস্ট্যান্ট, বলে শান্তি সেটাও বোধহয় ইনস্ট্যান্ট। হ্যাঁ আজ শান্তির খোঁজ নিয়ে, শান্তিকে খুঁজতে গিয়ে আমরা ছোট ছোটভাবে আমাদের লাইফের বিভিন্ন দিকগুলোতে একটু চোখ রাখবো, আলো ফেলবো। তাহলে এই মুহূর্তে শান্তির গান, শান্তিনিকেতনের গান, আমাদের শান্তিনিকেতন পিউ এবং অন্যান্যরা সবাই মিলে গাইছে আমাদের শান্তিনিকেতন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: চরমজিতে 20 মিনিট হয়ে 39 সেকেন্ডস রয়েছে। আর আপনার কানে 107 আজ শান্তির খোঁজে। আমি আপনি আমরা সকলে শান্তি শান্তি শান্তি। তুমি কোথায় আছো, কিভাবে আছো, কিভাবে আমার কাছে পৌঁছবে, আমাকে ধরা দেবে, এই জিজ্ঞাসা, এই খোঁজ হ্যাঁ চলছে, চলবে একবারে 7টা পর্যন্ত। আগে মানুষ বলতো সময় কাটছে না, আর এখন বলে সময় কোথায়। এমনকি এখন মানুষ রিল্যাক্স করার জন্যও কিন্তু শেডিউল বানায়। সকাল 6টায় যোগব্যায়াম, 7টায় হচ্ছে মোটিভেশনাল ভিডিও, সেটা দেখতে হবে, 8টায় হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট ক্লাস। এত স্ট্রেস ম্যানেজ করতে গিয়ে আবার নতুন স্ট্রেস আমরা তৈরি করে ফেলছি। শান্তির সবচেয়ে বড় শত্রু কি কি বলবেন, মোবাইল নাকি বলবেন বন্ধু? একটা ছোট প্রশ্ন করি, আপনি শেষ কবে মোবাইল ছাড়া 30 মিনিট কাটিয়েছেন বলুন তো? আজ

ভোরবেলায় সেই জিজ্ঞাসাটা আমাদের মধ্যে থাকুক। মোবাইলটা না পেলে আই আমার মোবাইলটা কোথায় গেল, কোথায় তো রেখেছিলাম, হ্যাঁ কোথায় গেল, এই তোরা সব গন্ডগোল করিস মতো, এখানে ওখানে নিয়ে চলে যাস, এরকম মারাত্মক ধরনের আমরা স্ট্রেসের মধ্যে পড়ে থাকি। এতটাই স্ট্রেসফুল হয়ে যাই, ভাবা যায় না মোবাইলটা কোথায় গেল, যেন সেটা আমার প্রাণভোমরার থেকেও বেশি কিছু। সেই কারণেই আরপি জিজ্ঞাসা করেছে যে আপনি শেষ কবে মোবাইল ছাড়া 30 মিনিট কাটিয়েছেন। ভাবছেন তো, হ্যাঁ আজকাল মানুষ কিন্তু ঘুম থেকে উঠেই প্রথমে কি দেখে, না সূর্যের দিকে তাকায় না, পূব দিকে চোখ রাখে না, দেখে হোয়াটসঅ্যাপে। অনেকেই সকালে উঠে প্রার্থনা করার আগে নোটিফিকেশন চেক করেন, আর নোটিফিকেশন না থাকলেও বারবার ফোন খুলে দেখেন কিছু এলো নাকি। একটা কথা বলি, একটা ছেলে বলল, মা আমি হিমালয়ে গিয়ে শান্তি খুঁজব। মা বললেন, ঠিক আছে কিন্তু চার্জার নিতে ভুলিস না কিন্তু। হ্যাঁ সেই যে শান্তির খোঁজ, সত্যি কোথায় বলা খুব মুশকিল। সত্যি বলতে কি, প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে কিন্তু একই সঙ্গে আমাদের মনটাকে সত্যি কি ব্যস্ত করে দেয়নি। এটুকু নিজেকে প্রশ্ন করুন না, তাহলেই দেখবেন

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: বেশি কিছু নয়, শুদ্ধ প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের।

0: আকাশবাণী কলকাতা এফএম ডিম্ব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন আদিবাসী সম্প্রদায়ের প্রতি তাদের এই নিষ্ঠা প্রশংসনীয়। তিনি আরও বলেন বৈঠক চলাকালীন উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন এবং তাদের ক্ষমতায়ন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তিন দিনের সফরে আজ কর্ণাটক, গোয়া এবং কেরালামে যাচ্ছেন। সফরের প্রথম দিনে কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অব লিভিং ফাউন্ডেশনের 45 বছর পূর্তির উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এরপর কর্ণাটকের দাভাঙ্গিরেতে ইউনিভার্সিটি বিডিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে বিতাড়িত করার ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে এক জনসভায় শ্রী শাহ বলেন সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এবছরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার সংশোধিত তারিখ ও অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। এনটিএ জানিয়েছে আগামী 31 মে এবং 6 ও 7 জুন পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সাড়ে তিনের যুদ্ধবিরতির বৃদ্ধির সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সহমত হয়েছে, তবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পর এই চুক্তি চূড়ান্ত করা হবে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF জানিয়েছে বর্তমানে শ্রীলঙ্কার পরিস্থিতির উন্নতি হলেও ঋণ দেওয়ার ক্ষেত্রে সেদেশের অর্থনৈতিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংস্কার কর্মসূচির 5ম ও 6ম দফার যৌথ পর্যালোচনা করার পর IMF এই সিদ্ধান্তে এসেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
4: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। PM সূর্যঘর মোফত বিজুলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
5: নমস্কার এবং নমস্কার, নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতায় রয়েছে আরপি। আর ওদিকে তখন ঘটিতা তখন খুব ছোট, খুব ছোট, স্কুলে যায়, পড়াশুনো করে। তো একদিন কালবৈশাখী ঝড় হয়েছে, প্রচণ্ড গরম, ওদিকে ইলেকট্রিসিটি চলে গেছে, কি আর করবে। ঘটিতা করেছে কি না, তার খাতার পাতা থেকে একটা একটা করে পাতা ছিঁড়ছে আর নৌকো বানাচ্ছে আর ওদিকে এদিক ওদিকে কালার করছে, এদিক ওদিকে ছড়িয়ে দিচ্ছে রীতিমতো করে। তো হঠাৎ করে মা দেখে একেবারে চপ্পল ছুঁড়ে মারলেন। পায়ের যে চপ্পলটা ছিল, চপ্পলটা গিয়ে পড়লো এত ঘটিতার পিঠের ওপর। উফ, সে যে কি দ্রুম দমাস করে লাগলো আর বলাই যায় না। তারপর খেকিয়ে উঠলেন ঘটিতার মা। ও হো হো, আরে শয়তান কোথাকার, হাড় বজ্জাত কোথাকার, তোর বাবা তোকে ওই খাতাটা এনে দিয়েছিল, হ্যাঁ, লেখাপড়া করবার জন্য, অঙ্ক করার জন্য, এটা ওটা লেখার জন্য, হ্যাঁ, নৌকো বানাবার জন্য নয়। তখন ঘটি কি বললো, তখন বললো, মা, আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি, তোমাকে এটাই

বুঝতে চাইছি, বাবা যে তোমাকে জুতোটা এনে দিয়েছিল সেটা তোমার পরার জন্য, আমার পিঠে জুতোটা ছুঁড়ে মারবার জন্য নয়, বুঝেছ? কোচকাটি কোচমিথি সঙ্গে আরবি অসতমা সদগামায়া অরিজিৎ আপনার কানে শুধুমাত্র 107 এ। নমস্কার কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। জানেন কি, এই যে রবিবার, এই যে রোববার, হ্যাঁ সেই রোববার কিন্তু ফের টানা 8 ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। বিকল্প কোন রাস্তা দিয়ে আপনি গাড়িতে করে যেতে পারেন, আপনার কাজকর্ম ডেফিনেটলি থাকতে পারে ওই সব এলাকায়, কিন্তু কিভাবে আপনি যাবেন সেই সমস্যার সমাধান করবে আরপি আজ নমস্কার কলকাতায়। কোথা থেকে বক্সে আসবে বাঘ, অসম, বিহার নাকি অন্য কোনো জঙ্গল থেকে জানাবে আরপি। তাও জানেন কি, প্রতিবেশীর পাশে ভূমিকম্প বিধ্বস্ত নেপালের 8 জেলায় কি কাণ্ড ঘটেছে, 8 জেলায় কি কাণ্ড ঘটেছে আরপি জানাবে সে কথা। তীব্র গরমেও, কিভাবে আপনি কুল কুল থাকবেন, ঠান্ডা ঠান্ডা থাকবেন আজ, হ্যালো ডক্টর, হ্যাঁ এই বিভাগে থাকবে সেই কথা। জানেন কি, বিশ্ব রেকর্ড গড়ে বিশ্বকাপের সোনা কাকে হারালেন, কে হারালেন, কীভাবে হারালেন, সেসব কথা আজ নমস্কার কলকাতায়। মহাকাশে ভারতের ইতিহাস, চাঁদের দক্ষিণ মেরুতে এমন কি ঘটল যে একেবারে ভারত ইতিহাস তৈরি করল। জানেন কি, কৃত্রিম ডিম থেকে জন্ম নিয়েছে, হ্যাঁ কৃত্রিম ডিম থেকে জন্ম নিয়েছে 24টি মুরগি ছানা। তাহলে যেসব পাখি বিলুপ্ত হয়ে গেছে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো, গবেষণা কি বলছে, একেবারে টাটকা তাজা শুনতে মজা খবরাখবর। জানেন কি, চন্দ্রাভিযানে ভারতের বিক্রমে পথ খুলেছে নাসার, এবার কি ঘটতে চলেছে আর পি জানাবে সে কথা। শুধুমাত্র তাই নয়, সেই সঙ্গে টাটকা তাজা শুনতে মজা করে চোখ ছানা বড় করা খবর, সেরকম কিন্তু থাকবে আজ নমস্কার কলকাতায়। তাহলে কোচ খাটি কোচ মিথি আরপির সঙ্গে পথ চলা নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে গানে গানে অরিজিৎ এবং শ্রেয়া, হোক না আজকের শুরুটা।
4: রূপা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু আপনাদের পাঠানো সেই সব রিকোয়েস্টগুলো, গান মিলন্তের রিকোয়েস্ট, কে কি পাঠিয়েছেন এখানে চটপট চটপট করে বলে দিই, 9903653992 একেবারে আপনাদের মুখস্থ। আর সেই কারণেই বলার আগেই চলে আসে টুইটে বই বই চুঁই চুঁই করে আপনাদের মেসেজগুলো। ওকে, চল রাস্তায় সাজি ট্রামলাইন অটোগ্রাম মুভি থেকে প্লিজ শুনিয়ে দিও, সৌভিক ঢাকুরিয়া থেকে এমন রিকোয়েস্ট করেছে। ওকে থ্যাংক ইউ, গুড মর্নিং, এমনটা কে বলেছেন। আর সেই সঙ্গে একটা হেভি হেভি ওকে আকাশবাণীর ছবি কিন্তু একেবারে দিয়ে দিয়েছেন, কে না লেখেননি, কিন্তু কিন্তু কোথেকে বাজে, ডিপি থেকে বাজে, ডিপি থেকে মানে ডিপি ডিপি খুঁজে আরপি বের করছে, তার নামটা হচ্ছে অঞ্জনা মল্লিক। হতে পারে তিনি অন্য কারো ফোন ইউজ করছেন, এটাও হতে পারে অঞ্জনা রঞ্জনা সঞ্জনা, আহ তাহার নামটি রঞ্জনা, আর আমার গ্রামে যে পাখিটি থাকে তার নামটি খঞ্জনা, হতে পারে, নামটা লিখলে ভালো হতো। ওকে থ্যাংক ইউ। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে কি লিখেছেন, আমার অনুরোধ রোমিও মুভি থেকে শিল্পী জুবিন গর্গের কণ্ঠে তোকে দিলাম এই গানটা শোনাবে, প্লিজ শোনাবে। ওকে গুড মর্নিং, গুড মর্নিং, মন মানে না কে তুমি নন্দিনী 2.0 পারলে শুনিয়ে দিও, উৎপলের রিকোয়েস্ট রয়েছে বেহাল থেকে। ওকে সেসব কথা আসবে, সেসব কথা ফিরবে আসবে, কিন্তু তার আগে একটাই কথা বলার, আপনি আজকে কোন টপিক নিয়ে চুঁচি পুঁই পুঁই চুঁই চুঁই করে মেসেজ পাঠাবেন সেটা জানাবে আরপি এক গান বিরতির পর। এই মুহূর্তে কিন্তু আরপির একটা পছন্দের গান হয়ে যাক, হয়ে যাক, ফ্ল্যাশব্যাক সঙ্গে সেই গানটা হয়েই যাক, যেটা নেই, যেটা এখন আমরা লিখি না, কিন্তু সেটার জন্য মন আনচান করে।

0: মেসেজ যতই আসুক চিঠির মূল্য ওহো জাস্ট ফাটাফাটি।
1: FM Rainbow তে Rainbow Flashback Song।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল, হালচাল
4: আজকের হালচালটি কেমন, হ্যাঁ সেটা কিন্তু জানতেই হবে, কারণ আপনি কতটা ঘামবেন, কতটা রাগবেন, কতটা ফেটে পড়বেন অন্যের ওপর, মানে কেউ যদি সামান্যতম দোষ করে, মাথা না পুরো গরম হয়ে আছে, আর মাথা গরম করিস না, হ্যাঁ এমন হুমকি টুমকি দেবেন আর কি। তার জন্য ডেফিনেটলি আজকে সকালবেলায় আপনাকে এই ওয়েদার অফিসের খবরাখবরগুলো ডেফিনেটলি রাখতেই হবে। আজ কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে আজ 33 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 34.4 ডিগ্রি সেন্টিগ্রেড -0.7, মিনিমাম টেম্পারেচার ছিল 28.2 ডিগ্রি সেন্টিগ্রেড +1.1 ডিগ্রি সেন্টিগ্রেড। ম্যাক্সিমাম হিউমিডিটি, হ্যাঁ সেটাও কিন্তু কোনো অংশ কম ছিল না, 93%, মিনিমাম হিউমিডিটি 66%। আপনি বলতে পারেন, আপনারা জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা এই এই যে হিউমিডিটির ব্যাপারটা, সেটা তো প্রায় শীতকালেও কিন্তু ওই রকম থাকে, সামান্য কিছু কমে, কিন্তু শীতকালের চাইতে এই সময় ওহো কি জঘন্য, কি জঘন্য, ঘাম শুকোতেই চায় না। দেখবেন একটু যদি সার্চ করেন সার্চ ইঞ্জিনে, তাহলে আপনি দেখতেই পারেন, ওখানে দেখবেন ফিলিং 49 ডিগ্রি, আপনি রয়েছেন হয়তো 34 ডিগ্রিতে, কিন্তু ফিলিং 49 ডিগ্রি, এটাই হচ্ছে।

কিন্তু কিন্তু এই মুহূর্তে রয়েছে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান, যারা অলরেডি বেড়াতে গেছেন সমুদ্র উপকূলবর্তী এলাকায়, তাদের জন্য কিন্তু রয়েছে সতর্ক বার্তা। কারণটা কি না, 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, হ্যাঁ কখনো সখনো কিন্তু সেটা 60 কিলোমিটার পৌঁছতে পারে। কিন্তু এই ঝোড়ো হাওয়া কোথায় বইতে পারে? বইতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সেই সঙ্গে নর্থ ওড়িশার কোস্টাল এরিয়াতে, নর্থ ওড়িশা অর্থাৎ উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকা, একই সঙ্গে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিন্তু 40-50 এমনকি 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য সতর্ক বার্তা, প্লিজ এই এই সময়টা কিন্তু যাবেন না। আজকের দিনটা অন্তত বারণ করা হচ্ছে, আজ 29 তারিখ বিকেলবেলা এইরকম একটা সম্ভাবনা রয়েছে, অতএব অতএব সেটা আপনারা এড়িয়ে চলুন। এমনটা বলতে বলতে আপনার হাতটা নিশ্চিত করছে, আজকে মেসেজটা পাঠানো হল না, আরপি এখনও টপিকটা দিল না, সেই মজাদার টপিক নিয়ে ফিরবে আরপি আফটার কানি শুধুমাত্র 107-এ। কিন্তু তার আগে কোন কথা রয়েছে, তার আগে যে বাদল সরকারের গান ডেফিনেটলি রয়েছে আপনার জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এইবার কিন্তু আপনাদের জন্য রয়েছে টপিক, কি সেই টপিক? আজ কিন্তু হেল্পিং হ্যান্ড, আপনি কি চাইবেন, আপনি কি চাইবেন? কিন্তু ব্যাপারটা তার আগে একটু খুললাম খুল্লা করে বলতেই হয়, শপিং ব্যাগটা বড্ড ভারী, প্রেমিক বর না তারা পাশে নেই, না থাকলেই বা কি? এবার কিন্তু ভাড়া করা যাবে ব্যাগ বইবার সঙ্গে। ভাবুন একবার, আপনি বাজার করেছেন, সেই বাজার আপনাকে পৌঁছে দেবে, আপনার বাড়িতে পৌঁছে দেবে সঙ্গী, তার জন্য একটু টঙ্কা টঙ্কা ইত্যাদি ইত্যাদি দিতে হবে ডেফিনেটলি। কিন্তু এমন সুযোগ

0: তো ছিল না, এমন সুযোগ তো ছিল না, এমনই কিন্তু খবরাখবর আমাদের ভারতে। কিন্তু কোথায় ঘটেছে সংস্থার নাম বলতে পারবেন না আপনি, কিন্তু স্টার্ট আপ সংস্থা যে শুরু করেছে এই বিষয়টা, সেটা আপনি কতটা অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করবেন, সেটাই হচ্ছে বিষয়। ওকে, কেবল মজার ছলে নয়, এই পরিষেবা রীতিমতো কিন্তু উপকারী। বিশেষ করে ধরুন কোনো হয়তো প্রেগনেন্ট মহিলা, তিনি তার শখের জিনিসপত্র কিনে বাড়ি ফিরছেন, একটা হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হতো, তার পাশে বর নেই, আবার প্রেমিক না না মানে প্রেগনেন্ট মহিলার প্রেমিক, যাই হোক একটা গোলমেলে ব্যাপার, তো যাই হোক তিনি হয়তো নেই, তাকে হেল্প করবার মতো কেউ নেই, কিন্তু এখন ভাড়া করলে সেই সঙ্গীকে পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে। বিশেষভাবে সক্ষম যারা তাদের ক্ষেত্রেও কিন্তু তারা হেল্পিং হ্যান্ড হয়ে কাজ করবেন। কম ওজন বইতেও যাদের শারীরিক সমস্যা হয় তারা হয়তো সত্যি ভরসা করবে কাকে, কাকে? ক্যারিম্যান, হ্যাঁ নাম দেওয়া হয়েছে এই এই গ্রুপের লোকজনদের নাম দেওয়া হয়েছে ক্যারিম্যান। ব্যাপারটা কী, ব্যাপারটা কী একটুখানি খুললাম খুল্লা করে বলতে হয়, নারী মাত্র কিন্তু অল্প বিস্তর শপিংয়ের নেশা থাকবেই থাকবে, পৃথিবীর প্রত্যেক নারীর পুরুষ সঙ্গেই বুঝি একমত হবে এই প্রসঙ্গে, ইচ্ছে মতন একগাদা শপিং করাই যায়, কিন্তু ব্যাগ বইবেকে? মেয়েটি হয়তো মনের আনন্দে কেনাকাটা করছে আর দোকানের বাইরে ভারী ব্যাগ হাতে অপেক্ষা করছে তার স্বামী অথবা প্রেমিক। এই চিরাচরিত ছবি আকসার দেখা যেত, কিন্তু এবার বোধ হয় সেটা বদলাতে চলেছে। এই কাজে পুরুষরা খুব একটা আনন্দ পেয়ে থাকে, আনন্দ করে প্রেমিকার ব্যাগ বইছি কিংবা স্ত্রীর ব্যাগ বইছি, এমন পুরুষ কজন কজন? সমীক্ষা করতে হবে, সার্ভে করতে হবে, সার্ভেতে যদি দু একজনকে খুঁজে পাওয়া যায় তো ভালো। তো যাই হোক, এমন অবস্থায় কিন্তু মুশকিল আসান হতে চলেছে এই চিরাচরিত ছবি, আমরা আর বোধহয় দেখতে পাবো না। এই কাজে পুরুষরা খুব একটা আনন্দ না আনন্দ পান না, আনন্দ না পেলেও কিন্তু ব্যাগ বয়ে দেওয়ার মানুষ ছাড়া যে মেয়েরা মানে কেনাকাটায় আনন্দ পান না, সে কথা তো বলাই বাহুল্য। তো এই কাজে কি হয়েছে না, কর্মব্যস্ত জীবনে প্রতিবার শপিংয়ে স্ত্রী অথবা প্রেমিকাকে সঙ্গ দেওয়া সবসময় পুরুষের পক্ষে সম্ভব হয় না, এই বিষয়টি ভেবে কিন্তু দিল্লির একটি স্টার্ট আপ সংস্থা তারা এই বিষয়টা শুরু করেছে। হ্যাঁ, একেবারে এই উদ্ভাবনী শক্তি নিয়ে, উদ্ভাবনী দৃষ্টি নিয়ে, ভঙ্গি বানিয়ে তারা হাজির। খোলসা করে বলা যায় যে দিল্লির লাজপত নগর, সরোজিনী নগর অথবা চাঁদনি চৌকে এক পা চলতে না চলতেই কিন্তু দোকান, সেখানে একবার কেনাকাটা করতে ঢুকলে আর সহজে বেরোনোর ইচ্ছে হয় না কারোরই, ফলে সঙ্গে আসা বাড়ির লোক বিরক্তি হয়, দূর আরও কত কেনাকাটা করবে। তো এমন অবস্থায় যদি সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসে তাহলে কেমন হয়? এক সংস্থা কি করেছে, ক্যারিম্যান নামের এক পরিষেবা চালু করেছে যার ট্যাগলাইন হচ্ছে ইউ সব উই ক্যারি। হ্যাঁ সত্যি কি, এটাতে যারা পুরুষরা তারা কি মুক্তি হবে? যাক বাবা, পয়সা যাচ্ছে যাক, আমাকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে না। কলকাতায় যদি এই ব্যাপারটা শুরু হয় কিংবা আমাদের পশ্চিমবঙ্গে যদি এই ব্যাপারটা শুরু হয় তাহলে আপনি কিভাবে ওটাকে অ্যাকসেপ্ট করবেন? না না না, অতগুলো টাকা খরচ করার কোনো মানে হয় না, বরং আমি আমার সঙ্গিনীর সঙ্গ দেব, সঙ্গে থাকবো। কি বলছেন আপনি, আপনি পজিটিভ নাকি নেগেটিভ, কোন দিকে রয়েছেন? অর্থাৎ না, আমি যখন সঙ্গ দিতে পারবো বরং ওই টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়া ভালো। বউ প্রেমিকাও একটা সঙ্গী পেলো, অতএব আমি একটি আমার মতো করে থাকতে পারলাম, আমার মতো করে কাজ করতে পারলাম। আপনি কি চাইবেন এমন সঙ্গী কিংবা সঙ্গিনী? কিংবা এমনও তো হতে পারে, এমনও হতে পারে যে কোনো পুরুষ হয়তো কেনাকাটা করছেন, অনেক সবজি টবজি কেনাকাটা করছেন, তারও একজন ক্যারিম্যান দরকার, হতেই পারে। কি চাইছেন আপনি, ছোট করে পুচকে করে লিখে পাঠান 9903653992 তে। আর এই মুহূর্তে কিন্তু, হ্যাঁ এই মুহূর্তে কোন গান ওয়েট করছে আপনার জন্য, কিন্তু সেই গানের রিকোয়েস্টকে পাঠিয়েছিল একবার দেখে নেওয়া, কিন্তু কে রিকোয়েস্ট পাঠিয়েছিল? চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আমাদের বন্ধু ঢাকুরিয়া থেকে সৌভিককে যতদূর সম্ভব পাঠিয়েছিল সেই গানের রিকোয়েস্ট, অতএব গান মিলান্তিতে সেই গান।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: হাই কলকাতা হ্যালো কলকাতা গুড মর্নিং কলকাতা নমস্কার কলকাতা প্রচুর প্রচুর গানের রিকোয়েস্ট রয়েছে গান মিলান দিতে এই মুহূর্তে কিন্তু পর আজ এমন একজনের কাছে রিকোয়েস্ট পেয়েছি সেই নামটা কিন্তু না আরবি কখনো কখনো রিকোয়েস্ট পাইনি টুকরি হ্যাঁ টুকরি টুকরি এই কথাটা আমরা গ্রামাঞ্চলে শুনতাম কিন্তু সেই দিয়ে যে একটা নাম হতে পারে তা জানা ছিল না ওকে মেলবোর্নে থাকে মেলবোর্ন থেকে ফিরেছে ওকে কয়েকটা দিনের জন্য টুকরি ফিরেছে সেই সঙ্গে তার মা বাবা ফিরেছে আজকে সাত বছর বাদে হঠাৎ করে টিউন করেছে এফএম রেইনবো এবং তারপর গান মেলান দিতে

0: রিকোয়েস্ট পাঠানো যায়, সেই দেশে শুনে গিয়ে একবার টুং টুং টুং টুং করে পাঠিয়ে দিয়েছে। ওকে, টুকরি কিন্তু এখানে কোথায় থাকে, কোথায় এসে উঠেছে সেটা লেখেনি, কিন্তু শুধু লিখেছে মেলবোর্নে সে কিন্তু থাকে এবং সেখান থেকে এসছে। তো সেই টুকরি কোন গানের রিকোয়েস্ট পাঠিয়েছে? ওয়াও, থ্যাংক ইউ টুকরি, টুক টুক টুক টুক টুক টুক, এই গানটা, এই গানটা। গান মিলন্তিতে কিন্তু টুকরির গানের রিকোয়েস্ট।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা নমস্কার কলকাতা
2: একদিন আমরা যেতাম কাঁধের ব্যাগটা বড্ড ভারী, হ্যাঁ স্কুলের বাচ্চাদের কাঁধের ব্যাগটা বড্ড ভারী, কিন্তু এবার থেকে নতুন করে চালু হয়েছে কি শপিং ব্যাগটা বড্ড ভারী, আর সেই কারণে একজন ক্যারিম্যান দরকার।
3: ক্যারি ম্যান
2: আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে মানে মহিলাদের ব্যাগ বইবে একজন মানে পুরুষ ছেলে মানে ক্যারি ম্যান, আচ্ছা ক্যারি ওম্যান কেন হবে না? একজন লিখে পাঠিয়েছেন, আমাদের বন্ধু একজন লিখে পাঠিয়েছেন, আচ্ছা আমিও না অনেক কিছু বাজার করি, কিন্তু বিশ্বাস করুন আমার না ক্যারি ম্যান চাই না, তিনি একজন পুং অর্থাৎ পুরুষ, তিনি বলছে আমার ক্যারি ওম্যান চাই। সেটার যদি একটা কোম্পানি খুলতো আরপি তাহলে খুব ভালো হতো। আর সেই বিচ্ছুর নাম কি? সেই বিচ্ছুর নাম হচ্ছে ওকে
3: নামটা কি বলবো
2: না, বলেই ফেলি, নামটা হচ্ছে রুদ্রাংশু চ্যাটার্জি। সে থাকে লেক টাউনে থাকে। সেই রুদ্রাংশু পাঠিয়েছে ফাজিল কোটাকার, ফাজিল হবে না বা কেন, সে সবে ক্লাস 12 দিয়েছে আর নতুনভাবে লাইফটাকে এনজয় করবে, ও চাইছে মোটামুটি ভাবে জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডভান্সেও তার মোটামুটি একটা রেজাল্ট হবে এবং সে আইআইটিতে পড়তে যাবে। তখন বলছে যে আইআইটিতে তোমাদের কি শুনতে পাবো, ওখানে হয়তো বিজি শেডিউল থাকবে, আমি মাঝে মধ্যে FM রেইনবো শুনি, নমস্কার কলকাতা শুনি, বিশেষ করে রত্নগর্ভা শুনি, তুমি বুধবার কেন আসছো না? বুধবার কেন আসছি না, একটা বিজি শেডিউল ছিল, সেই কারণে কিন্তু এই বুধবার আসতে পারেনি, নেক্সট ওয়েনসডেতে কিন্তু আরপি আসবে, কথা দিচ্ছি ওকে থ্যাংক ইউ রুদ্রাংশু। আমি চেষ্টা করবো একটা স্টার্ট আপ, একটা অর্গানাইজেশন করতে, সেখানে থাকবে ক্যারি ওম্যান, ক্যারি ম্যানও যেমন থাকবে ক্যারি ওম্যানও কিন্তু থাকবে, কথা দিচ্ছি আরপি। আগামী 5 বছরে তোমার আইআইটি কমপ্লিট হয়ে যাবে, আর তারপর তুমি যদি এখানে ফিরে আসো, সত্যি কি ফিরে আসবে এখানটায় বলা খুব মুশকিল, যদি ফিরে আসো দেখবে আরবির ক্যারি ওম্যান ক্যারি ওম্যান এই নাম দিয়ে না একটা স্টার্ট আপ সংস্থা করবে, কি বলছেন আপনি? সত্যি কি আপনার লাইফে দরকার ক্যারি ম্যান কিংবা ক্যারি ওম্যান? লিখে পাঠান ছোট করে পুচকে করে 9903653992 আর এই মুহূর্তে পারবো না আমি ছাড়তে তোকে, অরিজিৎ আপনার কানে শুধুমাত্র 107 FM।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। তিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারক তাঁর শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। ভোপালের বাড়িতে গতকাল সিবিআই এর একটি দল প্রায় 7.5 ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, গত 12ই মে ভোপালের কাটারা হিলস এলাকায় রহস্যজনক পরিস্থিতিতে তিশা শর্মার মৃত্যু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ জুলাই মাসের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। এর আগে জুনের শেষ পর্যন্ত দিল্লি তেল আভিভ রুটে বিমান পরিচালনা স্থগিত করেছিল এয়ার ইন্ডিয়া। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিমান সংস্থাগুলি জ্বালানি সংকটেরও মুখোমুখি হচ্ছে, যার ফলে বিমান চলাচলে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মার্কিন বিদেশ দপ্তর ব্রাজিলের 2টি অপরাধী চক্রকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন এফটিওর তালিকাভুক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে, ফার্স্ট কমান্ড অব দ্য ক্যাপিটাল এবং রেড কমান্ড নামের এই 2টি অপরাধী চক্রের সম্মিলিত সদস্য সংখ্যা 50,000-এরও বেশি। মার্কিন প্রশাসন পশ্চিম গোলার্ধে মাদক পাচার মোকাবিলায় লাতিন আমেরিকার কার্টেলগুলিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কৌশল অবলম্বন করেছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। গতকাল গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় তিনি এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে এক তৃণমূল কংগ্রেস কর্মীর দোকান থেকে 43টি ত্রিপল, 11 বস্তা মাছের খাবার সহ বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত 4ঠা মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ভূপতি মাইতি নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মীর দোকানে ত্রাণ সামগ্রী মজুত করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দোকানে তালা ঝুলিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তের খবর শেষ হল।
1: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সত্যি সত্যি কিন্তু বাঞ্জারার মতো কেস। ব্যাপারটা কি, ব্যাপারটা কি? সোশ্যাল মিডিয়ায় চ্যাট করতে করতে প্রেম, আর সেখান থেকে বিয়ে এবং সুখে শান্তিতে সংসার, এমন ঘটনা আমরা তো আকসারই দেখে থাকি। এমনকি ডিভোর্সও হয়। সেই সময় যে একেবারে একেবারে কাঁঠালের আঠার মতো প্রেম, সেটাই সেই আঠাটাই কিন্তু একসময় ছেড়ে যায় এবং ডিভোর্স হয়, সেসব আমরা দেখে থাকি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পছন্দ করা পাত্রটি যদি বিয়ের আসরে বদলে যায় তাহলে কি হয়? হ্যাঁ, শুভ দৃষ্টির সময় কিন্তু লাজুক হেসে তাকাতেই যদি কোণে দেখে তার জীবন সঙ্গী পাল্টে গিয়েছে। সত্যি কিন্তু তেমনটাই ঘটেছে, এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশে এক বিয়ের আসরে। সঙ্গে সঙ্গে কিন্তু বিয়ে নাকচ করে দিয়েছে পাত্রী। তারপর দুপক্ষে একেবারে হাতাহাতি, শেষ পর্যন্ত ভুয়ো পাত্রকে ভর্তি করতে হয় কোথায়, হাসপাতালে। ব্যাপারটা ঠিক কি জানা গিয়েছে? উত্তরপ্রদেশে হরদই জেলায় ঘটেছে পাত্র বদলের ঘটনাটি। এই তো জাস্ট কিছুদিন আগে চার হাত এক হওয়ার কথা ছিল, এই মে মাসেই চার হাত এক হওয়ার কথা ছিল। পাত্রী জানান যে ইনস্টাগ্রামে তার আলাপ হয়েছিল এক ব্যক্তির সঙ্গে। সেই ব্যক্তি নিজের পরিচয় দেন রাহুল মিশ্র হিসেবে, দুজনের ঘনিষ্ঠতা বাড়ে এবং তারপর বিয়ের সিদ্ধান্ত নেন। জানাই যায় যে পাত্রী হচ্ছে পেশায় আইনজীবী। দুই পরিবারের সম্মতিতেই বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। বিয়ের কিছুদিন আগে ভোপাল থেকে উত্তরপ্রদেশে গিয়ে ওই তরুণীর সঙ্গে দেখাও করেন রাহুল। তারপর বিয়ের আসরে কিন্তু আচমকাই পাত্র বদল। বিয়ের আসরে এসে ওই তরুণী যখন

আপনি জানেন যে ইনস্টাগ্রামে তার আলাপ হয়েছিল এক ব্যক্তির সঙ্গে, সেই ব্যক্তি নিজের পরিচয় দেন রাহুল মিশ্র হিসেবে, দুজনের ঘনিষ্ঠতা বাড়ে এবং তারপর বিয়ের সিদ্ধান্ত নেন। জানাই যায় যে পাত্রী হচ্ছে পেশায় আইনজীবী। দুই পরিবারের সম্মতিতেই বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। বিয়ের কিছুদিন আগে ভোপাল থেকে উত্তরপ্রদেশে গিয়ে ওই তরুণীর সঙ্গে দেখাও করেন রাহুল। তারপর বিয়ের আসরে কিন্তু আচমকাই পাত্র বদল। বিয়ের আসরে এসে ওই তরুণী যখন

0: পা ছড়িয়ে কান্নাকাটি করবো না, কান্নাকাটি কথা লেখেনি, কিন্তু আর পি একটু জোক করলো আর কি। উৎপল বেহাল থেকে এমনটাই পাঠিয়েছে। ওকে, আপনি কি বলছেন, ক্যারি ম্যান চাই নাকি ক্যারি ওমেন চাই? যেটা ঘটেছে দিল্লিতে, একটা স্টার্ট আপ কোম্পানি, তারা কিন্তু আপাতভাবে ক্যারি ম্যান, মহিলাদের হেল্প করার জন্য, বিশেষ করে মার্কেটিংয়ে হেল্প করার জন্য ক্যারি ম্যান তাদের নিয়ে আসছে। আরপির একটা কোম্পানি ডেফিনেটলি হবে আগামী 4-5 বছরের মধ্যে। মেলবোর্ন থেকে যে বন্ধু আমাদের মেসেজ পাঠিয়েছিল, তার গানের রিকোয়েস্ট পাঠিয়েছি, শুনিয়ে দিয়েছে আরপি, আবারও রিকোয়েস্ট পাঠিয়েছে। উনা ওকে টোকরি, প্লিজ প্লিজ প্লিজ একটা গান শুনিয়ে দিয়েছে, আর অন নয় প্লিজ। ওকে, আপনি পাঠিয়ে দিন 9903653992 আপনার পছন্দের গানের রিকোয়েস্ট, গান মিলন্তির জন্য। এই মুহূর্তে কিন্তু গান মিলন্তির জন্য কে পাঠিয়েছে রিকোয়েস্ট, কে পাঠিয়েছে? ওকে, আজকে পাঠিয়েছে, বাবা নামটা তো বেশ মজার। ওকে, লিখেছে, আমি মানে ভুলও পড়তে পারি, ইংলিশে লিখেছি তো, নোংরা নাকি অন্য কোনো নাম হবে জানি না, নোংরা কারোর নাম হয়, হতেই পারে। ওকে, আর যদি ভুল পড়ে থাকে তাহলে একটু বাংলায় প্লিজ বাংলায় লিখে পাঠিয়ে দাও, কিন্তু নোংরা আর কি অন্তত পড়তে পারছে। নোংরা কোত্থেকে পাঠিয়েছে গড়িয়া থেকে, ওকে জানি না ঠিকঠাক পড়লাম কিন্তু, বা লিখতে গিয়ে কোনো রকম মিস্টেক ও করেছে কিনা। নোংরা আমি সহ্য করবো না, বরং তার গান মিলন্তি রিকোয়েস্টটা রাখতেই পারি আমরা।
1: গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতা রয়েছে আর আর এই মুহূর্তে কিন্তু রয়েছে ভালো খবর আলো খবর। হ্যাঁ, ভালো খবর আলো খবরে আজ কোন খবর রয়েছে? ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সের DRNB পরীক্ষায় একেবারে শীর্ষস্থান দখল করেছে কে? জাতীয় স্তরে সম্মানিত হয়েছে কে? জঙ্গলমহলের জেলা পুরুলিয়ার বলরামপুরের কন্যা অনুশ্রী পাল, জাতীয় স্তরের DRNB অর্থাৎ ডক্টরেট অফ ন্যাশনাল বোর্ড এই পরীক্ষায় নিজের বিভাগ নিউরোলজিতে শীর্ষস্থান দখল করেছেন এই বাঙালি কন্যা। আর তার জন্য কিন্তু অতি সম্প্রতি নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সের 23তম সমাবর্তনে এই অনুশ্রীকে রাষ্ট্রপতি স্বর্ণপদক তুলে দিয়েছেন। সেই সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, একই সঙ্গে পুরুলিয়ার এই প্রান্তিক ব্লক সদর বলরামপুরের মেয়ের অনুশ্রীর একেবারে কাছের ঘনিষ্ঠ যে শিক্ষক, সেই শিক্ষক কিন্তু উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। অনুশ্রীর জন্ম কোথায়? ওই যে বললাম, বলরামপুরে, পুরুলিয়ার প্রান্তিক ব্লকে বলরামপুরে। প্রাথমিক পাঠ এখানেই, কর্মসূত্রে বাবা অমৃত কুমার পাল থাকতেন ঝাড়খণ্ডে, বাড়িতে মায়ের

0: থেকে স্নাতক, আর পিছন পিঠে তাকাতেন হয়নি। আর সেই মেয়ে কিনা আজ একেবারে সেরার সেরা, এমন মেয়ের জন্য আমাদের কোটনিস, আমাদের স্যালুট, আমাদের শুভেচ্ছা, আশীর্বাদ। এই মুহূর্তে দুটো বিজ্ঞাপন বিরতি, আর তারপর ফিরে আসা আপনার পছন্দের গান নিয়ে।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো, কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: এগিয়ে যাও, কিছু করে দেখাও।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: সেই এগিয়ে যাওয়ার কথা, আলো খবর, ভালো খবর, ভালো খবর, আলো খবর। এই মুহূর্তে ভালো খবর আলো খবরে কোন কথা রয়েছে? শুধুমাত্র কিন্তু যেই অ্যাডভান্স পরীক্ষার ফলাফলের উপর নির্ভর না করে বিকল্প পথে কিন্তু IIT খড়গপুরে ভর্তির সুযোগ পেতে চলেছেন পড়ুয়ারা। সত্যি কথা বলতে কি, আমাদের দেশে যত রকম পরীক্ষা হয়ে থাকে তার মধ্যে টাফেস্ট, অন্যতম টাফেস্ট এক্সাম হচ্ছে এই জয়েন্ট এন্ট্রান্স, রাইট? JEE মেন সেটা পেরোলে তার নির্দিষ্ট একটা পার্সেন্টেজ তারা চান্স পায় যেই অ্যাডভান্স দেওয়ার জন্য। ভাবুন তো একবার, যারা মোটামুটিভাবে মেধার দিক থেকে এগিয়ে তাদের অধিকাংশই কিন্তু কি পড়ে না, বিজ্ঞান নিয়ে পড়ে। সেই অধিকাংশ ছাত্রদের মধ্যে যারা বিজ্ঞান নিয়ে পড়ে তাদের আবার একটা অংশ চলে যায় গ্র্যাজুয়েশন করবার জন্য, প্রথাগত যেসব কোর্স রয়েছে সেগুলো করবার জন্য, আর একটা অংশ কিন্তু তারা পড়তে চায় ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু এই কয়েক বছর চালু হয়েছে দুটো মেন পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স। দুটো মেনের পর সেখান থেকে একেবারে চাকনি করে তুলে নেওয়া মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রী তারা সুযোগ পায় JEE অ্যাডভান্স দেওয়ার জন্য। সেই অ্যাডভান্সের আবার রেজাল্টে, সেই রেজাল্টের যে মেরিট লিস্ট তৈরি হয় সেখান থেকে যারা একেবারে এগিয়ে থাকে তারাই শুধুমাত্র সুযোগ পায় IIT। সেই IIT কিন্তু ভর্তি হওয়ার ক্ষেত্রে JEE অ্যাডভান্স সেটাই এখন আর শেষ কথা নয়, অন্তত IIT খড়গপুরে। IIT খড়গপুরে ভর্তির সুযোগ পেতে চলেছেন পড়ুয়ারা। কারা? তাদের কথাই তো বলছে আরবি। চলতি শিক্ষাবর্ষ থেকে কিন্তু BTEC এবং BS কোর্সে ভর্তিতে স্পোর্টস এক্সেলেন্স অ্যাডমিশন বা ASE এবং সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স অ্যাডমিশন। আরে ভাই, সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স অ্যাডমিশন, সেখানেও কিন্তু এই অলিম্পিয়াডেও কিন্তু নিজেকে প্রুফ করতে হয়। সারা বিশ্ব জুড়ে এই অলিম্পিয়াড হয়ে থাকে আর সেখানে প্রুফ করা না মোটেই চারটিখানি কথা নয়। তো যাই হোক, বা স্কোপের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রতিষ্ঠানে। আগ্রহীরা 5ই জুন পর্যন্ত এই বিশেষ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। হ্যাঁ, 5ই জুন পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। স্পোর্টস কোটা বা ASE ভর্তিতে আবেদনকারীদের JEE অ্যাডভান্স পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাধারণ তালিকাতেই হোক বা সংরক্ষিত ক্যাটেগরিতে। যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক দ্বারা স্বীকৃত জাতীয় বা আন্তর্জাতিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় আবেদনকারীর কৃতিত্বের মূল্যায়নের ভিত্তিতে তাকে নির্দিষ্ট স্কোর দেওয়া হবে। তবে স্কোপ প্রক্রিয়াটি পড়ুয়াদের জন্য অনন্য সুযোগ নিয়ে এসেছে। এক্ষেত্রে JEE অ্যাডভান্স পরীক্ষার কোনো

ওরের প্রয়োজন নেই। তবে আন্তর্জাতিক স্তরে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান এবং ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হবে আবেদনকারীদের। আর আর্কিটেকচার বিভাগ বাদে স্নাতক স্তরের প্রায় সব কোর্সেই এই দুটি প্রক্রিয়ার জন্য অতিরিক্ত আসন বরাদ্দ করা হয়েছে। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই মেরিট প্রুফ করার জায়গায় থাকতে হবে। অলিম্পিয়াডে যারা স্থান পায় তারা অ্যাডভান্সে ভালো রেজাল্ট করবে না, যেই মেনে রেজাল্ট ভালো করবে না, সেটা খুব কম, খুব খুব খুব কম। অতএব মেরিটটা কিন্তু এখানে ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু সেখানে স্পোর্টসম্যানশিপ, এই যে স্পিরিটটা, সেটাও একই সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। স্যালুট স্যালুট স্যালুট এই নতুন ভাবনার জন্য। এমনটা বলতে বলতে 8:40 হয়ে 27 সেকেন্ডস রয়েছে আরপি, আর এই মুহূর্তে কোন গান, কোন গান মন্ত্র বলতে যার জিতে ফিরে আসা।

0: সত্যি সত্যি কিন্তু দুরন্ত হাওয়া এই কলকাতাকে ভিজিয়ে টিজিয়ে যা খুশি তাই করতে পারে।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: গত দুটো দিনে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির জেরে খানিক স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গে, আজও কিন্তু তেমনই আবহাওয়া থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কাল বৈশাখীর পসিবিলিটি রয়েছে বলে কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে আর কি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শুক্রবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। সেই সঙ্গে ঘণ্টায় 60-70 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিকেলের পর কলকাতা সহ বাকি শহরতলিগুলিতেও কিন্তু ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে। তা নজরে রেখে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের, আগেই জানিয়েছে আরপি। বিশেষ করে পশ্চিমবঙ্গের কোস্টাল এরিয়া, একই সঙ্গে নর্থ ওড়িশা, উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকায় কিন্তু সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আর শনি অর্থাৎ আগামীকাল এবং রোববারেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে রবিবারের পর বৃষ্টির পসিবিলিটি অনেকটা কমবে, বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত উফ কি অবস্থা, কোথাও শান্তি নেই। সোম থেকে বুধবারের মধ্যে ফের তাপমাত্রার বারদ চড়বে, আবার ফিরবে অস্বস্তিকর গরম। তাহলে বেশ কয়েকটা দিনের আগাম আভাস কিন্তু আর পিজি দিয়েছে এই মুহূর্তে। আর এই মুহূর্তে ওকে ওকে ওকে ওকে কোন গান মিষ্টি, এমন একটা গান হয়ে যাক আপনার কানে শুধুমাত্র 107-এ। আর এরপরই ফিরবে আরপি আপনাদের পাঠানো মেসেজ নিয়ে।

0: আমি হব কটোষ, যদি হস আলাদিন আমি জিন,
1: যদি হস

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে আপনাদের পাঠানো মেসেজ 9903653992 পাঠানো মেসেজ, কার মেসেজ? রজতের মেসেজ, বানপুর নদিয়া থেকে পাঠিয়েছে। কী লিখছে? গুড মর্নিং দাদা, আমি টাকা দিয়ে লোক রাখতে চাই না, কষ্ট হলেও আমি থাকবো, মাত্র তো কয়েক ঘন্টা। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পেরেছি। ব্যাপারটা কী বলতো, মানে এইরকম যদি ক্যারি ম্যান কিংবা ক্যারি ওমেন পাওয়া যায়, তাহলে মহিলারা কিংবা পুরুষরা যারা খুব কিনতে দিতে ভালোবাসেন, তারা বেশি বেশি করে কেনাকাটা করবেন, ফলে পকেট আরো বেশি করে শূন্য শূন্য শূন্যে মন ভরিয়ে দেবে। ওকে, সেই কারণেই হয়তোবা এই ক্যারি ম্যান এবং ক্যারি ওমেনকে চাইছে না আমাদের বন্ধু কে রজত। আর এই রজত মানে তো রূপো, তোমাদের রূপো রূপো রূপো বেচে দেবে, তাহলে তো হলো, তাহলে তো প্রচুর প্রচুর টাকা। ওহো, আমার যদি একটা রূপো কিংবা সোনার মতো একটা নাম হতো না, তাহলে হেভি হতো, সব বেচে দিতাম আর হেভি হেভি টাকা পেতাম। ওকে, এই মুহূর্তে কার মেসেজ? ক্যারি ওমেন দরকার আছে, কে বলেছে এমনটা? গোপাল, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে এমনটাই বলেছে। শুভ সকাল, আজকের টপিকে বলি, ক্যারি ম্যান নিয়ে কিছু কথা বলতে বসেছি। প্রথমে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং সমর্থন করি, কারণ আমরা সবাই কম বেশি জানি মার্কেটিং শপিংয়ে একটা নেশা মতো পড়ে, মানে নেশার মতো অনেকের কাছে, বিশেষ করে নারীদের কাছে খুব খুব খুব প্রিয় বিষয়, খুব ভালোবাসে মার্কেটিং করতে। তো সেটা যারা করে তারা তো করি, তবে মানি ব্যাগটা ভারী অবশ্যই থাকতে হবে, ডেফিনেটলি। মানি ব্যাগটা ভারী হলে আর অন্য সব ভারী ব্যাপারটা মানিয়ে যাবে। তো যাই হোক, এই যে ক্যারি ম্যান কিংবা ক্যারি ওমেন এই ব্যাপারটা কী বলেছেন, ওনারা কাউকে বইতে দেবেন না, মানে কোনটা না, মানি ব্যাগটা কিন্তু ওনারা কাউকে বইতে দেবেন না। আর তাছাড়া এখন সবাই যে যার কাজে ব্যস্ত, ভালো মানসিকতার মানুষের ঘাটতি রয়েছে, পাশে থেকে মানুষের

0: কাজ করার, তবে এতে বিশেষভাবে সক্ষম মানুষ, বয়স্ক মানুষ, সে পুরুষ হোক বা নারী, ক্যারি ম্যান পাশে থাকলে উপকার তো হবেই। তবে আমি চাই ক্যারি ওমেন। এমনটা লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু গোপাল বসুনগর মধ্যম গ্রাম থেকে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দীপক আজ পুঁচকে পুঁচকে ছোট করে একটা মেসেজ পাঠিয়েছে, শুভ সকাল আরপি দাদা ভাই, আমার বা জুনুর ক্যারি ম্যান বা ক্যারি ওমেন কোনোটাই দরকার নেই। আমরা মনে করি জীবনটা খুব কঠিন, তাই পিঠে কাঁধে দু হাতে ঝুলিয়ে বাজার করে বয়ে আনার ক্ষমতা বা ইচ্ছে শক্তিটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে, কারণ নিজেদের কাজ নিজেদের করাই ভালো, এমনটাই বিলিভ করে আমাদের বন্ধু দীপক শ্যাম্পুর হাওড়ার দীপক। ওকে, এই মুহূর্তে কার মেসেজ? মাধের মেসেজ বহরু ঘোষপাড়া থেকে পাঠিয়েছে, কি লিখেছে? শুভ সকাল, নমস্কার কলকাতা শুনছি, তত্ত্ববহুল জনমোহিনী অনুষ্ঠান, নমস্কার কলকাতা। আর যার ভান্ডার থেকে বেরিয়ে এসেছে এই বিষয়টা, অভিনব এক প্রশ্ন, বিষয় হচ্ছে কি না, দিল্লির মার্কেটে জিনিসপত্র কিনে ক্যারিম্যান দরকার এমন সংস্থার খোঁজ পাওয়া গেছে, কিন্তু আমার কোনো ক্যারিম্যান দরকার নেই, কারণ ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেলে সেই প্যাকেট অর্ধেক ভরে না, তাহলে কিসের জন্য ক্যারিম্যান দরকার হবে? চাই না, চাই না, আমার চাই না ক্যারিম্যান। আসলে এটা পয়সাওয়ালা লোকদের বিলাসিতা। মাধাই বড় ঘোষপাড়া থেকে এমনটা লিখে পাঠিয়েছে। আর আপনি কি বলছেন? 9903653992 পাঠিয়ে দিন আপনার চিন্তা এবং ভাবনা। ক্যারিম্যান চাই নাকি ক্যারি ওমেন চাই নাকি খড়িপাতা? খড়িপাতা চাই, মানিকে মাগে হিতে। এই গানটা শুনতে চেয়েছে গান বিলন্তি থেকে রূপসা, রূপসা প্রামাণিক কোথা থেকে পাঠিয়েছে, বারুইপুর থেকে পাঠিয়েছে তার রিকোয়েস্ট।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট সফরের দ্বিতীয় দিনে আজ কচ্ছের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল হারামি নালা এবং খাঁড়ি পরিদর্শন করবেন। তিনি সীমান্ত সুরক্ষা বাহিনী BSF-এর নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করার পাশাপাশি ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে সীমান্ত নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও ত্রিপুরা এই চার রাজ্যের নতুন দলীয় সভাপতির নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির সভাপতি নীতিন নবীন পূর্ব বিজেপির দিল্লি শাখার সভাপতি পদে দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা, হরিয়ানা বিজেপির সভাপতি পদে ডক্টর অর্চনা গুপ্তা, পাঞ্জাব বিজেপির সভাপতি পদে কেবল সিং ধিল এবং ত্রিপুরা বিজেপির সভাপতি পদে অভিষেক দেবরায়ের নাম ঘোষণা করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গোলটেবিল বৈঠকে 50 জনেরও বেশি বাণিজ্যিক সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল এই বৈঠকের আয়োজন করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল বলেছেন, গোলটেবিল বৈঠকে তিনি ভারতের ধারাবাহিক বৃদ্ধির হার, নতুন ব্যবসায়িক পরিমণ্ডল এবং বিশ্বের লগ্নিকারীদের জন্য কাজের সুযোগ নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে ইউক্রেন ও সুইডেন একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সুইডেনের কাছ থেকে 270 কোটি ইউরো মূল্যে বড় সহায়তা প্যাকেজ পাবে কিয়েভ। নতুন চুক্তি অনুযায়ী সুইডেনের কাছ থেকে 20টি নতুন গ্রিপেন যুদ্ধবিমান কিনবে ইউক্রেন। 15 মিনিটের ঝড়ে গতকাল শিলিগুড়ি শহরের একাংশ লণ্ডভণ্ড হয়ে যায়। বহু এলাকায় বড় গাছ উপড়ে পড়েছে, ব্যাহত হয়েছে যান চলাচল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত চম্পাশাড়ি, পানিটাঙ্কিসহ বেশ কয়েকটি এলাকা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেছেন। পরিস্থিতি মোকাবিলায় তিনি কথা বলেন মেয়র গৌতম দেবের সঙ্গেও। চেমসফোর্ড কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড 38 রানে হারিয়ে 100 ব্যবধানে এগিয়ে গেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 188 রান সংগ্রহ করে। 189 রানের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড 20 ওভারে 8 উইকেট হারিয়ে 150 রান তুলতে সক্ষম হয়। এই মুহূর্তের খবর শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা FM রেইনবোতে। 3-1-3, 3-1-3, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
2: গানের হ্যাট্রিক আজ ফার্স্ট সং রয়েছে কিশোরী, কিশোরী সেই ফাটাফাটি গানটা।

0: FM Rainbow-তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। এই মুহূর্তে কেলবেল সোসাইটি মুভির গান আপনার কাছে শুধুমাত্র 107
1: দিমে তাক।

FM Rainbow Tee, Tine Ke Tin, Tine Ke Tin, Ganer Hat Trick, Ganer Hat Trick. গানের হ্যাট্রিকের থার্ড সং, আরও একটা ফাটাফাটি গান যেটা আপনার আমার মনকে একবারে মাতিয়ে দিয়েছে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। অবশ্যই অবশ্যই কিন্তু এই মুহূর্তে আপনার জন্য ঠিক কোন কথা রয়েছে, কোন নিউজ রয়েছে, রাইট? মহাকাশে, হ্যাঁ মহাকাশে ভারতের ইতিহাস, চাঁদের দক্ষিণ মেরুতে জলের ভাণ্ডার, আর সেই জলের ভাণ্ডার আবিষ্কার চন্দ্রযান 2-এর, ব্যর্থ বলে দাগিয়ে দেওয়া হয়েছিল চন্দ্রযান 2।

0: মিশনকে। তার চার বছর মানে বছর চারেক পরে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ইসরোর চন্দ্রযান থ্রি। আর এই মুহূর্তে কোন খবর, বিজ্ঞানের দুনিয়ায় বড় সড়ো আলোড়ন ফেলে দিল ভারত। চাঁদের মাটিতে জলের ভাণ্ডারের বিরাট সন্ধান দিল 2019 সালে পাঠানো চন্দ্রযান দুই। ভাবুন একবার, যাকে আমরা বলেছি না না ব্যর্থ ব্যর্থ হয়েছে, তা কিন্তু নয়। আসলে সেই ব্যর্থতার অন্ধকারে অন্তরালে কিন্তু লুকিয়ে আছে সাফল্যের আদিগন্ত। রাইট, তো যাই হোক, ইসরোর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে চাঁদের মাটিতে রয়েছে বিরাট গর্ত, সেই গর্তের পুরোটাই বরফে ভর্তি। এই গর্তের তলদেশে জলের ভাণ্ডার থাকতে পারে বলে কিন্তু অনুমান করছেন বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই এলাকায় সূর্যের আলো একেবারেই পৌঁছয় না, ফলে -248 ডিগ্রি টেম্পারেচার থাকে। এখানে জল স্রেফ বরফ হিসেবেই থাকতে পারে এই অঞ্চলে। হ্যাঁ, আর ব্যর্থ বলে দাগি দেওয়া হয়েছিল চন্দ্রযান দুই মিশনকে, তার বছর চারেক পরই কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ইসরোর চন্দ্রযান থ্রি। কিন্তু চাঁদের মাটিতে অবতরণের প্রায় সাত বছর পর আবার ইতিহাস গড়ার দিকে এগিয়ে গেল চন্দ্রযান দুই। ওয়াও, আর এমন সাকসেসে ইসরোর কর্মীরা ইসরোর বিজ্ঞানীরা যে মহা খুশি সে তো বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আমাদের মতো যারা স্পেস লাভার, আমরা কিচ্ছু করি না কিন্তু স্পেস বিষয়ে আমাদের আগ্রহ, আরবির আগ্রহ মারাত্মক রকম রয়েছে। খোলা চোখে একেবারে আকাশের দিকে তাকিয়ে দেখা সেই ছোট্টবেলা থেকে, তারপর গ্রহ নক্ষত্র চেনা, টেলিস্কোপে চোখ রাখা, বিভিন্ন যে এক্সামগুলো হয়ে থাকে ইন্ডিয়ান স্পেস সায়েন্স অলিম্পিয়াড থেকে, নাসা অলিম্পিয়াড হয়ে থাকে, সেগুলো নিয়ে চর্চা করা, তো এই ব্যাপারটা আরবির কাছে কিন্তু প্রচণ্ড ধরনের এক্সাইটমেন্ট। রাইট, এমনটা বলতে বলতে কোন গান গান মিলান দিতে এই মুহূর্তে কিন্তু মেলার গান। আর কার রিকোয়েস্ট বলি দি, সাকরাইলের শর্মিষ্ঠার রিকোয়েস্ট ছিল মেলার গান।
1: গান মিলান দি, গান মিলান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু আপনাদের পাঠানো মেসেজ 9903653992 তে রাইট। এই মুহূর্তে কার মেসেজ দমদম ক্যান্টনমেন্ট থেকে কে পাঠিয়েছে? সোমনাথ পাঠিয়েছে, গুড মর্নিং আরপি, গান মিলান দিতে অ্যানিমেল মুভির জামাল কুদরবি শুনিয়ে দিয়েছি তো। আরে জামাল জামাল জামাল জামাল, ও জামাল দা, তুমি শুনতে পাচ্ছ জামাল কুদুর গানটা শুনিয়ে দিয়েছে আরপি অলরেডি। থ্যাংক ইউ সোমনাথ এই গানটি রিকোয়েস্টের জন্য। নমস্কার আরপি দা, সং রিকোয়েস্ট রয়েছে কে কে কে? হাওয়া মিক্সার, ওরে বাপ রে বাপ, কিশোর কুমারের সেই গান। রিঙ্কু সাপুই ফ্রম বাউরিয়া থেকে পাঠিয়েছে, না রিঙ্কু এই গানটা, না এই গানটা

সম্ভব না, অন্য কোনো গানের রিকোয়েস্ট থাকলে একেবারে হাল আমলের গান সেগুলো থাকলে ডেফিনেটলি শুনিয়ে দেবে আরপি। ওকে, গুড মর্নিং আরপি, প্লিজ উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম অ্যাস্কিং, প্লাস হচ্ছে মোনালী ঠাকুর, পারবো না আমি ছাড়তে তোকে, এই মুভির গান প্লিজ শুনিয়ে দিও, এমনটি লিখে পাঠিয়েছে সুভাষ চক্রবর্তী উত্তরবাল থেকে। চেষ্টা করবে আরপি আজ শুনিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে কার মেসেজ? কৃষ্ণেন্দুর মেসেজ পায়রানাকার রানাঘাট থেকে পাঠিয়েছে। নমস্কার দাদা, সুপ্রভাত, অনুষ্ঠান ভোরাই থেকে ভীষণ সুন্দর হচ্ছে। এবার বিষয়ে বলি, ভালো কাজে হেল্পিং হ্যান্ডস যদি পাওয়া যায় তবে মন্দকি, তবে এক্ষেত্রে সাহায্যকারী ব্যক্তির সততা এবং দায়িত্ববোধের পাশাপাশি সঠিক পারিশ্রমিক উল্লেখ থাকাটা উচিত, তা না হলে কাজের শেষে মনোমালিন্য তৈরি হবে। সবচেয়ে প্রয়োজন যে সকল প্রবীণ নাগরিকেরা একা থাকেন এবং তাদের সন্তানরা বিদেশে থাকেন, কাজের জন্য সাহায্যকারী হাত কিন্তু তাদের অবশ্যই অবশ্যই দরকার। আরে ডেফিনেটলি, মেনু কার্ডে যেমন থাকে না, এই খেলে ওই দাম, এই পেলে ওই দাম, এখানেও তেমনি থাকবে, এত ঘন্টা কাজ করলে এই প্রাইস দিতেই হবে। ধরে যাক, এমনও আছে, আমার একটা আরপির একটা নিজস্ব চিন্তাভাবনা ছিল যে বুড়ো বুড়িরা তারা অনেকে পড়তে পারে না, পড়ার আগ্রহ চলে যায় কিন্তু তারা শুনতে ভালোবাসেন, কেউ হয়তো গীতা রামায়ণের কথা শুনতে চান, কেউ আবার শুনতে চান সেই ছোট্টবেলার নানা রকম গল্প। এমন একটা রিডিং ক্লাব আরপি তৈরি করেছিল, শুধু আরপি নয়, আরপির বন্ধুরা মিলে তৈরি করেছিল, সেটা বেশ চলেও ছিল কিন্তু তারপর সেখান থেকে শিফট হয়ে আসার পরে সেটা আর কন্টিনিউ না কেউ করেনি। আমাদের কাজটাই ছিল বিকেলবেলা সন্ধেবেলা দিকে অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা বিভিন্ন যারা একটু বয়স্ক মানুষ, মোর দেন সেভেন্টি ইয়ার্স, এটা একটা টার্গেট ছিল, যারা পড়তে পারে না, পড়তে গেলে অসুবিধে হয়, তাদের জন্য সেই দিনের খবরাখবর, বিভিন্ন খবরের টুকরো টুকরো খবরগুলো ছোট্ট ছোট্ট করে কানে পৌঁছে দেওয়া, একই সঙ্গে তার পছন্দের বই থেকে কিছু অংশ পড়ে শোনানো, এমনকি আমি দেখতাম যে সাধু ভাষা হয়তো লেখা আছে, বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী শুনতে চাইছেন কিন্তু সেটা সাধু ভাষায়, কঠিন ভাষায় লেখা, তারা বলতেন একটু সহজ করে বলো দেখি, অর্থাৎ যিনি তাকে হেল্প করতে যাবেন তার মধ্যে সেই কোয়ালিটি থাকতে হবে যাতে চটজলদি একটা লাইন চোখে দেখে তাকে সহজে অন্যভাবে ইন্টারপ্রেট করা যায়, এইটা দরকার কিন্তু, এইটা সত্যি সত্যি কাজে লেগেছিল এবং এলাকার বৃদ্ধ বৃদ্ধারা তারা খুব খুশি ছিলেন। সামান্য একটা টোকেন ছিল এবং সেই টোকেনটা আমরা অন্য একটা কাজে লাগাতাম, যারা খুব দরিদ্র শ্রেণীর মানুষ তাদের বাচ্চাদের পড়াশুনোর কাজে সেই অ্যামাউন্টটা আমরা খরচ খরচা করতাম। তো এরকম নানা রকম উদ্যোগ কিন্তু নিতেই পারি আমরা, নেওয়া হয়ে থাকে। এমনটা বলতে বলতে কোন গান, কোন গান, মনটারে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গড়িদা গড়িদা গড়িদা গড়িদা গড়িদা গড়িদা গড়িদা চলে এসছে, অলরেডি ইন হয়ে গেছে, নমস্কার কলকাতা। এই তো সকাল থেকে আছে গড়িদা। কিন্তু গড়িদা যখন ছোট্টবেলায় স্কুলে যেত তখন কি করেছে? একদিন টিচার জিজ্ঞেস করছেন গড়িদাকে, এই গড়ি কাল স্কুলে আসিস নি কেন? হ্যাঁ আরে কম্পিটিশন ছিল, ভাবছিলাম তুই আরে ভালো একটা প্রাইজ পাবি, তুই আসবি স্কুলে আসবি। গড়িদা বললো, না স্যার আসতে পারিনি, কাল স্কুলে আসতে পারিনি। টিচার আবার জিজ্ঞেস করে, আরে কেন আসিসনি সেটাই তুই জানতে চেয়েছি। গড়িদে বলল, স্যার আমার বার্ড ফ্লু হয়েছিল। টিচার একেবারে অজ্ঞান দিতে বলতো, কি বার্ড ফ্লু তো পাখিদের হয়ে থাকে, তুই তো একটা মানুষ, আস্তে একটা গাধা। তখন ইয়ে বললো যে, মানে গড়িদা বললো যে, স্যার আজকে আপনি গাধা বললেন ঠিকই, কিন্তু আমাকে তো প্রতিদিন আমাকে তো মুরগি বানিয়ে আপনি নীল ডাউন করিয়ে দেখেন, তাই নিজেকে না আর গাধা হরিণ ঘোড়া গরু কিচ্ছু মনে হয় না, নিজেকে খালি মুরগি আর মুরগি মুরগি আর মুরগি মনে হয়। আমার স্যার বার্ড ফ্লু হয়েছিল কাল। কুচকাটি কুচমিঠি সঙ্গে আরবি, আর এই মুহূর্তে কোন গান রূপকথারা, শ্রেয়া ঘোষাল আপনার কানে শুধুমাত্র 107 FM।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শহরের ইতি কথা।
3: শহরে ইতি কথা কিন্তু আজ একেবারে টাটকা কথা, যেটা প্রয়োজনীয় কথা, আপনার জন্য জরুরি কথা, সেটা কি রবিবার? রবিবার ফের টানা 8 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। বিকল্প কোন পথে, মানে কোন পথে যান চলাচল করবে? আগামী রবিবার ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। ওই দিন সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত মোট 8 ঘন্টা বন্ধ থাকবে যান চলাচল। তার ফলে বিকল্প পথে চলবে গাড়ি। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ব্যাপারটা কি বলি, ব্যাপারটা আরো একটু খোলসা করে বলছে আরপি। আর এই দিন সেই কারণেই এজিসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুমুখী গাড়ি চার্প ভিউ ভায়া হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড স্ট্যান্ড রোড হয়ে যাওয়া ব্রিজ অথবা ডান দিকে ঘুরে হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোড ধরবে। অন্যদিকে কেপি রোড থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে বিদ্যাসাগর সেতুমুখী গাড়ি 11 ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ পৌঁছবে। শুধুমাত্র তাই নয়, সিজিআর রোড ধরে খিদিরপুর থেকে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলি হেস্টিংস মোড় থেকে বাঁ দিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড ধরে স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ পৌঁছবে। আবার কেপি রোড ধরে বিদ্যাসাগর

সে তো ভায়া ঘোড়া পাশের কাছে ওয়াই পয়েন্ট র‍্যাম্প হয়ে হাওড়া ব্রিজ যেতে রোড ধরবে। ওকে, হাওড়া সাঁতরাগাছি বিভিন্ন এলাকার সঙ্গে শহর কলকাতার সড়কপথে যোগাযোগের অন্যতম মাধ্যম বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু, এছাড়া রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের জেরে এই সেতু যে কতটা গুরুত্বপূর্ণ তা তো আমরা জানি। কিন্তু সেই সেতু কি হবে আগামী রবিবার অর্থাৎ আজ শুক্রবার, কাল বাদে পরশুদিন ফের টানা 8 ঘন্টা বন্ধ থাকছে একেবারে সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত। অতএব যাওয়ার আগে, বেরোনোর আগে ওই দিন একটু আপডেট, অবশ্যই আপডেট নিজেকে করে নেবেন। নমস্কার কলকাতা শুনবেন, সেখানে থাকবে আপনার প্রয়োজনীয় যাবতীয় খবরাখবর। আর এই মুহূর্তে মোনালি গাইছেন সাবাত।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা নমস্কার কলকাতা
2: হ্যালো ডক্টর ডক্টর হ্যালো ডক্টর এই বিভাগে আজ সরাসরি না পাওয়া গেল কিন্তু সেই ডক্টরের সেই পুষ্টিবিদের কথা আমরা জানবো এই হিটকে কি করে আপনি বিট করবেন এই নিয়ে কিন্তু কথা কথা বলেছেন কথা জানিয়েছেন তিনি কি জানিয়েছেন হ্যাঁ সেটা কিন্তু বলছে আর পি কিছু করেনি উনি বিজি হয়ে গেছেন তাকে ফোনে আমরা নিতে পারছি না কি আর করা যাবে পুষ্টিবিদ রুজুতা দিওয়াকর রুজুতা দিওয়াকর গরমকে মাত দেওয়ার জন্য তিনটি ফাটাফাটি রকম টিপস বলেছেন যেটা কিন্তু মেয়েদের কাছে মারাত্মক ধরনের ফেভারিট হয়ে থাকবে ব্যাপারটা কি শরীরকে জুড়ানোর জন্য এই রুদ্ররূপ সূর্যদেবকে ঠান্ডা ঠান্ডা কুলকুল রাখার জন্য আপনি কী করবেন প্রথমে বলা হয়েছে জলের পাত্রে রাখুন বেনা ঘাস গ্রীষ্মে অনেকে কিন্তু সাধারণ জল খেতে একদম পছন্দ করে না তাদের কাছে এক ঘেয়ে লাগে রুজু তার পরামর্শ মাটির কুঁজোর জলে দু তিনটি খসখসে শিকড় মানে ভেটিভার বা ওয়ালা ফেলে রাখুন সঙ্গে বেনা ঘাস নামে পরিচিত যেটা সেটা মানে ফেলে রাখতে পারেন তবে এর শিকড়কে খসখসে বলা হয় এটি জলের স্বাদ বদলাবে আনবে প্রাকৃতিক মিষ্টত্ব খসখস ভেজানো এই জল শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখবে এক একটি শিকড় টানা তিন দিন পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন এবং সেই সঙ্গে পরে তা স্নানের জলেও কিন্তু মিশিয়ে নিতে পারেন মিশিয়ে ব্যবহার করলে কিন্তু অনেক বেশি কুলকুল ঠান্ডা ঠান্ডা থাকবেন আসলে এই ব্যাপারটা এই যে শরীরকে শান্ত রাখার ব্যাপারে এই যে খসখস এটা কিন্তু মা ঠাকুমারা আমাদের আগেকার দিনে ব্যবহার করতেন তো যাই হোক তার সেকেন্ড টিপস রয়েছে রীতিমতো করে সেকেন্ড টিপসে যেটা রয়েছে যে ঘোল খাওয়ার কথা তিনি কিন্তু বলেছেন রীতিমতো এই যে আমরা দই টই ইত্যাদি ইত্যাদি খাই তো সেক্ষেত্রে আপনি আমরা যেটা করতে পারি নিজেদের শরীরকে জুড়ানোর জন্য আমরা কিন্তু ঘোল খেতে পারি ঘোলটা যদি খাই না তারপর একদম আমাদের শরীরের খোল নলছে সেটা বদলে যাবে অতটা গরম না অতটা গরম কিন্তু মনে হবে না একদম ঠান্ডা ঠান্ডা থাকবে সেই সঙ্গে রজুতা আরও বলেছেন যে যারা পুদিনা পাতার অতটা পছন্দ করেন না তারাও করতে পারেন তারা জাগে অর্থাৎ বা যেখানে আপনি জল রাখেন খাওয়ার জন্য সেখানে পুদিনা পাতা আপনি দিয়ে রাখুন তাহলে কিন্তু শরীর ঠান্ডা থাকবে শুধু কি তাই তিনি মেহেন্দি পরার কথা বলেছেন ওই যে বলেছিলাম না যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা জায়গা মেহেন্দি পরলে নাকি আমাদের শরীর ঠান্ডা থাকে ভাবুন একবার মেয়েদের কাছে এটা কতটা একটা পপুলার হয়ে উঠতে পারে অর্থাৎ গ্রীষ্মকালে না বাবা সারাক্ষণ ঘাম ঝরতেই আছে অতএব মেহেন্দি বোধহয় আমার হাত থেকে খুব সহজে উঠে যাবে যাক উঠে কিন্তু মেহেন্দি যদি করেন তাহলে নাকি আমাদের শরীর অনেক বেশি ঠান্ডা ঠান্ডা কুলকুল থাকবে অন্তত তেমনটাই বলছেন এই পুষ্টিবিদ রুজুতা তাকে অনেক অনেক ধন্যবাদ এই টিপসগুলো দেওয়ার জন্য আর এই মুহূর্তে বাড়ির শহরে কি নিয়ে যাবো নাকি যেতেই পারি গরমাগরম সেই জায়গা থেকে কি করে মুক্তি পাবেন সেই বিষয়ে আমরা জেনে নিচ্ছি হ্যালো ডক্টর বিভাগে

ঘটিদাও কিন্তু সামিল হয়েছিল, কিন্তু ঘটিদা কি ব্যাপারে সামিল হয়েছিল এই গরমের দিনে, এই রোদ্দুরের দিনে, এই চাঁদি ফাটা রোদ্দুরের দিনে? আসলে পাশের বাড়ি বৌদির সঙ্গে বেবি ঝগড়া হয়েছে, ঘটিদা ঘেমে নিয়ে এসছে কাজ সেরে, আর তখনই কিন্তু ওই বৌদি ডেকে বলছে, এই ঘটি তোদের এই বিড়ালটা না আমাদের এখানে আসছে। ঘটি বলে, কি হয়েছে তাতে, বিড়াল কি এক বাড়িতে থাকে নাকি রীতিমতো করে, তোমাদের বাড়িতে যেতেই পারে? বলছে, এ ঘটি বেশি কথা বলবি না, একদম চাটিতে এমন মারবো না। তো ঘটিটা গেছে খেপে, তারপর ঘটিটা উল্টো পাল্টা বলেছে। তখন ওই পাশের বাড়ির বৌদি বলেছে, এ ঘটি সাহস থাকলে রাতে একা আসিস। ঘটিটা তারপর থেকে এটা বমকে গেছে, এমনি রোদ্দুরের দিন। তারপর ভাবছে, আচ্ছা পাশের বাড়ির বৌদি তাকে মানে হুমকি দিল নাকি রাতে আসা তো সুযোগ দিল?

যে উঠতে পারছি না, আপনি কি হেল্প করবেন? সেখানে গান বিলন্তিতে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে, না সেটা তো আর পসিবল নয় এই মুহূর্তে। তাহলে তাহলে কোন রিকোয়েস্ট? অনেকগুলো অনেকগুলো মেসেজ কিন্তু জমে রয়েছে এই মুহূর্তে। কার মেসেজ? শুভ সকাল আরপি, শান্তি শান্তি শান্তির লাগি ফাটাচ্ছে সবাই গলা, শান্তি শান্তি শান্তির লাগি ফাটাচ্ছে সবাই গলা, পাবেই শান্তি পাবেই তুমি পাল্টাও চলা বলা। গাছেদের সাথে ওঠা বসা শুতে যায় ভালোবেসে, সূর্যের আগে উঠে বসে ছুটি বাগানে হেসে হেসে। সবল শরীর মন নিয়ে যদি বাঁচতে চাও ক্যারিয়ারের কথা না ভেবে কর্ম করে যাও। খেরি সাহেব এসেছিলেন গুরুদেবের কাছে, নিজের ব্যাগেজ কাঁধে নিয়ে রেকর্ড হয়ে আছে। জিনের ধর্ম না যায় মোছা, জিনের ধর্ম না যায় মোছা, প্রকাশ পাবেই পাবে, পয়সা হলে সবাই জানবে রাজা হয়েছে ভাবে। একটা ক্যারিয়ার নিয়েই তো খাচ্ছি খাবি ভাই, ন্যাড়া কি কপু দ্বিতীয়বার বেলতলাতে যায়। এমনটি পাঠিয়েছেন, এমনই মজার মেসেজ পাঠিয়েছেন সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। এই মুহূর্তে কার মেসেজ? নামগুলো জাস্ট শেয়ার করা। সোমেন যাদবপুর থেকে পাঠিয়েছে, কে লিখেছে দেখুন দাদা, আপাতত এই মুহূর্তে আমার কোনো ক্যারি ম্যান বা ক্যারি ওমেন কোনোটার কিন্তু দরকার নেই, আমার কাজ আমি নিজেই করতে বেশি পছন্দ করি। কিন্তু যেসব বয়স্ক মানুষদের পাশে কেউ নেই তাদের জন্য যদি কোনো সাহায্যকারী কোনো ব্যক্তি থাকে তাহলে ডেফিনেটলি তাদের উপকার হবে, এমনটি লিখে পাঠিয়েছেন সোমেন যাদবপুর থেকে। রাইট রাইট রাইট। এই মুহূর্তে কার মেসেজ? ডাকঘর সিনেমার থেকে একটা, ডাকঘর সিনেমা না ভাই, ধূমকেতু সিনেমার গান। বিশ্বজিৎ ঘাটাল থেকে পাঠিয়েছিলেন রিকোয়েস্ট, সেই সঙ্গে শঙ্কর চন্দ্র দে বারাসাত থেকে পাঠিয়েছে, সেই সঙ্গে রুহিমা রায় তারা পাঠিয়েছে, বিন্দু পাঠিয়েছে রিকে, ওকে ওকে ওকে, বিন্দু আবার বলেছিল একটা গানের রিকোয়েস্ট পাঠাতে, ওকে সেসব তো রয়েছে, কিন্তু বিন্দুর রিকোয়েস্ট স্ট্রংটা আমরা বাজাতে পারি। আর যেতে যেতে একটাই কথা বলা, আরবি আসবে কিন্তু আবার সেই থার্ড জুন, থার্ড জুন কী নিয়ে আবার? অবশ্যই অবশ্যই, কিন্তু ভোরাই নিয়ে। আর ভোরাইতে কী থাকবে? ভোরে থাকবে রত্নগর্বা বিখ্যাত ব্যক্তিদের মায়েদের কথা নিয়ে। তার আগে জয় গুরু, এনজয় গুরু। আর যেতে যেতে

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশের জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা

আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গান্ধীনগরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওয়েলকরের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি দেশজুড়ে এই জনবিন্যাসের পরিবর্তনের কারণগুলি খতিয়ে দেখবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর সমগ্র জীবন কৃষিজীবী সম্প্রদায়ের কল্যাণ এবং গ্রামীণ ভারতের উন্নয়নের লক্ষ্যে উৎসর্গ করেছিলেন। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাকারে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের উদ্যোগে গতকাল বাগবাজার ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চে শুরু হয়েছে যাত্রা উৎসব 2026। 20 দিন ব্যাপী এই যাত্রা উৎসবের সূচনা করেন বিধায়ক তথা অভিনেতা রুটনীল ঘোষ। যাত্রা সম্মেলনের উদ্যোক্তাদের পক্ষ থেকে নানান প্রতিকূলতার মধ্য দিয়েও যাত্রা শিল্প এগিয়ে চলার বিষয়টি তুলে ধরা হয়। রাজ্যে নতুন সরকার যাত্রা শিল্পে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই প্রত্যাশার কথাও ব্যক্ত করেন তাঁরা। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট সারিন্দা বাদক মঙ্গলাকান্ত রায় প্রয়াত আজ ভোরে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 100 বছর। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট সফরের দ্বিতীয় দিনে আজ কচ্ছের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল হেরামি নালা এবং খাঁড়ি পরিদর্শন করবেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী G7 সীমান্ত চৌকির উদ্বোধন করবেন। BSF জওয়ানদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। ছমাসের মধ্যে কচ্ছে এটি স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় সফর। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গোলটেবিল বৈঠকে 50 জনেরও বেশি বাণিজ্যিক সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল এই বৈঠকের আয়োজন করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল বলেছেন, গোলটেবিল বৈঠকে তিনি ভারতের ধারাবাহিক বৃদ্ধির হার, নতুন ব্যবসায়িক পরিমণ্ডল এবং বিশ্বের লগ্নিকারীদের জন্য কাজের সুযোগ নিয়ে আলোচনা করেছেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্বচ্ছতা রক্ষার কারণে উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকার যাচাই প্রক্রিয়া চালাবে বলে গতকাল জানান তিনি। রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিশেষ ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রোস আদানাম ঘেব্রিয়েসাস বলেছেন, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সেদেশে চলতি সংঘাত, নিরাপত্তাহীনতা, খাদ্য সংকট সহ অন্যান্য বিভিন্ন কারণে ইবোলা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে একটি বহুতল ভব বিস্ফোরণে পর অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু হয়েছে। ডালাস দমকলের মুখপাত্র জেসন ইভান্স এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনুন, আপনি কি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।

বিজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ঘড়ির কাঁটা বলছে 11:30 হয়ে 21 সেকেন্ডস। আর গান্দরিয়ায় কিন্তু ভেসে যাবার জন্য শুধু আমরা ভাসবো না, আপনাদেরকেও নিয়ে যাব। তার জন্য চলে এসেছি আমরা, আমি মৌসুমী বন্দ্যোপাধ্যায়,
1: আমি জয়শ্রী। আর এই যে সময়টা প্রত্যেক দিন আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে, আরও একটা অনুষ্ঠান গান্দরিয়া। ঠিক যেমনভাবে মৌসুমীদি আপনাকে বলে দিল, আমরা আজকেও থাকবো, কিন্তু আজকে মূলত আমরা নজরুল গীতি শুনি। নজরুলের চেতনায় কলমে যে গান আমাদের মনে মস্তিষ্কে সবসময় ধরা থাকে, তাকে নিয়েই আমরা থাকি আজকে। আজকেও থাকবো কিন্তু নজরুল গীতির অনুষ্ঠান করব, আর এই একটা অসম্ভব পছন্দের ভালো গান শুনবো না, শুরু করব না অ্যাটলিস্ট, সেটা কি হয়
0: না? হয় না, কিন্তু আমরা তো বিভিন্ন শিল্পীদের কণ্ঠে নজরুল গীতি শুনবো শোনাবো, কিন্তু নজরুলকে নিয়ে কি বলবো, আসলে প্রতিদিনই আমরা কথা বলতে বলতে নতুন কিছু শুনি, জানি, পড়ি এবং সেটাও আপনাদের সঙ্গেও একটু ভাগ করে নিই। তো সেরকমই কিছু কথা ভাগ করে নেবো, আর অবশ্যই শুনবো গান।

0: প্রথম প্রদীপ জ্বালো। কাজী নজরুল বোধ হয় সেই লেটো দলেই এই প্রথম প্রদীপ জ্বেলেছিলেন, তার জীবনের, তার সাহিত্যের, তার এই যে 42 বছরের ঠিকঠাক দেখতে গেলে যাত্রাপথ, জীবনের কাজের যাত্রাপথ, যতটুকু সময় তিনি কাজ করতে পেরেছেন সেটাকে যদি আমরা হাতে গুনি 42 বছরের বেশি তো হবে না। সেই পুরো সময়টা জুড়ে কি অবিশ্বাস্য কাজ করেছেন আমাদের পক্ষে সত্যি এইটুকু সময়ের মধ্যে ধরা অসম্ভব, সম্ভবই নয়। তবুও আমরা যে চেষ্টা করব তার এই যে গানের বিভিন্ন ধারা, তিনি বিভিন্ন রাগ তৈরি করেছেন, কত রকমের গান তৈরি করেছেন, যতটা সম্ভব একটু একটু ছুঁয়ে যাওয়া, কি বলো?
1: এবং এই যে নানা দিকের নজরুল, নানা রঙের নজরুল যদি বলি, সব দিকেই তিনি রঙিন। এমনি আমরা কথা প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলি বিদ্রোহী কবি কাজী নজরুল, কোনো কবিতা করতে গেলেও বলি, কিন্তু নয়, তিনি কিন্তু বলেছেন যে বিদ্রোহী নিশ্চয়ই আমি, বিদ্রোহী কবি তো বটেই, কিন্তু তিনি শিশু কবি। একদিকে তিনি শিশুদের নিয়ে ভেবেছেন, তাদের নিয়ে কবিতা লিখেছেন, তিনি ভালোবাসার কবি, প্রেম বিরহ বিচ্ছেদ সব কিছু তার কবিতায় বা গানে এসেছে, তিনি প্রকৃতির কবি, মানে তাঁর লেখায় কিন্তু আমরা অনেক প্রকৃতির বর্ণনা পাই, তাই না? আবার তিনি বন্ধু কবি, আবার দেখা যায় যে তিনি কিন্তু ঈশ্বরের আরাধনাও করেছেন, মানে সব দিকেই অবাধ যাতায়াত, মানে তার কলমের আমি বলছি। তো একটু প্রকৃতিপ্রেমিক কাজী নজরুল, একটু যদি আমরা তার প্রকৃতি নিয়ে লেখা সেই গানগুলো শুনি জয়শ্রী।
0: একদমই তাই, মানে প্রকৃতি নিয়ে যদি আমরা মানে কথা বলা শুরু করি তাহলে এরকম একটা নয়, অনেকগুলো অনুষ্ঠান আমরা করে ফেলতেই পারি, যে কারণে আমরা চেষ্টা করবো যেটা আমরা প্রথমেই বললাম ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। 107 FM রেইনবো, গান দরিয়া, কাজী নজরুল, আজকে মৌসুমী জয়শ্রীর সঙ্গে আপনিও রয়েছেন।

0: কাজী নজরুল ইসলাম কিন্তু বাস্তব জীবনে অনেক না পাওয়ার ব্যথা বেদনা তার ছিল, কিন্তু স্বজন হারানোর যে ব্যথা, কিন্তু তার মধ্যেও প্রকৃতিকে তিনি কিন্তু ভোলেননি এবং প্রকৃতি প্রেমিক বলা যেতে পারে। সেই কারণে তিনি তার আরাধ্যকে প্রেম নিবেদন করেন খুব গোপনে, সকলের অলক্ষ্যে, সকলের আড়ালে, সেই অবহেলিত সন্ধ্যামালতির মতোই। আমি সন্ধ্যামালতি বনছায়া অঞ্চলে লুকাইয়া রই ঘন পল্লব তলে, বিহগের গীতি ভ্রমরের গুঞ্জন নীরব হয় যখন, আমি চাঁদেরে তখন পূজা করি আঁখি জলে।
1: নজরুল এই নামটা, এই নামটির সঙ্গে অদ্ভুতভাবে যারা নজরুল গীতি, নজরুল কবিতা, নজরুলের বিভিন্ন লেখা ছোট গল্প, তাদের এই সমস্ত কিছুর সঙ্গে একটু হলেও নিজেকে একাত্ম করতে পারেন, তারা এটা অবশ্যই জানেন যে নজরুলের প্রকৃতি কিন্তু কখনো নিস্তব্ধ নয়। সে গান গায়, ঝড় তোলে, প্রেমে ডাকে, আবার বিদ্রোহের শঙ্খও বাজায়। তার কখনো প্রকৃতি বসন্তের ফুল, আবার কখনো বর্ষার মেঘ, কখনো বজ্রের গর্জন। তাই নজরুলের প্রকৃতি ভাবনা সৌন্দর্যের জীবন, জীবনের একটা সত্যি নবজাগরণ তিনি তৈরি করতে পারেন। তারই নাম বোধ হয় নজরুল।

0: আমরা নানা রঙে রঙিন কাজী নজরুল ইসলামের কথা বলছি এবং শুনছি তাঁর গান। এবার প্রথমেই বলছি প্রকৃতিপ্রেমিক কাজী নজরুল, তাঁর সাহিত্যে, তাঁর লেখায় নানা রকম ফুলের কথা, গাছের কথা, পাখির প্রসঙ্গ তো এসেইছে। প্রত্যেকটা কবিতা থেকে নানা ফুলের কথা আমরা পাই, মানে মনে হয় যেন ফুলের গন্ধ ভেসে আসছে। বনে মোর ফুটেছে হেনা চামেলি জুথি বেলি বা সাত ভাই চম্পা জাগরে কেন বন পারুল ডাকরে, এরকম প্রচুর প্রচুর গান রয়েছে প্রকৃতির বিভিন্ন উপাদান দিয়ে। শালপিয়ালের বনে একটা গীতিনাট্য ছিল এবং তাতে ঝিঙে ফুল নিয়ে কবি বলেছেন, হলুদ বরণ ঝিঙে ফুলের কাছে দেখ না কেমন দুটি ফিঙে নাচে। আবার যে গানটা আমরা শোনাবো এরপরে, এই গানটায় প্রায় ১১টা ফুলের নাম এসেছে। কি কি ফুলের নাম কিন্তু বলছি না জয়শ্রী,
1: মানে আমরা এটাও বলতে পারি যে গানটা তো আমরা অবশ্যই শোনাবো, আপনারা গুনে ফেলুন তো কি কি ফুলের নাম তিনি এই গানটার মধ্যে নিয়ে এসেছেন।
0: খুব পরিচিত গান, বহুশ্রুত গান, দেখুন তো ১১টা ফুলের নাম পান কিনা।

0: গুনলেন তো কতগুলো গান, এই যে গানটা আমরা শোনালাম, আমরা ঠিক গানটা শোনানোর আগে যে জায়গায় গিয়েছিলাম কতগুলো ফুলের নাম পেলেন, আমরা ঠিকঠাক আপনাদেরকে সংখ্যাটা বলতে পেরেছি তো, মিললো কি না? কিন্তু একটা জিনিস দেখো মৌসুমীদি, আমরা এই যে 11টা ফুলের নাম এখানে পেলাম, যেটা আমরা জানাতে চাইছি, বোঝাতে চাইছি বলবো না, মানে দেখাতে চাইছি যে নজরুলের সৃষ্টির মধ্যে ঠিক এই এই দিকগুলো আমরা আজকে ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু একটা জিনিস দেখো, মোটামুটি নজরুলের, কাজী নজরুলের কলমে একটা জিনিস মানে বিশেষ করে প্রত্যেকটা জায়গায় মানে ব্যথা এবং প্রাপ্তি, প্রেম, এই জায়গাটা না মানে সমস্ত কিছুর মধ্যে একটা অদ্ভুতভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। এবং এই যে নার্গিস, এই শব্দটা কিন্তু নানাভাবে এসেছে, কখনো রঙে এসেছে, কখনো ফুলে এসেছে, কখনো বিরহে এসেছে, কখনো প্রেমে এসেছে, কিন্তু এসেছে কিন্তু
1: অবশ্যই। এবং তার কবিতায় অন্তত তুমি যেগুলো বললে যে যেভাবে এসেছে, কখনো প্রিয়তমা হয়ে এসেছেন নার্গিস, এবং কখনো ফুল হিসেবে এসেছেন। এবং নজরুল সেই জন্যই গিয়েছেন বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বুনো গোলাপের বিলাপ শুনে। নার্গিসকে লেখা একটা চিঠিতে কাজী নজরুল লিখেছেন, তুমি ভুলে যেও না আমি কবি, আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি।
0: খুব সত্যি কথা, মানে এটা বোধ হয় কাজী নজরুল একটা অদ্ভুতভাবে পুরো সমাজকে এটা চিনিয়ে দিয়ে গেলেন যে প্রত্যেকজন ব্যক্তি, প্রত্যেকজন মানুষ নিজের জাত চেনাতে পারে তার আচরণের মাধ্যমে। সে যা কোনোভাবেই সে ঢেকে রাখতে পারবে না, কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে তার স্বাভাবিকতার সঙ্গে সঙ্গে মিলেমিশে চলেই আসবে, ঠিক নজরুলের আঘাতও যেমন ফুলের।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা প্রকৃতি প্রেমিক কাজী নজরুলের কথা বলছিলাম। গান্দরিয়ায় আপনি রয়েছেন মৌসুমী জয়শ্রীর সঙ্গে 107 AIR FM রেনবোতে, এবং গান্দরিয়ায় আজকে কাজী নজরুল ইসলামের গান শুনছি, বলছি নানা রঙে রঙিন কাজী নজরুল ইসলামের কথা, ফুলের কথা বলেছি। আর ফুল বললেই ফুল যেমন সাজে দরকার হয়, হ্যাঁ, সেরকম কিন্তু ঈশ্বরের পায়েও ফুল দিতে হয়। এবার ফুল বললেই ঈশ্বরের কথা মনে পড়ে, এবং কাজী নজরুল কিন্তু ঈশ্বরেও বিশ্বাসী ছিলেন। ছিলেন কিভাবে, অসাম্প্রদায়িক উদার মানবতাবাদী চেতনার মেলবন্ধন বলা যেতেই পারে, কোনো গোড়ামি কোনো সংকীর্ণতা কিন্তু ছিল না। তিনি কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে কিন্তু ঈশ্বরকে আবদ্ধ রাখেননি। তার কাছে আল্লাহ যা, ঈশ্বর তাই, ভগবান বা স্রষ্টা সবাই সেই পরম শক্তির বিভিন্ন রূপ, তাই না?
1: একেবারেই তাই। আসলে কাজী নজরুলের ভক্তিগীতি সম্পর্কে কথা বলতে গেলে একটা কথা আমার সবসময় মনে পড়ে, মানে মনে হয় আর কি, মানে কাজী নজরুলের ভক্তিগীতি বাংলা সঙ্গীত সাহিত্য সমাজের একটা অনন্য সম্পদ। তিনি শুধু ইসলামী গান দিয়ে গেছেন সেটা কিন্তু নয়, তার গানে যেমন শ্যামাসঙ্গীত আছে, তার গানে শিবগীতি আছে, তার গানে শ্রীকৃষ্ণ আছে, মানে কি নেই? প্রশ্ন এটাই। আসলে তুমি ঠিক যেমনটা বললে যে সমস্ত গণ্ডির উপরে উঠে তিনি ঈশ্বর সাধক, ভক্তিগীতির ধর্মের গণ্ডি পেরিয়ে ঈশ্বর প্রেম, আত্মসমর্পণ এবং অদ্ভুতভাবে আধ্যাত্মিকতার একটা অদ্ভুত সুর পাওয়া গেছে তার পুরো গান জুড়ে। কখনো কালী, কখনো কৃষ্ণ, কখনো শিব, আবার কখনো নবী, বারবার এসেছেন তার গানে।

0: কৃষ্ণ আছেন, মানে কি নেই প্রশ্ন এটাই। আসলে তুমি ঠিক যেমনটা বললে যে সমস্ত গণ্ডির ওপরে উঠে তিনি ঈশ্বর সাধক, ভক্তিগীতির ধর্মের গণ্ডি পেরিয়ে ঈশ্বর প্রেম, আত্মসমর্পণ এবং অদ্ভুতভাবে আধ্যাত্মিকতার একটা অদ্ভুত সুর পাওয়া গেছে তাঁর পুরো গান জুড়ে। কখনো কালী, কখনো কৃষ্ণ, কখনো শিব, আবার কখনো নবী, বারবার এসেছেন তার গানে।
1: তার মাঝে খুঁজে দেখো, অবশ্যই পাবে।

0: কে তুমি খুঁজেছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরেছ বনে জঙ্গলে, কে পাহাড় জুড়ে? হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ।
1: একদমই তাই, সৃষ্টি রয়েছে তোমাপানে চেয়ে, তুমি আছো চোখ বুঁজে, স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে। ইচ্ছা অন্ধ আঁখি খোলো, দেশ দর্পণে নিজ কায়া, দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাঁহার ছায়া। শিহরি উঠো না, শাস্ত্রবিদের করুণা কো বীর ভয়, তাহারা খোদার খোদ, প্রাইভেট সেক্রেটারি তো নয়, সকলের মাঝে প্রকাশ তাঁহার, সকলের মাঝে তিনি, আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচাকেনা করে বণিক সিন্ধুকুলে, রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে, উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে, শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে।
0: শিব নজরুলের চেতনায়, নজরুলের কলমে, শিব বিদ্রোহী কবি নজরুলের, তার মধ্যে তিনি অন্যায় এবং অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামের প্রতীক দেখেছেন। শিবের তাণ্ডব তাঁর কাছে ছিল জড়তা আর অন্যায় ভেঙে নতুন সৃষ্টির আহ্বান। কৈলাসবাসী মহাদেব রাজপ্রাসাদের দেবতা নন, তিনি ভস্মমাখা সহজ সরল গণমানুষের দেবতা। এই রূপটি নজরুলকে গভীরভাবে আকৃষ্ট করেছিল। ধ্বংস থেকে সৃষ্টির দর্শন, নজরুল বিশ্বাস করতেন পুরনো ও অন্যায় ব্যবস্থাকে ভেঙে ফেললেই নতুন জন্ম হয়। শিবের প্রলয় নৃত্যে তাঁর সেই নবসৃষ্টিকেই তিনি বারবার দেখেছেন, প্রণাম করেছেন আর নিজের কলমে ধারণ করেছেন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

107FM রেইনবো, আমরা রয়েছি গান্দুরিয়ায়, মৌসুমী জয়শ্রীর সঙ্গে আপনি রয়েছেন। আর এই গানটি শুনতে শুনতে আমরা চলে যাব একেবারে সংবাদ বিরতির ওপারে, ফিরে আসছি আপনাদের সঙ্গে। আমরা থাকছি এই গানটি আপাতত আপনাদের সবার জন্যে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট সফরের দ্বিতীয় দিনে

0: কচ্ছের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হারামি নালা এবং খাঁড়ি পরিদর্শন করবেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী G7 সীমান্ত চৌকির উদ্বোধন করবেন। VSF জওয়ানদের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি। ছমাসের মধ্যে কচ্ছে এটি স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় সফর। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের স্বচ্ছতা রক্ষার কারণে উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকার যাচাই প্রক্রিয়া চালাবে বলে গতকাল জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীন 3টি শিবিরে সবচেয়ে বেশি সংখ্যক আটক রয়েছেন। তিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারক শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেপ্তার করেছে CBI। ভোপালের বাড়িতে গতকাল CBI এর একটি দল প্রায় 7 ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, 12ই মে ভোপালের কাটারা হিলস এলাকায় সন্দেহজনক রহস্যজনক পরিস্থিতিতে তিশা শর্মার মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে জানালেও তিশার পরিবার তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে। 2026-এর বর্ষা মরশুমে দ্বিতীয় দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দপ্তরের মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, এই সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিক বৃষ্টি হলেও উত্তর পশ্চিম, মধ্য এবং দক্ষিণ অববাহিকায় জুন থেকে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: আমরা কাজী নজরুল ইসলামের সাহিত্যে যে তার অবাধ যাতায়াত, তার বিচরণ, তার কলম যা যা লিখেছে সেই কথাই বলছি। আমরা ঈশ্বরে বিশ্বাসী কাজী নজরুল ইসলামের কথা বলেছি, মানে তথাকথিত ঈশ্বর বিশ্বাসী সেই নজরুল নন, মানুষের ভালো করা, মানুষকে ভালোবাসা সেই ঈশ্বরের কথা বলেছি। মানে মানুষকেই তিনি মনে করতেন যে তারাই ঈশ্বর, তাদের মনের মধ্যেই ঈশ্বরের বাস, কোনো আল্লাহ, ঈশ্বর, ভগবান, স্রষ্টা এদের তিনি ভাবতেন না। এবং জয়শ্রী কথা প্রসঙ্গে মানে একদম অন্যদিকের একটা বৈশিষ্ট্য তার খুঁজে পাই তার লেখনীতে বা তার চরিত্রে, তার জীবনে। তিনি কিন্তু শিশু কবিও ছিলেন, ভীষণ শিশুপ্রেমিক ছিলেন। মানে তিনি যেখানে থাকতেন এক বন্ধুর বাড়িতে, তো সেখানে সে বন্ধুর কন্যা ছিল এবং তার যত বন্ধুবান্ধব ছিল তারাও কিন্তু চলে আসতো। এবং তিনি বলছেন যে ছোটদের মন না বুঝলে, তাদের ভালো না বাসলে, তারা কি চায় সেটা যদি না জানতে পারি তাহলে আমি লিখব কীরকম করে। যেমন এই প্রসঙ্গে মনে পড়ছে এই যে সকালবেলা ঘুম থেকে ওঠা, আমাদের তো মায়েরা ডাকেন, হ্যাঁ, যে ঘুম থেকে ওঠো, দেরি হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। ভোর হলো, দোর খোলো, খুকুমুনি ওঠো রে, ওই ডাকে জুঁই শাখে ফুল খুকি ছোট রে, তাই না? এই কবিতাটা আমরা যারা পড়েছি তারা কিন্তু ভোরবেলা হলে, রোজ না হোক, কোনো দিন যদি বাড়ির লোকও ডাকেন বা আমরাও যদি ছোটদের ডাকি তাহলে এই কবিতার কথা মনে পড়ে যায় না?
1: একদমই তাই। এই এই কথা, এই যে কবিতাটা তুমি বললে না, এটা এই কিছু কিছু মানে সৃষ্টি, রবীন্দ্রনাথই বলো আর নজরুলই বলো, এগুলো আমাদের না জীবনে নস্টালজিয়া, তার মধ্যে এই একটা কবিতা। আর একটা আমার মনে পড়ছে, খুকুও কাঠবেড়ালি, বলো দেখি কি সুন্দর একটা মিষ্টি কবিতা। তার মধ্যে প্রজাপতি আছে, ফুল আছে, অদ্ভুতভাবে তিনি মনে করতেন এই শিশুরাই আমাদের আগামী প্রজন্মের সেই কাণ্ডারই হবে যাদের

0: করতে দেশ দশ এবং মানব জাতি সুরক্ষিত হবে। তাদের মধ্যে শুধু আনন্দ নয়, কল্পনা, মানবিকতা, সাহস, শিক্ষা সবটা দিতে হবে, এবং এমনভাবে দিতে হবে তারা যত বোঝা না মনে করে, তারা যেন মনে করে এটাই স্বাভাবিক, এটাই আমার জীবনের লক্ষ্য হওয়া উচিত।
1: একদম। এবং তুমি যে কাঠবিড়ালি কবিতার কথা বললে, সেটা তো মনে পড়েই গেল। আর কিশোর মনে, শিশু বলতে আরেকটু বড় ধরো 11-12, এই যে কিশোর মন, নানা রকম তো ভাবনা আসে। এবার তাদের যে মনের মধ্যে অদম্য ইচ্ছে, আমরা কিন্তু আমরা তাকে কী করি, দমিয়ে রাখি সবসময়, তারা যা বলে তাতে হ্যাঁ কে হ্যাঁ না তে না করি না। সেটাও কিন্তু তিনি, তাদের যে মনের ইচ্ছা সেটা তিনি কিরম কবিতায় লিখেছেন, থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা মরণ
0: বরণ যন্ত্রণা। সত্যি তাই, মানে এই শিশু সাহিত্যিক নজরুল যদি এখন বলা শুরু করি তাহলে তো বোধহয় শেষই হবে না। এবং মানে কি অদ্ভুত, দেখো প্রত্যেকটা চেতনা কেমন করে যেন একটার থেকে একটা সম্পূর্ণ আলাদা, আর যখন নজরুলের কবিতায় সেটা রূপ পাচ্ছে, কলমে সেটা রূপ পাচ্ছে, তখন যেন মনে হচ্ছে এর বাইরে আর বেরোবই না, সেখানেই যেন থেকে যাই, সবসময় যেন এটাই মনে হয়। তবে তুমি যে দুটো মানে যে কটা কথা তুমি বললে, এখন তো আমরা কিছু বলিনি, দুটো গান বরং আমরা পরপর শুনি, দুটো গান শুনে ফিরে আসি, কারণ শিশু সাহিত্যিক নজরুলকে নিয়ে যদি বসি তাহলে আর আমরা সত্যি শিশুই হয়ে যাব। এই মুহূর্তে এই পরপর দুটো গান শুনি, শুনি জয়শ্রী মৌসুমীর সঙ্গে গান
2: দরিয়ায়। তারা বলি থাম একটু দাঁড়া,

তবে মোর নাম মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে বোলা, মালির ওই পিকনি গোলাম, কি বলিস ফের হপ্তা, তোবা না খপ্তা।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: বাঁধবো না চুল। আসলে নজরুল মানেই আমরা বারবার নানাভাবে এই গানগুলো আমাদের কেমন করে যেন একাকার করে দেয়। এবং ওই জীবনের শুরুতে একদম ছোটবেলায় একদম জীবনের প্রথমার্ধেই যখন বলা চলে এই গানগুলোর তাল ছন্দ লয় নাচই বলি আর গানই বলি কেমন করে যেন জীবনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। ঠিক তেমনই আরও একটি গান, মূলত নজরুলকে আমরা যত রকম গান লিখতে শুনেছি তার গান শুনেছি, তার মধ্যে আরও একটি গান, এই গানটি কিন্তু বেশ পরিচিত গান। এবং দেখো মূলত নাচ কেন্দ্রিক যে গান যতগুলো তিনি তৈরি করেছেন তার মধ্যে কিন্তু এই একটি গান। আমরা এই একটি গানই শুনি আপাতত, শুনে আমরা চলে যাব একদম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, তারপরে ফিরে আসছি। যতটা সময় থাকব দেখি প্রেমিক নজরুলকে নিয়ে কি থাকব,
1: দেখা যাক, কারণ ওটা তো উজ্জ্ব করে গেলে হবে না।
0: বেশ, এই গানটি শুনি, শুনতে শুনতে ফিরে আসি।

0: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: কাজী নজরুল ইসলাম। তার প্রেমিক সত্তাও কিন্তু ছিল প্রখর। বিদ্রোহী কবি যতই বলি না কেন, তার মধ্যে কিন্তু প্রেমিক সত্তা ছিল। এবং তার জীবনে বিভিন্ন নারীর কথা আমরা পড়েছি, কিন্তু দুজন নারীর উপস্থিতি খুব গভীরভাবে যেটা লক্ষ্য করা যায়, একজন নার্গিস আর একজন প্রমীলা দেবী, মানে তার হৃদয়ের দুই সারথী, একজন চাঁদ তো অন্যজন নীল সরোবর। তার প্রথম স্ত্রী নার্গিস একটি পত্র লিখেছিলেন সেই কুমিল্লা থেকে, বিয়ের প্রথম রাতে নজরুলের চলে যাওয়ার অনেক দিন পর সেই চিঠির উত্তর নজরুল দিয়েছিলেন একটি গানের মাধ্যমে। যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন তারে মনে রাখো, ভুলে যাও তারে ভুলে যাও একেবারে। কিন্তু নজরুল কি সত্যিই ভুলতে পেরেছিলেন নার্গিসকে? 15 বছর পর একটি আবেগময় চিঠি লেখেন নার্গিসের কাছে, যা হৃদয় ছুঁয়ে যায়, এবং যে চিঠিটা বিশ্বের সেরা ভালোবাসার বা প্রেমপত্রের একটি বলা যেতেই পারে। কিন্তু আমরা গান শুনবো মানে আমরা গান শুনছি, গান শোনাচ্ছি।
1: এই যে হ্যাঁ, মানে কথার মধ্যে এই কথাটা এসে যায় যে কথাটি তুমি বললে না, এই যে যারে হাত দিয়ে মালা দিতে পারো না, এই যে মানে গানটা, এই গানটার

মানে বিশেষ করে গানটা শুনতে শুনতে কোথাও গিয়ে মনে হয় নজরুলের জীবনে, কাজী নজরুলের জীবনে তিনি তো প্রেমিক এবং তিনি তাকে বিদ্রোহী আমরা বলি ঠিক কথাই, কিন্তু তিনি খুব স্পষ্ট ভাষায় বলে গেছেন আমি প্রেম বিলাতেই এসেছি, ভালোবাসতেই আমি এসেছি। এবং সেই ভালোবাসার যে ধারা, সে ধারায় মধ্যে কাজী নজরুল সবসময় বিশ্বাস করতেন ভালোবাসার অর্থ লক্ষ্য একটাই হতে পারে, সেটা হচ্ছে আত্মার মুক্তি, যে ভালোবাসা কখনো সংকীর্ণতায় মোড়া থাকবে না, যে ভালোবাসা কখনো মানুষকে মহৎ থেকে ক্ষুদ্র করবে না, যে ভালোবাসা মানুষকে মুক্তি দিতে শিখবে, যে ভালোবাসা মানুষকে সাধারণ থেকে বিশেষ পরিণত করতে শিখবে। তাই বোধহয় নজরুলের ভালোবাসা ছিল একটা বিশাল, কতটা যে বিশাল সেটা বারবার তিনি খুঁজেছেন, পেয়েছেন, আবার কোথাও গিয়ে মনে হয়েছে যে না, এখানেও বোধহয় সম্পূর্ণ আমার যে লক্ষ্য, যে ভালোবাসা তার যে লক্ষ্য, তিনি হয়তো পাননি। আমরা গানটা শুনি, গানটা শুনে বরং ফিরে আসি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বলছিলাম নার্গিসকে লেখা কাজী নজরুলের চিঠির কথা, এবং ১৫ বছর পর এই যে চিঠি তিনি লিখেছিলেন, মানে বলা যায় পৃথিবীর সেরা ভালোবাসার বা প্রেমপত্রের একটা। কল্যাণী আশু, তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে, মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। ১৫ বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়িধারায় প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে, রেবা নদীর ধারে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার। এই আষাঢ় আমার কল্পনায় স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই, তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য।
1: লোকের মুখে শোনা কথা যদি আমার মূর্তির কল্পনা করে তাহলে আমায় ভুল বুঝবে, আর তা মিথ্যা। তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন, তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু যে বেদনার আগুনে আমি পুড়েছি তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশ খানিক না দিলে আমি অগ্নি বিনা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় হয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সেরূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার পক্ষে।

0: ঘড়ির কাঁটা এগোচ্ছে, বলে না সময় কারোর জন্য অপেক্ষা করে থাকে না, ঠিক তাই। আর আমাদের আজকের অনুষ্ঠানের সময়ও শেষ হয়ে আসছে। আমরা কাজী নজরুল ইসলামের বিভিন্ন শিল্পীদের কণ্ঠে গান শুনছিলাম, আরও একটি গান আপনাদের শোনাতে পারবো। এবং নজরুলের কলমের যে বিচরণ বিভিন্ন ধারায়, সাহিত্যের বিভিন্ন ধারায় যে বিচরণ, আমরা আজকে কথা বললাম শিশু কবি কাজী নজরুল নিয়ে, প্রেমিক কাজী নজরুল নিয়ে, ঈশ্বর চেতনায় কাজী নজরুল নিয়ে এবং প্রকৃতিপ্রেমিক কাজী নজরুল নিয়ে। মানে এই দু ঘন্টার পরিসরে জয়শ্রী, নজরুলকে মূল্যায়ন করা কখনোই সম্ভব নয়। আবারও অন্য কোনো দিন কাজী নজরুল ইসলামের এই অনুষ্ঠানে তার অন্য দিক নিয়ে আমরা আলোচনা করব।
1: একদমই তাই, ঘড়ির কাঁটা অনুযায়ী আমাদেরকে আজকের মতন গানদরিয়ার এই আসর থেকে জয়শ্রী মৌসুমীকে টাটা বাই বাই বলতে হবে। আমরা ফিরে আসবো ঠিক 2:02 আপনাদের সঙ্গে থাকবো নাটক নিয়ে, তবে যেতে যেতে আজকের মতন কাজী নজরুলের কলমে, কাজী নজরুলের চেতনায় ভাবনায় এই গানটি রেখে যাই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, খুব ভালো থাকুন।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার সাত দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশের জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা হতে পারে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। ভারতমুখী ও বিশাখাপত্তনমগামী একটি তেলের ট্যাঙ্কার সাফল্যের সঙ্গে হোরমুজ প্রণালী পেরিয়েছে। 3রা জুন নাগাদ বিশাখাপত্তনমে সেটি এসে পৌঁছানোর কথা। নিসেস কেডেশ নামে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই তেলের ট্যাঙ্কারটি 21 মে সারজা থেকে যাত্রা শুরু করে। দীর্ঘ 9 মাস পর আগামী 31 মে থেকে জম্মু থেকে স্বাভাবিক ট্রেন চলাচল আবার শুরু হবে। কাঠুয়া এবং মাধুপুর রেল শাখার 17 নম্বর সেতুর সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ার পরেই ট্রেন চলাচল শুরু হবে। গত বছর আচমকা বন্যায় এই রেল সেতুর ক্ষতি হয়। কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলাত আজ বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর সঙ্গেই মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন তিনি। তবে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সিদ্ধারামাইয়াকে তার দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি

হবে বলে পূর্বাভাস দিয়েছে। 2026-এর বর্ষা মরশুমে দ্বিতীয় দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দপ্তরের মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, এই সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিকের বৃষ্টি হলেও উত্তর পশ্চিম, মধ্য এবং দক্ষিণ অববাহিকায় জুন থেকে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSFকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীন 3টি শিবিরে সবচেয়ে বেশি সংখ্যক আটক রয়েছে। সেখানে থাকা অনুপ্রবেশকারীর সংখ্যা 350-এর কাছাকাছি। প্রয়াত চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আর কিছুক্ষণের মধ্যেই কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হতে চলেছে। আজ সকালে পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ প্রথমে নন্দনে নিয়ে আসা হয়। সেখানে বহু বিশিষ্ট মানুষ ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ বহু শিল্পী। এরপরই তিনি যেখানে সবথেকে বেশি কাজ করেছেন টালিগঞ্জের সেই NT1 স্টুডিওতে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে সিনেমা শিল্পের সঙ্গে জড়িত অভিনেতা অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কলাকুশলীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, সৃজিৎ মুখোপাধ্যায়, এছাড়াও বহু অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীরাও তাকে সেখানে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং শতরূপ ঘোষ। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে। 2026-এর বর্ষা মরশুমে দ্বিতীয় দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দপ্তরের মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, এই সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিক বৃষ্টি হলেও উত্তর পশ্চিম, মধ্য এবং দক্ষিণ অববাহিকায় জুন থেকে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটক।

0: নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।
1: আজকের নাটক সুহাস নেই, রচনা শঙ্কর দাশগুপ্ত, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়, নাটক সুহাস নেই।

0: কি রে রানা, এখনো চা খাওয়া হলো না, উঠলিও আজকে বেলা করে?
1: ছুটির দিনে অত তাড়া দিও না, তোমা কাগজটা পর্যন্ত দেখা হলো না। সেই যে সকাল থেকে চোখের সামনে কাগজটা নিয়ে বসেছে না বাবা, এবারে ফ্রন্ট পেজে তেলের বিজ্ঞাপন থেকে লাস্ট পেজে প্রিন্টার্স নেম পর্যন্ত পড়ে তারপর কাগজ ছাড়।
0: তাই বলে তুমি বসে থেকো না বাবা, আজকে করুণার জামাই আসবে। জামাই আবার ইলিশ মাছের ভক্ত, মোটামুটি বড় দেখে একটা ইলিশ মাছ আনবি বুঝলি, আর আলু বেগুন, ও হ্যাঁ পুঁই শাক, পুঁই শাক আর কুমড়ো আনিস, একটু মাছের মুড়ো দিয়ে, এই না এই 100 টাকা দিলাম, দেখো বাবা পুরোটা যেন আবার খরচ করে এসো না, দই মিষ্টিও তো আবার
1: খেতে হবে, মাছ তো বলছো বড় দেখে আনতে, ধরো কেজি দেড়েক, কত করে কেজি জানো?
0: শুনছি তো ইলিশ মাছের দাম এখন সস্তা যাচ্ছে। তা বাবু যাই হোক, সস্তা আনতে গিয়ে আবার তুমি পচা এনো না, জামাই খাবে, সে পয়সা একটু বেশি লাগে লাগুক। যা বাবা দেরি করিস নে, যা এনে এনে ব্যাগ নে।
1: যাই। ও হ্যাঁ শোনো, সুহাস দা আসতে পারে, এলে বসতে বলো, চলে গেল না যায়।
0: আচ্ছা ইলিশ, পঞ্চাশ পঞ্চাশ
1: এই যে ইলিশ, কত করে ইলিশ?
0: পঞ্চাশ পঞ্চাশ কি জিনিস, কাঁচা রূপো, ঝকমক করছে রূপো।
1: 45 হবে,
0: 45 হবে, 45 কেন, 35 হবে, তবে এই নিমায়ের কাছে নয়, বুঝেছেন? দাঁড় ওদিকে ওদিকে, নিমাই 1 নম্বর মাল ছাড়া রাখে না।
1: তা যদি ভালো না হয়?
0: কাল মাসে রাখ নিয়ে আসবেন, টাকা রিটার্ন পেয়ে যাবেন। হ্যাঁ নিমাইয়ের এক জবান মশা।
1: আচ্ছা ঠিক আছে, দাও তাহলে এই কেজি দেবে, দাও ভালো দেখে দিও।
2: আরে রানা রানা, এই তুই বাজারে মেসোমশাই কি হলো?
1: ছুটির দিনে আমি বাজার করি ভাই, বাবার রেস্ট।
2: এই খবরটা দেখেছিস আজ কাগজে?
1: কি খবর?
2: সে কি রে, তো নজরে পড়েনি, থার্ড পেজের মাঝখানে তো বেরিয়েছে নিউজটা।
1: আরে কি নিউজ?
0: এই যে বাবু 1 কেজি 600,
1: হ্যাঁ
0: তা আপনি ওই 500-ই দাম দেন, মাছ যা দিলাম না, আপনার বাড়ি ভাজা হবে আর পাড়া শুদ্ধ লোক ঝোঁক গিলবে।
1: আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, হ্যাঁ তোমার দাম দাও 75 তো।
0: হ্যাঁ বাবু,
1: হ্যাঁ কি যেন বলছিলে, কি নিউজ বেরিয়েছে আজ কাগজে?
2: রানা সুহাস দা কাল মারা গেছে।
1: কে সুহাস দা? মানে আমাদের ঝিল রোডের সুহাস দা?
2: হ্যাঁ হ্যাঁ, কাল রাত 10টায় সেলিমপুরা থানার মাঝখানে রাস্তা পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় হেডিং দিয়েছে শিল্পীর মৃত্যু।
1: শিখিরে
2: সকালবেলায় নিউজটা পড়ে মেজাজটা একবারে খিঁচড়ে গেল মাইরি, লোকটা বড় ফাইন ছিল রে। যাই যাই, আজ আবার বাড়িতে সন্ধ্যায় শনি সত্যনারায়ণ ফলটল কিনতে হবে, চলি রে রানা।
1: সুহাসদা, এ তুমি কি করলে সুহাসদা, এ তুমি কি করলে? আমি যে এখন শত

0: পেয়েছি শিলিশ?
1: হ্যাঁ
0: ভালো তো?
1: হ্যাঁ
0: ও হ্যাঁ, এবার সুয়াস তো আসেনি,
1: জানি
0: পথে দেখা হয়েছিল?
1: না,
0: তবে
1: সুহাস দেব আসবে না, আর কোনোদিনও আসবে না।
0: নিশ্চয়ই ঝগড়া করেছিস না? তোর ওই এক স্বভাব।
1: না না, ঝগড়া টগড়া কিচ্ছু করিনি। কালও তো আমার অফিসে এসেছিল সুহাসদা।
0: তাহলে তাহলে তুই কি করে জোর দিয়ে বললি যে আর কোনোদিনই আসবে না আমাদের বাড়িতে?
1: মা, সুহাসদা সুহাসদা কাল রাত্রিরে মারা গেছে মা।
0: কে বললো তোকে? আরে কি করে মারা গেল?
1: অ্যাক্সিডেন্টে, আজকের কাগজে খবরটা বেরিয়েছে।
0: কালকে কালকে তোর অফিসে গিয়েছিল না?
1: হ্যাঁ মা, গতকাল সকালে অফিসে এসেছিল সুহাসদা। কতগুলো অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আমি তখন ব্যস্ত ছিলাম, হঠাৎ টেবিলের সামনে সুহাসদা।

0: রানা,
1: আরে সুহাসদা, তুমি?
0: এলাম, একটু দরকার আছে রে। ব্যস্ত?
1: ওই একটু,
0: মানে দরকারটা একটু জরুরি।
1: আরে হ্যাঁ হ্যাঁ, বলো না। কি বসো, দাঁড়িয়ে আছো কেন?
0: না মানে তুই
1: বসো তো, এমন কিছু ব্যস্ত নই, কাজ করতে করতে শুনছি। আরে সুবল, দু কাপ চা বল।
0: শিল্পায়ন পত্রিকার অফিসে একবার যেতে পারবি ছুটির পর?
1: আজই?
0: হ্যাঁ রে।
1: কেন, কোনো ইলাস্ট্রেশন জমা দিয়ে আসতে হবে?
0: না,
1: তবে
0: আমার একটা রেমুনারেশন বাকি আছে, মানে প্রায় 200 টাকা,
1: সেটা আনতে হবে।
0: হ্যাঁ, যদি একটু মেসে বাকি পড়ে গেছে
1: তো আমাকে দেবে?
0: হ্যাঁ হ্যাঁ, এই তো তোর নামে আমি অথরাইজেশন চিঠি করে এনেছি। এই সমীরবাবুর সঙ্গে দেখা করে চিঠিটা দিয়ে দিলেই হবে। আমার সঙ্গে ফোনে ওর কথা হয়ে গেছে।
1: তো সন্ধ্যের দিকে যদি যাই পাওয়া যাবে?
0: হ্যাঁ, ওদের পেমেন্ট তো সন্ধ্যেবেলাতেই হয়। আরে আগেও তো তুই একবার, মনে নেই?
1: ও হ্যাঁ, তাই তো, আমি তো গিয়েছি একবার। তো সন্ধ্যে তোমার বুঝি কোনো কাজ আছে?
0: না তা নয়, কাজ কিছু নেই আসলে।
1: অহনাদির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট?
0: তা আছে, কিন্তু সেই জন্য যে যেতে পারবো না তা নয় রে। অহনা তো আসবে 7টার সময়, বড়নগরে ওর বড়দির বাড়ি গেছে সেখান থেকে। সেই জন্য নয় আসলে।
1: আসলে সম্পাদকের সঙ্গে ঝগড়া করেছো?
0: করিনি, তবে হবে, ঝগড়া হয়ে যাবে আমি গেলে।
1: কেন ঝগড়া হয়ে যাবে? কেন
0: হবে? কারণ ওরা আমাকে দিয়ে যেভাবে গল্পের ইলাস্ট্রেশন করাতে চায়, মানে ওই ধরনের ইনসিস্ট করা বাইন্ডিংস আমার আমার ভালো লাগে না। ফ্ল্যাট ইলাস্ট্রেশন, শুদ্ধ কমার্শিয়াল, কোনো ডেপথ নেই, সেন্স নেই, আমি ওরকম ছবি আঁকতে চাই না। ওরা অন্ধকারটুকুই শুধু চায়, কিন্তু আমি চাই অন্ধকারে আলো ফোটাতে। ওরা তা হতে দেয় না। ছবি, শুধু ছবি, অন্য কিছু হয়ে ওঠে না। আর তাই তাই আমি আর তুই প্লিজ প্লিজ একটুখানি।
1: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাবো। দাও চিঠিটা দাও।
0: চিঠি? ও হো, ওই অথরাইজেশন লেটার এনে।
2: তুই গিয়েছিলি কাগজের অফিসে?
1: হ্যাঁ মা।
2: টাকা পেয়েছিস?
1: পেয়েছি।
2: ওটা নেওয়ার জন্য সুহাসের আসার কথা ছিল আজকে? না
1: না মা, টাকাটা আমারই পৌঁছে দেওয়ার কথা ছিল ওর বাড়িতে।
2: যাসনি তুই?
1: না মানে
2: কি,
1: আসলে টাকাটা নিয়ে শিল্পায়নের অফিস থেকে ফেরার পথে হঠাৎ শখ করে গজলের একটা ক্যাসেট কিনে ফেলেছিলাম ওই টাকা থেকে। ভেবেছিলাম সুহাসদাকে বলবো, মাসের প্রথমেই আমি ওই 25 টাকা ফিরিয়ে দেবো সুহাসদাকে।
2: তাতে কি, ও কিছুই মনে করতো না?
1: আসলে আমার একটা সংকোচ হচ্ছিল মা, 200 টাকায় যদি সুহাসদার খুব দরকার থাকে, কিছু যদি ভাবে সুহাসদা, অথচ আমি চাইনি মা। এর চাইতে সুহাসদা যা ইচ্ছে ভাবতো আমাকে, যা খুশি বলতো। মাগো বিশ্বাস করে আমি চাইনি মা, আমি
2: কি করবি বল? মন তো খারাপ হয়ই, কত ভালো ছেলেটা, কি যে সরল ছিল। সেদিন তো এসেছিল আমাদের বাড়িতে, মুরগির মাংস রান্না হয়েছিল সেদিন, বাইরের ঘরে বসে কাগজ পড়ছিল সুহাস। তুই তখন অফিস থেকে ফিরিসনি, তোর জন্যই অপেক্ষা করছিল।
1: অহনাদিকে একটা খবর দিতে হবে বলে। কি কারণে যেন অহনাদিদের বাড়িতে যাওয়া একটা সংকোচ ছিল সুহাসদার।
2: আসলে বড়লোকি ভাবটা সুহাস পছন্দ করত না। পরনে সব সময় খত্তরের পাঞ্জাবি আর পাজামা, কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ, পায়ে চটি। এছাড়া ওকে দামি পোশাকে কোনো দিন আমি দেখিনি। খাওয়া দাওয়াতেও কি লক্ষ্মী ছিল ছেলেটা!
1: ভালো মন্দ খাওয়া তো জুটতই না সুহাসদার, কতদিন ধরে মেসে থাকে। যোধপুর পার্কের বাড়িতে শুধু যেত ওর মায়ের সঙ্গে দেখা করতে। ভালো পড়া ভালো খাওয়া জুটবে কোথেকে?
2: সেদিন বসেছিল বাইরের ঘরে, আমি কি বললাম? সুহাস।
0: মাসিমা।
2: বাবা, তুমি মুরগির মাংস খাও তো?
0: কেন মাসিমা?
2: আজকে রেঁধেছি, পাউরুটি দিয়ে তোমাকে দেব তো তাই ভাবলাম।
0: মুরগি আমি খাই মাসিমা, তবে মুরগি টুরগির চাইতে আমার অনেক বেশি প্রিয়। আসলে মাও সব রাঁধতেন, মার রান্না তো অনেকদিন খাই না।
2: কি রান্না বাবা?
0: এই যে মোচার ঘণ্ট, কচুর লতির ঝাল, থোর ঘণ্ট, জানেন মাসিমা, কুমড়োর ফেলে দেওয়া চোকলা দিয়ে এমন সুন্দর ছেঁচকির মতো একটা জিনিস করতেন মা, মোস্ট প্যালাটেবল। আসলে কি মাসিমা, রান্নাটাও একটা শিল্প, আর্ট। কোন রঙে যেমন কি এফেক্ট আসবে একজন ভালো শিল্পী জানে, তেমনি কোন মশলায় কি স্বাদ হবে তা একজন ভালো রাঁধুনে জানে। সবটাতেই ব্লেন্ডিং, মেশানোটাই আসল, কি রঙে কি মশলায়।
2: তোমার মার এখন বয়স হয়েছে, ইচ্ছে থাকলেও হয়তো পারেন না, আমি তো আছি। তোমার কোনো কিছু খাওয়ার স্বাদ হলে রানাকে দিয়ে খবর পাঠিও, আমি রেঁধে খাওয়াবো। কোনো সংকোচ করো না বাবা, কেমন?
0: না না মাসিমা, সংকোচ করব কেন? মাসিমার ভেতরে মাটা তো আছেই, উপরি ফাউ মাসি, তাকে বলতে সংকোচ করব কেন?
2: কোনো কিছু খাওয়ার কথা কিন্তু আর জানায়নি সুহাস তোকে দিয়ে, অথচ বলেছিল।
1: আসলে সুহাস তো কখনো কারোর কাছ থেকে কিছু চাইতে পারতো না, মনের মধ্যে কোনো ইচ্ছে কোনো স্বাদ হলে সেটা কিছুটা অস্থির করে তুলতো ওকে। কাউকে, প্রিয়জন কাউকে সেটা বলতো, কিন্তু ভুলে যেত পরক্ষণে।
2: হাত পেতে অনেকেই কিছু চাইতে পারে না রে।
1: ঠিক তাই মা, সুহাস তার অভাব থাকতে পারে, সেই অভাবের জন্য হয়তো কষ্টও পেত, কিন্তু বেঁচেছিল রাজার মতো একটা মন নিয়ে। সে মনে কোনো কোনো দীনতা ছিল না মা।
2: কত ভালো ছবি আঁকতো ছেলেটা, তোর দাদু মারা গেলে পুরনো একটা আবছা ফটো থেকে কি যে জীবন্ত একটা ছবি এঁকে দিয়েছিল মাত্র দুদিনে। রাতের দিন যারাই দেখেছে কি প্রশংসাই করেছে ছবিটার।
1: অথচ জানো মা, কোনোদিন কোনো পত্রিকা চাকরির জন্য রিকোয়েস্ট করেনি কোনোদিন। মা আমি আমি আমি ভুলতে পারছি না মা, গতকাল আমাকে এসে পত্রিকার অফিস থেকে টাকাটা এনে দিতে বললো, আমি আনলাম। টাকার হয়তো খুব দরকার ছিল ওর, অথচ সে টাকাটা আমি ওর হাতে তুলে দিতে পারলাম না। কোনোদিন আমি

0: একটু একটু আসবো প্রতিমাদি।
1: আসুন।
0: আমি আমি আজ একটু ছুটি চাই প্রতিমাদি। টিফিনের পর আমার একটা ক্লাস আছে, মিজাদিকে বলেছি, তিনি ক্লাসটা নিয়ে নেবেন।
1: ঘটনাটা আমি শুনেছি, শিপ্রা বলছিল আমাকে, ভেরি স্যাড। একদিন আমি দেখেওছিলাম ছেলেটিকে, আপনার কাছেই বোধহয়। এ কি দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। ছেলেটি কি আপনার রিলেটিভ?
0: না, মানে আমি আমি ঠিক ওর নিজের দিদি নই, আমি ওর বড়দির বন্ধু। ওর বড়দি হঠাৎ মেনিনজাইটিসে মারা যাবার পর থেকে আমাকে আমাকে নিজের দিদির মতো। আসলে আসলে আমি ভাবতে পারছি না প্রতিমা, ভাবতে পারছি না, ছেলেটা গতকাল দুপুরে আমার কাছে
1: এসেছিল। গতকাল দুপুরে?
0: হ্যাঁ, এইরকমই হঠাৎ হঠাৎ এসে পড়তো। গতকাল গতকাল আমি খাওয়া দাওয়া সেরে একটা গল্পের বই পড়ছিলাম, হঠাৎ

0: কে যাই? কি আবার এলো এই দুপুরবেলা? ও মা, তুই সুহাস? হায় হায় হায়, কি ব্যাপার?
1: চলে এলাম, ঘুমোচ্ছিলে?
0: না না, ঘুমোবো কেন, বই পড়ছিলাম, বস।
1: এই বইটা কভারটা আমার আঁকা।
0: তাই? কই দেখি দেখি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো লক্ষ্যই করিনি, কি সুন্দর রে।
1: লক্ষ্য করার মতো কিচ্ছু নয় অরুদি, খুব বাজে হয়েছে।
0: কেন, ভালোই তো।
1: প্লিজ তুমি কথা বলো না, ট্র্যাশ।
0: কি রে, ছুঁড়ে ফেললে কেন বইটা?
1: সরি সরি, ওটা লাইব্রেরির বই না।
0: হ্যাঁ
1: সরি অরুদি।
0: খুব কি খারাপ হয়েছে কাভারটা?
1: তুমি কথা বলো না অরুদি, এরকম ছবি তো স্কুলের ড্রয়িং ক্লাসে করায়। ছবির ভেতরে যে ছবি আমি তাই আঁকতে চাই অরুদি, শুধু ফুলের ছবি, পাখির ছবি এঁকে কি হবে? যদি সেই ফুলের সৌরভ পাখির গানকেই ফুটিয়ে তুলতে না পারি সেই ছবিতে, শুধু শাখার ছবি দিয়ে কি হবে যদি শেকড়ের কথাই না ফোটাতে পারলাম? আমার বিশ্বাস তুমি ছবি বোঝো অরুদি। কি আছে বলো ছবিটায়? কিচ্ছু না, নাথিং, শুধু জাস্ট একটা ছবি, ছবি শুধু। না না না না না, এরকম নয় অরুদি, আমি অন্যরকম আঁকতে চাই।
0: অন্যরকম? কি অন্যরকম রে সুহাস?
1: তা আমি নিজেও জানি না, তবে এরকম মোটিভেটিভ ড্রয়িং নয়, অন্যরকম মানে ডিফারেন্ট, অরিজিনাল। কিন্তু ওরা আমাকে দিয়ে।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস। আচ্ছা তুই খেয়েছিস দুপুরে?
1: না এখনো, মনে ছিল না ঠিক, খিদে পেয়েছে।
0: ও মা, বেলা 3টে বাজে, এখনো তুই খাসনি কি রে?
1: এই খাওয়া হয়নি।
0: দাঁড়া দাঁড়া দেখি ফ্রিজে কি আছে, তুই একটু বস।
1: আমাকে একদিন কাস্টার্ড খাওয়াবে অরুদি?
0: কাস্টার্ড?
1: হ্যাঁ, খুব ঠান্ডা, ছোট ছোট আঙুরের কাস্টার্ড।
0: ঠিক আছে, সে একদিন খাওয়াবো খন, তুই এখন একটু বস তো, আমি এই মাছটা আর ভাতটা গরম করে আনি। ছি ছি ছি ছি ছি, এখনো না খেয়ে আছিস, তুই কি ছেলে রে।
2: কাল দুপুরে তাহলে ও তোমার ওখানেই খেয়েছিল?
0: না প্রতিমাদি, না
2: না। মানে
0: রান্নাঘর থেকে সব গরম করে নিয়ে এসে দেখি সুহাস নেই, চলে গেছে, শুধু শুধু ফ্রিজটা হাট করে খোলা, কেসে রাখা দুটো আপেলের মধ্যে একটা নেই। কি যে হলো, কি যে হতো ছেলেটার মাঝে মাঝে, হঠাৎ হঠাৎ আসতো, ছেলে মানুষের মতো আবদার করত, অস্থির হয়ে উঠত কখনো কখনো, ওর মনের মতো ছবি আঁকতে না পারার জন্য। কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি ছেলেটা সারাদিন, আমার কাছে কাস্টার্ড খেতে চাইলো প্রতিবাদী।

0: তুমি সুভাষকে কত ভালোবাসতে তা তো জানে। ছেলেটা আজ নেই, বড় আপন ছিল তোমার, নিজের ভাইয়ের মতো। আজ সে চলে গেছে, যেভাবে গেছে সেটাও খুব মর্মান্তিক। কিন্তু তুমি চোখের জল ফেললে ওর আত্মার কষ্ট হবে। অরুণিতা
1: জানি প্রীতিমাদি, আমি জানি, কিন্তু কিন্তু আমি আমি যে পারছি না প্রীতিমাদি। অনেকদিন অনেকদিন সুহাস আসেনি আমার কাছে, হঠাৎ হঠাৎ গতকাল এলো। সেই আশাটা আমার কাছে এত স্পষ্ট, এত জীবন্ত, যা আমি কিছুতেই ভুলতে পারছি না, কিছুতেই না।
0: কাল সুহাস এসেছিল তোমার কাছে, সেজন্যই শুধু নয়, সুহাস কিন্তু অন্তর জুড়েই বেঁচে ছিল তোমার। আসলে তোমার মুখ থেকে ওর বিষয়ে যা জেনেছিলাম তাতে আমার মনে হয়েছে ওরা বেশি দিন এই নিচতা, স্বার্থপরতা আর ক্ষুদ্রতার মধ্যে থাকতে পারে না। এই ডিসেপশনের পৃথিবী ধরে রাখতে পারে না সুহাসদের বেশি দিন। তাই ওরা যতদিন থাকে, যাদের সঙ্গে পরিচয় হয় ওদের, তাদের মনে স্থায়ী একটা চিহ্ন রেখে যায় ওরা। ওদের তাই ভোলা যায় না অরুণিতা, চারপাশে আলো করে ওরা একদিন চলে যায়।
1: হ্যাঁ চলে যায়, কিন্তু যারা থাকে তাদের শুধু দুঃখের অন্ধকারেই রেখে যায়।
0: অন্ধকার সবসময় দুঃখের নয় অরুণিতা, শেষ রাতের অন্ধকারেই তো ফুল ফোটে। অন্ধকারে ফোটা সেই ফুল তুমি অঞ্জলি দাও দিব্যলোকের যাত্রী সুহাসের উদ্দেশ্যে। চোখের জল ফেলো না অরুণিতা।

0: করো না, কি করবি বল? দুর্ঘটনার উপর তো কারো কোনো হাত নেই। তাছাড়া যে চলে যাবে তাকে তুই ধরে রাখবি কি করে বল?
1: আমার দুঃখ অন্য জায়গায় সীমা, সে দুঃখ কেউ বুঝবে না।
0: আমি বুঝি না, আমি বুঝি, আমি তো তোকে সব কথা জানি। সুহা শিল্পী মানুষ, মুডি, সবসময় মেজাজ ঠিক থাকতো না ওর।
1: অথচ অথচ আমি সব সহ্য করতাম, যখন তখন ও বলতো গান শোনাও, আমার কোনো ইচ্ছে অনিচ্ছে ছিল না রে। কত অন্যায় আবদার রেখেছি ওর, কিন্তু কাল কাল কি হলো রে আমার? কেন আমি ওর কথা রাখলাম না? কি এমন অন্যায় অনুরোধ করেছিল ও আমাকে? কিছুই তো নয়।
0: কি কি অনুরোধ করেছিল কাল সুহাস তোকে?
1: কাল আমাদের ডাকা হয়েছিল L20 বাস টার্মিনাসে, তখন সন্ধ্যে 7:30।

0: তোমার কিন্তু আসতে একটু দেরি হয়েছে, কথা ছিল 7টায় আসবে।
1: আশাই হতো না, হঠাৎ যা বৃষ্টি নামলো না, ভেবেছিলাম বড়দি ছাড়বেই না। প্রথম শীতে বৃষ্টি, এক পশলা হয়ে শীত নামিয়ে থেমে গেল। কাল সকালে জরুরি একটা কাজের অজুহাত দেখি বেরিয়ে পড়েছি।
0: আমি ভেবেছিলাম তুমি আসবেই না।
1: তুমি তো সব সময় আমার সম্বন্ধে লেস এস্টিমেট করো। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে, এসো। কি দেখছো অমন করে?
0: তোমাকে দেখছিলাম, এই গাঢ় খয়েরি রঙের শাড়িটায় দারুণ দেখাচ্ছে তোমাকে।
1: হ্যাঁ, বৃষ্টিতে শাড়িটা না ক্র্যাশড হয়ে গেছে, কাদাটাও লেগেছে। দেখো গোড়ালির কাছে কিরকম কাদা লেগেছে। এই সত্যি আমাকে দেখতে সুন্দর লাগছে।
0: অনি, আজ তোমার পাকা দেখা ছিল না?
1: কি দেখা?
0: আমি জানি অনি, জানি। আসলে তোমার বড়দির ছেলে তাতানের জন্মদিন টন্মদিন সব মিথ্যে। সত্যি হলো তোমার যে বিয়েটার কথাবার্তা চলছিল, আজ তার পাকা দেখা ছিল।
1: এই এক পাগলামি শুরু হয়েছে কয়েকদিন ধরে, কিছুর মধ্যে কিছু নেই, আমার বিয়ে, পাকা দেখা।
0: আমি জানি অনি, জানি।
1: কি কি জানো তুমি?
0: মেয়েদের বিয়ের কথা শুরু হলেই তাদের চেহারা বদলে যেতে শুরু করে।
1: বদলে যায় মানে?
0: হ্যাঁ, মানে কেমন যেন অন্যরকম দেখায় তাদের।
1: অন্যরকম?
0: হ্যাঁ, পাত্রপক্ষের মাসিমা দেখে গেলে একরকম, ভাবি শ্বশুর শাশুড়ি দেখে গেলে একরকম, তারপর পাত্র দেখলে আর একরকম, আর পাকা দেখা হয়ে গেলে একেবারে অন্যরকম। নানান রকম বদল হতে শুরু করে মেয়েদের চেহারায়, সেটাই হলো ওই ভেতরের ছবি। আমি তো তাই আঁকতে চাই, অথচ ওরা দেয় না সেই ছবিটা। সেই ছবিটা সময় এখন সম্পূর্ণ তোমার শরীর জুড়ে এঁকে চলেছে, সেই অন্যরকম তোমার গভীরে লুকিয়ে থাকা তোমার ছবিটা, সেই বদলে যাওয়া সেই তুমি।
1: আমায়ও কি সেরকম কিছু?
0: হ্যাঁ, আমি তোমাকেও কয়েকদিন অন্তর আমি ঠিক সেরকম বদল দেখছি তোমার চেহারায়। তুমি তুমি যে সুন্দর হয়ে উঠছো দিন দিন, সেই সৌন্দর্য হলো মনোনয়নের সৌন্দর্য, প্রমাণিত হওয়ার আনন্দ সৌন্দর্য। আজ এতদিনের সেই টুকরো টুকরো সৌন্দর্য কেমন সম্পূর্ণ হয়ে উঠেছে। তোমার চোখের পাতা ফেলায়, হাঁটার ভঙ্গিতে, কপালের চুল সরানোয়, আঁচল ঠিক করায়, সেই সৌন্দর্য আভার মতো ছড়িয়ে আছে।
1: দেখো তুমি শিল্পী, তাই এই তুচ্ছ জিনিসগুলো সুন্দর হয়ে ধরা পড়ে তোমার কাছে। আসলে
0: অনি, এই দেখো, দেখো অনি, দেখো
1: কি
0: এই নির্জন মাঠে আমার এই প্রসারিত ডান হাতের উপর স্বর্গের আলো এসে পড়েছে।
1: ও তো চাঁদের আলো।
0: চাঁদ তো স্বর্গেই ওঠে অনি। বলো বলো অনি, আমার হাতে লেগে থাকা এই স্বর্গের আলো ছুঁয়ে তুমি সত্যি করে বলো, আজ তোমার পাকা দেখা ছিল না?
1: না না, আমি বলবো না, বলবো না, তোমার গাছে আমি বলবো না।
0: কেন কেন বলবে না? সত্যি বলে, আজ আজ তুমি আর আমার নেই বলে।
1: না,
0: তবে আজ তুমি অন্য একজনের হয়ে গেছো বলে।
1: সুহাস, এটা তোমার পাগলামি, এর কোনো মানে হয় না। তাই আমি তোমাকে, দেখো দেখো, তোমার পাগলামিকে আমি অনেক প্রশ্রয় দিয়েছি, আর নয়।

0: তারপর আর কিচ্ছু বলেনি রে সুহাস, শুধু বিড়বিড় করে বলেছিল, জানি আমার চোখ মিথ্যে দেখায় না, যা দেখেছি আমি তা সত্যি, কিন্তু তুই তো জানিস সীমা, ওর ধারণা ভুল, ওর কথা ভেবে আমার অনেক সম্বন্ধ আমি ভেঙে দিয়েছি। তাহলে কেন কেন আমাকে মিথ্যে সন্দেহের ছবি আঁকবে? কেন কেন ওর গাছে উত্তর দিয়ে আমাকে প্রমাণিত হতে হবে? কেন কেন?
1: তাহলে তাহলে তাহলে শুধু শুধু এত ভেঙে পড়ছিস কেন? তুই তো জানিস শেষ দিন পর্যন্ত সুহাস এড়েছিলি, তাতে কোনো মিথ্যে ছিল না।
0: তবু তবু নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে রে সীমা, কি এমন চেয়েছিল সুহাস আমার কাছে? কেন আমি সেদিন ওর অনুরোধ রাখলাম না? কেন ওর হাত চেয়ে? ও যে ও যে বড় অভিমান নিয়ে চলে গেল রে সীমা।
1: যে যাবার সে তো যাবে, তাকে কি তুই ধরে রাখতে পারবি?
0: কিন্তু সীমা,
1: দেখ না, কোনো অসুখ নয়, সুস্থ হয়েই তো বেঁচে ছিল সুহাস।
0: কিন্তু কিন্তু ওর মনে যে বড় যন্ত্রণা ছিল রে।
1: হয়তো ছিল, থাকে, সব শিল্পীর মনেই থাকে। সেই যন্ত্রণাই তাকে নতুন সৃষ্টির প্রেরণা যোগায়, পারফেকশনের দিকে নিয়ে যায়। সেরকম যন্ত্রণা সুহাসেরও ছিল, কিন্তু সেই যন্ত্রণা ওকে কখনো কানে কানে আত্মহননের কথা বলেনি। আচ্ছা আচ্ছা হোনা, কোনোদিন কি তুই ওকে আত্মহত্যার কথা বলতে শুনেছিস?
0: না রে, কখনো না।
1: তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস ও মরতে চাইতো না, বেঁচে থাকার মতো

0: আমাদেরও তেমনি অসহায় ভাবে নিয়ে যাওয়াটা মেনে নেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই রে।
1: না
0: কিচ্ছু না, জানি জানি তোর দুঃখ তোরই, কিন্তু কিন্তু কি করবি বল? প্লিজ অহনা, প্লিজ অহনা, প্লিজ।

0: লাশ ছাড়তে ছাড়তে বিকেল হয়ে যাবে। মর্গে আমার কোনো চেনাশোনা নেই। তোমার আজ অফিস ছিল না রানা?
1: না বিভাসদা, আজকে তো সেকেন্ড স্যাটারডে।
0: ও হ্যাঁ, তাই তো। কোথা থেকে যে কি হয়ে গেল, মাকে নিয়ে সমস্যা। হার্টের অবস্থা এমনিতে খুব খারাপ, চোখেও প্রায় দেখতেই পান না। তার উপরে শখ।
1: মাসিমা জানেন, জেনেছেন?
0: না, এখনো কিছু বলা হয়নি। আসলে মুশকিল কি জানো, সুহাস তো রোজই মার সঙ্গে দেখা করতে বাড়িতে আসত।
1: রোজ
0: 365 দিন, শীত গ্রীষ্ম বর্ষা, রোজ রাতে। ফলে দু একদিন পরই ওরা না আসায় মা অস্থির হয়ে উঠবে। তখন তো
1: বিভাসদা, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলবো?
0: বলো। আমি কিছু মনে করব না।
1: আসলে আসলে এমনি অনেক সময় মনে হয়েছে যে আপনার অত সুন্দর ফ্ল্যাট থাকতে সুহাসদা একা একা মেসে থাকবেন কেন?
0: রানা, রানা তুমি বোধহয় জানো যে সুহাস খুব জেদি আর সেন্টিমেন্টাল ছিল। একদিন ওর পড়াশোনা নেগলেক্ট করার জন্য, ইনফ্যাক্ট আমি ওকে একটা মেয়ের সঙ্গে দুপুরে লেকে দেখতে পেয়েছিলাম গল্প করতে। তার কয়েকদিন পরই পরীক্ষা, তাই আমি ওকে খুব বকাবকি করি। রাগের মাথায় এমন হয়তো কিছু বলেও ফেলি যাতে যাতে ওর সেন্টিমেন্টে লেগে যায়। কিন্তু ও যে সেদিনই বাড়ি ছেড়ে চলে যাবে তা আমি ভাবিনি রানা। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি চাইনি রানা।
1: আমি বিশ্বাস করি বিভাসদা। আমরা তো জানি আপনি সত্যি কতখানি ভালোবাসেন সুহাসদাকে, কতটা ফিল করেন ওর জন্য আমরা জানি।
0: কি থেকে যে কি হয়ে গেল, মাকে যে কি করে, গতকাল ছেলেটা এসেছিল, পাশের ঘরে বসে বই পড়তে পড়তে শুনছিলাম ও মার সঙ্গে কথা বলছে।
2: তুমি চোখে একটুও দেখতে পাও না?
3: পাই, খুব ঝাপসা।
2: এই আমাকে দেখতে পাচ্ছ?
3: না, তবে বুঝতে পাচ্ছি কেউ একজন বসে আছে।
2: ও,
3: সে যে তুই তা বুঝতে পাচ্ছি না। দিনের আলো একদিন আসিস তো বাবা, হয়তো তাহলে অনেকটা দেখতে পাবো।
2: চোখটা অপারেশন কেন করছো না তুমি?
3: আমার দেখার পালা শেষ রে বাবা, এখন তোদের চোখ দিয়েই দেখি আমি।
2: জানো মা, আমার চেহারা এখন অনেক বদলে গেছে।
3: রোগা হয়েছিস নিশ্চয়ই, সময় মতো খাওয়া দাওয়া করিস না, অনিয়মে শরীর ভাঙে। দুপুরে খেতে বসে রোজ তোর কথা খুব মনে পড়ে রে। কোথায় রোদে রোদে ঘুরিস, খাওয়া দাওয়া হয়নি বোধ হয়?
2: না মা, রোগা হয়ে আমি যাইনি খুব একটা। আসলে কি জানো, চেহারা ঠিক না, আমি নিজেই বোধ হয় বদলে গেছি। কাটি না বলে দাড়িতে ঢেকে গেছে মুখ। আর জানো মা, মুখটা কেমন যেন সবসময় রাগি রাগি হয়ে থাকে, ভুরুতে ভাঁজ, একটা দুটো করে চুলও পাকছে তো।
3: তুই যে বড় জেদি বাবা, মাথা সব সময় গরম, একটুও তো মানি এটা নিয়ে নিতেই হয় বাবা।
2: সেটাই আমি পারি না মা। আমাকে যা সকলে হতে বলে, করতে চায়, সেরকম হলে বোধ হয় না। না মা, তা আমি পারবো না। আসলে কি জানো মা, আমি আমি খুব খাঁটি একটা ভালো লাগা নিয়ে বেঁচে থাকতে চাই। মিথ্যে যে ভালো লাগায় আমার মনে সায় নেই, তা নিয়ে আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না মা।
3: তোর কথা আমি সবসময়

0: বুঝতে পারি নে রে। এই যে তুই বললি খাঁটি ভালো লাগা, এর মানে কি?
1: মানে যেমন ধরো কেউ সেন্টের শিশি গায়ে উপুড় করে ঢাললো, সারা গায়ে সুন্দর গন্ধ ভরে গেল, এটা খাঁটি নয়। এই সুন্দর গন্ধটা, ভালো লাগাটা খাঁটি ভালো লাগা নয়।
0: কেন? গন্ধটা তো মিথ্যে নয়।
1: কিন্তু এই গন্ধটা তো কিনা, যে কেউ কিনতে পারে।
0: তাহলে খাঁটি কোনটা?
1: এই যে তোমার গা থেকে একটা সুন্দর গন্ধ পাই আমি, যেটা তোমার আত্মা থেকে উঠে আসছে, যাতে মুখ ডুবিয়ে আমি মরে যেতেও রাজি।
0: বালাই ষাট, ও কথা বলে না বাবা, কথা বলে না।
1: মা, আমি তোমাকে একটা প্রণাম করবো মা।
0: কেন রে হঠাৎ প্রণাম?
1: খুব ইচ্ছে করছে।
0: কেন হঠাৎ এই ইচ্ছে? তোর যত সব পাগলামি।
1: আজ তো আমার জন্মদিন, তাই হয়তো।
0: আজ তোর জন্মদিন? যা, সে তো মাঘ মাসে।
1: বারে, আমার জন্মদিন শুক্রবার না, আজকেই তো।
0: সে তো জন্মবার হলো, জন্মদিন না।
1: তা হোক, তবু ইচ্ছে যখন করছে,
0: সেই জন্যে তোকে প্রণাম করতে হবে না বাবা। এমনি আমি তোকে আশীর্বাদ করছি, তুই দীর্ঘজীবী হ, তুই দীর্ঘজীবী হ বাবা, অনেক নাম ডাক হোক তোর।
1: জানো মা, লোকে আমাকে ভালোবাসে। আমি তো দেখতেও তেমন ভালো নয়, নাক চোখা নয়, তবু আমাকে কেউ অপছন্দ করে না।
0: জানিস বাবা, তোর ছেলেবেলায় একজন সাধু তোকে দেখে কি বলেছিল?
1: কি মা?
0: বলেছিল, তোর জন্ম মাঘ মাসে, তুই মাঘ মাসের রোদ্দুরের মতো প্রিয় হবি সকলের কাছে।
1: মাঘ মাসের রোদ্দুরের মতো প্রিয় মানে?
0: মানে মাঘ মাসের রোদ্দুরে পিঠ দিয়ে বসে যেমন সকলে আরাম পায়, তেমনি তোর সঙ্গ সকলের কাছে খুব প্রিয় হবে। যেখানেই যাবি সকলেই তোকে খুব ভালোবাসবে, সকলেই চাইবে তোকে।
1: মাঘ মাসের কবে জন্ম আমার মা?
0: দিনটা ছিল শুক্রবার, তারিখটা ঠিক মনে নেই আমার। ওসব দিনক্ষণ তোর বাবার কাছে লেখা থাকত, তবে মনে আছে দিনটা খুব শুভ দিন।
1: শুভ দিন?
0: হ্যাঁ, সরস্বতী পুজো ছিল সেদিন।
1: সরস্বতী পুজোর দিন আমার জন্ম?
0: হ্যাঁ রে, তাই তো এত ভালো ছবি আঁকিস তুই। দেখিস কত নাম ডাক হবে তোর একদিন, দেখিস ঠিক হবেই হবে।

0: এর কিছুক্ষণ পরই
1: কি বিবস্থা?
0: মার সঙ্গে কথা বলে চলে গেল সুহাস। মা তখন বাথরুমে, তখনই
2: বিবাসদা,
0: কি ব্যাপার? সমস্যা?
2: আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে বিবাসদা।
0: অ্যাক্সিডেন্ট?
2: হ্যাঁ, রাস্তাটা ক্রস করতে গিয়ে মিনি বাসের নিচে চাপা পড়ে একবারে থেঁতলে গেছে শুধু ডান হাতটা।
0: একটু একটু আসতে ভাই, মা শুনতে পাবেন। চলো চলো, আমি যাচ্ছি।
2: হ্যাঁ আসুন তাড়াতাড়ি, যদিও সব শেষ। তো
0: গিয়ে দেখলাম, যা যা দেখলাম।
3: থাক থাক বিভাসদা, থাক। সত্যি এই এইভাবে যে সুহাসদা ভাবা যায় না।

0: Nedir ana? Gideceği kabine baba.
1: Ne ama? ভালো লাগছে না কিছু
0: শ্মশানে ওদের বাড়ি থেকে কে কে গিয়েছিল
1: ওই সুহাসদার দাদা ওর অফিসের কয়েকজন অরুণিতা দি বলে সুহাসদার এক দিদি আর অহনা দি
0: তুই সকালবেলায় অহনার কথা বলছিলি অহনা কে
1: সুহাসদার সঙ্গে ওর বিয়ের কথা ছিল
0: আরে
1: মা জানো সুহাসদার না ডান হাতটায় কোনো আঘাত লাগেনি অথচ শরীরটা একেবারে কিন্তু ডান হাতটা অ্যাজ ইট ইজ ছিল
0: ওই হাতে ছবি আঁকত ছেলেটা ভগবান তাই
1: না না মা না আমি জানি আমি জানি কেন
0: কেন
1: আমার জন্যে
0: তোর জন্যে
1: হ্যাঁ ওই ডান হাতটা বাড়িয়ে সুহাসদা আমাকে বলছে
2: আমার টাকা দিলি না রানা আমার টাকা

0: খবরটা তো কাগজে ছাপা হয়েছিল দেখলাম।
1: হ্যাঁ হয়েছিল, কিন্তু কিন্তু একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করেছেন প্রতিবাদী?
2: কি?
1: ওই সুহাসের ডান হাতটা কিন্তু একটু ইনজিওর্ড হয়নি। সেটা সেটা সেটা কি আমার জন্য প্রতিবাদী?
0: তোমার জন্য মানে?
1: মানে ওই অক্ষত ডান হাতটা বাড়িয়ে সুহাস কি আমাকে বলছে,
3: কাস্টার্ড খাওয়াবি না বুড়ি, খুব ঠান্ডা, ছোট্ট ছোট্ট আঙুরের কাস্টার্ড।

0: হ্যালো, অহনা বলছি।
1: আমি সীমা।
0: বল,
1: কাল শ্মশান থেকে কখন ফিরলি?
0: অনেক রাতে, রানা পৌঁছে দিয়ে গেছে।
1: ও
0: জানিস সীমা, সুহাসের ডান হাতটায় শুধু কিচ্ছু হয়নি, একদম নিখুঁত ছিল, সেই রকম ফর্সা সুন্দর। আমার কি মনে হচ্ছিল জানিস?
1: কি,
0: ওই ডান হাতটা, ওই সুন্দর ডান হাতটায় শেষ পর্যন্ত সেই স্বর্গের আলো লেগেছিল, আর ওই ডান হাতটা আমার দিকে বাড়িয়ে সুহাস বলছিল,
2: আমার এই স্বর্গের আলো লেগে থাকা ডান হাত ছুঁয়ে তুমি বলো, আজ তোমার পাকা দেখা ছিল না?

0: বন্ধু একা ছিল আমার ভাইটা, আমার সুহাস। একদিন কথা কাটাকাটি হয়, বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তারপর থেকে মেসেই থাকতো একা বলে বোধ হয় খণ্ড খণ্ড হয়ে চলে গেল শেষ পর্যন্ত। কিন্তু ডান হাতটা একটাও আঁচড় লাগেনি তাতে, ওই ওই ডান হাতটা বাড়িয়ে দিয়েছিল সুভাষ। বাড়িয়ে বলছিল,
1: আমি তোমাকে একটা প্রণাম করবো মা।

0: সুহাস নেই নাটকটি এখানেই শেষ হল। রচনা শঙ্কর দাশগুপ্ত, অভিনয়ে রানা সৌমিত্র বসু, বিভাস অজিত মিত্র, অবনী শ্যামরঞ্জন ঘোষাল, মৎস্য বিক্রেতা শোভন পাঠক, রানার মা গীতা দে, সুহাসের মা শ্যামলী চক্রবর্তী, অহনা গীতা কর্মকার, সীমা কৃষ্ণকলি কানুনগো, প্রতিমা সীমা দাস, অরুণিতা সবিতা বসু ও সুহাসের ভূমিকায় সৌম্যদেব বসু, সম্পাদনা শুভ্রপ্রকাশ দে, প্রযোজনা সহযোগী অজয় মুখোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন শোভনলাল মুখোপাধ্যায়।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSFকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। প্রয়াত চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আর কিছুক্ষণের মধ্যেই কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। আজ সকালে পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ প্রথমে নন্দনে নিয়ে আসা হয়। সেখানে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ফুলমালা দিয়ে তাকে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ বহু শিল্পী। এরপরই তিনি যেখানে সবথেকে বেশি কাজ করেছেন টালিগঞ্জের সেই NT1 স্টুডিওতে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে সিনেমা শিল্পের সঙ্গে জড়িত অভিনেতা অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কলাকুশলীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, সৃজিৎ মুখোপাধ্যায়, এছাড়াও বহু অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীরা। উপস্থিত হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং শতরূপ ঘোষ। স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও প্রবল বৃষ্টি, সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। জারি হয়েছে লাল সতর্কতা। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। রাজ্যে আগামী 1 আগস্ট থেকে জনগণনার কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে এই কাজের সঙ্গে যুক্ত জেলাশাসক তথা প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স সম্মেলনের সূচনা করার আগে বলেন, ভারত সরকার গত বছরের 16 জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে 16 মে রাজ্য সরকারকে চিঠি দিলেও তৎকালীন রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি। বর্তমান রাজ্য সরকার গত 11 মে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির পরে আগামী 1 আগস্ট থেকে রাজ্যে 2 দফায় এই জনগণনার কাজ শুরু হবে। প্রথম এক দফায় 15 আগস্ট সেলফ এনিউমারেশনের পরে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ করা হবে। এই পর্বে গণনাকারী মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল প্রশ্নমালায় 33টি প্রশ্ন রাখবেন। রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রোশনি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনিউমারেশনের সুযোগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই ঘটা উচিত নয়। আজ ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুনরায় পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া যথাযথ পদ্ধতিতে ত্রুটিহীনভাবে সম্পন্ন হবে, এই কাজ যাতে নির্বিঘ্নে হয় তার জন্য শ্রী প্রধান সকলের সহযোগিতা প্রার্থনা করেন। পড়ুয়াদের আশ্বস্ত করে তিনি বলেন, সরকার তাদের উদ্বেগের বিষয়ে অবহিত। তিনি স্বীকার করেন এক্ষেত্রে তাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে। তিনি বলেন যে তারা চান না একজনও যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ যেন পরীক্ষা মাফিয়াদের হাতে না পড়ে। বেশ কয়েকদিনের তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি কলকাতায়। টালা পার্ক, খাইল্যান্ড পার্ক, টালিগঞ্জ ময়দানের বিভিন্ন জায়গায় গাছ ও গাছের ডাল ভেঙে যানবাহন চলাচল বন্ধ। বহু জায়গায় রেললাইনে গাছ পড়ায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি জেলার বিস্তীর্ণ অংশেও চলছে প্রবল বৃষ্টি। IPL ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
4: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আপনার কি হবে জানাবে আলী, কারণ রাস্তার যা অবস্থা, বাড়ি যেতে পারবেন তো?
2: বাড়ি যেতে পারবেন এক্ষুনি, মানে কিছুক্ষণ আগে স্টুডিওতে আসাটাই অনিশ্চিত হয়ে যাচ্ছিল, কারণ কেউ কেউ আমি আগে শুনতে পাচ্ছিলাম যে মানে এতটাই নাকি ঝড় হচ্ছে যে ছাতা তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল।
1: হ্যাঁ, আমি ছাতা নিয়ে উড়ে চলে যাচ্ছিলাম ওপরে, মানে ইলেকট্রিক থেকে আগ ঝরছিল,
2: মানে জীবনের প্রথমবার মানে এরকম গরমে কষ্ট পেয়ে যেই বৃষ্টিটা আসলো, প্রাণ বলছিল যে যাক মুক্তি পেলাম বলে প্রাণ ভুলেই গেছিল যে না একটা শরীর আছে তাকে এখন রাখতে হবে পৃথিবীতে আর কি।
1: মানে পুরোটাই যে একদম সাই করে উঠে চলে যায়নি ছাতার সঙ্গে, এটাই অনেক বড় কথা। এনিওয়ে, আমরা কারা?
2: আমরা কারা? আমরা হচ্ছি আনার।
1: ইয়েস, উই আর আনার অন এয়ার, মানে অনির্বাণ আর অরুণিতা। আর কোথায় রয়েছি, কোথায় রয়েছি?
0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফেতে রয়েছি অরুণিতা এন্ড অনির্বাণ।
2: অ্যাবসলিউটলি, আমার মনে হয় এটা এই গরমকালের বেস্ট উইকেন্ড হতে চলেছে, কারণ এই উইকেন্ডটায় এত সুন্দর, মানে আগের অনেক কটা উইকেন্ড আমরা কাটিয়েছি মানে একেবারে কোনো প্ল্যান করতে পারিনি সেইভাবে, কারণ এত বিদিকিচ্ছিরি একটা গরম ছিল। উই ক্যান হোপ ফাইনালি উই আর গোয়িং টু হ্যাভ আ উইকেন্ড যেখানটায় একটু বোধ হয় একটা ঠান্ডা আমেজ থাকবে। বৃষ্টিটা আজকে যেটা শুরু হলো সেটা হয়তো একটু থাকবে, অ্যান্ড আমাদের অনেক দিনের না হওয়া অনেকগুলো প্ল্যান হয়তো, যেমন ধরো একটু ভালো মন্দ কিছু খাওয়া যেগুলো গরমের জন্য একদম খেতে পারছিল না, সেগুলো কিছু রিজিউম করা যাবে।
1: মানে ভেবো না, তার মানে যে অরুণিতা ওই গরুর রচনা লেখার মতো গরমে কি কি খাবে কি কি খাবে না সেসব নিয়ে জ্ঞান দেয়া বাদ দেবে, সেটা কিন্তু আমি আজকে বাদ দেবো না। বাট
2: কারণ গরমটা আসবেই,
1: সেই কাল বৈশাখী একদিনের, কিন্তু গরমটা এখনো মানে চলবে আর কি। এনিওয়ে, তবে আপাতত দুদিন, আগামী দুদিন শোনা যাচ্ছে বেশ ঝড় বৃষ্টির মধ্যে দিয়েই কাটবে। আপাতত বেনি দয়াল অ্যান্ড শালমলি উইথ ইউ।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতা আর অনির্বাণের সঙ্গে। তবে এই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এতে আমি কদিন আগে ভাবছিলাম যে মানুষজনকে খোঁজ দেবো কীরমভাবে, মানে ঘাড়ে এসি ঝুলিয়ে নিয়ে ঘোরা যায়, কিন্তু এখন দেখছি খোঁজ মানে এখন বলে দিতে হবে যে প্লিজ ছাতাটা নিয়ে বেরো।
2: অ্যাবসলিউটলি, মানে দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, শীত গ্রীষ্ম বর্ষা ছাতাই ভরসা।
1: একদম, ছাতা তো ভরসাই,
2: এবং যখন যখন বৃষ্টি আসবে তখন ছাতাটা যে কখন প্যারাশুট হয়ে যাবে আর কখন প্যারাশুট হবে না সেই গ্যারান্টিও কিন্তু নেই, সেই জন্য ছাতাটা খুব শক্ত করে ধরতে হবে। আর একটা লাইফ লেসনও এখানে আছে, জীবনে যখন কোনো কিছু তোমাকে বিপথে নিয়ে যাচ্ছে তখন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিতে হয়। এই যে অরুণিতাকে যখন ছাতাটা তুলে নিয়ে যাচ্ছিল, অরুণিতা যদি তখন ছাতাটাকে ছেড়ে না দিত, ছাতাটাকে আরো জোরে আটকে ধরতো, তাহলে অরুণিতা এতক্ষণ আকাশে আর আমি আকাশবাণীতে।
1: বুঝেছি, মানে বিষয়টা হচ্ছে এটাই, মানে আমি কোথায় ভাবছিলাম যে আজকে প্রচণ্ড গরমের ব্যাপারে লোককে এসে দারুণ জ্ঞান দেবো যে জানেন তো বাজারে এমন একটা ডিভাইস এসে গেছে যে আপনি ঘাড়ে এসি ঝুলিয়ে ঘুরতে পারবেন, এমন একখানা ছোট্ট পোর্টেবল এসি যেটা মানে আপনাকে মানে শরীরকে আর কি কুলিং একটা ফিল দেবে। তো সেটা বলবার আগে দেখলাম দুর্দান্ত বৃষ্টি এসে গেল, এবং আমার ওই ছাতা ছিন্ন না হলে মানে আজকে আমি সত্যি আমি আকাশে আর এতক্ষণ অনির্বাণ আকাশবাণীতে বসে বসে বাণী দিত।
2: অ্যাবসলিউটলি না, সেটা আমি এমনিই দিই, তবে মানে আমার একটু
1: মানে ওর কথাগুলো তো কথা নয়, এগুলো বাণী।
2: একদম একদম একদম, না অনির্বাণী আর কি।
1: হ্যাঁ
2: না, তবে হ্যাঁ মানে আমার কিন্তু একটু দুঃখ লাগতো, মানে এই যে আজকে আমরা একসঙ্গে বসে, যে অনির্বাণ এবং অরুণিতা একসঙ্গে বসে বৃষ্টি নিয়ে কথা বলছি, এবং একটু পরে তোমরাও জুড়ে যাবে, আমাদের টপিকসগুলো আসছে, যে টপিকে 9903659992 তে তোমরা নিশ্চয়ই কিছু একটা সুন্দর জিনিস আজকে সুন্দর টপিক আমরা দেবো, তোমরাও জুড়ে যাবে। সেখানটায় হঠাৎ করে দুম করে যদি আমি খবর পেতাম শো করতে করতে যে অরুণিতা আর আসছে না কেন, এবং কারণটাও খুব অদ্ভুত, অরুণিতাকে ছাতা উড়িয়ে নিয়ে চলে,
1: ছাতা উড়িয়ে নিয়ে চলে গেছে, এবং আজকে আমি যখন রাস্তায় দাঁড়িয়েছিলাম এরকমও হতে পারতো, মানে জাস্ট ওই রাস্তার উপরে যে ওভারহেড তারগুলো রয়েছে না, ওখানে গাছের সঙ্গে ঘর্ষণ হয়ে রীতিমত আগুন পড়ছে, ঠিক আছে, আর এদিকে ছাতা আমায় টানছে। তো আমি মানে দুটো অপশনের মধ্যে কোনটাই আমাকে ইজি ডেথ দেবে বুঝতে পারছিলাম না আর কি।
2: তারপরে তুমি বেঁচে গেলে কি করে, মানে কোন দিকে ঘুরে বেঁচে গেলে? আমার মানে
1: তারপর দেখলাম চট করে একটা বাস এলো, আমি ছাতাটাকে ছেড়ে দিয়ে ছাতার পিছনে দৌড়া থেকে বাসে উঠে পড়লাম, মানে ব্যাপারটা এরকম করে আর কি ম্যানেজ হয়ে গেল। কিন্তু আজকে ওই সাওয়ান মে লাগ গই আগ ব্যাপারটা আমার সঙ্গে জাস্ট হতে হতে রয়ে গেল।
3: दूध उबालोगे तो झाग लगेगी, और जो सावन में ऐसे नाचोगी तो आग लगेगी।

0: হ্যাঁ, দিল মেরা হায় তো বটেই, কারণ এই যে বৃষ্টিটা হয়েছে, মানে এই যে হাহুতাশ চলছিল মনের মধ্যে বৃষ্টির জন্য, সেই ব্যাপার থেকে তো হায় ব্যাপারটা তো এসেই গেছে।
1: আয় হায়, আমি এখন এরকমই করব, কারণ এই যে বৃষ্টিটা এত সুন্দর করে হয়েছে এইটার পূর্বাভাস কিন্তু আজকে ছিল। এবং মানে আমরা যখন শো করতে বসছি সেই সময় তো বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আজকে যখন আমরা শোতে কি বলবো না বলবো একটু ভাবাভাবি করছি, সেই সময় কিন্তু আমরা ভেবে রেখেছিলাম যে আজকে একটা বৃষ্টির ব্যাপার আসবে, বৃষ্টিটা কিন্তু হতে পারে। খুব সুন্দর করে সেই জিনিসটা
0: হতে পারে তুমি ভেবে রেখেছিলে, মানে ওই নিউজগুলো দেখে
1: হ্যাঁ
0: সেটাই।
1: আপাতত কথা বলতে হয় নাকি, এটা বুঝে নিতে হয় ভাবনা কি পেছনে পিছে ভাষাও কো সমঝো, মানে উল্টোটা আর কি, ভাষা কি পিছে ভাবনা কো সমঝো।
0: বুঝে গেছি, ছেলেরা উল্টে গেছে। এনিওয়ে টপিকটা বলে দাও, না হলে এরপর টপিকটা উল্টে যাবে হয়তো। কোন সময়
1: টপিকটা যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে যে আজকে তো উইকেন্ড। এবার উইকেন্ডের সঙ্গে যদি আমাদের লাভ হেট রিলেশন হয় তাহলে নিশ্চয়ই কিছু জিনিস যেমন খুব দারুণ ভালো লাগে, আবার কিছু জিনিস থাকে যেগুলো খুব বিরক্তি লাগে। মানে ধরো যে আজকে শুক্রবার, পরের দুদিন ছুটি, শনি রবি ছুটি, এটা খুব ভালো বিষয়।
0: হ্যাঁ, যে এটা দারুণ ভাত ঘুম দেব,
1: কিন্তু ঠিক তার পরের দিনই আবার সোমবার, এই যে এত তাড়াতাড়ি সোমবারটা আসছে, এটাও একটা আবার খারাপ বা বিরক্তির বিষয়।
0: হ্যাঁ, বা ধরো রবিবার হলেই তোমাকে, মানে তোমার রুটিনে রয়েছে তোমায় বিছানার চাদর চেঞ্জ করতে হবে, সমস্ত জামা কাচাগুলো নিয়ে ছাদে উঠতে হবে, নামতে হবে, এই যে সেই অঙ্কের বইয়ে মানে বাসে তেল মাখানোর মতন একবার ওপরে নামা একবার ওঠা ব্যাপারটা ছিল, সেই ব্যাপার করতে গিয়ে
1: কেন অঙ্ক আসছে প্লিজ।
0: এনিওয়ে, মানে এই যারা পড়াশোনা করছে তাদেরকে আরো মনে করিয়ে দেয় আর কি, মাঝে মধ্যে অঙ্ক বই খাতাটা নিয়ে বসতে হয়, মানে কাজের হিসেবগুলোও ঠিক তো ওরকম ভাবে রাখা হয়।
1: ঠিক আছে,
0: তো ওই রকম আর কি। তো অনেক সময় কি হয় যে এই কাজগুলো আমার সানডের কাজ বা স্যাটারডের কাজ, তো ওইটা মনে করলে কি মানে মুখটা বেজার হয়ে যায়।
1: তো এই উইকএন্ড এলে তোমার যেগুলো ভালো লাগা এবং যেগুলো খারাপ লাগা সেই দুটো জিনিসই আমাদেরকে লিখে পাঠিয়ে দাও 9903659992 তে, এবং সেই সঙ্গে এটাও লিখে পাঠাতে পারো আজকে এই বৃষ্টির সন্ধ্যায় আমাকে অর্থাৎ অনির্বাণ এবং অরুণিতাকে অন এয়ার শুনতে, হাউ আর ইউ লাইকিং আনার অন এয়ার।
0: ইয়েস, তোমাদের জন্য অবশ্যই পরের ঘন্টায় ছড়া কাটিং আসবে, তবে এই ঘন্টায় কিন্তু মানে তোমার উইকেন্ডের পছন্দের একটা জিনিস আর অপছন্দের একটা জিনিস চটপট লিখে পাঠিয়ে দাও 9903659992 তে। আপাতত তোমার জন্য আই হেট ইউ লাইক আই লাভ ইউ, মানে ব্যাপারটা খুব গোলমেলে, কিন্তু আই থিঙ্ক 5 মিনিট 49

0: হ্যাঁ হ্যাঁ, এই হেট ইউ লাভ ইউ ব্যাপারটা এতক্ষণে তুমি বুঝে গেছো নিশ্চয়ই, আর নতুন করে বোঝাবো না।
1: না, আমি একবার বুঝিয়ে দিচ্ছি তাও।
0: হ্যাঁ বোঝাবে,
1: মানে সেফ সাইডে থাকা ভালো। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে উইকেন্ডটা আসছে, তো এবার এই উইকেন্ডটা আসার জন্য তোমাদের কিছু কিছু জিনিস থাকে যেটা তোমার খুব ভালো লাগে, আবার কিছু কিছু জিনিস থাকে যেটা তুমি একেবারে চূড়ান্ত হেট করো। মানে ধরো আজকে শোয়ে যাও, তোমার আমাকে খুব ভালো লাগে, তোমার অরুণীতাকে ভালো লাগে না, আবার তোমার অরুণীদের খুব ভালো লাগে, আমাকে একদম ভালো লাগে না, এরকম হতেই পারে। তো সেরকম উইকেন্ড সম্পর্কে তোমার যে জিনিসটা খুব ভালো লাগে এবং যে জিনিসটা খুব বিরক্তিকর লাগে, এই দুটো জিনিসই আমাদেরকে লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে, কারণ সঙ্গে রয়েছি আজকে আনার অন এয়ার অনির্বাণ অ্যান্ড অরুণিতা অন এয়ার।
0: একদম, তো তুমি জানিয়ে ফেলো আমাদেরকে। আর যেটা বিষয় সেটা হচ্ছে এই আজকে বৃষ্টি হয়ে যেরকম প্রচণ্ডভাবে সব তেলে ভাজার দোকানে ভিড় হবে,
1: স্বাভাবিকভাবেই
0: শো করেই ছুটে যাবে এই ছেলেটা চপ তেলে ভাজার দোকানের দিকে। ঠিক এরকম ভাবে কয়েকটা দিন আগে পর্যন্ত প্রচন্ড ভিড় হচ্ছিল নাকি মাটির কলসির দোকানে, মানে এবছর নাকি মাটির কলসির বিক্রি বেশ ভালো রকম বেড়ে গেছে, মানে লোক ফ্রিজের জল খাওয়ার থেকে মাটির কলসির জলের প্রতি হেভি আকৃষ্ট।
1: আম লোক থোড়া ইকো সেন্সিটিভ হয়ে যাতা হ্যায় কবি কবি, মানে যেখানে কাজের ইকো সেন্সিটিভ, মানে এটাই মাটির কলসির থেকে জল খাওয়া অবশ্যই ইকো সেন্স, সেই আমরা ক্লাস ফোরে ভৌত বিজ্ঞান পড়তাম যে মাটির কলসির জল কেন ঠান্ডা থাকে বিশ্লেষণ সহ লিখো, ক্লাস পড়ে পড়তাম না, এইটে পড়তাম,
0: এইটে পড়তাম, লিনতাপ কোথায় পড়েছো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ে না,
0: পড়েও লিনতাপ পড়েছে,
1: এইটে এইটে ওটা যে লিনতাপের জন্য হয় না?
0: হ্যাঁ নিশ্চয়ই।
1: আচ্ছা আচ্ছা, এটা তো আমি আবার ভুলে গেছিলাম। যাই হোক, তো যাই হোক, মানে আমরা এই এরকম ইকোসেন্সিটিভ অন্য জায়গায় হলেও খুব ভালো হয়। তো যাই হোক, সেটা কাজের কথা নয় এখন,
0: মানে ইকোর ব্যাপারটা যদি শুধু এরকমই হতো, হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, এটাই হচ্ছে ইকো।
1: ওহো
0: না, আমি এটা ওই ইকোর কথা আমরা বলছি না,
1: আমি এরকম এখন তাহলে শো করবো। আমি আমি আমি আমি অনির্বাণ অনির্বাণ অনির্বাণ অনির্বাণ
0: হয়েছে। ব্যাপারটা হচ্ছে মানে এই বৃষ্টি পড়ে অনির্বাণের একটু মানে ঘেরে গেছে, তার কেটে গেছে পুরো ছেলেটার, কি বলছে কি করছে কোনো হিসেবই নেই। তাই আমার কাছে যেটা মানে কি বলবো আর কি, পাশে সিনিয়র সিনিয়র না মানে পাশে সঙ্গী হিসাবে বসে যেটা করতে পারি আমি, সেটা হচ্ছে তোমাদেরকে ভালো ভালো গান শোনাতে পারি, আর অনির্বাণকে বলি যে অনির্বাণ এবার একটু ভালো গান শোনাই, তারপর আবার ফিরে আসি, ততক্ষণ তারগুলো একটু জুড়ে নাও আর কি মাথা,
1: চেষ্টা করছি।
0: কেমন আপাতত শান আর শ্রেয়া ঘোষাল উইথ রিমঝিমে ধারাতে, শোনো তোমরা একটা মিষ্টি গান শোনো, তারপর ফিরে আসছি মিষ্টি গান বৃষ্টির।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, প্রেমের কাহিনী সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শুনছিলে শান আর শ্রেয়ার গাওয়া একটা দুর্দান্ত রোম্যান্টিক বৃষ্টির গান।
2: অ্যাবসলিউটলি, অ্যান্ড এই ধরনের গানগুলো শুনলে মনে হয় যে বৃষ্টি হ্যাজ সো মাচ সিগনিফিকেন্স।
1: হ্যাঁ, এবার খাতা পেন নিয়ে বসে আছি।
2: অ্যাকচুয়ালি
1: কি হয়েছে
2: আমি নিজেই বুঝতে পারছি না।
1: আমি সেটাই বুঝতে চাইছি,
2: বৃষ্টি অ্যাকচুয়ালি আমার অ্যান্টেনা খারাপ করে দিয়েছে।
1: হ্যাঁ, ওটাই মানে সেই আগে হতো না, ছোটবেলায় ছাদে গিয়ে বলতে এই ঘোরা ঘোরা ঘোরা, এদিকে ঘোরা, এদিকে ঘোরা, আরেকটু আরেকটু আরেকটু।
2: আর আমি আজকে ঠিক যে সময় আকাশবাণীতে ঢুকছি সেই সময় বৃষ্টিটা শুরু হয়েছে।
1: হ্যাঁ,
2: বৃষ্টিটা মানে মানে আমি ঢুকছি, আমাকে পুরো ভিজিয়ে টিজিয়ে দিয়েছে। তো আমার মনে হচ্ছে যে সেই কইমিলকাতে দেখা গেছিল না, যে যে মানে
1: মানে জাদুর ধূপ ধূপ পাচ্ছিল না বলে জাদুর মোটামুটি আর কাজ করতে পারছিল না।
2: আমি বৃষ্টি পেয়ে গেছি, আমি আর কাজ করতে পারছি না।
1: ব্যাস, মানে এর ছেলের পুরো ব্রেন হ্যাং করে গেছে আজকে।
2: হ্যাঁ, একদম। আচ্ছা, একটা মেসেজই পড়ি তাহলে, যদি একটু ফিরে আসতে পারি নিজের জায়গায়।
1: হ্যাঁ, একদম একদম।
2: আচ্ছা, শুভ বিকেল, এসেছে, ভালো লাগছে, সাবধানে বাড়িতে ফিরো, আজকে মুড়ি চা তেলে ভাজা খাও। শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল থেকে বলছে, খুব থ্যাংক ইউ, মানে এই খাবারগুলোর জন্যই আমরা ওয়েট করে আছি।
1: মানে বিষয়টা হচ্ছে, যদি আমরা স্টুডিওয়ে দুবার করে মুড়ি আর একটু চপে কামড় দিয়ে দিয়ে কথা বলতাম, ব্যাপারটা কিরকম হতো
2: না? আমি অনেক কিছু আজকে ভুলভাল করে ফেলেছি, আমি আর সেটা দেখাতে যাবো না, মানে সেই আওয়াজটা, সেই সাউন্ড এফেক্ট আমি দিতে যাবো না। আমি ওরই পরের জায়গাটা মেসেজটা পড়ছি, বলছে যে
1: আচ্ছা, মুখে মুড়ি নিয়ে একটু মেসেজটা পড়লে কিরকম হতো?
2: না না, আমি জানি না, আমি পারছি না। রবিবারের গল্প স্বল্প শুনতে ভালো লাগে।
1: আচ্ছা,
2: এটা ওর উইকেন্ডকে খুব ভালো লাগছে। আর খারাপ লাগার খুব একটা কিছু বলেনি, ও স্পেসিফিক এই উইকেন্ডের কথা বলেছে, যে ঝড় হলো, কত জায়গায় গাছ টাছ পড়ে গেছে, সেইটা একদম ভালো লাগে না। ইফ দিস কন্টিনিউস উইথ উইকেন্ড।
1: ঠিক ঠিক ঠিক। অ্যাকচুয়ালি ঝড় হয়ে মানে খানিকটা হলেও তো জনজীবন বিপর্যস্ত হয়, মানে দেখতে যেরকম ভালো লাগে ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু যারা রাস্তাঘাটে রয়েছো তাদের প্রত্যেককে বলি সাবধানে যাতায়াত করো, কারণ গাছ টাছ পড়েছে, হাতে একটু সময় নিয়ে বেরোও যে কোনো কাজে বেরোনোর থাকলে, আর প্লিজ ছাতা ক্যারি করো, হাতে একটু সময় রেখো।
2: এনিওয়ে,
1: সবকিছুর মাঝখানেও যখন তোমাদের গান শোনাচ্ছি আর সুন্দর সুন্দর গান

0: শুনেছি, আপাতত এই মুহূর্তে ফ্ল্যাশব্যাক। আর তুমি কিন্তু মেসেজ করতে থাকো 9903653992 তে। উইকেন্ডের সঙ্গে যদি লাভ হেট রিলেশনশিপ হয়, তো সেক্ষেত্রে উইকেন্ডের কোন জিনিসটা ভালো লাগে আর কোন জিনিসটা মোটেই পছন্দ হয় না, আপাতত ফ্ল্যাশব্যাক।
1: FM Rainbow-তে Rainbow Flashback Song.
0: Shaan Asriya Pant from the film Masti.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: বিষয়টা হচ্ছে অন দ্য রুফ ইন দ্য রেন নয়, বিষয়টা হচ্ছে অন দ্য রুফ ইন দ্য কিচেন। এই যে ব্যাপার, এই যে বৃষ্টি হচ্ছে, এক্ষুনি বাড়িতে সব লোকজন বলবে যে এই বৃষ্টির বিকেলে চায়ের সঙ্গে একটু গরম গরম পকোড়া হলে
2: চায়ের সঙ্গে না, আর সুন্দর কড়া করে বানানো দুধ চায়ের সঙ্গে,
1: হ্যাঁ কড়া করে বানানো দুধ চায়ের সঙ্গে একটু গরম গরম পকোড়া হলে হতো না? তো হ্যাঁ, বাড়িতে যদি কিচ্ছু না থাকে, সিম্পল বেসন পেঁয়াজ আর যা যা সবজি রয়েছে না, পটল বেগুন ঝিঙে দিয়ে হবে না, মোটামুটি ধরো একটু ওই ক্যাপসিকাম, একটু গাজর, একটু বিনস, সমস্ত কিছু দিয়ে একটু ডিম দিয়ে, তার মধ্যে যদি একটু একটু গোলমরিচের গুঁড়ো আর সাথে একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু রসুন গ্রেট করে দিলে, দিয়ে ছোট ছোট করে পকোড়া বানিয়ে ফেলো, আর তার মধ্যে অল্প করে একটু চাট মশলা দিয়ে আর কি সার্ভ করো গরম গরম, তাহলে কিন্তু বিকেলে ওই কড়া করে চায়ের সঙ্গে ব্যাপারটা দারুণ জমে যাবে।
2: হ্যাঁ, খুব জমে যাবে। তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে আজকের যে দিনটা, অর্থাৎ 29th May, এইটা কিন্তু এসব চপ কাটলেট এই যে
1: তেলে ভাজা,
2: তেলে ভাজা এগুলোর সঙ্গে বেশ একটা দূরত্ব রেখে চলে। আমি বলছি না একেবারে পরিপন্থী, দূরত্ব রেখে চলে।
1: কারণ
2: আজকের দিনটা হচ্ছে ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে, ঠিক আছে? তো অর্থাৎ মানে এখানটায় কিন্তু তোমাকে একটু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে হবে, কারণ যাতে করে তোমার ডাইজেস্টিভ হেলথটা ঠিকঠাক থাকে সেটা করাটা খুব জরুরি। 2026 সালের যে থিমটা সেটা হচ্ছে ক্রনিক ডায়েরিয়া, ডোন্ট ফ্ল্যাশ দ্য সাইন্স অ্যাওয়ে, অর্থাৎ সিমটমস দেখে কখনোই মানে দূরে সরে যেও না, অ্যান্ড হ্যাভ আ গুড চেক আপ অ্যান্ড এভরিথিং, অ্যান্ড মোস্ট এসেন্সিয়ালি একটা সুন্দর একটা যে খাওয়া দাওয়ার সিস্টেম বজায় রাখার জন্য সবসময় হাইড্রেটেড থাকবে।
1: একদম, মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে ছোট থেকেই আমাদের যেটা সবসময় বাড়ির লোক বলে, কিন্তু আমরা ওটা পাত্তা দিই না, মাঝে মধ্যেই বলে যে জল খা জল খা জল খা, এই জল খা ব্যাপারটা না ভীষণ জরুরি জানো তো। তুমি যত বেশি জল খাবে তোমার শরীর তত কিন্তু ডাইজেশন মানে ডাইজেস্টিভ সিস্টেমটা প্রপার ওয়ার্ক করবে।
2: একদম একদম, এবং কোনো রকমের কোনো মানে বাজে খাবার এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা আর কি, বাইরের খাবার
1: মানে মানে আজকে ওই চপের দোকানের পাশ দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে চলে যাবে, বুঝতে পেরেছো?
2: ঠিক আছে, অতটাও কঠোর হতে হবে না, একটু রিল্যাক্সেশন, এতদিন পরে বৃষ্টি এলো
1: সেই আর কি। এনিওয়ে, আপাতত 3 মিনিট 35 সেকেন্ড, তারপর ফিরছি তোমাদের মেসেজ নিয়ে। আপাতত বেনিদাল এন্ড সত্যজিৎ দাশগুপ্ত ফর ইউ।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: স্ট্যান্ডার্ড যা যে কথা দিয়ে গেছিলাম তাতে নো ছলো না, বলেছিলাম না তোমাদের মেসেজেস নিয়ে ফিরে আসছি। আর অনির্বাণ মানে পুরো মেসেজে ঝুলি খুলে বসে আছে।
2: হ্যাঁ অ্যাবসলিউটলি, কারণ ছলো না করি না আমি, খালি আমি মেসেজ বলি।
1: হ্যাঁ
2: জানি
1: তুমি করোনে ছলো না, এন্ড আই অ্যাম দ্য ললো না। ও ভাবা যায় না,
2: আমি মেসেজটা পড়ি একটু বলো না।
1: হ্যাঁ একদম পড়ে ফেলো না।
2: গুড ইভিনিং, শুভ বিকেল জানিয়ে চলে এলাম আমি অমিত সামন্ত, মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা বেশ বলুন, সপ্তাহের শেষে যেটা ভালো লাগে সেটা হচ্ছে কর্মস্থল থেকে বাড়ি যেতে, মানে আমি কর্মস্থল থেকে 100 কিলোমিটার দূরে থাকি আর বাড়ি যাই সপ্তাহে শনিবার এবং সোমবারে কাজে ফিরে আসি। ওই যে যাওয়াটা কি আনন্দ, আর রবিবার গিয়ে মাটন খাওয়া, মাছ মাংসের ঝোল দিয়ে ভাত, এটা যা অসাধারণ লাগে এটা হচ্ছে সব থেকে বড় আনন্দ। আর দুঃখের কথা হচ্ছে যে সপ্তাহের অন্য দিকে যেমন মানে রবিবার দিনটা খুব তাড়াতাড়ি কেটে যায়, ঘড়ির কাঁটা তাড়াতাড়ি ঘোরে এবং দিন তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর সোমবার আবার ফিরে আসতে হয়। ইয়ে তো বহুত দুঃখ হ্যায়, দুঃখ হ্যায়, বহুত দুঃখ হ্যায়,
1: মানে অ্যাভে অ্যাভেই কেটে যায় দিনটা।
2: হ্যাঁ সত্যি তাই। আচ্ছা এরপরে বিপ্লব পাঞ্জা বাঁকুড়া থেকে লিখেছেন যে এই বৃষ্টিতে আমি তো গরম গরম পকোড়া আর চা খাবো না। ডেফিনেটলি গরম গরম চা আর পকোড়া তো খাওয়াই যায়, সেরকমই একটা ওয়েদার। অ্যান্ড তারপর অনির্বাণ অরুণিতা, গুড ইভিনিং, উইকেন্ড হলে আমার সব থেকে পছন্দের বিষয় হলো পরিবারের সকলের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, অ্যান্ড অপছন্দের বিষয় হলো এটা করতে গিয়ে পকেট গড়ের মাঠ হওয়া, মানে কিছু তো হবে।
1: একদম একদম, এই ব্যাপারটা তো থাকেই।
2: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে মেসেজ করেছেন, ঠিক আছে মানে তাও এই যে একসঙ্গে টাইম স্পেন্ড করা এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস,
1: মানে বিষয়টা

0: হেই ইয়া, চলেই এসেছি আবার পরের ঘন্টায়, মানে কি বলবো, পরের ঘন্টায় মানে যাব আর কি, একটা ছোট্ট করে জাম্প দেবো। কিন্তু তার আগে টপিকটা আরও একবার মনে করিয়ে দিই যে এই উইকেন্ডে, উইকেন্ডের সঙ্গে আমাদের একদম লাভ হেট রিলেশনশিপ থাকে, তো সেক্ষেত্রে আমরা কোন জিনিসটা খুব পছন্দ করি আর কোন জিনিসটা খুব পছন্দ করি, আই মিন তুমি কোন জিনিসটা খুব পছন্দ
1: করো। একটা মেসেজ পড়ে যায় ছোট্ট করে।
0: হ্যাঁ নিশ্চয়ই।
1: উইকেন্ডে খারাপ লাগা হলো গরমের সময় এসি পাই না, সিলিং পাখা খেতে হয় আর ঘরে কাজ করতে হয়, আর যেটা খুব ভালো হচ্ছে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডাও ভালো খাওয়া দাওয়া হয় আর অনুষ্ঠানটা দারুণ হচ্ছে।
0: তাই তোমার জন্য আরো একটা মিষ্টি গান।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট দু দফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ভারত সরকার গত বছরের 16 জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে রাজ্যকে চিঠি দিলেও তৎকালীন রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি, দেওয়া হয়নি চিঠির উত্তরও। বর্তমান রাজ্য সরকার গত 11 মে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। প্রথম দফায় 1 থেকে 15 আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে। 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত করা হবে বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ। রাজ্যে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। নবান্নে আজ প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের সঙ্গে থাকা দীর্ঘ বাংলাদেশ সীমান্ত এলাকায় অতীতে পর্যাপ্ত কাঁটাতার না থাকা এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি না দেওয়ার ফলে জনবিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে বলেও তার অভিযোগ। রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনিউমারেশনের সুযোগ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আজ দুপুরে কলকাতা, হাওড়া, হুগলি, 2, মেদিনীপুর ও 2, 24 পরগনায় প্রবল ঝড় বৃষ্টি এবং ঘণ্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় লাল সতর্কতা জারি করা হয়। এরপরেই শুরু হয় ঝড়ের তাণ্ডব। ঝড়ের দাপটে কলকাতা শহরের একাধিক এলাকায় গাছ ভেঙে পড়ে। সল্টলেকে বিকাশ ভবনের কাছে গাছ উপড়ে পড়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর। ইন্দিরা ভবনের সামনে গাছ পড়ে এক বাইক আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে। ময়দানে মেয়র রোডের কাছে গাছ উপড়ে গার্ডরেল ভেঙে পড়েছে। কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ, 2টি বিমান রানওয়ে থেকে ফিরে আসে। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধে 7:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: মানে এই অরুণিতার মতো রসকসিন পাবলিক আমি জীবনে দেখিনি।
1: এই কেন কেন কেন,
0: কারণ এরকম একটা বৃষ্টির সন্ধ্যা, এরকম একটা চারিদিকে ঝড় জল, এত একটা জলীয় বাষ্প টাইপের আবহাওয়া, এখানে কোথাও একটা চা পকোড়া এইসব করে লাউ,
1: বুঝেছি কিন্তু কিন্তু মানে দ্বিতীয় ঘন্টায় আমরা চলে এসেছি, এনিওয়ে আমাদের ঝগড়া চলতেই থাকবে, মানে কি বলবো, দিস বিমার ইজ অলসো আনার, মানে অরুণিতার
0: মানে
1: বিষয়টা হচ্ছে এই যে ধরো চাদর চেঞ্জ করতে হবে, শনি রবি মানেই মানে না চেঞ্জ করলে মা চিৎকার করবে, এই তোকে না বলেছিলাম এই সপ্তাহে চাদরগুলো চেঞ্জ করতে ঘরের, মানে দিস ইজ দ্য হেড স্টোরি অফ মাই লাইফ,
0: অ্যাবসলিউটলি সবার হেড স্টোরি, শুধু তোমার না। তীব্র দহন জ্বালা থেকে মুক্তি পেলাম প্রবল ঝড় বৃষ্টিতে, উইকেন্ড ক্যাফে শুনতে পাচ্ছি না বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য, আকাশ এখনো মেঘলা করে আছে,
1: মানে তুমি যে টপিকটা শুনে নিয়েছিলে টুক করে, এটাই অনেক ভালো,
0: সেটা শুনে নিয়ে যে টুক করে আমাদের মেসেজও পাঠিয়ে দিয়েছো বিদ্যুৎ।

0: আমাদের এলাকা চলছে না আমার এফএম রেডিও। আচ্ছা ঠিক আছে, মানে এখন কিছু করার নেই, কিছু জিনিস তো খারাপ থাকেই। তো যাই হোক, তুমি যে টপিকটা শুনে আমাদেরকে রিচ আউট করেছো মাধাই দাস বহরু থেকে, এটাই আমাদের খুব ভালো লাগলো।
1: থ্যাংক ইউ সো মাচ। আপাতত তোমার জন্য কিন্তু ইন্ডি পপ, ইন্ডি পপ শুনিয়ে ফিরে আসছি। এখন যে গানটা শুনবো ভিভা ব্যান্ডের গান, সেই ভিভা ব্যান্ড নিয়ে একটা দুর্দান্ত সুখবর রয়েছে, সেটা নিয়ে ফিরছি তোমাদের সঙ্গে। আপাতত মোস্ট নস্টালজিক একটা জিনিস, যেটা নাইনটিজের মানে একটা আলাদাই ব্যাপার ছিল যেটার সঙ্গে, দ্যাট ইজ ইন্ডি পপ এই মুহূর্তে তোমার জন্য।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আসলে জানো, আমরা যারা মিলেনিয়াল না, আমাদের জন্য না এই ইন্ডি পপ ব্যাপারটা ভীষণ স্পেশাল ছিল।
2: অ্যাবসলিউটলি।
1: তো মানে এই সময় যারা বড় হয়েছি তাদের কাছে কিন্তু ইন্ডি পপ মানে মিউজিককে ভালোবাসার একটা আলাদা জায়গা ছিল। তো সেই সময় গড়ে ওঠা একটা ব্যান্ড 2002 সালে, মানে একেবারেই মহিলাদের ব্যান্ড ছিল, যেখানে নেহা ভাসিন, অনুষ্কা মানচন্দা, তারপর প্রতীচি মহাপাত্র, তারপর মহুয়া কামাত, এদের মতন গায়িকারা ছিল, যারা পরবর্তীকালে প্রচুর হিন্দি সিনেমায় প্লেব্যাক করেছে। কিন্তু তারা আবার এই ব্যান্ডটাকে নিয়ে ফিরে আসছে প্রায় 24 বছর পরে।
2: অ্যাবসলিউটলি, একটা গ্র্যান্ড কি বলবো, একটা কামব্যাক বলা যায়, একটা রিউনিয়ন বলা যায়। মানে আমরা যারা এই সময়টা বড় হয়েছি সেই সময় কিন্তু আমাদের কাছে এইগুলো একটা দারুণ দারুণ ব্যাপার ছিল, দারুণ রোমাঞ্চকর ব্যাপার ছিল, কারণ এখনকার মতো আমাদের কাছে সবকিছু খুব ইজিলি অ্যাক্সেসেবল ছিল না।
1: হ্যাঁ,
2: তো এইবার এই ধরনের জিনিসগুলো যখন ঘটছে আমরা দেখে দারুণ রোমাঞ্চিত হচ্ছে, ওরে বাবা এরকমও হয়, মানে
1: অল গার্লস ব্যান্ড, এবং মানে একটা ঝাঁচকচকে সেট আপ তাদের গানগুলোর মধ্যে, মানে তাদের লিরিকগুলো বেশ একদম টাইম অ্যাহেড, ভালো লাগে।
2: মানে এখন ধরো যেরকম, মানে আমরা সমস্ত জায়গায়, মানে সমস্ত কালচারগুলো, ধরো ওয়েস্টার্ন কালচার বা ঝাঁচকচকে ব্যাপারগুলো খুব সহজে অ্যাক্সেস করতে পারি, মানে দুপা বেরোলি। বাট আমরা যারা মিলেনিয়াল এবং তার সঙ্গে স্মল টাউন, যারা ছোট শহরে বড় হয়েছি, তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো খুব একটা মানে রিলিফ ছিল, একটা এসকেপ ছিল, যে আমরা দেখতাম এরকম একটা ঝাঁচকচকে বিষয়পত্র এরকমও পৃথিবীতে আছে, সেগুলো যে হচ্ছে সেগুলো আমাদের চোখের সামনে নিয়ে আসছে, সেইগুলোর কিন্তু একটা সুলুক সন্ধান ছিল এই ব্যান্ডসগুলো।
1: একদম একদম। তো অনির্বাণ, আমাদের যেটা আরও একটা ব্যাপার ছিল, দ্যাট ইজ উইকেন্ডের লাভ হেট স্টোরি, যেটা নিয়ে সবার সঙ্গে কথা হচ্ছে। তো সেই ব্যাপারে মেসেজ যেগুলো জমে রয়েছে আমরা পড়ে ফেলি, কারণ আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা চলে যাব মানে পরের ঘন্টার যেটা অ্যাট্রাকশন থাকে আর কি, ছড়া কাটিং।
2: ইয়েস ইয়েস, শাওন 1200 থেকে লিখছে, উইকেন্ড লাভের মধ্যে অনেক কিছু আছে, যেমন চুপ কথা, গল্প স্বল্প, অল লাভলি, মাঝে মধ্যে ফাঁকা পেলে টুকটাক এদিক ওদিক বেরিয়ে পড়া, আর এই সপ্তাহের উপরই পাওনা আজকের বৃষ্টি, বহুদিন পর মনে হয় সাপ মোচন হলো, না হলে এতদিন শুনতাম এদিক ওদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের দিকে এক ফোঁটাও পড়ছিল না। অ্যান্ড উই ক্যান হেট, তেমন কিছু নেই, ঘরের কাজ দরকার পড়লে তো করতেই হবে। ওকে,
1: ভীষণ ভালো ছেলে,
2: ভীষণ ভালো ছেলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। হুমায়ুন কবির বরিশাল থেকে শুনছেন, ভদ্রলোক বরিশাল থেকে মেসেজ করেছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে। তিনি লিখছেন, আমি ছুটির দিনে বাগানি কাটাই এবং অনেক কাজ করি। ওকে, ফাইন, দ্যাটস নাইস। অ্যান্ড এর পরের মেসেজটায় যেটা এসছে সেটা হচ্ছে, অনির্বাণ ঠিক বলছো, কথা শুনে হাসি পেল অরুণিতা বেরসিক, এই আজকের দিনকার কি সুন্দর ওয়েদার, এই বয়সে বৈরাগীতে নাম লিখিয়েছি, এনজয় করো গান শুনিয়ে। আচ্ছা, কে লিখেছেন, লেখেন, আচ্ছা অ্যান্ডি লিখেছেন, অ্যান্ডি,
1: ওকে বুঝতে পারলাম।
2: লাস্ট যেটা মেসেজ আছে, ধামুয়া থেকে মৌরি লিখছে, শুভ বৃষ্টি ভেজা বিকেল আমার প্রিয় দুই আরজেকে, আমার উইকেন্ডে ভালো লাগে চুপ কথা শুনতে, অ্যান্ড ভালো না লাগার মতো উইকেন্ডে ওর এখনো কিছু হয়নি।
1: যাক, উইকেন্ডটা সকলের ভীষণ ভালো ভালো কাটুক। তবে না, এইসব বলে দিয়ে এখন চলে যাচ্ছি না আমরা, আপাতত একটা গানেই যাচ্ছি, জিৎ গাঙ্গুলির গাওয়া গান লে পাগলু ডান্স। মানে বৃষ্টিতে যারা, মানে এই প্রচণ্ড গরমে যারা এতদিন পুরো একদম কি বলবো দুঃখে কাতর হয়েছিলে, তাদের জন্য একদম ড্যান্সওয়ালা ডে আজকে, তাই একটুখানি নেচেও নিতে পারো।

0: নেচেছো?
1: এই নেচেছো নেচেছো
0: নেচেছো
1: না, মানে আমরা ফিরেছি, তোমরা কি নেচে ফিরে এসেছো?
0: হ্যাঁ এসে গেছে, এসে গেছে। আমি শুনতে পাচ্ছি ঠক ঠক করে আওয়াজ আসছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো মোটামুটি শুনতে পাচ্ছি, এরকম করছে, বসে পড়েছে। এই জল টল দাও।
0: ঠিক আছে না, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে এরকম যে মানে এরকম মানে বৃষ্টিতে ঘরে বসে থাকতো মন করে না, তো সেইটা যাতে খুব একটা অসুবিধা না হয় সেই জন্য একটা জিনিস নিয়ে এসেছি, একটা জিনিস ভেবেছি যে একটা জায়গায় যাওয়া যায়। সেটা হচ্ছে যে এই যে এখন মোটামুটি আজকে তো বৃষ্টি একটু হলো, এবার এখানেই লাফালাফি করার দরকার নেই, মানে আবার গরম পড়বে,
1: আবার কাল থেকে গরম পড়তেই
0: পারে, বা কাল থেকে না পড়লেও দুদিন পরের থেকে পড়তেই পারে, তো সেখানটায় এই গরমে ঘুরতে তো যেতেই হবে। তো যেটা যাওয়া যেতে পারে সেটা হচ্ছে যে এখন তো উত্তরবঙ্গের দিকের মোটামুটি মোবাইল নাম্বারের মতো ওয়েটিং লিস্ট হয়ে গেছে ট্রেনে,
1: একদম একদম,
0: তো সেখানটায় তো যাওয়া চাপের ব্যাপার। তো ওড়িশার বাংরিপোসিতে কিন্তু যাওয়া যেতে পারে, সেইখানটায় কিন্তু বেশ সুন্দর একটা জায়গা আছে, সেইটা প্রকৃতিপ্রেমীদের কাছে মানে একটা স্বর্গরাজ্য বলা যেতে পারে। ঘুরতে ভালোবাসেন মানে বাংরিপোসি জাননি, বাংরিপোসি আমরা
1: মানে সাহিত্যে পড়েছি, একদমই তাই,
0: যেতে হবে। মানে সবুজ পাহাড়, ঘন জঙ্গল, কুয়াশা ঢাকা সকাল আর ঝর্ণার সুরে ভরা এই যে জায়গাটা, এটা এখন কিন্তু বেশ মানে কলকাতা থেকে খুব একটা দূরেও না, আপনি চট করে চলে যেতে পারবেন, আবার চট করে চলে আসতে পারবেন। এবং মানে কলকাতাতে আপনি যদি
1: এখানে না কাছাকাছি মানে বাংরিপোসিতে মানে প্রচুর সুন্দর সুন্দর ড্যাম আছে জানেন, যার ফলে এই জায়গাগুলো বেশ ভালো লাগে।
0: মানে এটা একটা অন্য ধরনের সৌন্দর্য, মানে ডুয়ার্সে অনেকে যায় ঠান্ডা একটা জিনিস পাওয়ার জন্য বা ঠান্ডা সময়টা দেখার জন্য, কিন্তু এই জায়গাটাও কিন্তু সৌন্দর্যটা বেশ অন্যরকম। এই জায়গাটার সৌন্দর্যটা বেশ একটা মানে এই জায়গাগুলো শীতকালে যে ঘুরে

0: যা সুন্দর লাগে, যে ঘন সবুজ যে ব্যাপারটা দেখা যায়, সেটা কিন্তু অন্য কোনো জায়গায় খুব একটা দেখা যাবে না।
1: ইয়েস, আর আপাতত কি হবে?
0: আপাতত গান হবে, তারপরে ফান হবে, এন্ড তারপরে আরো বেশি গান হবে, আরো বেশি ফান হবে।
1: মানে ছেলেটা জীবনে দারুণ ফান পাইছে, বুঝছিস?
0: হ্যাঁ, খুব ফান পাইছি, কারণ এরপরে ফান নিয়ে একখানা ছড়া কাটিং আসতে আছে।
1: একদম
0: তোমার জন্য থাকছে বিনোদ রাঠোর নিয়ে লাগে রাহো মুন্না ভাই।

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: Chora Garting.
1: Yes.
2: Chora Garting. Chora Garting. Chora Garting.
0: তাহলে বলে দিই আজকে ছড়া কাটিংটা কি আছে?
1: একদম
0: অন দ্য রুফ ইন দ্য রেইন, হড়কে পড়লে সোজা ড্রেন।
1: মানেটা কি?
0: মানে খোঁজার কি আছে? অন দ্য রুফ ইন দ্য রেইন, হড়কে পড়লে সোজা ড্রেন, এই হচ্ছে আমাদের লাইন। এবার বাকি লাইনটা তোমরা কমপ্লিট করো।
1: আমি বাবা ট্রেনের মতো নাম্বারটা বলে দিই, 9903653992। সেখানে এসে তুমি জানাবে যে যে এর পরে দুটো লাইন কি হবে, তাই জানিয়ে দাও। অনির্বাণ আরো একবার ছড়াকাটিংটা রিপিট করে দাও,
0: অন দ্য রুফ ইন দ্য রেইন, হড়কে পড়লে সোজা ড্রেন।
1: আর তুমিও এবার চটপট লিখে ফেলো ছড়াকাটিং। ততক্ষণ তোমার জন্য থাকলো তিনখানা দুর্দান্ত গান, তিনেক্ষে তিন গানের হ্যাট্রিকে।
2: এফএম রেনবোতে তিনেক্ষে

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। পরপর তিনখানা দুর্দান্ত গান শুনে ফিরে এসেছো। আপাতত তোমাকে আরো একবার ছড়া কাটিংটা মনে করিয়ে দেব। বাজনা বাজিয়ে দিই,
2: বাজাও
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
2: ইয়েস ইয়েস ইয়েস, ছড়া কাটিং। ছড়া কাটিংয়ে যাওয়ার সময় আমরা বলে গেছিলাম আজকে আমাদের লেখা দুটো লাইন কি আছে। আমাদের লেখা দুটো লাইন ছিল, অন দ্য রুফ ইন দ্য রেইন, হোরকে পড়লে সোজা ড্রেন। এবার আমি আর রুনিতা খুব ব্যাকুল হয়ে বসেছিলাম যে কখন আসবে, কখন আসবে। তো এসে গেছে, বেশ কয়েকটা মেসেজ চলে এসেছে। প্রথম সোহিনী কর্মকার গলফ গ্রিন যাদবপুর থেকে লিখে পাঠিয়েছে, অন দি রুফ অন দি রেইন, হোরকে পড়লে সোজা ড্রেন, বৃষ্টি এসেছে এবার দেখাতে খেল, বাড়িতে এবার খিচুড়ি আর বেগুনির সেল। মানে ভালোই বলে দিই। আচ্ছা, এরপরে এসছে অনির্বাণদা আর অরুণিমা দি।
1: না, আমি অরুণিমা নই, আমি মানে ওই আর কি, এসব আমি অনেকদিন থেকে ক্ষমা করছি। এবং লাস্ট দিন আমার নামটাকে একজন লিখেছে অরুণটা,
2: অরুণটা।
1: এনিওয়ে, আমি অরুণিতা,
2: অরুণটা, অরুণটা। আমার কিরকম আজকে কি হয়েছে আমি নিজে জানি,
1: সেটা বুঝতেই পারছি।
2: যাই হোক, অনির্বাণদা এবং অরুণিতা দিয়ে আমি মানে ঠিক করে বললাম।
1: ঠিক আছে,
2: আপনাদের দুজনকে এক ক্রাশ বৃষ্টি ভেজা বিকেলে স্নিগ্ধ সুন্দর আবহাওয়ার শুভেচ্ছা ভালোবাসা জানালাম। থ্যাংক ইউ।
1: হ্যাঁ, আবহাওয়া পুরো একদম হাওয়া হাওয়াই হয়ে গেছে।
2: ওকে, ওকে। অন দ্য রুট ইন দ্য রেইন, না রুট বলিনি আমরা, রুফ বলেছি,
1: রুফ
2: একটু থোড়াসা সোচিয়ে। অন দ্য রুফ ইন দ্য রেইন, পড়লেই সোজা ড্রেন, রাস্তা সাবধানে চলুন খাটিয়ে নিজের ব্রেন।
1: ঠিক ঠিক ঠিক।
2: দীপক কুমার তুং, বেলপুকুর থেকে শ্যামপুর হাওড়া। নাইস, মানে ঠিক আছে। এইটা তো না, এটা তো ঠিক।
1: মানে তুমি কি ক দিলে?
2: ক দিচ্ছি না
1: এখনো, ক দেয়নি,
2: ক দেয়নি এখনো। আচ্ছা, পরেরটা দেখি। এটাও ছন্দ মেলেনি, বাট ঠিক আছে, পড়াই
1: মানে সবটাই অমিত্রাক্ষর ব্যাপার,
2: অমিত্রাক্ষর ব্যাপার সেপার চলে এসেছে। আচ্ছা, যাই হোক, শাওন লিখছে বারাসাত থেকে, অন দ্য রুফ ইন দ্য রেইন, হোরকে পড়লে সোজা ড্রেন, ভাঙতে পারে হাত, ভাঙতে পারে পা, ফাটতে পারে কপাল, উইকেন্ড এনজয়ের বদলে গন্তব্য হবে হাসপাতাল।
1: ওরে বাবা রে,
2: অনেক
1: মানে ও তো দূর কাছে চা,

0: সোচা, দূর কা সোচা। আচ্ছা, এরপরে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছে, অন দ্য রুফ ইন দ্য রেইন, হোরকে পড়লে সোজার ঋণ, এমন কাজ, এমন কাজ পাগলেই করে, তবে নর্মাল আছে আমার ব্রেন।
1: আচ্ছা,
0: ইয়ে আচ্ছা, ইয়ে কম
1: ইয়ে কম মিল গেছে। মোটামুটি ব্যাপারটা হচ্ছে অনির্বাণ মানে খুব কি বলবো, একদম পারফেকশনিস্ট লোকজন
0: না, মানে হ্যাঁ মানে এটা খুব, আর পরেরটাও খুব সুন্দর এসেছে। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস লিখছেন, অন দ্য রুফ। আচ্ছা, সবাই অন দ্য রুট কেন বলছে, আমরা অন দ্য রুফ,
1: রুফ রুফ, এফ ফর ফক্স,
0: হ্যাঁ এফ ফর ফক্স, মানে রুফ মানে ছাদ। অন দ্য রুফ ইন দ্য রেইন, হোরকে পড়লে সোজা ঋণ, এই বৃষ্টিতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে ধরে ফেলুন লোকাল ট্রেন। ও মা গো,
1: এই লোকাল ট্রেন ধরবে, আমরা একটু হাততালি দিই,
0: হাততালি হাততালি হাততালি।
1: যাই হোক, প্রচন্ড হাততালি দিয়েছি। আপাতত আরও একটা রেন সং শুনিয়ে দেবো, ফ্রম দ্য ফিল্ম প্রেমের কাহিনী বাই শান। সেই সমস্ত শুনতে শুনতে আবারও ফিরে আসবো তোমার সঙ্গে পরের ঘন্টায়, একদম মানে কি বলবো, ঝপাং করে ফিরে চলে আসবো, তাই তো?
0: অ্যাবসলিউটলি ঝপাং করে ফিরে চলে আসবো পরের ঘন্টায়, অনির্বাণ অ্যান্ড অরুণিতা।
1: ইয়েস, না ভাগ্যিস তুমি অরুণটা বলোনি আরো একবার, পরের ঘন্টায় ফিরছি তোমাদের সঙ্গে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। মেঘালয়ের একমাত্র রাজ্যসভা আসনের নির্বাচন আগামী 18 জুন অনুষ্ঠিত হবে। মেঘালয়ের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর বিডিআর তিওয়ারি রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর আজ এই তারিখ ঘোষণা করেছেন। কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ প্রতিমন্ত্রী অধ্যাপক এসপি সিং বাঘেল বলেছেন, তৃণমূল স্তরের প্রতিটি ব্যক্তির ক্ষমতায়ন ছাড়া 2047 সালের মধ্যে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়া ভারতের পক্ষে সম্ভব নয়। গুয়াহাটিতে আজ পঞ্চায়েতি রাজমন্ত্রকের উদ্যোগে আয়োজিত সেবাহী সমৃদ্ধি শীর্ষক পরিষেবা প্রদান বিষয়ে আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী ভাষণে মন্ত্রী জোর দিয়ে বলেন, রাজ্য এবং দেশ উভয়কে শক্তিশালী করার জন্য গ্রামাঞ্চলের নাগরিকদের ক্ষমতায়ন অপরিহার্য। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট থেকে 2 দফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ভারত সরকার গত বছরের 16 জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে রাজ্যকে চিঠি দিলেও তৎকালীন রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি, দেওয়া হয়নি চিঠির কোনো উত্তরও। বর্তমান রাজ্য সরকার গত 11 মে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। প্রথম দফায় 1 থেকে 15 আগস্ট সেলফ এনুমারেশনের কাজ চলবে, 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত করা হবে বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ। রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনুমারেশনের সুযোগ। নবানে আজ প্রিন্সিপাল সেন্সার্স অফিসার্স কনফারেন্সে যোগ দিয়ে ডক্টর কমল জানান, জনগণনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ গুজরাত টাইটান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे।
1: तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, तुम्हारे तो छड़ा लिखते क्यों करनी माना।
2: ओहो ओहो ओहो, एकदम लास्ट हाफ एन आवर এসে অরুণিতার মনো ছন্দ চলে এসেছে। যাই হোক, ছড়া কাটিং এর জন্য যে আমরা টপিকটা দিয়েছিলাম, অন দ্য রুফ ইন দ্য রেইন, হড়কে পড়লে সোজা ড্রেন, সেটা নিয়ে ছড়া এসেছে, আবার এসেছে,
1: আবার এসেছে, আবার আসিয়াছে,
2: আবার সে আসিয়াছে। বিপ্লব মাজা বাঁকুড়া থেকে লিখছে, অন দ্য রুফ ইন দ্য রেইন, হড়কে পড়লে সোজা ড্রেন, হাঁটু ভেঙে কুপোকাত, ডাক্তারখানায় প্লেন না,
1: ডাক্তারখানায়
2: প্লেন, এই লাস্টের লাইনটা কিরকম গোত্তা মেরে গেল, প্লেনের মতো। গুড ইভিনিং, বৃষ্টি ভেজা দিনে কেমন আছো তোমরা? আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি, খুব ভালো আছি। অন দ্য রুফ ইন দ্য রেইন, হড়কে পড়লে সোজা ড্রেন, তাড়াতাড়ি পা চালিয়ে রাস্তা দেখে চলো, না হলে মিস করবি 6:05 বনগা লোকাল ট্রেন।
1: তার সাথে আরো অনেক কিছু নিয়ে। এই বর্ষা বিকেল কত গপ্প বাকি বলো তো এখনো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: মানে তোমরাও ভরসা দিলে আমি একটা কথা বলতে পারি আর কি।
2: কি বলবে বলো?
1: মানে যেটা হচ্ছে, দেখো ফিল্মি ফিভারে তো প্রচুর আর কি নিউজ দেওয়াই হয় ফিল্ম নিয়ে, কিন্তু মাঝে মধ্যে আমাদের তো বলতে ইচ্ছে করে নাকি, মানে এই যে এই মুহূর্তে শহরে প্রচন্ড ভাবে সৌরভ গাঙ্গুলির মানে লাইফের উপর যে মানে যে বায়োপিক তৈরি হচ্ছে তার শুটিং হচ্ছে, কিন্তু চারিদিকে আনাচে কানাচে, এবং সেই দাদার ভূমিকায় যিনি অভিনয় করছেন তিনি নান আদার দেন রাজকুমার রাও। আবার কোথাও কোথাও তার লুকটাও ফাঁস হয়ে যাচ্ছে কিন্তু।
2: হ্যাঁ ফাঁস হয়ে যাচ্ছে, এবং ঠিক আছে ফাঁস অবধি থাক, বাকি আর কিছু বললাম না। একটা ছড়া কাটিং ছোট্ট করে পড়ে দি।
1: হ্যাঁ নিশ্চয়ই।
2: ওকে, অ্যান্ডি মিত্র লিখছে, অন দ্য রুফ ইন দ্য রেইন, হারকে পড়লে সোজা রেন, তখন যদি পাশ দিয়ে দেখতে পেলাম হাঁটতে বেরিয়ে তুলবো তোমায়, লাগবে না আনতে কোনো ক্রেন।
1: এই রে এই রে, মানে ব্যাপারটা কি?
2: আচ্ছা আরেকটা পড়ে নি, অন দ্য রুফ ইন দ্য রেন, হরকে পড়লে সোজা ড্রেন, অন দ্য শার্ট ইন দ্য পকেট, টাকা ভর্তি থাকলে ম্যানেজ গার্লফ্রেন্ড।
1: বুঝলাম বুঝলাম, মানে অনির্বাণ ক দেয়নি, দিস ইজ দ্য থিং,
2: একদমই ক দিলাম।
1: আপাতত আমি একটা ভালো গান শোনাই, মানে যাদের ছড়া আসে বা যাদের আই নেই তাদের সকলের জন্য রাজকুমার রাওয়ের একটা গান ফ্রম দ্য ফিল্ম 3-2।

0: মানে মোটামুটি এই যে একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সের লোকজনের ক্রেনটা খুব পছন্দ হয়েছে দেখতে পেয়েছে, মানে আমি জানি না আমাকে দেখতে পেয়েছে কিনা দূর থেকে।
1: হম ইন সব বারে মে জ্যাদা বাত নেহি করতা, নেহি তো আভি ইয়ে সব বিষয় থোড়া ডেঞ্জার হয়ে যাতা হ্যায়। যাই হোক, একটা ভালো গান আছে তোমাদের জন্য, বিশাল দাদলানি আর পার্বতী মীনাক্ষীর গাওয়া ডেঞ্জার।
2: সারিয়ে ഞങ്ങൾ എല്ലാം ഡേഞ്ചർ ആണല്ലോ, ചുവപ്പ് നിറത്തിലെ സാരിയിൽ ഞങ്ങൾ എല്ലാം ഡേഞ്ചർ.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আর মাম্মা শোটা কি আর হবে বলো, আপাতত যেটা বিষয় আমাদের শোটা শেষ করতে হবে,
2: একদম শোটা শেষ করতে হবে।
1: শোটা শেষ করে আমরা এবার সোজা বাড়ি চলে যাব,
2: একদম সোজা বাড়ি চলে যাব। সঙ্গে ছিলাম আজকে অনার অন দি এয়ার,
1: ইয়েস,
2: এন্ড তোমরা নিশ্চয়ই খুব সুন্দর সুন্দর আমাদের থেকে আছে গান ফান শুনেছো, তো সেগুলো কেমন লাগছে সেগুলো আমাদেরকে লিখে রেখে পাঠিও। আর আমাদের যে ইনস্টা হ্যান্ডেল আছে 107 AIRFM রেনবো কলকাতা, সেখানে একটু ফলোটাও করে দিও।
1: হ্যাঁ, আপাতত আমরা বাড়ি যাবো, বাড়ি যাওয়ার আগে শঙ্কর মহাদেবন শান আর কেকের গাওয়া একটা গান শুনিয়ে দেবো। এই বলে আমরা টাটা বাই বাই করে দিলাম পুরো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে অনিন্দিতা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট দুই দফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ভারত সরকার গত বছরের

ওই জুনে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে রাজ্যকে চিঠি দিলেও তৎকালীন রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি, দেওয়া হয়নি চিঠির কোনো উত্তরও। বর্তমান রাজ্য সরকার গত 11ই মে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য সরকার উত্তরবঙ্গের বন্ধ থাকা চা বাগানের শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্পে চলতি আর্থিক বছরে 300 কোটি টাকা খরচ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গের জেলাশাসক, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক, জিটিএ এর আধিকারিকদের সঙ্গে নবান্নে চা বাগানের সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন। জরায়ুমুখ ক্যান্সার এবং যৌন রোগ প্রতিরোধে রাজ্য সরকার টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল রাজ্যে 650 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ওই টাকায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটি প্ল্যান্ট তৈরি করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে দৈনিক 11 লক্ষ লিটার দুধ বিক্রি হয়। নতুন এই প্ল্যান্ট তৈরি হলে দুগ্ধ প্রক্রিয়াকরণের পাশাপাশি দৈনিক 10 লক্ষ কেজি দই উৎপাদনও সম্ভব হবে। কোচবিহার জেলা পরিষদের অচল অবস্থা কাটাতে এবং দুর্নীতির তদন্তের দাবিতে বিজেপির পক্ষ থেকে জেলা পরিষদের সামনে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের 2 বিজেপি সদস্য। নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর থেকে জেলা পরিষদের কোচবিহার জেলা পরিষদের অফিসে আসছেন না সভাধিপতি সহ অন্যান্য তৃণমূল সদস্যরা। এতে বাধাপ্রাপ্ত হচ্ছে উন্নয়নের কাজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আজ দুপুরে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনায় প্রবল ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার লাল সতর্কতা অনুযায়ী ঝড় শুরু হয়। ঝড়ের দাপটে কলকাতা শহরের একাধিক এলাকায় গাছ ভেঙে পড়ে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: হওয়া আর কলকাতাতে মূলত আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ হতে পারে, তবে কালকে আজকের তুলনায় সম্ভাবনা একটু কম রয়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ

সম্পন্ন হবে। দু দফায় এই জনগণনার কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের জানান, প্রথম দফায় পয়লা থেকে 15ই আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে। এরপর 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ হবে। রাজ্য সরকার গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটিএর মাধ্যমে পাহাড়ে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে এবার সিবিআই তদন্তে উদ্যোগী হয়েছে। নবান্নে আজ পাহাড় নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে হওয়া শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় রাজ্য সরকার আর বাধা হয়ে দাঁড়াবে না। উত্তরবঙ্গে বন্ধ থাকা চা বাগানের শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্পে চলতি আর্থিক বছরে 300 কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গে জেলা শাসক, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক ও জিটিএর আধিকারিকদের সঙ্গে নবান্নে চা বাগানের সমস্যাসহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন। জরায়ু, মুখ ক্যান্সার এবং যৌন রোগ প্রতিরোধে রাজ্য সরকার টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকার তাদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এই ঝড় বৃষ্টিতে তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি মিলেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের প্রথম স্কাই কাস্ট সিস্টেমের উদ্বোধন করে বলেছেন, এটি ভারতীয় বিমান চালনার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে। মন্ত্রী জানান, বিশ্বজুড়ে এ পর্যন্ত মাত্র 18টি এরকম উন্নত ব্যবস্থা রয়েছে। 19তম দেশ হিসেবে ভারত বিমান চলাচলের আবহাওয়া পর্যবেক্ষণের জন্য এই সমন্বিত বায়ুমণ্ডলীয় রিমোট সেন্সিং সিস্টেমটি স্থাপন করেছে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং ইন্টেলের সিইও আজ ভারতে নতুন উৎপাদন প্রযুক্তি আনার জন্য একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেন। শ্রী বৈষ্ণব বলেন, এটি ভারতের সেমিকন্ডাক্টর শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে। মণিপুরের উখরুল জেলায় জাতীয় মহাসড়ক 202-এ আজ সকালে অজ্ঞাত পরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা একটি FCI ট্রাকের ওপর হামলা চালিয়ে চালককে হত্যা করেছে। ট্রাকটির কনভয়ে থাকা একজন পুলিশকর্মী গুলিবিদ্ধ হন এবং তাকে ইম্ফলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, 2025-26 সালে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি সম্মিলিতভাবে 10,114 জালিয়াতির ঘটনা নথিভুক্ত করেছে, যেগুলিতে 48,021 কোটি টাকার

0: লেনদেন হয়েছে। রিজার্ভ ব্যাংকের প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলিতে জালিয়াতির সংখ্যা কমেছে, তবে এতে জড়িত অর্থের পরিমাণ ক্রমশ বেড়েছে। ভারতে পুরুষদের ডাবল জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি আজ সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে। রাঙ্কি রেড্ডি ও চিরাগ মালয়েশিয়ার জুটি অ্যারন তাই ও কাং খাই জিংকে 19-21, 21-17, 21-13 সেটে পরাজিত করেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: এই যে বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি, কখনো ঝোড়ো হাওয়ার সাথে একদম দারুণ, একদম মানে জমজমাট বৃষ্টি, এই বৃষ্টির মাঝে একটু প্রেম পায় না বলো? আমার তো ভীষণ পায়, এবং আমার মনে হয় যে আমার পাশের সিটে যিনি বসে আছেন, যদিও তার প্রতি আমার একটা আলাদা রেসপেক্ট আছে, তারপরেও আমার মনে হয় যে ভালোবাসা একটু ছাড় আছে, মানে ভালোবাসা বিষয়ক একটু খুনসুটি হয়তো তার সাথে আমি করতেই পারি। তো তুমি বলো, তোমারও কি প্রেম পায়?
1: অবশ্যই পায়। আচ্ছা, বৃষ্টি পড়বে বাইরে আর মনের মধ্যে কিছু একটা যাকে বলে বর্ষাবে না, তাও কি হতে পারে? মানে ওই বর্ষণটা তো ভিতরে ভিতরেও চলতে থাকে আমাদের, তাই না?
0: সত্যি তাই।
1: আর এই সময়টা না, যখনই মানে খুব হঠাৎ করে ঝড় বৃষ্টি আসে, সঙ্গে যদি ঝড়টা থাকে না, প্রথমে একটা মেঘ কালো করলো, তুমুল হাওয়া হলো, সমস্ত কিছু এদিক ওদিক, গাছের পাতাগুলো এপাশ ওপাশ হেলে দুলে নড়ছে, এবং ঠিক সেই সময় হয়তো আশা করিনি কিন্তু বৃষ্টি নামলো। ভীষণ গরমের হাত থেকে একটা রেহাই, যে রেহাইটা আমাদের খানিক স্বস্তি দিয়ে যায়, শান্তি দিয়ে যায়। যেমন প্রেমের সম্পর্কগুলোকেও কিন্তু আমরা যেভাবে দেখতে চাই, যেভাবে ভাবতে চাই, যে সেই সম্পর্ক আমার কাছে এক আশ্রয় হবে, আমার কাছে এক শান্তির জায়গা হবে, তাই না?
0: একদমই তাই। এবং এই যে সম্পর্কে আশ্রয়, শান্তি, কোথাও একটা মাথাটা ঘাড়ি এলিয়ে দেওয়ার মধ্যে যে একটা অদ্ভুত তৃপ্তি রয়েছে, সবটা নিয়েই বোধ হয় ভালোবাসা। আর এখানেই ভালোবাসার সার্থকতা, যে যতই মানে ঝামেলা হোক, যতই
1: মারামারি কাটাকাটি
0: হোক, দিনের শেষে এক পশলা বৃষ্টির মতো যদি সবটা শান্ত হয়ে, সুন্দর, স্নিগ্ধ হয়ে আবার নতুনভাবে পথ চলা যায়, সেটাই বোধ হয় দারুণভাবে ভালোবাসার জানান দেয় যে আমি না আছি, আমি আছি, ভালোবাসা এখনো বেঁচে আছে এবং খুব সুন্দরভাবেই বেঁচে আছে।
1: নিজেদের নাম আমরা এখনো বলিনি, শুধুমাত্র কথা বলে যাচ্ছি তোমার সাথে, যারা টিউন করেছো 107 FM রেইনবোতে। আজ শুক্রবারের রাত, বহু প্রতীক্ষিত এই সপ্তাহের সময়টা, যখন শুধুমাত্র শুধুমাত্র ভালোবাসার কথাই থাকে তোমার জন্যে, তোমার জন্যে থাকে, আর তোমার ভালোবাসার কথাগুলো আমাদের জন্য থাকে, যারা আমরা থাকি হটসিটে। আজ সৌমি আর অপরূপা রয়েছে তোমার সাথে, আর আরেকটা নাম্বার খুব চেনা, যারা নতুন টিউন করলে তাদের কাছে একটু অজানা, সবার জন্য বলি 9903653992, 9903653992 এই নাম্বারে তুমি তোমার ভালোবাসার গল্পটা, যেখানে হয়তো বিচ্ছেদ আছে, আবার খুব খারাপ লাগা থেকে ভালো লাগার দিকে কিভাবে তুমি যেতে পারো, তার সমাধান চাওয়ার আকাঙ্ক্ষা আছে, কিছু একটা বলতে চাও ভালোবাসার মানুষকে, তাহলে সেই সুযোগটাও আছে, সব কিছু তুমি ডেফিনেটলি শেয়ার করবে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা SMS করতে পারো। নিজের নাম, শর্ট লোকেশন কি আমরা সবসময় চাই
0: না? এই শোতে আমরা কিন্তু সবসময় চাই না। যদি তোমার মনে হয় যে না, তোমার নামটা আমরা বলবো না, সেটা তুমি আবদার করলে যে আমার নামটা না বলো না, আমি চাই না আমার নামটা সবাই জানুক, তাহলে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে। কারণ লাভ জাংশন এবং চুপ কথা, এই দুটো শোতে তুমি একদম আনফিল্টার্ড কথা বলতে পারো। অবশ্যই আজকে লাভ জাংশনে কিন্তু শুধু, যেহেতু লাভ জাংশন নামের মধ্যেই লুকিয়ে আছে যে শুধুই ভালোবাসার কথা, তাই তো?
1: একবারে তাই। এই ভালোবাসার কথাগুলো শুরু হবে, তোমার মেসেজ পড়বো। আমি জানি যে তুমি বলতে চাও, অনেক কিছু বলতে চাও, তোমার ভালোবাসা কেমন আছে, তুমি কেমন আছো, রিলেশনশিপের এই মুহূর্তে কি স্ট্যাটাস, খুব কি কমপ্লিকেটেড, তাহলে তার রেসলিউশনের জন্যও তো লাভ জাংশন আছে। সবে তো শুরু রাত 12টা পর্যন্ত তোমার কানে, ওনলি অন 107 FM রেইনবো।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশন 107 FM রেইনবোতে। আর আমরাও কিন্তু ওয়েট করে আছি তোমার ভালোবাসার কথা শুনবো বলে। 9903655992 যেখানে আজকে এই সময়টায় অনেকের হয়তো মন ভীষণ ভারী, কারণ বৃষ্টি হলে যাদের খুব প্রেম পায়, একটু আগে যেমন বলছিলাম আর কি, যাদের সত্যি সত্যি বৃষ্টি হলে মনটা ভীষণ রোমান্টিক হয়ে যায়, ভীষণ প্রেম পায়, তাদের কিন্তু এই প্রেম পাওয়ার সঙ্গে সঙ্গে না পাওয়ার কথাগুলোও মনের কোণে উঁকি দিয়ে যায়। কখন কি আঘাত পেয়েছিলাম অতীতের কোনো এক জমানো ব্যথার কথা ঠিক এই সময়গুলোতে বোধ হয় আরও বেশি করে মনে পড়ে। জানি তখন মনের ভেতরটা আনজান হতে থাকে, কী যেন একটা অদ্ভুত পরিবর্তন, বাইরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মনের ভেতরটা, আর সেই পরিবর্তনটা আমাদের অনেক কিছু ভাবায়, অনেক কিছু বলার ইচ্ছে তৈরি করে। তার সেই সুযোগটাই তো লাভ জাংশনে আজ তোমার কাছে আছে। এমন একটা ওয়েদারে যদি সত্যি কিছু কনফেস করতে চাও কোনো হারানো অতীতকে, একবার মনে করতে চাও বা কোনো একটা সমস্যা যেটা এই মুহূর্তে তোমাকে ভীষণভাবে ডিস্টার্বড রেখেছে সেটা আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলেও রয়েছে লাভ জাংশন 9903655992। একটা মেসেজ পড়ি। এক বান্ধবীকে খুব ভালো লেগেছিল, তারপর তাকে মনের কথা জানালাম, এখন তার সঙ্গে আমার ভালো বন্ধুত্বটা চলে গেছে। ভেবেছিলাম বলে দিলে সলিউশন হবে, বাট আমার ক্ষেত্রে সেটা হলো না। সে বলেছে যে সে ভাবতেই পারেনি যে আমি তাকে এরকমভাবে বলবো। আমার নাম সুগত, কি করব প্লিজ জানিও, আমার কনফিডেন্স এই মুহূর্তে সম্পূর্ণ রকমভাবে ভেঙে গেছে।
2: আচ্ছা, সুগতর ব্যাপারটা হচ্ছে, সুগত তুমি তো কিছু মানে বহুল বলনি, তুমি তোমার ভালোবাসার কথা জানিয়েছ, তোমার বান্ধবীর কাছে ব্যাপারটা একটু আনএক্সপেক্টেড ছিল, তার মনে হয়েছে যে তুই এটা কি করে বলতে পারলি, আমি তোর থেকে এটা আশা করি না। কিন্তু না, আমার মনে হয় যে আমরা যদি সবাই একটু ম্যাচিওরডভাবে ভাবি যে ভালোবাসার কথা জানানো যায়, ভালোবাসার কথা কেউ জানালে সেটা শোনাও যায়, এবার সেই সম্পর্কটা নিয়ে, সেই বন্ধুত্বটা নিয়ে তুমি কিভাবে মুভ করবে সেটা আলাদা বিষয়। আমার মনে হয় সুগতর বান্ধবী এখানে খুব একটা ম্যাচিওরভাবে ব্যাপারটা ভাবছে না। সুগতর বান্ধবীকে ভালো লাগতেই পারে, ও বলেছে ওর ভালো লাগার কথা, বান্ধবী সুগতর সাথে এই সম্পর্কটায় জড়ানোর ইচ্ছে নাই থাকতে পারে, তাতেও কোনো অন্যায় নেই। কিন্তু এই যে তুই এমনটা বলবি আমি আশা করিনি, মানে ভালোবাসার কথাই তো, আমাদের মনে হয় আমাদের প্রত্যেকের এবার একটু এইভাবেও দেখতে হবে বিষয়টাকে, যে ভালোবাসার কথা যেমন কেউ জানাতেই পারে তেমন ভালোবাসার কথা কিন্তু শোনাও যায়। বাকি পদক্ষেপ অবশ্যই তোমাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার থাকে। তো সুগত তোমার বান্ধবী তো একটুখানি
1: মুশকিল হচ্ছে, হ্যাঁ ওই জায়গাটাতে অপরূপাও আটকেছে, আমিও আটকাচ্ছি, যে ম্যাচিওরিটি, খুব ম্যাচিওরডভাবে একটা বিষয়কে অ্যাকসেপ্ট করে নেওয়া যে ঠিক আছে আমার ভালো বন্ধু, তাই আমার ভালো লাগতেই পারে। এবার এই সব থেকে মুশকিল জায়গাটা হচ্ছে যে মানুষ বুঝতে চায় না তাকে বোঝানো, এর থেকে বোধ হয় কঠিন কাজ পৃথিবীতে কিছু নেই। তার কারণ একজন মানুষকে, সেটা যে কোনো কাজই হোক না কেন, সে যদি নিজে থেকে যতক্ষণ না একটা বিষয় সে রিয়েলাইজ করে বা বোঝে, তাকে বাইরে থেকে অ্যাডভাইস দিয়ে, বাইরে থেকে এর ওর মাধ্যমে বুঝিয়ে, নানান রকমভাবে কনভিন্স করে আমরা একটা চেষ্টা করতে পারি, নিশ্চয়ই চেষ্টা করতে পারি যে তার মধ্যে ওই বোধটা জাগিয়ে তোলার, যে আমার কি আরেকটু ম্যাচিওর হওয়ার দরকার ছিল, এই বোধটা জাগিয়ে তোলা, যাতে সে পরবর্তীকালে ম্যাচিওর হয় বা হওয়ার চেষ্টাটুকু করে। কিন্তু এই বোধটা আদৌ জাগবে কি না সেটা একটা বিশাল বড় প্রশ্ন এবং ভীষণ জটিল একটা প্রশ্ন, যার উত্তর সত্যি দেওয়া সম্ভব নয়।
2: ঠিক
1: তো, সেক্ষেত্রে ওই চেষ্টাটুকু, বোধটা জাগিয়ে তোলার চেষ্টাটুকু যদি পারো তুমি নিজে করবার, বা তোমাদের যদি কোনো কমন ফ্রেন্ড থাকে, ধরো নিশ্চয়ই থাকতেই পারে দুজনেরই ভালো বন্ধু, সে তার মাধ্যমে যদি, যে ঠিক আছে ওর তো ভালো লেগেছে কিন্তু বিষয়টাকে ওইভাবে না দেখে তুমি যদি বন্ধুত্বটাকে বাঁচিয়ে রাখো তাহলে বিষয়টা এতটা তিক্ত হয় না, আর ছেলেটিও তোমাকে বিরক্ত করবে না, হয়তো ওর কাছেও এটা একটা বিশাল বড় ইস্যু হতে পারে, ও হয়তো এটা ভেবেই তোমার সঙ্গে সম্পর্কটা এগিয়ে নিয়ে যায়নি, যে তুমি বন্ধুত্বটা রাখতে পারবে না, হয়তো বন্ধুত্ব রাখলেও তুমি ওর থেকে কোথাও না কোথাও গিয়ে এক্সপেক্ট করবে যে দিনের শেষে ও একটা না একটা কোনো এমন দিন আসবে যেদিন ও আমাকে মেনে নেবে বা ও আমার ভালোবাসাকে রেসিপ্রোকেট করবে, ও আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করবে। সেইটা হয়তো মেয়েটির মনের মধ্যে একটা দ্বন্দ্বের জায়গা হতে পারে যে আমার তো ভালো বন্ধু ছিল, এখন বন্ধুত্বটা যদি আমি রেখে দিই তাহলে কি সত্যি সে শুধু বন্ধুত্ব রাখতে পারবে? এই কনফিউশনটা একটা কারণ হতে পারে যে ও হয়তো তোমার সঙ্গে একটা দূরত্ব বেছে নিয়েছে।
2: এবং এখানে না সুগত খুব গুরুত্বপূর্ণ তোমার ভূমিকা হচ্ছে, তুমি ওকে কখনো আনকমফোর্টেবল ফিল করিও না। এখানে সৌমি যেটা বলল যে তুমি এই ভাবনায় থেকো না যে কোনো একদিন ও হয়তো তোমায় মেনে নেবে, ও ওর সিদ্ধান্তটা, ওর যে বন্ধুত্বটা ভাঙার পথে যে করছে তাতেই কিন্তু ওর সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে, তুমি এটা মেনে নাও যে না, ও এই সম্পর্কটা চায় না। এবার আগামী দিনে হঠাৎ করে ওর যদি মনে হয় এই সম্পর্কটাও চায় সেটা আলাদা কথা, কিন্তু তুমি বন্ধুত্বটা রেখে দে ভেবে ওর সাথে মনে মনে নিজের মনে একটা আকাশ সম একটা এই ভাবনায় চলে যেও না যে একটু একটু করে তুমি হয়তো ওকে তোমার প্রতি ভালো লাগা বা ভালোবাসার দিকটায় নিয়ে যেতে পারবে, এইটা রাখবে না। তোমাকে এখন ওকে কিন্তু

0: কমফোর্টেবল ফিলও করাতে হবে, মানে যদি সবটা ঠিক হয় তাহলে তোমায় বোঝাতে হবে যে তুমি সেই বন্ধুটিই রয়েছো যে এই কথাটা বলার আগের মুহূর্ত অবধি ছিলে।
1: রাইট, তবে শেষ একটা বাক্য তুমি ব্যবহার করেছো তোমার মেসেজে যে আমার কনফিডেন্স সম্পূর্ণ ভেঙে গেছে। দেখো, জীবনে একটা দুটো ইনসিডেন্টস, একটা দুটো ঘটনার ওপর বেস করে না আমরা আলটিমেটলি কোনো সিদ্ধান্ত বা আলটিমেট কোনো ব্যাপারটা মেনে নিতে পারি না। অনেকের ক্ষেত্রেই আমরা দেখি যে প্রথম সম্পর্কতে সে খুব, ধরো আমি মানে বলছি যে সে হয়তো বিট্রেড হয়েছে, সে হয়তো মানে যাকে বলে ধোকা, তার হয়তো জীবনে সেটা এসেছে, সে প্রতারণার শিকার হয়েছে। তার মানে তো এই নয় যে প্রত্যেকটা সম্পর্কে সে প্রতারণার শিকার হবে। হয়তো প্রথম একটা সম্পর্কে হয়েছে, নেক্সট সম্পর্কে হয়তো সে খুব ভালো থাকবে, সে হয়তো অন্ধবিশ্বাস করবে একজন মানুষকে এবং সেই মানুষটিও তার বিশ্বাসের মর্যাদা রাখবে। তাই কোনো একটা বা দুটো ঘটনার ওপর ভিত্তি করে কোনো পার্মানেন্ট ডিসিশন নেওয়া যায় না। তোমার ক্ষেত্রে এই কারণে কথাটা বলছি যে তোমার যেহেতু মনে হচ্ছে যে আমার আত্মবিশ্বাস নেই, আমি ভবিষ্যতেও আর কোনোদিনও কাউকে ভালো লাগলে তাকে মনের কথাটা খুলে বলতে পারবো না, এই জায়গাটা থেকে বেরিয়ে এসো। কারণ এটা হয়তো এই মেয়েটির ক্ষেত্রে হয়েছে, কারণ মেয়েটির সেই ম্যাচিউরিটি নেই বা মেয়েটি নানান রকম জিনিসপত্র ভেবেছে যেটা তুমি বুঝতে পারছো না, তোমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ আছে, দুটো মানুষ দুরকম মানসিকতার অনেক কারণ থাকতে পারে, যে কারণে হয়তো সে তোমাকে প্রত্যাখ্যান করেছে এবং সে প্রত্যাখ্যানের পরে তোমার মনে হচ্ছে যে আমার আত্মবিশ্বাস নেই, আমি কোনোদিনও আর কাউকে ফিরে গিয়ে তা আমার মনের কথা বলতে পারবো না। বাট বিষয়টা এরকম নয়, আমি আর অপরূপা মানে সৌমিয়ার অপরূপা তোমাকে একটা কথাই বলবো, ডেফিনেটলি অপরূপা আমার সঙ্গে এগ্রি করবে যে পরবর্তীকালেও যদি তোমার কাউকে সত্যি সত্যি খুব ভালো লাগে এবং তুমি ফিল করো যে আমার জানানো দরকার, প্লিজ জানিও।
0: একদমই তাই, কারণ এইভাবে না হয় না ভাই। এরম আমরা ভাবি যে আমার এই সম্পর্কটা ভেঙে গেল, আমি আর কোনো দিন কাউকে ভালোবাসতে পারবো না, বা এই সম্পর্কটা চলে গেল আমার দ্বারা আর কাউকে ভালো লাগে বলা হয়ে ওঠা হবে না, এরম হয় না। সময় না সবটা হিল করে, এবং কোনো তিক্ত অভিজ্ঞতাও যদি হয় একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে, সময় বয়ে যেতে যেতে না সেই তিক্ততাগুলো ভুলে কিন্তু মানুষ সেই সম্পর্কের ভালোটুকু নিয়েই বাঁচে। আমার মনে হয় এটাই ভালোবাসার একটা অন্যতম ইউএসপি।
1: একদম। আর আজকে এই শ্রাবণের সন্ধ্যেতে, শ্রাবণের রাতে তোমরা একটুখানি ভালোবাসায় থাকো, জানি জীবনে ওটা পড়া তো লেগেই থাকবে, কিন্তু 9903653992 তে মেসেজ করে সেটা জানাতে ভুলো না, কারণ চলছে লাভ জাংশন।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: তুমি শুনছো লাভ জাংশন, অপরূপা আর সৌমি আমরা দুজন আছি আজ তোমার সাথে। আর 9903653992 তে তুমি তোমার মনের কথা বলছো, সেই রকমই একটা সুন্দর মিষ্টি মেসেজ আমরা পেয়েছি। আমাদেরকে সৌর্য গড়িয়া থেকে লিখেছে যে, হাই প্রিয় লাভ জাংশন, আমি ক্লাস 8 পড়ি, আমি সৌর্য। আজ আমি দুটো নতুন পাখি কিনেছি, আমি আজ ভীষণ খুশি, আমি ওদেরকে খুব ভালোবাসি। আছি তোমাদের সাথে রাত 3 পর্যন্ত, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরও ভালো রেখো। কিছু খেয়ে ওয়েট করছি চুপ কথা। লাভ ফ্রম সূর্য।
2: সূর্যর মেসেজটা একটু অন্যরকম ভালোবাসার, যে ভালোবাসায় প্রতারণার জায়গা থাকে না, এত জটিলতা থাকে না, ওরে বাবারে সে আমার মেসেজের কেন উত্তর দিল না, এই জাতীয় কিছু থাকে না। এই ভালোবাসা সত্যি ভীষণ নিখাদ, ভীষণ ইনোসেন্ট, এবং আমার মনে হয় যে সব কিছুর ঊর্ধ্বে। তো তুমি যেই পাখি দুটোকে ভালোবেসেছো তাদের ভালো রেখো, আর আশা করি যে তুমিও তোমার জীবনটাকে সুন্দর করে রাখবে, আর পাখিরাও যেমন ভীষণ রঙিনভাবে তারা বাঁচে, তারা থাকে, একদম ফ্রিডম এনজয় করে থাকে, তুমিও কিন্তু তোমার জীবনটাকে নিজের শর্তে ভালোভাবে নিশ্চয়ই বাঁচবে। আর লাভ জাংশন অবশ্যই শুনবে আর মেসেজ করবে 9903653992।
1: একদমই তাই। আর একটা মেসেজ একটু মন কেমন করা পড়ে ফেলি। শুভ আমাদেরকে মেসেজ করছো দত্তপুকুর থেকে, লিখছে যে, আমি একজন মানুষকে খুব ভালোবাসতাম, তার জন্য শুধু বেতনের টাকা নয়, আমার ক্রেডিট কার্ডের টাকাও খরচ করেছি। সব কিছু করার পর বুঝতে পেরেছি সে আমার কাছে এসেছিল মূলত তার পুরনো ভালোবাসাকে ভুলে থাকার জন্য। এত কিছুর করার পরও আমি তাকে পাইনি, তারপর থেকে আর কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না। সত্যি বলতে আমি আর কখনো কাউকে আগের মতো ভালোবাসতে পারবো না, সেটাও আমি জানি। আপনাদের কথা শুনলাম তাই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, মেয়েরা কি এমনই যে ছেলেটা তাদের ভালোবাসে না তার প্রতিই বেশি আকর্ষণ অনুভব করে, আর যে ছেলেটা সত্যি মন থেকে ভালোবাসে তাকে ততটা পছন্দ করে না? আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই। শুভ দত্ত, দত্তপুকুর।
2: না, একটু আগে বলছিলাম না একটা কথা, যে একটা বা দুটো ঘটনা কার জীবনে কিভাবে ঘটছে, কে কি পরিস্থিতির শিকার হচ্ছে, তাই দিয়ে আমরা সবাই কি সত্যি জানো তো বিচার করতে পারি না? যে মানুষটি তোমার সঙ্গে খারাপ করছে, যে তোমাকে দুঃখ দিচ্ছে, সে আসলে তোমার মতো করে ভাবে না কোনো দিন, সে তোমার মতো করে ভালোবাসাকে অনুভব করে না কোনো দিন। তার মানে এটা নয় যে আর যত মেয়ে আছে আশেপাশে তোমার, আর যারা যারা আছে সবাই ওরই মতো, সবাই ওরই মতো মানসিকতার, সবাই ওরই মতো ভালোবাসাকে, ভালোবাসার এত সুন্দর একটা বিষয় সেটাই সৌন্দর্যটাকে চোখে দেখতে পায় না, ফিল করতে পারে না। তাদের কাছে ম্যাটেরিয়ালিস্টিক জীবনটা, নিজের স্বার্থগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায়। সবাই কিন্তু সেরকম নয়, যদি সবাই সেরকম হতো তাহলে এত সুন্দর সুন্দর লাভ স্টোরি কিন্তু তৈরি হতো না, সে উপন্যাসেই হোক বা ফিল্মেই হোক বা বাস্তব জীবনে হোক। তুমি একটু চোখ মেলে তাকালে তুমিও তোমার আশেপাশে এমন অনেক মানুষকে দেখতে পাবে যারা ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্যে বছরের পর বছর স্ট্রাগল করেছে, হয় রোগের সঙ্গে স্ট্রাগল করেছে, অথবা টাকা পয়সার সঙ্গে স্ট্রাগল করেছে, ফ্যামিলি মানছে না, সেখানেও একে অপরের হাত ছাড়েনি, একে অপরকে ভরসা, বন্ধুত্ব সমস্তটা জুগিয়ে গেছে। আসলে এটা সত্যি সত্যি ভালোবাসাকে কে কীভাবে দেখছে, কি কতটা ফিল করতে পারছে, কে সেই সৌন্দর্যটাকে উপলব্ধি করতে পারে, তার উপরেই ডিপেন্ড করে। তুমি একজনকে দেখছো কিন্তু তোমার দেখার বাইরেও হাজার হাজার এমন মানুষ আছে যারা ভালোবাসাকে ভ্যালিউ দিতে জানে। সেরকম মানুষ যাদের জীবনে আসে আমি সত্যিই তাদের লাকি মনে করি, সেই মানুষগুলো যারা ভালোবাসাকে ভালোবাসার মতো করে পায়, যেমন করে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটাকে তারা সত্যি হতে দেখে, সেরকম লাকি মানুষ তোমাদের চারপাশে সত্যি আছে। কিন্তু আমাদের না মাঝে মাঝে একটু ফাঁকা জায়গা রাখতে হয়, মাঝে মাঝে একটু স্কোপ দিতে হয় যে একজন খারাপ, সেই খারাপটা চলে গিয়ে যদি সম্ভব হয় একজন ভালো কেউ আসুক। একটা প্রবাদ বাক্য আমরা শুনেছিলাম না, যে একটা ঝুড়িতে একটা পচা আম রাখলে বাকি সমস্ত আম পচে যায়, কিন্তু আমি মনে করি যে একটা ঝুড়িতে এতগুলো আম আছে, তার মধ্যে একটা আম পচা, তার মানে তো সব আমগুলো পচা নয়। তুমি একটা আমকে দেখে কি এটাই বিচার করবে যে আম মানেই পচা? তাই না?
1: ঠিক। এটা না আমার মনে হয় যে এত সুন্দর করে সৌমি বলে দিয়েছে, এরপর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার ভাবনাতে একটা গলদ থেকে গেছে। আমরা ভীষণভাবে মানছি যে তোমার সাথে ঠিক হয়নি যা হয়েছে, তোমাকে যন্ত্রণা দিয়েছে এবং অন্যায় হয়েছে, কিন্তু সেটা কেন হয়েছে, কী বৃত্তান্ত, একদিক থেকে শুনে না সবটা বিচার করা আমাদের পক্ষেও সহজ নয়। যদি এই রকমটাই হয় যে মানুষটি তোমার ভালোবাসার মর্যাদা বোঝেননি, তোমায় ছেড়ে চলে গেছেন, তুমি তার জন্য এত কিছু করেও, এবার সেই এত কিছু করাটা কী জানো তো? আমি যদি তোমার নামটা আরেকবার বলি, তুমি শুভ, শুভ দত্ত, দত্তপুকুর থেকে। শুভ, এত কিছু করা মানে প্রচুর জিনিস কিনে দেওয়া, প্রচুর শপিংয়ে নিয়ে যাওয়া, প্রচুর জায়গায় খাওয়াতে নিয়ে যাওয়া, প্রচুর খরচ তার পেছনে করাটাই কি এত কিছু? এই এত কিছুর বাইরেও অনেক কিছু আছে। দেখার যে আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা একটু একটুখানি যদি শিফট করা যায় তাহলে আমরা বোধহয় ভালো থাকি। মানুষটি, তুমি বলছো যে তুমি তার জন্য অনেক কিছু করেছো, এবং তার দুটো উদাহরণে তুমি লিখেছো, বেতনের খরচ করেছো এবং ক্রেডিট কার্ডের খরচ করেছো। আমি এই খরচের বাইরেও যদি ধরে নিই যে মানসিকভাবে তুমি তার জন্যে তার সব সময় সমস্ত মানসিক বিপর্যয়ের পাশে দাঁড়িয়েছো, শুধু প্রয়োজনের পাশে নয়, তারপরেও যদি তোমার সাথে এইটা হয়ে থাকে, সেটা ঠিক হয়নি যেমন, তেমনই তোমার যে দৃষ্টিভঙ্গিটা তৈরি হয়ে আছে যে মেয়েরা মানেই কি তাহলে এটাই, এই দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। আর কেন পাল্টাতে হবে সেটা সৌমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। জীবনের একটা তিক্ত অভিজ্ঞতার ওপর ভর করে বাকি জীবনটাকে দেখো না, একটু খোলা রাখো মনটা। আমার মনে হয় যা কিছু সুন্দর তা কিছু তোমার জীবনেও ঘটতে বাধ্য।
2: জানো তো, রিলেশনশিপকে আমরা সত্যি, এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় অপরূপা, যে এই রিলেশনশিপকে যে কোনো মানুষ, মানে শুধু ভালোবাসা একজন, মানে কাপল যে ভালোবাসা, সেই ভালোবাসা নয়, যে কোনো রিলেশনশিপকেই বোধ হয় আমরা মানুষ তো আমরা বোধ হয় অতটাও প্লেটনিক বা নিঃস্বার্থ হতে পারি না, আমরা পারি না, আমরা সত্যি পারি না, এবং এটা ফ্যাক্টটা মেনে নেওয়ার মধ্যে কোনো খারাপ কিছু নেই। আমরা রিলেশনশিপটাকে না কিছুটা হলেও ইনভেস্টমেন্টের চোখে দেখি, যেখান থেকে আমরা একটা রিটার্ন পাবো, মানে আমি আমার সময়, আমার মন, আমার ভালোবাসা এখানে, এক্ষেত্রে শুভর ক্ষেত্রে টাকা পয়সা, ওর ক্রেডিট কার্ডের ব্যালেন্স, সমস্ত কিছু আমি ইনভেস্ট করব। সব থেকে বড় কথা, আমি আমার ভরসা, আমার বিশ্বাসটাকেও ইনভেস্ট করব, আমি সেখান থেকে কিচ্ছু রিটার্ন পাবো না। এটা একটা অদ্ভুত বিষয়, এবং এই রিটার্ন না পাওয়াটা যে কখনো কখনো ঘটতে পারে, কারণ এটা রিলেশনশিপ, কারণ প্রত্যেকটা মানুষ একরকম হয় না, কারণ হাতের পাঁচটা আঙুল সমান নয়, এই বিষয়টা রিয়েলাইজ করা, বোঝা খুব কষ্টকর। যে বুঝতে পারে সে মুভ অন করতে পারে, আর যারা মানতে পারি না তারা আমরা কষ্ট পাই, কিচ্ছু করার নেই, তারা কষ্ট পাই, মানুষ তো, তাই প্রত্যাশা থাকেই যে একটা না একটা রিটার্ন আসবেই, সে একবার না একবার খোঁজ নেবে, সে ছেড়ে অ্যাটলিস্ট যাবে না, একা করে দেবে না। কিন্তু একা যখন মানুষ হয়ে পড়ে, যখন সেই ইনভেস্টমেন্ট থেকে কোনো রিটার্ন আমরা পাই না, তখন মন ভাঙে। তবে তোমাকে নতুন করে ইনভেস্ট করার জন্য সময় বার করতে হবে, নতুন করে ইনভেস্ট করতে হবে, কারণ জীবনে ওই জীবন নামের ব্যাংকটা কিন্তু একটা মাত্র পলিসির ওপর বেস করে চলছে না। একবারই ইনভেস্ট করবে, রিটার্ন পেলে ভালো, না হলে তুমি ব্যাংক বন্ধ করে ঘুমিয়ে

করবে এটা হয় না, তোমাকে ইনভেস্ট করতে হবে বেটার জায়গাতে, বেটার ইনভেস্টমেন্টের জায়গা ঠিক মতো বুঝে করলে সেখান থেকে নিশ্চয়ই রিটার্ন পাবে, কিন্তু বুঝতে গেলেও একটু সময় দিতে হয়। কার কাকে ইনভেস্ট করছি সেটা বুঝতে গেলেও সময় দিতে হয়। আজকাল আমরা ভীষণ তাড়াহুড়ো করি, একটা রিলেশনশিপ আমার দরকার, এইটা করতে গিয়ে আমরা যাই একটা সম্পর্কে, অল্প অল্প ভালো লাগা, সামান্য ইনফ্যাচুয়েশনকেও আমরা বিরাট কিছু মনে করি।

একে অপরকে, দুটো মানুষকে চেনার জন্যে একে অপরকে সময় দেওয়া প্রয়োজন। তখন ইনভেস্ট করো না, সেইটুকু সময় ইনভেস্ট করো। আমার মনে হয় ওই ইনভেস্টমেন্টটা যদি রিলেশনশিপে শুরুর দিকে করো, সেইটুকুন ইনভেস্টমেন্ট করো, তাহলে এত বড় আঘাত পেতে হয় না, এত লসের মধ্যে তোমাকে চলতে হয় না। জীবনে রাত নেমে না আসুক, আপাতত সন্ধে থাকুক, কারণ রাত হয়েছে তবু আমরা কিন্তু বাড়ি যাইনি। আমরা আছি লাভ জাংশনে, সৌমি অপরূপা, 107 FM রেইনবোতে, শুনতে থাকো।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনে লাভ মিটার,
2: লাভ জাংশনে লাভ মিটার।
3: লাভ জাংশনের সময়টা এখন লাভ মিটারের, যে লাভ মিটারের জন্যে তোমাকে চোখ রাখতে হবে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, কারণ লাভ মিটারটা ওখানে অলরেডি পোস্ট হয়ে রয়েছে আর সেখানে তুমি ভোট করতে পারো। সেখানে তোমার যা মনে হয় ইয়েস অথবা নো টপিকে যেটা দেওয়া আছে সেখানে ভোট করতে পারো, এবং অবশ্যই নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, তাই তোমার ওপিনিয়নটাও কিন্তু আমরা সেখানেই চাইছি এই টপিকের ওপর। টপিকটা আমাদের আজকের লাভ মিটারের, যে সম্পর্কের শুরুর যে পজেসিভনেস সেটা পরবর্তীকালে একটা দমবন্ধ পরিস্থিতির কারণ।
4: একদম, সম্পর্কের শুরুর যে পজিটিভনেস সেটা পরবর্তী সময়ে যতদিন যায় দমবন্ধ করা একটা পরিস্থিতির কারণ হয়ে যায়। এইটার সাথে তুমি কি একমত? যদি একমত হও তাহলে ভোট করো, এবং যদি মনে হয় যে না আমি একমত নই, এই ব্যাপারে আমার কিছু বলার আছে, তাহলে কিন্তু কমেন্ট সেকশন একদম খোলা রয়েছে 107 FM রেইনবো কলকাতা আমাদের।

0: কাজটা হ্যান্ডেল, সেখানে এসে কিন্তু তুমি কমেন্টে বলতে পারো যে তুমি কি মনে করছো। একমত হলেও বলতে পারো যে হ্যাঁ আমি একমত, কারণ আমার এইরকম মনে হয়। এইটা লাভ মিটার। এবং যদি ব্যক্তিগতভাবে আমাদের কথা বলো যে আমরা এটার ব্যাপারে কি ভাবছি না ভাবছি, সেটা হয়তো ভোটের দিকে একটুখানি পাল্লা ভারী হয়ে যাবে কি পাল্লা হালকা হয়ে যাবে জানি না, কিন্তু এটা তো খুব সত্যি কথা যে শুরুর দিনগুলোতে যদি তোমার মনে হয় যে আরে ও তো না আমাকে অন্য কোনো ছেলে বন্ধুর সাথে কথা বলতেই দেয় না, ও না আমাকে
1: দেখলেই জেলাস হয়ে যায়
0: কি কিউট না, বা আরে জানিস ও না আমাকে এইরকম পোশাক পরতেই দেয় না, ও চায় যে আমি এইরকম পোশাক না পরি, ও কি আমাকে নিয়ে পজিটিভ কেয়ারিং না, কি কিউট না। মানে প্রথম দিনগুলোতে না সম্পর্কে আমাদের সব কিছু হানিমুন পিরিয়ডে সব কিছু খুব ভালো লাগে, মানে সবই মনে হয় যেন গ্রিন গ্রিন গ্রিন গ্রিন, কিন্তু পরবর্তীতে যখন সময়ের সাথে সাথে তুমি দেখবে যে তোমার, কারণ তুমি পড়তে, তুমি ধরো একটা স্লিভলেস জামা পড়তে পছন্দ করো, তুমি একটা ফ্রক পড়তে পছন্দ করো, কিন্তু তোমার পার্টনার সেটা পছন্দ করে না বলে প্রথম দিকে তোমার মনে হচ্ছিল আরে কি কিউট আমি আর পরবো না, কিন্তু একটা সময় তোমার ভালো লাগা তো একটা সময় আবার মাথা চাড়া দিয়ে উঠবে। এটা হতে পারে না যে সেটা একদম নিচে চলে গেল, তলানিতে চলে গেল, ভালো লাগাগুলো একদম সেই ভালো লাগার তালিকায় না থেকে মন্দ লাগার তালিকায় চলে গেল, সেটা তো হয় না। কোনো একদিন হঠাৎ কোনো এক মুহূর্তে তোমার মনে হতেই পারে কোনো এক বন্ধুকে দেখে, পথ চলতি কাউকে দেখে যে বাহ জামাটা তো বেশ সুন্দর, আমারও তো এরকম জামা ভালো লাগে, আমি পরলে কেমন হয়, তখন তুমি পড়তে চাইলে সেটা যখন সে আবার না বলে এবং সেটা নিয়ে যখন নানান রকম বাঁকা কথা তোমায় শুনতে হয়, তখন কিন্তু ওটা আর কিউট লাগে না, তখন ওটা দম বন্ধকর পরিস্থিতি হয়ে দাঁড়ায়।
1: কি জানো তো, মানে যেই জিনিসটা একদিন দুই দিন আমরা ফেস করি আমাদের জীবনে, তখন আমরা বুঝতে পারি না যে এটা যদি পার্মানেন্ট হয়ে যায় তাহলে সেই পার্মানেন্ট সিচুয়েশনটা কেমন লাগবে। একদিন দুই দিনের ছোটোখাটো বিষয়ে ছোটোখাটো ভুল ত্রুটি, মানে একটা সহজ এক্সাম্পল, এই যে আজকে এত সুন্দর একটা বৃষ্টি হয়েছে, এত গরমের পরে একটা বৃষ্টি হয়েছে, তোমার বৃষ্টিটা ভীষণ ভাল লাগছে। এবার এই বৃষ্টিটা যদি রেগুলার হতে থাকে, যেটা বর্ষাকালে হয় আর কি, রোজ বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টির মধ্যে তখন তোমাকে কি হবে, তোমাকে কাজে বেরোতে হবে, একটা ভালো সাদা কাপড় সাদা ড্রেস তুমি পরতে পারবে না, জুতো তোমাকে বাড়িতে এসে প্রতিদিন ভালো করে পরিষ্কার করতে হবে যাতে কাদা চলে যায়, প্যাচ প্যাচে ব্যাপার একটা থাকবে, তখন তোমার রোদ উঠবে না, জামা কাপড় শুকোবে না, কত সমস্যা, রোজ রোজ খিচুড়ি খেতে হবে এবং ইলেকট্রিসিটি চলে যাবে, অনেক রকম সমস্যা, তখন জানলা দরজা সবসময় বন্ধ রাখতে হবে, এই ভিজা জামা কাপড়ে এই সমস্ত কিছু স্যাঁতস্যাঁতে ব্যাপার, তখন কিন্তু আজকের যে বৃষ্টিটা তোমার এত সুন্দর রোমান্টিক একদিনের জন্য ভালো লাগছে, তখন দিনের পর দিন চলতে চলতে চলতে এটা তখন তোমার কিন্তু ভালো নাও লাগতে পারে, যেটা গরমের ক্ষেত্রেও হয়, অনেক ঠান্ডা যখন শীতকাল চলে আমরা কাঁপুনি দিচ্ছি, তখন রুম হিটারটা একদিনের জন্য চালাতে ভালো লাগে, কিন্তু সেই গরমটাই যখন বাইরে 40-45 ডিগ্রিতে গিয়ে দাঁড়ায়, তখন আমরা বুঝতে পারি যে না এটার কিছু ফলাফল রয়েছে, যে ফলাফলটা কিন্তু আমার জন্য খুব একটা ভালো নয়। তো সেই রেগুলার বেসিসে যখন কোনো ঘটনা ঘটতে থাকে না, সেইটা আমরা তখন বুঝি যে বিষয়টার অ্যাকচুয়াল এফেক্টটা কী, মানে রেগুলার বর্ষা হলে তার এফেক্টটা কী, রেগুলার গরম 40 ডিগ্রি থাকলে তার এফেক্টটা কী। এবং আরও একটা বিষয়, আমরা সবার আগে নিজেদেরকে আমরা প্রত্যেকেই ভালোবাসি, এরকমটা কিন্তু অ্যাকচুয়ালি নয় যে আমরা কেউ নিজেকে ভালোবাসি না, আমরা প্রত্যেকে নিজেকে কিন্তু ভালোবাসি। আর আমরা যখন দেখি না যে আমার নিজস্বতা, আমি যেমন আর কি, আমি এটা খেতে ভালোবাসি, আমি ওটা পড়তে ভালোবাসি, আমার একটা খুব ভালো প্রিয় বন্ধু আছে, আমার রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়তে ভাল লাগে, আমার একটু মোবাইল দেখতে দেরি হয়, তো কী হয়েছে, তার মানে তো এই নয় যে আমি অন্য কারোর সঙ্গে কথা বলছি, আমার আমি তো বলে একটা বিষয় প্রত্যেকটা মানুষের থাকে। আমি যখন দেখি যে সেটা কেউ বুঝছে না, না বুঝে বরঞ্চ আমার সেই আমার ভালো লাগাগুলোকে, আমার যে সত্তাটা রয়েছে সেটাকে একেবারে বদলে আমাকে একেবারে অন্য কিছু বানিয়ে দেওয়ার জন্য সে চেষ্টা করছে, তখন কিন্তু আমার ভেতরের যে প্রতিবাদী সত্তাটা আছে সেটা বেরিয়ে আসে। তখন আমার মনে হতে শুরু করে, কেন আমার চয়েসটা কি তাহলে খারাপ, আমার এই জামাটা কি তাহলে আমাকে স্যুট করছে না, কেন আমার এই বন্ধুটার সঙ্গে তোমার কোনো খারাপ সম্পর্ক নেই, তাহলে কি আমার চরিত্র খারাপ, আমার মনোবৃত্তি খারাপ বলে তার মনে হচ্ছে, আমার মানসিকতা খারাপ বলে সে সন্দেহ করছে আমাকে। সো এইটা না, যখন পার্মানেন্ট এগুলো আমরা রেগুলার বেসিসে দেখতে থাকি, তখন কিন্তু বিষয়টা সত্যি সত্যি মনে হয় এটা টক্সিক সম্পর্কটা এভাবেই তৈরি হয়। টক্সিক বিষয়টার মানেই তাই, যে যেই জিনিসটা আমার প্রথম প্রথম ভালো লাগছে, কিন্তু আলটিমেটলি ওটা আমার জীবনে একটা বিষাক্ত বিষয়। তো আমাদের টপিকটা অনেকটা সেরকমই, যে শুরু শুরুতে যে পজেসিভনেস, যে আটকানোগুলো, যে তুমি আমার অধিকারে আছো, আমার অধীনে আছো, আমি যা বলবো তাই তোমায় করতে হবে, বিষয়গুলো যখন আমাদের খুব সুইট লাগতে শুরু করে, যখন রেগুলার ঘুরতে থাকে একটা টাইমের পর, তখন আমাদের মনে হয় যে এটা আমাদের কাছে একটা দমবন্ধ পরিস্থিতি তৈরি করছে। জানি তুমি এগ্রি নাও করতে পারো, তোমার মনতে পারো না আমার শুরুতে ভালো লাগলে আমার সারা জীবনই ভালো লাগবে, এরকম কোনো ব্যাপার নেই, তাহলে সেটাও তোমার কিন্তু শেয়ার করবার অপশান রয়েছে। কমেন্টস একটা আছে অপরূপা, বেশ বড়সড় একটা কমেন্ট ইনস্টাগ্রামে।
0: হ্যাঁ, কমেন্ট পড়ি। সেখানে তুমি লিখছো, সম্পর্কের শুরুতে অতিরিক্ত আধিপত্য বা পজিসিভনেসকে অনেক গভীর ভালোবাসা বা যত্নের বহিঃপ্রকাশ মনে করেন, কিন্তু সময়ের সাথে সাথে এই প্রবণতা যখন চরম রূপ নেয় তখন তা সঙ্গীর ব্যক্তিগত স্বাধীনতা, বিশ্বাস ও মানসিক স্থানকে সংকুচিত করে ফেলে। প্রতিনিয়ত সন্দেহ, অতিরিক্ত নজরদারি এবং সব বিষয় নিয়ন্ত্রণ করার চেষ্টা এক পর্যায়ে সম্পর্কের তীব্র মানসিক চাপ ও বিষাক্ত পরিবেশ তৈরি করে, যা মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অনুভূতিকে দম বন্ধ করে তোলে। আমাদের এই মেসেজ করেছ শোভা আন্ডারস্কোর রাজশাহী আন্ডারস্কোর বিডি, সম্ভবত বাংলাদেশ থেকে শোভা আমাদেরকে মেসেজ করেছ। সরিয়াও একটা মেসেজ করেছে সৌর্য, দেখছে কি জানি আপাতত কখনো প্রেম করিনি, করলে তোমাদের জানাবো।
1: সুখে আছো? না হলে বড় সড় একটা মেসেজে কমপ্লিকেটেড কথাবার্তা লিখে তোমায় পাঠাতে হতো। তুমি খুব ভালো আছো ভাই, ভালো থাকো। আর হ্যাঁ, লাভ মিটারে পার্টিসিপেট করার জন্য, এই টপিকে কথা বলার জন্য মেসেজ করবে না, হোয়াটসঅ্যাপ করবে না, এই টপিকে কথা বলবে শুধুমাত্র ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 মানে 107 FM রেইনবো কলকাতা, সেখানে গিয়ে পোস্টারটা রয়েছে, পোস্টারের নিচে ইয়েস অথবা নোতে তুমি তোমার যেটা মনে হবে, ইয়েস মনে হলে ইয়েস, নো মনে হলে নো, তুমি ভোট করবে আর তার সঙ্গে কমেন্ট করে জানাবে যে এটা নিয়ে তুমি কি মনে করো। আমরা যখন যখন লাভ মিটার নিয়ে কথা বলবো তখন তখন তোমার মেসেজ পড়বো। আর আপাতত 100% ভোটিং রয়েছে যে হ্যাঁ, সম্পর্কের শুরুর পজেসিভনেস পরবর্তীর দমবন্ধ পরিস্থিতির কারণ। তাহলে কি আর করা যাবে বলো, রিলেশনশিপের ক্ষেত্রে সবসময় তো আমরা মেনে নিতে পারি না, মানিয়ে নেওয়ার চেষ্টা করি, আর যদি পারো তাহলে বলতে ইচ্ছে তো করেই, চল পালিয়ে যাই এই দমবন্ধ পরিস্থিতি থেকে। শুনতে থাকো লাভ জাংশন, কারণ গানের পরেই আজকের লাভ শর্টসটা তোমার জন্য প্রথমবার।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: Love shorts.

0: আজকের লাভ শর্টসে সৌমির লেখা গল্প তুই আমি আর টু বিএইচকে, গল্পের নারেশনে অর্পণ, অভিনয়ে অপরূপা, অর্ণব ও গোপা। শুরু হচ্ছে লাভ শর্টস তুই আমি আর টু বিএইচকে।
1: রাত 9:30, চারপাশটা একেবারে নিঝুম, কোথাও একটা পাখি ডাকার শব্দ পর্যন্ত নেই, গাড়ি ঘোড়ার শব্দ এমনিও পাওয়া যায় না। আশেপাশের দোকানগুলোতে 8টার মধ্যেই ঝাঁপ ফেলে যে যার বাড়িতে চলে যায়। সারা পাড়াতে বোধহয় একমাত্র পিহু আর বিহান এখনো জেগে, আর ঠিক এই বিষয়টাই একেবারে পছন্দ নয় পিহুর। বিয়ের পর থেকে এই দু কামরার আবাসনে দম বন্ধ হয়ে আসে ওর। অনেকে যেখানে নিস্তব্ধ রোমহর্ষক পরিবেশ পাওয়ার জন্য মুখিয়ে থাকে, পিহুর তখন মন চায় গাড়ির আওয়াজ, মানুষজন, যার সঙ্গে নিঃসঙ্গতার হাজার হাজার মাইল কোনো সম্পর্ক থাকবে না। তাই ওর কাছে বিহানের দেওয়া এই খবরটা যেন গরমের প্রথম শিলাবৃষ্টির মতোই আরামের।
2: বালিগঞ্জ প্লেস চলবে তোরে, ভেবে দেখ।
3: মেন রোড থেকে কতটা ভেতরে?
2: এক্স্যাক্টলি তো না গেলে বুঝবো না, ম্যাপ দেখে মনে হচ্ছে খুব একটা বেশি না। ওই রাস্তায় তো বেশ কয়েকটা বড় রেস্টুরেন্ট আছে, চড়া রাস্তা, গাড়ি যাতায়াত করে।
3: কবে দেখতে যাচ্ছি তাহলে, টাইম বের কর।
2: সানডে চল, আমি ওনারকে বলে রাখছি।
1: সোনারপুরের যে ফ্ল্যাটে ওরা এখন থাকে সেটা বিক্রি করতে বেশ বেগ পেতে হবে, এই কদিনে এটুকুরা বুঝে গেছে। কম তো লোক দেখতে এলো না, আসে দেখে তারপর আচ্ছা জানাবো বলে চলে যায়। বেশ ভিতর দিকের লোকেশন ছাড়াও তার অবশ্য একটা বড় কারণ, ফ্ল্যাটে কোনো লিফট না থাকা। কষ্ট হলেও এই জায়গাটা বিহানের খারাপ লাগে না। সারাদিন ল্যাপটপের বোতাম টেপার শব্দ দূষণের শেষে এক শান্ত নির্জন পরিবেশে শুধু বিহু আর ও। মায়া পড়ে গিয়েছিল এই টু বিএইচকেটার প্রতি। যাই হোক, আপাতত এই ফ্ল্যাট ছেড়ে ওরা নতুন ফ্ল্যাটে শিফট করল। শহরের অলিন্দে ঢুকে পড়লে আধুনিক সাজসজ্জা ছাড়া নিজেদের মিসফিট লাগে, তাই কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে কিচেন থেকে বেডরুম সবটাই সাজানো হলো।
3: এই বিহান, জানিস মৃত মানুষ কোনো জাদুমন্ত্রে হঠাৎ জেগে উঠলে যেমন নতুন করে বাঁচার কথা ভাবে, আগের জীবন বলতে তার যেমন আর কিচ্ছু থাকে না, এক্স্যাক্টলি সেটাই ফিল হচ্ছে আমার।
2: কি প্ল্যান করছিস বলতো?
3: ভবানীপুরের দিকটা চল না, আজ রাত একটু যাই, অনেকগুলো ফুড জয়েন্ট আছে ওখানে, সারা রাত খোলা থাকে।
1: যখন তখন যেখানে সেখানে যেতে পারার স্বাধীনতা, যা ইচ্ছে করতে পারার আনন্দ, শহরের সব সুযোগ সুবিধা হাতের নাগালে পাওয়া, যেন আচমকাই স্পিড বেড়ে গেছে জীবনের। ওদের ফ্ল্যাটের মুখোমুখি আরেকটা ফ্ল্যাট আছে, ব্যালকনিতে কাপড় মেলতে গিয়ে পিহুর চোখে পড়ল একজন 37-38 বছরের মহিলা, পিহুর ফ্ল্যাটের উল্টো দিকের সেই ফ্ল্যাটের ব্যালকনিতে ভেজা কাপড় মেলে দিচ্ছে। কাজ করতে করতে হঠাৎ দুজনের চোখ দুজনের দিকে পড়ল। ভদ্রতা করে পিহু একটু হাসল, সেও খুব শান্ত।

0: শান্ত ভাবে হেসে মাথা নাড়াল।
1: আমি পিহু মিত্র, এই এক সপ্তাহ হলো এসেছি। আপনি কি অনেকদিন থেকেই এখানে আছেন?
2: হ্যাঁ, বিয়ের পর থেকেই।
0: বিয়ে? বিয়ের তো কোনো চিহ্ন পিহুর চোখে পড়ল না। মনের মধ্যে একটা সংকোচ নিয়ে পিহু আবার কথা শুরু করল।
1: ও, আপনার হাজবেন্ড বুঝি অফিসে গেছেন?
0: ভদ্রমহিলা এবার কিছু বললেন না। পিহু কি বলবে ভেবে না পেয়ে নাম জিজ্ঞেস করাতে উনি বললেন, ওর নাম বর্ণালী সাহা। কথা শেষ করেই ভদ্রমহিলা ভিতরে ঢুকে গেলেন। পিহুকে একটাও বাড়তি প্রশ্ন করলেন না।
1: এই জানিস, আমাদের ফ্ল্যাটের উল্টো দিকেই বর্ণালী সাহা বলে একজন থাকেন।
3: তো?
1: আরে ভদ্রমহিলা কেমন যেন অদ্ভুত। বেশি বয়স না জানিস, আমার তো মনে হলো নিয়ার অ্যাবাউট 40, তাও হয়তো এখনো হয়নি।
3: ভাই, আমার না খুব ঘুম পেয়েছে, প্লিজ এখন ঘুমোই, তোর নতুন বন্ধুর কথা কাল শুনছি।
0: বিহান এখনো পুরনো টাইম লাইনেই চলছে। মাঝে মাঝে দু একদিন পিহুর জেদাজেদিতে লেট নাইট লং ড্রাইভ, লেট নাইট মুভি আউটিং, এসব বাধ্য ছেলের মতো করেছে ঠিকই, তবে শরীরের না মহাশয় এখনো পর্যন্ত ওর ক্ষেত্রে হয়নি। তাই পিহু যা সওয়াতে চেষ্টা করছে সেটা যে সবসময় সইছে তা নয়। পিহুর মন এখন অজানা গল্পের সন্ধান পেয়েছে। মেয়েটা বরাবর সাহিত্য সিনেমা লাভার, জীবনের কোনো এক কোণে কোনো এক গল্প উঁকি দিলেই ওর মন বলে গভীরে যাও, আরো গভীরে যাও। পরদিন সকাল হতে না হতেই পিহু পৌঁছে গেল বর্ণালী সাহার বাড়ি। কলিং বেল টিপতেই পিহুকে হঠাৎ দেখে একটু বোধহয় চমকালো বর্ণালী, তারপর ভিতরে আসতে বলল। পিহু ভিতরে ঢুকে চারপাশ ভালো করে একবার দেখে নিল, তারপর সোফায় বসে শুরু হলো ওদের আলাপ পর্ব।
1: জানেন, আগে যে ফ্ল্যাটটায় থাকতাম সেখানে আমার কাছাকাছি বয়সের কেউ ছিল না, অনেক ফ্ল্যাট তো ফাঁকাই পড়েছিল, আর এত ভেতরের দিকে যে কারোর সাথে কথাই বলা হতো না। আচ্ছা, আমি কি আপনাকে তুমি বলে ডাকি?
2: নিশ্চয়ই বলবে। তুমি জব করো না?
1: আগে করতাম, লাস্ট কিছু মাস হলো আপাতত বন্ধ রেখেছি, আবার স্টার্ট করার ইচ্ছে আছে। আর তুমি?
2: আমার একটা নিজস্ব শাড়ি জামা কাপড়ের বুটিক আছে, ওটা নিয়েই থাকি।
1: রিয়েলি? আমাকে দেখাবি কিন্তু? হ্যাঁ, ঘরের পাশে বুটিক, দ্যাটস এক্সেলেন্ট, আমি তোমার থেকেই শাড়ি নেব।
2: শিওর।
0: ড্রয়িং রুমে ঢুকেই পিহু লক্ষ্য করেছে একটা বিশাল বড় কাপল পোর্ট্রেট। ছবিতে বর্ণালী রয়েছে আর তার সঙ্গে রয়েছেন একজন পুরুষ।
1: উনি নিশ্চয়ই তোমার হাজবেন্ড? কোথায় জব করেন উনি?
2: করতেন, ব্যাংকের ম্যানেজার ছিলেন। গত বছরের এপ্রিল মাসে উনি আমাকে ছেড়ে চলে গেছেন।
0: থামল বর্ণালী। শান্ত স্বভাবের মেয়েটি বোধহয় এর থেকে বেশি আর কিছু বলতে চায় না। পিহু খানিকক্ষণ চুপ করেই রইল। নিজেকে খুব ছোট মনে হল ওর। অতিরিক্ত উৎসাহে ও মনে মনে অনেক কিছু ভেবে ফেলেছিল। সামলে নিয়ে তারপর বলল,
1: আই এম এক্সট্রিমলি সরি, মানে এই বাড়িটায় তুমি একা একা থাকো?
2: একজন মাসি আসেন, রান্না করে দিয়ে যান, বুটিকের মেয়েরা আসে, ওদের সঙ্গে কাজ আড্ডা এইসবই চলে। কাজ ছাড়া আমার অবশ্য খুব একটা বাইরে যাওয়া হয় না।
1: আর তোমার বাবা মা শ্বশুর শাশুড়ি?
2: ছেলে মারা যাবার পর থেকে শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননি, আমিও জোর করিনি। কোনো বিপদের খবর পেলে দায়িত্ব পালন করতে ছুটে যাই, আর কোনো খবর না পেলে ছুটে যাবার প্রয়োজনও পড়ে না। আমার বাবা অনেকদিন হলো মারা গেছেন, ছোট মাসে বিয়ে করেননি, আমার মা আর আমার মাসি একসঙ্গেই থাকেন।
1: তুমি তো মা আর মাসির সাথে একসাথে থাকতে পারতে, ভালো লাগতো।
2: তোমাকে সেদিন বললাম না, এই ফ্ল্যাটে বিয়ের পর থেকেই আছি আমি, 8 বছরের কথা। তোহিনের সঙ্গে যে বাড়িতে প্রথম এসে উঠেছিলাম, যেখানে সংসার করেছিলাম, সেখানটা থেকে আমার চলে যেতে ইচ্ছে করে না।
1: তবুও একা একা থাকা ইজ ভেরি ডিফিকাল্ট, তোমার একা ফিল হয় না?
2: কি জানো তো পিহু, একা থাকাটা না একটা অভ্যেস, একা থাকতে থাকতে আমার অনেকটা অভ্যেস হয়ে গেছে জানো। তাছাড়া তুমি যে একাকিত্বের কথা বলছো, সেটা হয়তো আমি মা মাসির সঙ্গে থেকেও ফিল করব। তোহিনের না থাকাটা আমাকে সারা জীবনের মতন একা করে দিয়েছে জানো তো, এর থেকে আমার মুক্তি নেই।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: 107 FM রেইনবোতে শুনছো লাভ জাংশন। আজকে শুক্রবারের রাতে 10:12 হয়ে 22 সেকেন্ডে তোমার সঙ্গে সৌমিয়ার অপরূপা আছি আজ স্টুডিওতে। তোমার ভালোবাসার গল্প শুনতে শুনতে একটা গল্প তোমাকেও শুনিয়ে দিয়েছি, লাভ শর্টস আজকে প্রথমবারের মতো শুনেছ। এরপরেও তোমাকে আরও সময় আছে আমাদের হাতে, লাভ শর্টস আবারও তুমি শুনবে, ডেফিনেটলি শুনবে। কিন্তু জমা হয়ে আছে তোমার প্রচুর প্রচুর মেসেজেস 9903655992। তাহলে সেই সমস্যা হোক বা ভালোবাসাকে ঘিরে তোমার অনুভূতি হোক, যাই হোক না কেন, আমাদের কাছে তোমার মেসেজ, তোমার হৃদয়ের কথা তো এসে পৌঁছেছে, তাই পড়তে তো হবে, তাই না?
2: একদমই তাই। হাই লাভ জাংশন, আমি মধ্যমগ্রাম গঙ্গানগর থেকে জয়ন্ত টেক্সট করছি। 2016 আমার ব্রেকআপ হয়েছে। ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাকেও ছেড়ে যাবে না, যতই কঠিন সময় আসুক না কেন। কিন্তু হঠাৎ করে সব পরিস্থিতি ভেঙে ও চলে গেল। আজ হঠাৎ করে সব প্রতিশ্রুতি ভেঙে ও চলে গেল। আজ এত বছর কেটে গেল, ওর এখনও বিয়ে হয়নি, ওর সাথে দেখা হয় পথ চলতে, আর এখনও ও আমার স্বপ্নে আসে সেই প্রতিশ্রুতি দেয়। ও হঠাৎ করে আমার সাথে ব্রেকআপ করলো কেন, আজও তার উত্তর পাইনি আমি। সেই উত্তর আমার মন এখনো খুঁজে বেড়ায়, আর যত ভুলতে চাই আমি ওকে ভুলতে পারছি না। আমি কি ওর সাথে কথা বলে মিট করব? আমাকে একটু সাজেস্ট করো, বেশি বড় করে দিলাম, সরি।
1: হ্যাঁ নিশ্চয়ই, তুমি নিশ্চয়ই কথা বলতে পারো, তার কারণ তার সঙ্গে তোমার পথ চলতে দেখা হয়। আর আমারও একটু অবাকই লাগলো যে কেন তোমাকে সে ছেড়ে যাওয়ার কারণগুলো জানায়নি। তার কি সত্যিই কোনো হাত পা বাঁধা সিচুয়েশন ছিল যে কারণে সে তোমাকে বলতে পারেনি? ভেবেছিল বলবো কিভাবে, বলাটা যায় কিভাবে, হয়তো পরিবারের কোনো সমস্যা থাকতে পারে, ওর নিজের কোনো সমস্যা থাকতে পারে, যে কারণে হয়তো তোমাকে বলতে পারেনি। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই আমরা যখন সেখান থেকে বেরিয়ে আসি, কোনো না কোনো কারণ তো আমরা দেখাই সেখানে। তো এক্ষেত্রে যখন সেটা হয়নি, তোমার এই অনিশ্চয়তার মধ্যে তুমি যে থাকছো, যে জীবনটা কাটাচ্ছ, খুব স্বাভাবিক, এটা আমরা সবাই রিলেট করতে পারছি আই গেস, যে একটা মানুষ জানছেও না যে কেন তার সঙ্গে ছাড়াছাড়িটা হলো। তাই ছাড়াছাড়ির বিষয়টা যদি তুমি ওকে সরাসরি, মানে একেবারে অ্যাগ্রেসিভভাবে নয়, কথা বলো, একদিন এমনি কথা বলো, বলো যে তোমার সাথে আমি একটু কথা বলতে চাই, আমার কিছু কথা বলার আছে তোমাকে, এতগুলো দিন তো হলো আমরা একে অপরের থেকে দূরে আছি, যখন দেখা হয় তখন আমার মনে হয় যে তুমি কেমন আছো, এইটুকু খোঁজ তো আমরা একে অপরকে, একে অপরের নিতেই পারি, একটু আধটু কথা তো আমরা বলতেই পারি।

0: কী বা তাতে ক্ষতি আছে? তো সেটা মনে করে একে অপরের সঙ্গে দেখা করো, ওকে একটু রাজি করাও, যদি একটা কোনো জায়গায় বসে একটু দুজনে মিলে কথা বলতে পারো। কথা বলাটা আমার মনে হয় দরকার, ওর মনের মধ্যে কী লুকিয়ে আছে সেটা তুমি জানতে পারলে হয়তো তুমিও খুব শান্তিতে মুভ অন করতে পারবে। তখন রাস্তায় ও সঙ্গে দেখা হলেও কোনো একটা প্রশ্ন তোমার মাথার মধ্যে ঘুরবে না, কোনো অনিশ্চয়তা তোমাকে ঘিরে থাকবে না। তুমি খুব নিশ্চিন্তভাবে জানবে যে এই মানুষটি আমার হবার ছিল না, তাই আমার হওয়ার নয়, তার একটা বিশেষ কোনো কারণে সে আমাকে ছেড়েছে, হয়তো তার আমাকে আর ভালো লাগছে না। অন্তত এইটুকু কারণও জানতে পারলে রাস্তাঘাটে যখনই বা দেখা হবে তুমি অ্যাটলিস্ট নিজের মতো করে এগিয়ে যেতে পারবে। আমার মনে হয় সেটা দরকার, প্রত্যেকটা মানুষের একটা ক্লোজার দরকার হয়। সেই ক্লোজারটা না পেলে অনেক সময়ই আমরা একটা দোনামনার মধ্যে ভুগি, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো সেটা কথা বলো ওর সাথে, একটু দেখো ও কতটা কি তোমাকে ওপেন আপ করে। যদি সত্যি জানতে পারো যে ও তোমাকে ভালোবাসে কিন্তু বিশেষ কোনো পারিপার্শ্বিক কারণে তোমার থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছে, তাহলে তুমি কোথাও না কোথাও গিয়ে একটু ভরসা দেখাতে পারো যে একসাথে আমরা এই লড়াইটা জয় করতে পারবো। সেই ভরসাটা দেখালে হতেও পারে সে তোমার জীবনে আবার ফিরে এলো, অথবা যদি সত্যিই জানতে পারো যে এই মানুষটি তোমাকে ভালোবাসে না বা এই মানুষটি এমনি তোমার সঙ্গে থাকতে চায় না বলেই তোমার থেকে দূরে থাকছে, তাহলে ওই রাস্তাঘাটে দেখা হলে চোখ তুলে তাকিও না, নিজের মতো নিজের পথটা নিজের গন্তব্যে দিকে এগিয়ে যেও। আমার মনে হয় সেটাই বেটার হবে।
1: সত্যিই তাই, আমারও তাই মনে হয় যে সেই মানুষটা একা আছে মানেই যে তার আবার তোমার সাথে সম্পর্কটা তৈরি করার মতো ইচ্ছে থাকবে বা কিছু, সবটাই আলোচনা সাপেক্ষ। এবং কথা বললে না অনেক সমস্যার সমাধান হয়। তো তাই 10 বছর হয়ে গেছে তোমরা আলাদা, যথেষ্ট বড় তোমরা, যথেষ্ট ম্যাচিওর তোমরা, এখন আমার মনে হয় যে একটা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ কী হবে না হবে সেটা কিন্তু একে অপরের সাথে আলোচনা করে তোমরা সিদ্ধান্ত নিতেই পারো। আর যে দিদিরা কেমন আছো, আচ্ছা আমি যদি লাভ শর্টস লিখতে চাই তাহলে কিভাবে লিখে তোমাদের পাঠাবো প্লিজ বলো। আচ্ছা তুমি মেসেজ করেছো আমাদেরকে রিঙ্কু সাপুই গড়িয়া থেকে, না বাউরিয়া থেকে। ওকে, তো রিঙ্কু তোমাকে জানিয়ে রাখি যে এই যে নাম্বারটা 9903653992, এই নাম্বারেই তুমি হোয়াটসঅ্যাপ অথবা ফোন মেসেজ করে আমাদের লাভ শর্ট লিখে পাঠাতে পারো। শুধু মাথার উপর একটা হ্যাশট্যাগ লাভ শর্টস লিখতে হবে যাতে আমরা বুঝতে পারি যে এটা লাভ শর্টস। কেমন?
0: হ্যাঁ, আর একটা কথা, একটু শব্দটা বলে দিই তোমাকে, তুমি 1000 থেকে 1500 শব্দের মধ্যে তুমি লিখতে পারো, কারণ ছোট গল্প, খুব ছোট গল্প অ্যাকসেপ্টেড হয়তো হবে না, তাই একটু বড় গল্প যেটা মোটামুটি 1000 শব্দের ওপরে, সেরকম কোনো গল্প তুমি লিখে অবশ্যই পাঠাতে পারো। সেটা একটা PDF ফরম্যাটে করে পাঠিও, সুন্দর করে গল্পের নামটা লিখো, তার ভেতরে তোমার নামটা লিখবে এবং অবশ্যই লাভ শর্টস হিসেবে সেটাকে পাঠাবে, লাভ শর্টস হ্যাশট্যাগ লিখবে, লিখে মেসেজটা আলাদা করে 9903653992 পাঠাবে, অবশ্যই PDF ফর্মে পাঠাবে, কারণ গল্পটা ডিউরে মানে সব সংখ্যাটা একটু বড় হবে, সেটা এমনি পাঠালে আসবে না পুরোটা, তাই সেই জন্যে 1000 থেকে 1500 শব্দ এটা মাথায় রেখো একটু।
1: একদম। ডিয়ার অপরূপা কেমন আছো? রিঙ্কু খান হাওড়া থেকে বলছি, ভালোবাসায় হেরে গিয়ে নিজেকে লুকিয়ে রেখেছি, জানি না কী কীভাবে আমি দিন কাটাবো, আমার ওকে রোজ দেখি কিন্তু নিজেকে সামলাতে না পেরেও পারার চেষ্টা করি, ও ভীষণ অহংকারী, যাই হোক আমি চাই ও যেন ভালো থাকে। রিঙ্কু রিঙ্কুর মনের দুঃখের কথা লিখেছো এবং যে জীবনসঙ্গীটি, যে জীবনসঙ্গী বা সঙ্গিনীটি তোমার এতদিন ভীষণ পছন্দের ছিল, হঠাৎ করে তাকে অহংকারী বলেও মনে হতে শুরু করে দিয়েছে রিঙ্কুর। বিষয়টা হচ্ছে এটাই ব্যাপার, এটাই জীবন, যখন আমাদের সাথে মানুষটা থাকে তখন আমাদের মনে হয় এই মানুষটার মতো ভালো তো আর পৃথিবীতে আরেকজন নেই, আর যখন সে আমাদের সাথে থাকে না, থাকতে চায় না, ছেড়ে যায় যে কারণেই হোক, তখন আমরা তার ভালোগুলো ভুলে গিয়ে তার মন্দগুলো একটু বেশি দেখি। আবার এটাও ঠিক রিঙ্কু, বেশ কয়েক বছর পর সময় চলে গেলে তুমি যদি খোলা মনের হও তাহলে আবার খারাপ লাগাগুলো ভুলে গিয়ে তুমি তার ভালোটুকুই মনে রেখে দেবে, হয়তো তোমাদের আর যোগাযোগ হবে না, হয়তো তোমরা আর একসাথে থাকবে না, কিন্তু শুধু খারাপটা নিয়েই তিক্তভাবে হয়তো থাকবে না যদি তুমি চাও। দেখো কেন ছেড়ে গেছে সেটা তো জানি না, তাই তোমার তাকে অহংকারী বলে মনে হলেও আমাদের মনে হতে পারে না, কারণটা আমরা জানি না কেন ছেড়ে গেছে, তবে অবশ্যই তোমার সাথে আছি, তোমার কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, তুমি মেসেজ করেছ, ছেড়ে যাওয়াই তো জীবন, সবাই তো ছেড়ে যায়, ছেড়ে তো যেতেই হয় কোনো না কোনো।

0: ভাবে কোনো না কোনো দিন কেউ না কেউ আমরা তো সবটাই ছেড়ে যাব বলো, সব কিছু ছেড়ে তো আমরাও যাব। তাই এই ছেড়ে যাওয়াটাকে খুব বড় ডিল ভাবে না দেখে সে কেন ছেড়ে গেছে যদি তাতে তোমার বিন্দুমাত্র কোনো দোষ থেকে থাকে, ভুল থেকে থাকে, সেটা সংশোধন করে নিও। আর যদি মনে করো যে না তোমার কোনো ভুল ছিল না, এই সম্পর্কটা যে কন্টিনিউ হলো না তার পেছনে তোমার কোনো দোষ নেই, তাহলে সেই মানুষটার ইচ্ছেটাকেই না হয় স্বাধীনতা দাও, সেই মানুষটার ইচ্ছেটাকেই না হয় সম্মান জানাও যে হ্যাঁ ও চায়নি আমার সাথে থাকতে। জোর করে ধরে বেঁধে ভালোবাসাবাসিটার যাই হোক হয় না জানো তো, জোর করে মা বাবা পড়াতে বসাতে পারে, জোর করে একটা দিন বন্ধুর মুখের দিকে তাকিয়ে ননভেজটা খেয়েও ফেলা যেতে পারে, কিন্তু আমার মনে হয় যে জোর করে আর যাই হোক ভালোবাসাটা হয় না। তাই যদি কেউ চলে গিয়ে থাকে সেটাতে খুব বেশি তিক্ত অভিজ্ঞতা মনের মধ্যে রেখে নিজের মন খারাপ না করে মুভ অন করা দরকার, কঠিন কিন্তু অসম্ভব নয়।
1: একদমই তাই, আর বিশেষ কিছু নয়, তবে একটা কথা খুব সত্যি, আমরা মানতে পারি না বিষয়টা বা বুঝেও না, বোঝার মতন একটা জায়গাতে আমাদের মন থাকে। দেখো সত্যি সত্যি সবাই কিন্তু একরকম হয় না, এইবার এক্সের সাথে ওয়াই হয়তো খুব ভালো যাবে, এক্সের সাথে এ হয়তো খুব ভালো যাবে না, এর সাথে বি হয়তো খুব ভালো যাবে, এর সাথে সি হয়তো খুব ভালো যাবে না। এটা দুটো মানুষের যে কথাটা খুব প্রচলিত আছে সেটা হচ্ছে কম্প্যাটেবিলিটি, দুটো মানুষের ইমোশনাল এবং আরও নানান রকম দিক থেকে যেই দিকগুলো একটা সম্পর্কের ভিত্তি, সেই সমস্ত দিক থেকে কম্প্যাটেবিলিটি মানে দুটো মানুষ কতটা একরকম ভাবনা চিন্তা করতে পারছে বা কতটা একে অপরের যে আলাদা আলাদা বিষয়গুলো সেটাকে সম্মান দিতে পারছে, মানসিকতার দিক থেকে ভাবনা চিন্তার দিক থেকে তারা কতখানি একই পথে হাঁটে, এইটা না দরকার হয় একটা সম্পর্কে যখন আমরা যাচ্ছি এবং সেটা লং লাস্টিং করতে। খুব বিপরীত মেরুর হলে দেখবে যে আমরা বলি না যে অপোজিট অ্যাট্রাক্টস, কিন্তু অপোজিট মানে এরকম অপোজিট কখনোই অ্যাট্রাক্ট করবে না যারা হয়তো মানে টোটালি ডিফারেন্ট মানসিকতা মানে একেবারেই আলাদা। সবসময় দেখবে এমন অপোজিট ম্যাচিং হয় যেই অপোজিটগুলো একে অপরের অপোজিট হওয়াটাকে মেনে নিতে পারে,
0: ঠিক ঠিক
1: তাই না? মানে আমার একটা একরকম আমি, আমার উল্টো দিকের মানুষটা সম্পূর্ণ আলাদা আমার প্রতি, কিন্তু সেইটা আমি বুঝি সেও আমারটা বোঝে।
0: হ্যাঁ,
1: দিস ইজ মেন্টাল কম্প্যাটেবিলিটি, যেখানে আমার কম্প্যাটেবিলিটি মানেই হচ্ছে আমরা একে অপরের খারাপ ভালো বিষয়টাও বুঝি, আলাদা বিষয়টাও বুঝি, একরকম কী কী আছে সেটাও বুঝি। এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাতে আমাদের আমরা কম্প্যাটেবল যে হ্যাঁ আমরা বুঝি, দুজনেরটাই আমরা বুঝি। এখানে কিন্তু অপোজিট নই যে আমি বুঝি ও বোঝে না, এই অপোজিট ব্যাপারটা কিন্তু থাকলে হবে না।
0: আর জানো তো সৌমি, অপোজিট অ্যাট্রাক্টসটা খুব ছোটোভাবে বললেও এই জায়গাটাই ভালো লাগে। ধরো ডিমের কুসুমটা আমি খেতে ভালোবাসি, ডিমের সাদাটা আমার পার্টনার খেতে ভালোবাসে, তো আচ্ছা তাহলে আমি কুসুমটা খেয়ে নিই, তাহলে তুই সাদাটা খেয়ে নে। বা ধরো
1: একদম
0: মানে ছুটির দিন আমার মনে হচ্ছে যে বিকেলবেলা একটু চা হলে ভালো হয়, আমার পার্টনার বললো হ্যাঁ চাটা বিকেলে খাই, চল রাত্রেবেলা তাহলে দোসাটা খেয়ে নি। তো এই ব্যাপারটায় দুটো মানুষের পছন্দ ভালো লাগাগুলো উল্টো হলেও হয়তো অপোজিট অ্যাট্রাক্টস মেনে নেওয়া যায়, কিন্তু মনন বা মানসিকতা বা বোধের দিক থেকে যদি দুটো মানুষ কমপ্লিটলি ডিফারেন্ট হয় তাহলে বোধহয় আমার আমার মনে হয় না যে দুটো মানুষ একে অপরকে বুঝে।
1: একদমই, মানে বিষয়টা ওই রকমই যে আমি চা খাবো, তুমি কেন চা খাবে না, আমি তোমার চা খাওয়াটা বুঝছি না, কিন্তু সেই মানুষটা বুঝছে যে না ও চা খেতে ভালোবাসে তাই ও চা খাবে, কিন্তু আমি বুঝছি না, আমি মনে করছি না আমি চা খেতে ভালোবাসি, ওকেও চা খেতে ভালোবাসতে হবে। তো এইখানে অপোজিট হলে চলবে না, এখানে দুজনকেই বুঝতে হবে যে না আমি চা খেতে ভালোবাসি না, ওকেও বুঝতে হবে যে হ্যাঁ ও চা খেতে ভালোবাসে। তো এই জায়গাটা অপোজিট কিন্তু হলে চলবে না। তো তুমি তোমার কাছে যে ভীষণ অহংকারী, তোমার যাকে অহংকারী মনে হচ্ছে তার তো কিছু না কিছু মানসিকতা দেখে তোমার মনে হচ্ছে, হয়তো তোমার সঙ্গে সে কম্প্যাটেবল নয় তাই তোমার মনে হচ্ছে যে এর আচার আচরণ সে ভীষণ অহংকারী, কিন্তু সেই অহংকারী মানুষটি যাকে তোমার মনে হচ্ছে অহংকারী সে যখন অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে হয়তো যাবে, তার সঙ্গে তার যদি ম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে তারও একে অহংকারী লাগবে না, ওরও ওকে অহংকারী লাগবে না। আবার তোমাকেও হয়তো কেউ তোমার মতন করে ভালোবাসবে, কারণ আমরা প্রত্যেকে ভীষণ আলাদা, প্রত্যেকে আমাদের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি আছে। সেই ইন্ডিভিজুয়ালিটিকে আমরা যদি সম্মান করতে পারি, একে অপরের ইন্ডিভিজুয়ালিটিকে, তাহলে কিন্তু সম্পর্কটা সুন্দর হয়। আদারওয়াইজ হয় না, ওই দোষারোপটাই চলতে থাকে।
0: একদমই তাই। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা সম্পর্কে একে অপরের প্রতি ভালো লাগা থেকে একটা সম্পর্কে জড়ানোর পর

0: যদি মনে হয় যে না এই সম্পর্কটা টেনে নিয়ে গিয়ে দুটো মানুষ ভালো থাকবে না, আমরা ভালো থাকবো না, তাহলে আলাদা হওয়ার মধ্যে কিন্তু খুব বড় একটা মানে অপরাধ, অন্যায়, মানে ব্লান্ডার হয়ে গেলোর মতো ব্যাপার নেই। তাহলে তো মানুষের জীবন থেমে যাবে, মানুষকে তো প্রতিনিয়ত এগিয়ে যেতে হবে। তাই একটা সম্পর্কে যদি তোমার মনে হচ্ছে যে না তোমরা একে অপরের সাথে ভালো ছিলে না, কাদা ছোড়াছুড়িটা বন্ধ করে দিয়ে আমরা বরং এবার পরবর্তী দিকে এগিয়ে যেতে পারি, যাকে বলে মুভ অন করা।
1: 9903652992 তে মেসেজ করছো, হোয়াটসঅ্যাপ করছো অথবা টেক্সট, নাম্বারটা আরেকবার বলি 9903659992। লাভ জাংশনে তোমার সমস্যার কথা বা ভালোবাসার কথা মন খুলে শেয়ার করছো, আর লাভ মিটারে পার্টিসিপেট করতে ভুলো না। 107 FM রেইনবো কলকাতা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক্ষুনি ফলো করো, তাহলে কিন্তু সেখানে লাভ মিটারের পোস্টারটা তুমি দেখতে পাবে, তার নিচে কমেন্ট করো আর ভোট করো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছ লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: Love Junction, Love Meter, Love Junction, Love Meter,
2: লাভ জাংশনে লাভ মিটার, যে লাভ মিটার পোস্ট করা আছে আমাদের 107 FM রেইনবো কলকাতা, 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, সেই ইনস্টা হ্যান্ডেলে গিয়ে তুমি দেখতে পাবে আমাদের লাভ মিটার আজকে পোস্ট করা রয়েছে। সেখানে লেখা রয়েছে যে সম্পর্কের শুরুর পজিটিভনেস পরবর্তীর দমবন্ধের পরিস্থিতির কারণ হয়। সম্পর্কের শুরুর পজিটিভনেস পরবর্তী দমবন্ধকর পরিবেশের বা পরিস্থিতির কারণ হয়, এই বিষয়ে তোমরা কতজন একমত এবং কতজন একমত ন সেটা একটু দেখে নিই। 89% মানুষ বলছো যে হ্যাঁ দমবন্ধকর পরিস্থিতির কারণ হয়, আর 11% মানুষ বলছো যে না হয় না। বেশ, আমরা একটু কমেন্টসও পড়ব। কমেন্টসে আমাদেরকে শ্যামলেন্দু দত্ত লিখেছো যে প্রতিটি মানুষ মানসিকতায় ও দৃষ্টিভঙ্গিতে একজন অপরের থেকে আলাদা, এই ব্যাপারটা মেনে নিলেই সব দিক থেকে ভালো। একদম, ভীষণ ম্যাচিওর কথা।
3: হ্যাঁ, কিন্তু মেনে তো নেই না, মানে মানুষ তো মেনে নেয় না অনেক সময়, আর যখন মেনে নেয় না তখনই আমরা আমাদের অধিকার বোধটা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে সেটা আমরা এটা ভুলে যাই এক এক সময় যে উল্টো দিকের মানুষটা একজন মানুষ, তার একজন নিজস্ব মানে ভাবনা চিন্তা আছে, তার নিজস্বতা বলে কিছু আছে, তার পছন্দ অপছন্দ সবটাই, আমি কন্ট্রোল করার কেউ নই, এই বিষয়টা আমরা তখন ভুলে যাই। আমার উল্টো দিকের মানুষটা যাকে আমি ভালোবাসি বলে দাবি করি, তাকে যে আমি ভালোবাসা আমার আচার আচরণে বহিঃপ্রকাশ হচ্ছে না সেটা তখন খেয়াল থাকে না, আমরা এতটাই অধিকার বোধটা মাথা চাড়া দেয় আর কি।
2: ঠিক তাই। আরেকটা মেসেজ পড়ি, মানে আরেকটা কমেন্ট পড়ি। সেখানে আমাদেরকে মেসেজ করেছো শন, শন
3: শন শার্ক,
2: হ্যাঁ শন শার্ক। তো শন শার্ক আমাদের কি লিখছো, পজিটিভনেস কখনোই ভালো লাগে না আমার, সেটা শুরুতেই হোক বা পরবর্তীকালে। ভালো, বেশ ভালো।
3: তার মানে না এর দিকেই পাল্লা, সেক্ষেত্রে তোমার দিক থেকে তুমি না বলতে চাইছো যে পজিটিভনেসটা, আচ্ছা ওর মাঝামাঝি একটা যে পজিটিভনেস শুরুর দিকেও থাকা উচিত নয়, বেসিক্যালি পজিটিভনেস বিষয়টাকেই ও নাকচ করে দিচ্ছে আর কি।
2: একদমই তাই। আর একটা মেসেজ কমেন্ট পড়বো নাকি আরেকটা পড়ে নিই, আর ছোট্ট করে পড়ে নিই। সেখানে সৌর্য আমাদেরকে লিখছো, সৌর্যর মেসেজ আমরা পড়েছি, কমেন্ট পড়েছি। প্রসেনজিৎ আনফিল্টার্ড বলছো, খুব সত্যি কথা, কেয়ার আর কন্ট্রোলের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে না পারলে যে কোনো সুন্দর সম্পর্কই একসময় টক্সিক হয়ে যায়। পজিটিভনেসকে অনেকেই ভালোবাসা ভাবে, কিন্তু কিরণ লেভেল হয়ে গেলে সেটা আর প্রেম থাকে না, দম বন্ধ করা অভ্যেস হয়ে যায়।
3: একদম, এই দুটো শব্দ খুব অ্যাপ্রোপ্রিয়েট, কেয়ার এবং কন্ট্রোল, এই দুটোর মধ্যেকার যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেটাকে বুঝতে পারা, না বুঝতে পারলে সত্যি সত্যি সম্পর্কটা কিন্তু টক্সিক দিকে চলে যায়। মানে আমরা যেটাকে কেয়ার বলে মনে করছি আসলে সেটা কেয়ার নাকি আমি কন্ট্রোলিং জায়গায় চলে যাচ্ছি, এইটা বুঝে ওঠাটা ভীষণ দরকার। আদারওয়াইজ সেটা প্রেম নয়, সেটা ভালোবাসা নয়, সেটা শুধুই অধিকারবোধ।
2: ঠিক তাই, এই দুটো সিকেই একটু আমাদের ঝালিয়ে নিতে হবে, যে যেটা করছি আমার উল্টো দিকের মানুষের প্রতি যেটা আমি প্রয়োগ করার চেষ্টা করছি সেটা আদৌ আমার কেয়ারিং অ্যাটিটিউড নাকি আমার কন্ট্রোলিং অ্যাটিটিউড, সেটা একটু দেখে নিতে হবে। আর একজনের কমেন্ট আছে,
3: অনেকটা বড়, ঠিক আছে পড়া যাক, পড়া যাক,
2: পড়েই ফেলি। শুভ আমাদেরকে লিখছো, সম্পর্কের শুরুতে অতিরিক্ত অধিকার বোধ, অতিরিক্ত প্রত্যাশা বা অতিরিক্ত মনোযোগকে অনেকেই পজিটিভনেস বলে, কিন্তু আমার মনে হয় সব সময় বিষয়টা এতটা সহজ নয়। কখনো কখনো একজন মানুষ সত্যি মন থেকে ভালোবেসে ফেলে, সে খোঁজ নেয়, অপেক্ষা করে, সময় দেয়, গুরুত্ব দেয়, কারণ তার কাছে সম্পর্কটা শুধু সময় কাটানোর বিষয় নয় বরং জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন একজন মানুষ সম্পর্কটাকে যতটা গুরুত্ব দেয় অন্যজন ততটা দেয় না। যে মানুষটা সত্যি ভালোবাসে তার যত্ন নেওয়াটাকে অনেক সময় বিরক্তি বলে মনে হয়, তার প্রশ্নগুলোকে জেরা মনে হয়, তার অপেক্ষাটাকে বাড়াবাড়ি মনে হয়। কিন্তু যখন সেই মানুষটাই একদিন দূরে সরে যায়, তখন বোঝা যায় যে বিরক্তি নয়, ওগুলো আসলে ভালোবাসারই প্রকাশ ছিল। আমার মতে সম্পর্কের দমবন্ধকর পরিস্থিতির আসল কারণ পজিটিভনেস নয়, আসল কারণ হলো দুজন মানুষের অনুভূতির গভীরতা এক না হওয়া। একজন যখন ভবিষ্যৎ দেখে আর অন্যজন শুধু বর্তমান সময়টা কাটায়, তখনই সম্পর্কটা ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। ভালোবাসা কখনো দমবন্ধকর বন্ধকর হয় না, দমবন্ধকর হয় মিথ্যে আশা, অসম অনুভূতি এবং এমন সম্পর্ক যেখানে একজন সব কিছু দিয়ে দেয় আর অন্যজন সেই ভালোবাসার মূল্যটা বুঝতে চায় না।
3: ভেরি ওয়েল এক্সপ্লেনড, খুব সুন্দর করে তুমি এক্সপ্লেন করেছো যে ভালোবাসা মানে সত্যিকারের ভালোবাসা বলে যে একটা বিষয় আছে যেটাকে আমরা চাই প্রত্যেকের লাইফে, আমরা সেই বিষয়টাকেই প্রত্যাশা করি প্রত্যেকে, সেটা রূপটা আসলে কেমন তুমি সেটা খুব সুন্দরভাবে বলেছো যে ভালোবাসা কখনো দমবন্ধকর নয়, প্রকৃত ভালোবাসা কখনো দমবন্ধকর নয়। যখনই সেটা ভালোবাসা হয় না, যখনই সেটা শুধুমাত্র অধিকার বোধে গিয়ে আটকে যায়, তখনই সেই বিষয়টা যেটা ভালোবাসা ডেফিনেটলি নয় কিন্তু শুধুমাত্র অধিকার বোধ, তখন সেই বিষয়টাই কিন্তু দমবন্ধকর একটা জায়গায় পৌঁছে যায় যেটাকে তুমি অসম অনুভূতিও বলছো। অবশ্যই তাই, একজন মানুষ সে অধিকার বোধ বিষয়টা বোঝে না, আর একজনের কাছে ভালোবাসা বা সম্পর্ক মানেই শুধু অধিকার বোধ, এটা হলে বা একে অপরকে কন্ট্রোল করতে চাইলে তখন সেই সম্পর্কটা শুরু শুরুর দিকে না সত্যি অনেকে খুবই এনজয় করে। বিশেষ করে আমরা বলি যে মেয়েরা বোধহয় বেশি এনজয় করে, মানে সত্যিকারের যে আমার মানে এখনো আমাদের সমাজে আমরা বয়ফ্রেন্ডকে একটা প্রোটেক্টরের জায়গায় দেখি। তো আমাদের একজন জীবনে পুরুষ থাকা মানে সে আমাদের প্রোটেক্টর, আমাদের নিরাপত্তা দেওয়ার জায়গা। তো এটা মিথ্যেও নয়, এটা কোথাও না কোথাও গিয়ে তো সত্যি। এবং সেটা যখন সে মানুষটি যখন প্রত্যেকটা বিষয়ে আমাকে তার মনের মতো করে সাজিয়ে গুজিয়ে নেওয়ার চেষ্টা করে, তখন শুরুর দিকে সত্যিই মনে হয় যে আহ, আমাকে মনের মতো করে নিতে চাইছে, আহ, আমাকে সে নিরাপত্তা দিচ্ছে, কত ভরসা সে আমাকে দিচ্ছে। একটা সময়ের পর সেটা অনেকে মেনে নেয়, হয়তো অনেকে মনে করে যে ঠিক আছে, আই অ্যাম হ্যাপি ইন দিস স্টেট, আমি খুশিতেই আছি। কিন্তু অনেকের কাছে তো একটা সময়ের পরে গিয়ে মনে হতেই পারে যে আমি তো এমনটা চাইনি, আমি এই এই লেভেলে অধিকার বোধটা চাইনি, আমি একে অপরের পাশে থাকাটাকে গুরুত্ব দিতে চেয়েছিলাম যেটা আলটিমেটলি হচ্ছে না। তখন সম্পর্কটা সত্যি ভাঙনের দিকে যায়। তুমি কি মনে করো সেটাই আমাদেরকে ইনস্টাগ্রামে কমেন্ট করবে, আর অবশ্যই সেখানে ভোট করতে পারো। লাভ মিটারের পোস্ট রয়েছে সম্পর্কের শুরুর পজিটিভনেস যেসব পরবর্তীর দমবন্ধকর পরিস্থিতির কারণ। 107 FM রেইনবো কলকাতা, এই হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, সেখানে গিয়ে তুমি ওই পোস্টের নিচে করবে কমেন্টস এবং ভোট করবে। তবে তার আগে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাকে কিন্তু ফলো করে দিতে একেবারেই ভুলো না। তোমার রিলেশনশিপ এই মুহূর্তে কী স্টেটে দাঁড়িয়ে আছে, কেমন অবস্থায় আছে, সেটাও শেয়ার করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903653992। তবে তোমার জন্য রইল এখন লাভ জাংশনে একটা দারুণ ফ্ল্যাশব্যাক সং।
1: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং।
4: ফাসলা শিদ্দতে এহসাস সে কম হোতা হ্যায়, এক জরা হাত বাড়া দো তো ছু লুঁ তুমে।

0: লাভ শর্টসে সৌমির লেখা গল্প তুই আমি আর টু বিএইচকে, গল্পের নারেশনে অর্পণ, অভিনয়ে অপরূপা, অর্ণব ও গোপা। শুরু হচ্ছে লাভ শর্টস তুই আমি আর টু বিএইচকে।
1: রাত 9:30, চারপাশটা একেবারে নিঝুম, কোথাও একটা পাখি ডাকার শব্দ পর্যন্ত নেই, গাড়ি ঘোড়া শব্দ এমনিও পাওয়া যায় না। আশেপাশের দোকানগুলোতে 8টার মধ্যেই ঝাঁপ ফেলে যে যার বাড়িতে চলে যায়। সারা পাড়াতে বোধহয় একমাত্র পিহু আর বিহান এখনো জেগে, আর ঠিক এই বিষয়টাই একেবারে পছন্দ নয় পিহুর। বিয়ের পর থেকে এই দু কামরার আবাসনে দম বন্ধ হয়ে আসে ওর। অনেকে যেখানে নিস্তব্ধ রোমহর্ষক পরিবেশ পাওয়ার জন্য মুখিয়ে থাকে, পিহুর তখন মন চায় গাড়ির আওয়াজ, মানুষজন, যার সঙ্গে নিঃসঙ্গতার হাজার হাজার মাইল কোনো সম্পর্ক থাকবে না। তাই ওর কাছে বিহানের দেওয়া এই খবরটা যেন গরমের প্রথম শিলাবৃষ্টির মতোই আরামের।
2: বালিগঞ্জ প্লেস চলবে তোরে, ভেবে দেখ।
3: মেন রোড থেকে কতটা ভেতরে?
2: এক্স্যাক্টলি তো না গেলে বুঝবো না, ম্যাপ দেখে মনে হচ্ছে খুব একটা বেশি না। ওই রাস্তায় তো বেশ কয়েকটা বড় রেস্টুরেন্ট আছে, চড়া রাস্তা, গাড়ি যাতায়াত করে।
3: কবে দেখতে যাচ্ছি তাহলে, টাইম বের কর।
2: সানডে চল, আমি ওনারকে বলে রাখছি।
1: সোনারপুরের যে ফ্ল্যাটে ওরা এখন থাকে সেটা বিক্রি করতে বেশ বেগ পেতে হবে, এই কদিনে এটুকুরা বুঝে গেছে। কম তো লোক দেখতে এলো না, আসে দেখে তারপর আচ্ছা জানাবো বলে চলে যায়। বেশ ভিতর দিকের লোকেশন ছাড়াও তার অবশ্য একটা বড় কারণ, ফ্ল্যাটে কোনো লিফট না থাকা। কষ্ট হলেও এই জায়গাটা বিহানের খারাপ লাগে না। সারাদিন ল্যাপটপের বোতাম টেপার শব্দ দূষণের শেষে এক শান্ত নির্জন পরিবেশে শুধু বিহু আর ও। মায়া পড়ে গিয়েছিল এই টু বিএইচকেটার প্রতি। যাই হোক, আপাতত এই ফ্ল্যাট ছেড়ে ওরা নতুন ফ্ল্যাটে শিফট করল। শহরের অলিন্দে ঢুকে পড়লে আধুনিক সাজসজ্জা ছাড়া নিজেদের মিসফিট লাগে, তাই কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে কিচেন থেকে বেডরুম সবটাই সাজানো হলো।
3: এই বিহান, জানিস মৃত মানুষ কোনো জাদুমন্ত্রে হঠাৎ জেগে উঠলে যেমন নতুন করে বাঁচার কথা ভাবে, আগের জীবন বলতে তার যেমন আর কিচ্ছু থাকে না, এক্স্যাক্টলি সেটাই ফিল হচ্ছে আমার।
2: কি প্ল্যান করছিস বলতো?
3: ভবানীপুরের দিকটা চল না, আজ রাত একটু যাই, অনেকগুলো ফুড জয়েন্ট আছে ওখানে, সারা রাত খোলা থাকে।
1: যখন তখন যেখানে সেখানে যেতে পারার স্বাধীনতা, যা ইচ্ছে করতে পারার আনন্দ, শহরের সব সুযোগ সুবিধা হাতের নাগালে পাওয়া, যেন আচমকাই স্পিড বেড়ে গেছে জীবনের। ওদের ফ্ল্যাটের মুখোমুখি আরেকটা ফ্ল্যাট আছে, ব্যালকনিতে কাপড় মেলতে গিয়ে পিহুর চোখে পড়ল একজন 37-38 বছরের মহিলা, পিহুর ফ্ল্যাটের উল্টো দিকের সেই ফ্ল্যাটের ব্যালকনিতে ভেজা কাপড় মিলে দিচ্ছে। কাজ করতে করতে হঠাৎ দুজনের চোখ দুজনের দিকে পড়ল। ভদ্রতা করে পিহু একটু হাসল, সেও খুব শান্তভাবে হেসে মাথা নাড়াল।
3: আমি পিহু মিত্র, এই এক সপ্তাহ হলো এসেছি, আপনি কি অনেকদিন থেকেই এখানে আছেন?
4: হ্যাঁ, বিয়ের পর থেকেই।
1: বিয়ে? বিয়ের তো কোনো চিহ্ন পিহুর চোখে পড়ল না। মনের মধ্যে একটা সংকোচ নিয়ে পিহু আবার কথা শুরু করল।
3: ও, আপনার হাজবেন্ড বুঝি অফিসে গেছেন?
1: ভদ্রমহিলা এবার কিছু বললেন না। পিহু কি বলবে ভেবে না পেয়ে নাম জিজ্ঞেস করাতে উনি বললেন ওর নাম বর্ণালী সাহা। কথা শেষ করেই ভদ্রমহিলা ভিতরে ঢুকে গেলেন, পিহুকে একটাও বাড়তি প্রশ্ন করলেন না।
3: এই জানিস, আমাদের ফ্ল্যাটের উল্টো দিকেই বর্ণালী সাহা বলে একজন থাকেন।
2: তো?
3: আরে ভদ্রমহিলা কেমন যেন অদ্ভুত, বেশি বয়স না জানিস, আমার তো মনে হলো নিয়ার অ্যাবাউট 40, তাও হয়তো এখনো হয়নি।
2: ভাই আমার না খুব ঘুম পেয়েছে, প্লিজ এখন ঘুমোই, তোর নতুন বন্ধুর কথা কাল শুনছি।
1: বিহান এখনো পুরনো টাইম লাইনেই চলছে। মাঝে মাঝে দু একদিন পিহুর জেদাজেদিতে লেট নাইট লং ড্রাইভ, লেট নাইট মুভি আউটিং, এসব বাধ্য ছেলের মতো করেছে ঠিকই, তবে শরীরের না মহাশয় এখনো পর্যন্ত ওর ক্ষেত্রে হয়নি। তাই পিহু যা সওয়াতে চেষ্টা করছে সেটা যে সবসময় সইছে তা নয়।

0: পিহর মন এখন অজানা গল্পের সন্ধান পেয়েছে। মেয়েটা বরাবর সাহিত্য সিনেমা লাভার, জীবনের কোনো এক কোণে কোনো এক গল্প উঁকি দিলেই ওর মন বলে গভীরে যাও, আরো গভীরে যাও। পরদিন সকাল হতে না হতেই পিহু পৌঁছে গেল বর্ণালী সাহার বাড়ি। কলিং বেল টিপতেই পিহুকে হঠাৎ দেখে একটু বোধ হয় চমকালো বর্ণালী। তারপর ভিতরে আসতে বলল। পিহু ভিতরে ঢুকে চারপাশ ভালো করে একবার দেখে নিল, তারপর সোফায় বসে শুরু হলো ওদের আলাপ পর্ব।
1: জানেন, আগে যে ফ্ল্যাটটায় থাকতাম সেখানে আমার কাছাকাছি বয়সের কেউ ছিল না, অনেক ফ্ল্যাট তো ফাঁকাই পড়েছিল, আর এত ভেতরের দিকে যে কারোর সাথে কথাই বলা হতো না। আচ্ছা, আমি কি আপনাকে তুমি বলে ডাকি?
2: নিশ্চয়ই বলবে। তুমি জব করো না?
1: আগে করতাম, লাস্ট কিছু মাস হলো আপাতত বন্ধ রেখেছি, আবার স্টার্ট করার ইচ্ছে আছে। আর তুমি?
2: আমার একটা নিজস্ব শাড়ি জামা কাপড়ের বুটিক আছে, ওটা নিয়েই থাকি।
1: রিয়েলি? আমাকে দেখাবি কিন্তু? হ্যাঁ, ঘরের পাশে বুটিক, দ্যাটস এক্সেলেন্ট। আমি তোমার থেকেই শাড়ি নেব।
2: শিওর।
0: ড্রয়িং রুমে ঢুকেই পিহু লক্ষ্য করেছে একটা বিশাল বড় কাপল পোর্ট্রেট। ছবিতে বর্ণালী রয়েছে আর তার সঙ্গে রয়েছেন একজন পুরুষ।
1: উনি নিশ্চয়ই তোমার হাজবেন্ড? কোথায় জব করেন উনি?
2: করতেন, ব্যাংকের ম্যানেজার ছিলেন। গত বছরের এপ্রিল মাসে উনি আমাকে ছেড়ে চলে গেছেন।
0: থামল বর্ণালী। শান্ত স্বভাবের মেয়েটি বোধহয় এর থেকে বেশি আর কিছু বলতে চায় না। পিহু খানিকক্ষণ চুপ করেই রইল। নিজেকে খুব ছোট মনে হল ওর। অতিরিক্ত উৎসাহে ও মনে মনে অনেক কিছু ভেবে ফেলেছিল। সামলে নিয়ে তারপর বলল,
1: আই এম এক্সট্রিমলি সরি। মানে এই বাড়িটায় তুমি একা একা থাকো?
2: একজন মাসি আসেন, রান্না করে দিয়ে যান। বুটিকের মেয়েরা আসে, ওদের সঙ্গে কাজ আড্ডা এইসবই চলে। কাজ ছাড়া আমার অবশ্য খুব একটা বাইরে যাওয়া হয় না।
1: আর তোমার বাবা মা, শ্বশুর শাশুড়ি?
2: ছেলে মারা যাবার পর থেকে শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননি, আমিও জোর করিনি। কোনো বিপদের খবর পেলে দায়িত্ব পালন করতে ছুটে যাই, আর কোনো খবর না পেলে ছুটে যাবার প্রয়োজনও পড়ে না। আমার বাবা অনেক দিন হলো মারা গেছেন, ছোট মাসে বিয়ে করেননি। আমার মা আর আমার মাসি একসঙ্গেই থাকেন।
1: তুমি তো মা আর মাসির সাথে একসাথে থাকতে পারতে, ভালো লাগতো।
2: তোমাকে সেদিন বললাম না, এই ফ্ল্যাটে বিয়ের পর থেকেই আছি আমি, 8 বছরের কথা। তোহিনের সঙ্গে যে বাড়িতে প্রথম এসে উঠেছিলাম, যেখানে সংসার করেছিলাম, সেখানটা থেকে আমার চলে যেতে ইচ্ছে করে না।
1: তবু একা একা থাকা ইজ ভেরি ডিফিকাল্ট, তোমার একা ফিল হয় না?
2: কি জানো তো পিহু, একা থাকাটা না একটা অভ্যেস, একা থাকতে থাকতে আমার অনেকটা অভ্যেস হয়ে গেছে জানো। তাছাড়া তুমি যে একাকিত্বের কথা বলছো, সেটা হয়তো আমি মা মাসির সঙ্গে থেকেও ফিল করব। তোহিনের না থাকাটা আমাকে সারা জীবনের মতন একা করে দিয়েছে জানো তো, এর থেকে আমার মুক্তি নেই।
1: আচ্ছা, হোয়াট অ্যাবাউট সেকেন্ড ম্যারেজ? তোমার বয়স আছে, এখনো তুমি চাইলে আবার নতুন করে সংসার করতে পারো।
2: এ কথাটা সবাই বলে গো, মাঝে মাঝে আমারও মনে হয় একটা বিয়ে করেই ফেলি, মেবি। কখনো হয়তো মনে হলে বিয়ে করেও নেব আবার, তবে তুহিনের না থাকাটা আমি এই মুহূর্তে ডিনাই করতে পারি না। মুভ অন করতে একটু সময় লাগবে, ওকে ঘিরেই তো আমার পুরো জগৎ ছিল।
0: কথা শেষ করে ঘরে ফিরল পিহু। বিহান এখনো আসেনি, রাত 8:30 বাজতে চলল। দু একবার ফোন করল কিন্তু ফোনে পেল না। রাত 10:00 বিহান ঢুকল, নিজের মতো খেয়ে দিয়ে কিছুক্ষণ ফোন ঘেঁটে শুয়ে পড়ল। পিহু ওকে বর্ণালীর কথা বলতে চাইছিল, কিন্তু আগের দিনের মতো আজকেও বিহানের সাথে ওর কোনো কথা হলো না। পরদিন সকালে বেরোনোর সময় পিহু বিহানকে বলল,
1: তোর কি খুব কাজের স্ট্রেস যাচ্ছে?
3: কেন বলতো?
1: না, তোর আমার সঙ্গে কথা বলার কোনো সময় হয় না তো, তাই জিজ্ঞেস করছি।
3: যা বাবা, তোর আবার আজ কি হলো হঠাৎ?
1: তোকে আমি 2 দিন ধরে একটা কথা বলার চেষ্টা করছি, বাট তোর সেটা শোনার সময় নেই। উল্টে কাল রাত করে বাড়ি ফিরলি, যেটা তুই কখনো করিস না। বিহান, আর ইউ

0: seeing someone else. বলে দে, তাহলে আমি ডিভোর্স দিয়ে তোকে মুক্তি দিয়ে চলে যাই।
1: আরে মানেটা কি? আমার কাল একটু ওভারটাইম ছিল তাই দেরি হয়েছে। তুই আমাকে এখন সন্দেহ করতে শুরু করলি?
0: আজকেও নিশ্চয়ই তোর ওভারটাইম আছে। আজকেও নিশ্চয়ই আমরা একসাথে বসে একটা প্রপার টাইমে ডিনার করব না?
1: দেখ যা তা হয়ে গেছিস একেবারে। সারাদিন অফিস করে এসে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। সিম্পল, ওভারথিঙ্ক করা বন্ধ করবি প্লিজ।
0: আগেও তো অফিস করতিস তুই, তখন তো এতটা টায়ার্ড হতিস না। তাহলে এখন তোর নতুন করে এটা কিসের টায়ার্ডনেস বলতো?
1: ওকে ফাইন, শোন, এখন অফিসের বাড়ি কাছাকাছি, একই বস মাঝে মাঝেই ওভারটাইম করাচ্ছেন, তার উপর কাছাকাছি শিফট করেছি শুনে রজতা সিদ্ধার্থদের দাবি হলো পাবে চল, নয়তো কোনো কফি শপে চল। তো বাড়ি ফিরতে আর তোর চিন্তা কি? আমরা সবাই খুব টায়ার্ড থাকি পিহু, আমাদের একটু কোয়ালিটি টাইম দরকার হয়।
0: এটা তুই আগে আমাকে শেয়ার করতে পারলি না? আমি তোর জন্য বাড়িতে ওয়েট করে থাকি বিহান, কখন তুই ফিরবি, কখন তোর সঙ্গে দুটো কথা বলবো, কখন আমরা রাতে একটু মুভি দেখতে যাব। আর তুই?
1: আরে রোজ রোজ লেট নাইট মুভি পসিবল নাকি? ভাই আমাকে সকালে উঠে একটা অফিসে যেতে হয়, তুই এরকম বোকার মতো আচরণ কেন করছিস আমি বুঝতেই পারছি না।
2: কথাগুলো শেষ করে বিহান বেরোতে যাবে, এই সময় পিহু বলল,
0: এক মিনিট বিহান, আমার তোকে আরো কিছু বলার আছে।
2: বিহানের কাছে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল পিহু।
0: আগের ফ্ল্যাটে যখন থাকতাম, তুই আমি ছাড়া আমাদের জীবনে আর কেউ ছিল না। আমরা তো ভালো ছিলাম বল, তোকে ছাড়া আমি আমার জীবন ভাবতেও পারি না বিহান। তুই আমাকে কখনো ছেড়ে দিবি না তো?
1: আমাকে ভুল বুঝিস না, এখন আসি, টেক কেয়ার।
2: বিহান অফিসে বেরিয়ে যাবার পর কিচেনে গিয়ে এক কাপ কোল্ড কফি বানালো পিহু। বাইরে প্রচন্ড গরম পড়েছে, ঘরের এসিটা অন করে দিয়ে কফিতে চুমুক দিতে দিতে জানলা দিয়ে বর্ণালীর ঘরটা দেখছিল। ওর মনে হতে লাগলো আশেপাশে অনেক মানুষ থাকলেও ওর দরকার বিহানকে, ঠিক যেমন বর্ণালীর দরকার তুহিনকে। রাস্তা দিয়ে ক্রমাগত গাড়ি ছুটে চলেছে, ওর হঠাৎ করে খুব বিরক্ত লাগতে শুরু করলো। হর্নের চিৎকারে ও ঠিক করে মনের কথাগুলো ভেবে উঠতে পারছে না, বার বার ছেদ পড়ছে। অন্যদিন এই সময় পিহু একাই একটু মেগামার্টে যায়, টুকটাক সবজি, বাড়ির দরকারি জিনিসপত্র এসব কেনে। আজ আর ওর একদম বেরোতে ইচ্ছে করছে না, ওর নাগালের মধ্যে সব কিছু আছে, শুধু নেই বিহান। রাতে ডিনার টেবিলে বিহানকে বলল,
1: তুই এখনো সকালের বিষয়টা নিয়ে আপসেট হয়ে আছিস?
0: থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য, অন্তত আজ আমরা একসাথে বসে আগের মতো ডিনারটুকু করতে পারছি।
1: আবার শুরু করলি?
0: না শুরু না, ভাবছি এবার শেষ করব।
1: হেয়ালি না করে প্লিজ বল কি চাইছিস তুই, আর আমি কি করলে তুই একটু শান্তিতে থাকবি।
0: শোন না, আমরা সোনারপুরে আবার ফিরে যেতে পারি না বিহান? এই জায়গাটা না আমাদের স্যুট করছে না রে। আমি বুঝতে পারছি, আমি সেন্স করতে পারছি, এই আউটসাইড ওয়ার্ল্ড তোর আর আমার মাঝখানে যেন এক তৃতীয় ব্যক্তি হয়ে উঠছে।
1: ফিরে গেলে তুই শান্ত হবি? তোর মন শান্ত হবে?
0: জানি না, তবে এইটুকু নিশ্চয়ই জানি, ওখানে গেলে তোর আর আমার আমাদের দুজনকে ছাড়া আর অন্য কোনো কিছু প্রয়োজন হবে না।
1: বাড়িটা তো বিক্রি হয়নি, ওভাবেই পড়ে আছে আমাদের 2 BHK।
0: শোন, তোর বসকে জানিয়ে দে আমরা আবার আমাদের পুরনো সংসারে ফিরছি, তাই এখন থেকে ওভার টাইমের দি এন্ড।
2: গোজগাছ করতে সপ্তাহ খানেক কেটে গেল, পিহু আর বিহান ফিরে গেছে ওদের পুরনো 2 BHK-তে, কোলাহলহীন স্বপ্নের সংসারে, যেখানে আওয়াজ বলতে শুধুই দুজনের হৃৎস্পন্দন ওরা শুনতে পায়, অনুভবও করতে পারে, ওরা বোধ হয় এটাই চেয়েছিল।

লাভ শর্টসে আজ শুনলে সৌমির লেখা গল্প তুই আমি আর টু বিএইচকে। গল্পের নারেশনে অর্পণ, পিহু, অপরূপা, বিহান, অর্ণব, বর্ণালী, গোপা।

Love Junction. Every Friday at 9 p.m. only on 107 FM Rainbow. তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM Rainbow.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: চারপাশে বৃষ্টির একটা অদ্ভুত আবহাওয়া, আর সেই আবহাওয়াতে আমরা একটু হলেও ভিজেছি, একটু হলেও আমরা ঠান্ডা হয়েছি। আর সেই সময় মনে পড়ছে কাছের মানুষের কথা, যদি অবশ্য কাছের মানুষ দূরে থাকে। আর যদি কাছের মানুষটা তোমার কাছেই থাকে, তাহলে তার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করবার জন্য এর থেকে ভালো সময় আর সুযোগ কী বা হতে পারে। শুনছো লাভ জাংশন 107 FM রেইনবোতে, রাত 11:05 হয়ে 39 সেকেন্ড, সঙ্গে সৌমি অপরূপা আর তুমি তোমার মেসেজ নিয়ে 9903653992। একটা বেশ বড় মেসেজ, চলো পড়ি। হাই লাভ জাংশন, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। জানো, আমি একটা প্রবলেমের মধ্যেই পড়েছি। আজ আমি পড়তে গিয়েছিলাম, আমার একটা ছেলে বন্ধুর সাথে আমি এই দুদিন হলো বাড়ি আসি, বাট আমি আমার বয়ফ্রেন্ডকে জানাতাম, আর আমার বয়ফ্রেন্ড বলেছিল ওর সাথে কথা বলে সবটা এন্ড করতে। এদিকে আমার বন্ধু আমায় আজ প্রপোজ করে, আর এর পরেই আমার বয়ফ্রেন্ড হঠাৎ এসে ওর সাথে ঝামেলা করলো আর আমার সাথে ব্রেকআপ করলো। আর এদিকে আমার বন্ধু বলছে আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমি কি করব একদম বুঝতে পারছি না, প্লিজ তোমরা বলো কি করব। বাগনান থেকে পুষ্পিতা বুড়াই মেসেজটা আমাদের পাঠিয়েছো, SMS করেছো।
2: পুষ্পিতা, একটা কঠিন জটিল সমস্যা ভায়া, তুমি কেনই বা বুঝতে পারছো না জানি না, আমার মনে হয় তুমি যথেষ্ট বড়, আর ধরে নিলাম তুমি যথেষ্ট বড় নও, তুমি এখনো হয়তো স্কুলের গণ্ডি পেরোও নি। বিষয়টা হচ্ছে, এটা তো না বোঝার মতো কিছু হয়নি, যা হয়েছে খুব জলের মতো সহজ। যে বন্ধুটি তোমাকে দুদিন বাড়িতে ছেড়ে দিয়ে গেল, যার সাথে তুমি বাড়ি ফিরলে, তার সাথে তোমার যে বয়ফ্রেন্ড, তোমার এক্সিস্টিং যিনি বয়ফ্রেন্ড, সে ব্যাপারটাকে ভালো চোখে দেখেনি এবং বলে দিয়েছিল যে সব কথাবার্তা বলে আজকে মিটমাট করে নে, শেষ কর এটাকে, বিষয়টাকে, যে আমাকে ভাই তোমাকে আর বাড়ি ছাড়তে ছাড়তে আসতে হবে না, আমি একাই যথেষ্ট, বন্ধুত্বটা বন্ধুত্বর মতো জায়গায় থাক, কিন্তু ব্যাপারটা একটু বেশি দিকে না এগোক, কারণ আমার বয়ফ্রেন্ড পছন্দ করছে না। এবার তুমি এটা বলবে কি, তার আগেই যেটা ঘটে গেল, তোমার বন্ধুটি তোমাকে প্রপোজ করে বসলো, এবার এখন তুমি বলছো যে এদিকে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে ব্রেকআপ করে, আর ওইদিকে তোমার বন্ধু বলে দিয়েছে যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তাহলে এখন তুমি কি করবে তুমি বুঝতে পারছো না। যেটা করবে সেটা হলো, যেটা তোমার মন চাইছে তুমি সেটাই করবে। কেন জানি না আমার মনে হয় যে তোমার মন চাইছে নতুন কিছু এক্সপ্লোর করতে। যদি সেটা হয় পুষ্পিতা, তাহলে কিন্তু একটু গণ্ডগোল আছে ভায়া। আজ নতুন কিছু এক্সপ্লোর করতে ইচ্ছে করছে, কাল আরেকটা নতুন কিছু এক্সপ্লোর করতে ইচ্ছে করবে, পরশু আরও একটা নতুন কিছু এক্সপ্লোর করতে ইচ্ছে করবে। আপাতত তোমার বয়ফ্রেন্ড যেহেতু তোমাকে কিছুটা ভুল বুঝে, বা তার মনে একটা কথা হয়েছে যে তুমি হয়তো আজকে তোমার বন্ধু প্রপোজ করার পেছনে যেহেতু তুমি কমিটেড, তাই গ্রিন সিগন্যালটা দেখো, সত্যি কথা বলতে সবাই না সব কিছু চাইলেই বলে ফেলতে পারে না, একটা ইঙ্গিতের অপেক্ষা করে যে উল্টো দিকের মানুষটা কীভাবে নেবে একটু আভাস পেয়ে যাই, যদি সেটা পজিটিভ থাকে তাহলেই বলবো। তোমার বন্ধু হয়তো তোমার দিক থেকে সেই রকম কিছু একটা অনুভব করেছে যে পুষ্পিতাকে এই কথাটা বলা যায়, তাই সে বলে দিয়েছে, তাতে তার কোনো ভুল নেই, সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে ভালোবাসার কথা জানিয়েছে এবং এটাও বলে দিয়েছে যে সে তোমাকে ছাড়া নাকি বাঁচবেই না। এবার তুমি যদি চাও তোমার যে বয়ফ্রেন্ড এতদিন তোমার সাথে ছিল তাকে যদি তোমার ফিরিয়ে আনতে হয় জীবনে, তাহলে তার সাথে কথা বলতে হবে এবং বন্ধুকে বুঝিয়ে দিতে হবে যে বন্ধু তুমি আমার বন্ধু, তুমি আমার ভালো বন্ধু, বন্ধুত্বটা থাক আমি চাই, কিন্তু আমি তো একটা সম্পর্কে আছি, আমি এখন সেই সম্পর্কটাতেই কনসেন্ট্রেট করতে চাই। হয়ে গেল, তাহলে তোমাকে তোমার বয়ফ্রেন্ডকে বোঝাতে হবে যে দেখো সেটা আজ বুঝবে না, কাল বুঝবে, কাল বুঝবে না, পরশু বুঝবে, আশা করি বুঝবে যদি তোমাদের ভালোবাসাটা অনেস্ট হয়। কিন্তু যদি মনে হয় যে না আমার বয়ফ্রেন্ড গেছে, যাক আমার যে এত ভালো বন্ধু আমায় ছাড়া থাকতে পারবে না, বাঁচবে না বলছে, আমি একটু তার প্রতি সহানুভূতিশীল হই, সেটাও তোমার চয়েস, সেটাও তোমার ইচ্ছে। কিন্তু দেখো আগামী দিনে যেন এই সহানুভূতিশীলতাটা, এই ভালো লাগাটা বজায় থাকে, কারণ আমাদের না একটু থিতু হতে হয় ভায়া, কি হয় জীবনে না, অনেক রকমভাবে অনেক কিছু হাতছানি আমাদের চারপাশে আসে, এত এখন তো অপশানের অভাব নেই। তো কাজেই যদি পুষ্পিতা মনে করো যে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে চাই, আমি আমার বয়ফ্রেন্ডকেই চাই, তাহলে তাকে বোঝাও, বন্ধুকেও বোঝাও, কারণ তোমার বন্ধুকে দুঃখ দেওয়াটাও তোমার অধিকারের মধ্যে পড়ে না। তাকেও একটু বুঝিয়ে দাও যে এই সম্পর্কটাই তুমি যেতে চাও না, বন্ধুত্বটা রাখতে চাও। আর যদি মনে হয় যে না বয়ফ্রেন্ড ঠিক আছে, সম্পর্কটা আর নেই, আমি আমার বন্ধুর সাথে সম্পর্কটা নতুন করে শুরু করতে চাই, সেটাও শুরু করো। তবে একটু চেষ্টা করবে, মাথায় রাখবে যে ভালোবাসাবাসিটা কিন্তু সবসময় খুব লাভিডাবি থাকে না, এর মধ্যে অনেক প্রতিকূলতাও থাকে। সেই প্রতিকূলতাটা কিন্তু একসাথে হাসি মুখে মেনে নিয়ে জয় করতে হবে, আবার সেখান থেকে কিন্তু

0: যতক্ষণ না সেটা তোমার মানসিক এবং শারীরিক কোনো ক্ষতির কারণ হচ্ছে ততক্ষণ।
1: অপরূপা, আমার মনে হয় যে এখানে ওর কনফিউশনের একটা অন্য কারণ হতে পারে, যেটা আমার মনে মনে হচ্ছিল আর কি, যে ওর একটা স্টেডি সম্পর্ক আছে, ও সেই সম্পর্কটা খারাপ হয়ে যাক সেটাও চাইছে না। মানে ওর যে বয়ফ্রেন্ড রয়েছে তার সঙ্গে ও সম্পর্কটা তিক্ত হয়ে যাক একটা অকারণ কারণে, শুধুমাত্র একজন বন্ধুর কারণে, যাকে ও ভালোবাসে না, ও ভালো তো ওর বয়ফ্রেন্ডকেই বাসে। তো সেই কনফিউশনটা, মানে সেই সম্পর্কটা খারাপ হয়ে যাক বয়ফ্রেন্ডের সঙ্গে মিথ্যা ভুল বোঝাবুঝিতে, মিথ্যে সন্দেহতে, এটা ও চাইছে না। অন্যদিকে একটি ছেলে যার সঙ্গে ওর একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, সেই বন্ধুত্বের সম্পর্কটাও শুধু শুধু একটা ভালোবাসার দিকে মোড় নিচ্ছে, একটা অকারণ সন্দেহ আসছে সেখানে, জটিলতা আসছে, সেটার জন্যেও সম্পর্কটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধুত্বটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটাও বোধহয় ও চাইছে না। ও সামহাউ দুটোকেই দুটোর জায়গায় রাখতে চাইছে, একটা ভালোবাসার সম্পর্ক আর একটা বন্ধুত্বের সম্পর্ক। পুষ্পিতা, যদি এটা হয়ে থাকে, যদি এই বিষয়টা হয়ে থাকে, তাহলে বয়ফ্রেন্ডকে বোঝানোর আগে এই ছেলেটিকে খুব ক্লিয়ারভাবে তুমি যা তোমার সিচুয়েশন, তোমার যে সম্পর্ক এই মানুষটির সঙ্গে, দীর্ঘদিনের সম্পর্ক, সেটা খুব ক্লিয়ারভাবে তুমি এই ছেলেটিকে, যে তোমার দুদিনের বন্ধু হয়েছে, তাকে তুমি বলো যে তুমি যদি আমার শুধু বন্ধু থাকতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি আছি, আদারওয়াইজ নয়। কারণ আমি কিন্তু এই ক্ষেত্রে অন্তত আমার বয়ফ্রেন্ডকে প্রায়োরিটি দেব। কেন প্রায়োরিটি দেব? তার কারণ তার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, এবং তুমি কিন্তু তৃতীয় ব্যক্তি হয়ে মাঝখানে ঢোকার চেষ্টা করছো, সেটা আমি পছন্দ করছি না। নিজের পছন্দ অপছন্দটা খুব ক্লিয়ারভাবে তুমি ওকে বুঝিয়ে দিতে পারো প্রথম, এবং তারপর যদি সবটা ঠিক হয়ে যায়, যদি দেখো যে হ্যাঁ তোমার যে বন্ধু আছে সেই বন্ধুটি মেনে নিল, মেনে নিয়ে সেও চটভাবে ব্যাপারটাকে দেখছে, যদি সেটা হয় তখন তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে এই ছেলেটিকে নিয়ে যেতে পারো। নিয়ে গিয়ে তুমি ছেলেটির মুখ দিয়েই বলাতে পারো যে দেখো তুমি ভুল বুঝেছো, আমাদের মধ্যে শুধুই বন্ধুত্ব। এটা একটা মানে ওয়ে আউট হতে পারে। কিন্তু এক্ষেত্রে যে তোমার এই নতুন বন্ধুটি তোমাকে ধোকা দেবে না, সেই গ্যারান্টিটাও আমি মানে দিতে পারছি না। তাই এর সঙ্গে বিষয়টাকে আগে ডিল করো, একে আগে ক্লিয়ার বুঝিয়ে দাও যে তুমি আমাকে পাবে না, তুমি আমার জীবনে বন্ধুর জায়গা থাকবে, কোনোদিনও বয়ফ্রেন্ডের জায়গায় আসবে না। খুব ক্লিয়ার করে দাও, যদি না শোনে তাহলে বন্ধুত্ব রেখো না। কারণ সত্যি সত্যি জীবনে আমরা সব কিছু ব্যালেন্স করতে চাইলেও অনেক সময় ব্যালেন্স করতে পারি না, আর যে জিনিসটাকে আমরা ব্যালেন্স করতে চাই আমাদের মতো করে, কিন্তু উল্টো দিকের মানুষ সেটাই রেসপন্স করে না, তখন সেটাকে ছেড়ে বেরিয়ে আসতে হয়। কিছু করার নেই, জানি তোমার খুব খারাপ লাগছে, তোমার ক্লাসের বন্ধু, একসঙ্গে তোমরা বাড়ি ফেরো, একটা সুন্দর মিষ্টি ব্যাপার, কিন্তু এখানেও না সব জিনিসের মতো এখানেও একটু ম্যাচিউরিটির দরকার। সেটা যদি না থাকে, এই মানুষটি যদি তোমার জীবনে ক্ষতির কারণ হয়, বাধার কারণ হয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসাটাই কিন্তু তোমার জন্য ডেফিনেটলি খুব ভালো। জয়দীপ রায় বাঘা যতীন থেকে টেক্সট করছেন, আমি একজন অপ্রেমিক মানুষ, কখনো কাউকে যা সো কল্ড ভালোবাসা বলে তা কখনো হয়নি বা ফিউচারে হবে বলে মনে হয় না। আমার কাছে আসল ভালোবাসা হলো আমার পরিবারের মানুষরা, আমার গাছেরা, যাদের আমি ছোট থেকেই বড় করি, এক গুচ্ছ বই।
2: বাহ, চমৎকার! এইভাবেও তো ভালোবাসা যায়, এইভাবেও তো ভালো থাকা যায়। দেখুন, ভালোবাসতে যে একটা রক্ত মাংসের মানুষকেই দরকার তাও নয়, ভালোবাসার দৃষ্টিভঙ্গিটা সবার আলাদা আলাদা। তো তাই আপনার এটাই ভালোবাসা, এইভাবেই আপনি ভালো আছেন, এইভাবেই ভালো থাকুন, অন্তত এই ভালোবাসায় খুব অশান্তি বা ঝগড়াঝাটিটা হবে না, এই গ্যারেন্টি তো আমরা নিজেরা এক্ষুনি বসে দিয়ে দিতে পারি। কারণ গাছ আর বই তো আপনার সাথে লড়াইটা ঠিক বাঁধাবে না, যে তুমি আমাকে ছেড়ে ওই বইটা কেন পড়লে, কেন পড়ছো, বা আমায় জল না দিয়ে ওই গাছকে কেন জল দিচ্ছ, এইটা তো অ্যাটলিস্ট হবে না। স্টুডিও ক্লক বলছে 11:14 হয়ে গেছে প্রায়, আমরা আরও একটা তোমার পাঠানো মেসেজ,
1: অ্যাপ্রিসিয়েশন মেসেজ ফর অপরূপা। হ্যালো লাভ জাংশন, কেমন আছো? আমার অপু সৌমিদি, আজ আমি প্রথম মেসেজ করছি, জানো অপুদি তোমাকে আমার খুব ভালো লাগে।
2: ও মা মিষ্টি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো থেকো।
1: আচ্ছা, পরের একটা মেসেজ বাবা, এটা বেশ বড় সড়ো একটা, ওকে চলো পড়ি। বৃষ্টি ভেজা দুপুর, হাতে দেবদাসের পাতা, ঝোড়ো হাওয়ার গল্প শোনায় আজ আমার জানলাটা। হাই লাভ জাংশন, আমি রাজশ্রী বলছি। প্রত্যেক শুক্রবারের মতো 9টা বাজতেই তোমাদের কাছে চলে এসেছি। আজকের দিনটা আমার একটু অন্যরকমই কাটল। দুপুরের দিকে আমাদের এখানে প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিল, তো তখন আমি কি করছিলাম জানো? বিছানায় শুয়ে ঝোড়ো হাওয়ার জন্য জানলাটা খুলে দিয়েছিলাম। ঝোড়ো হাওয়া আসছিল, আর তার মাঝখানে আমি পড়ছিলাম শরৎচন্দ্রের লেখা দেবদাস উপন্যাস। দারুণ লাগে।

0: হয়েছিল, কিন্তু সেই মুহূর্তটা মনে করলেই এখন গায়ে কাঁটা দিচ্ছে। আজকের লাভ জাংশন দারুণ হচ্ছে, আমার খুব ভালো লাগছে তোমাদের কথাগুলো শুনতে, আর লাভ শর্টসের অপেক্ষায় আছি। লাভ শর্টসটা আরেকবার শুনিয়ে দিও প্লিজ, অনেকক্ষণ আগে মেসেজ করেছো, লাভ শর্টস আরও একবার নিশ্চয়ই শোনাবো, অলরেডি দুবার কিন্তু তোমাদের শুনিয়েছি, আর রাজশ্রীর এমন সুন্দর একটা মেসেজ।
1: হ্যাঁ, থ্যাংক ইউ রাজশ্রী, এত সুন্দর করে একটা সুন্দর করে মেসেজ পাঠানোর জন্য। আর হ্যাঁ, 11:40 এর কাছাকাছি আজকের লাভ শর্টস আরও একবার তোমাদেরকে শোনাবো, শেষবারের মতো। আরও একটা মেসেজে আমরা চাই,
0: বৃষ্টি নামলেই আজকাল জানালার কাছে হাত রাখি চুপচাপ, না তোমায় ফেরানোর জন্য নয়, শুধু কিছু পুরনো শব্দ আবার কানে বাজে বলে। যে শব্দগুলো একদিন আমার নাম ধরে ডাকত, আজ সেগুলোই দূরের মেঘের মতো থাকে, অথচ ছোঁয়া যায় না। বৃষ্টি ভেজায় অলিগলি আর আমি হারিয়ে যাই আমাদের পুরনো বিকেলগুলোয়। মুখে হাসি রেখেও মানুষ কত সহজে দুঃখ লুকিয়ে ফেলে, তাই না? শুধু বৃষ্টি থেমে গেলে একটা শূন্যতা থেকে যায়, যেন কিছু সম্পর্ক শেষ হয় না কখনো, শুধু ধীরে ধীরে নীরব হয়ে যায়। হাই প্রিয় লাভ জাংশন, তোমরা সবাই কেমন আছো? সময় মতো কিছু খেয়ে নিও, তোমরা সাবধানে বাড়িতে ফিরো, আছি তোমাদের সাথে রাত 3টে পর্যন্ত। গড়িয়া থেকে প্রিয়াঙ্কা, মানে আমাদের মিষ্টি মেয়ে,
1: মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা ফ্রম গড়িয়া,
0: প্রচুর মিষ্টি। হ্যাঁ, তো অনেক মেসেজেস অ্যাকচুয়ালি জমে রয়েছে, আরেকটা অ্যাপ্রিসিয়েশন টেক্সট পড়ে আপাতত আমরা তিনেককে তিন গানের হ্যাট্রিকে ব্যাক টু ব্যাক 3টে গান তোমাদের জন্যে কিন্তু থাকবে। লিসনিং লাভ জাংশন, রিয়েলি ওয়েল, ইয়োর প্রোগ্রামস আর জাস্ট লাইক ব্লকবাস্টার মুভি গোয়িং অন। হরে কৃষ্ণ কাশ্যপ ভদোদরা গুজরাট থেকে উনি বলছেন যে উনি লাভ জাংশন শুনছেন, এবং ওনার মনে হচ্ছে যে আমাদের এই লাভ জাংশন কোনো ব্লকবাস্টার সিনেমার চেয়ে কম কিছু নয়।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা একটা তিনেকে তিন গানের হ্যাট্রিকে
0: যাব। হ্যাঁ, আমরা শুনবো ব্যাক টু ব্যাক 3টে গান, আর সেই ব্যাক টু ব্যাক 3টে গানে তোমার জন্য থাকছে ব্যাক টু ব্যাক 3টে রোমান্টিক সং। তাই শুনতে থাকো 107 FM রেইনবো, আর তোমার কানে থাকো গ্লাভ জাংশন। ভুলো না টেক্সট করতে, হোয়াটসঅ্যাপ করতে 9903653992 তে, যেখানে থাকুক তোমার ভালোবাসার কথা।
2: FM Rainbow তে 3 1 3 3 1 3 গানের হ্যাট্রিক।

0: আজকের লাভ শর্টসে সৌমির লেখা গল্প তুই আমি আর টু বিএইচকে, গল্পের নারেশনে অর্পণ, অভিনয়ে অপরূপা, অর্ণব ও গোপা। শুরু হচ্ছে লাভ শর্টস তুই আমি আর টু বিএইচকে।
1: রাত 9:30, চারপাশটা একেবারে নিঝুম, কোথাও একটা পাখি ডাকার শব্দ পর্যন্ত নেই, গাড়ি ঘোড়ার শব্দ এমনিও পাওয়া যায় না। আশেপাশের দোকানগুলোতে 8টার মধ্যেই ঝাঁপ ফেলে যে যার বাড়িতে চলে যায়। সারা পাড়াতে বোধহয় একমাত্র পিহু আর বিহান এখনো জেগে, আর ঠিক এই বিষয়টাই একেবারে পছন্দ নয় পিহুর। বিয়ের পর থেকে এই দু কামরার আবাসনে দম বন্ধ হয়ে আসে ওর। অনেকে যেখানে নিস্তব্ধ রোমহর্ষক পরিবেশ পাওয়ার জন্য মুখিয়ে থাকে, পিহুর তখন মন চায় গাড়ির আওয়াজ, মানুষজন, যার সঙ্গে নিঃসঙ্গতার হাজার হাজার মাইল কোনো সম্পর্ক থাকবে না। তাই ওর কাছে বিহানের দেওয়া এই খবরটা যেন গরমের প্রথম শিলাবৃষ্টির মতোই আরামের।
2: বালিগঞ্জ প্লেস চলবে তোরে, ভেবে দেখ।
3: মেন রোড থেকে কতটা ভেতরে?
2: এক্স্যাক্টলি তো না গেলে বুঝবো না, ম্যাপ দেখে মনে হচ্ছে খুব একটা বেশি না। ওই রাস্তায় তো বেশ কয়েকটা বড় রেস্টুরেন্ট আছে, চওড়া রাস্তা, গাড়ি যাতায়াত করে।
3: কবে দেখতে যাচ্ছি তাহলে, টাইম বের কর।
2: সানডে চল, আমি ওনারকে বলে রাখছি।
1: সোনারপুরের যে ফ্ল্যাটে ওরা এখন থাকে সেটা বিক্রি করতে বেশ বেগ পেতে হবে, এই কদিনে এটুকুরা বুঝে গেছে। কম তো লোক দেখতে এলো না, আসে দেখে তারপর আচ্ছা জানাবো বলে চলে যায়। বেশ ভিতর দিকের লোকেশন ছাড়াও তার অবশ্য একটা বড় কারণ, ফ্ল্যাটে কোনো লিফট না থাকা। কষ্ট হলেও এই জায়গাটা বিহানের খারাপ লাগে না। সারাদিন ল্যাপটপের বোতাম টেপার শব্দ দূষণের শেষে এক শান্ত নির্জন পরিবেশে শুধু বিহু আর ও। মায়া পড়ে গিয়েছিল এই টু বিএইচকেটার প্রতি। যাই হোক, আপাতত এই ফ্ল্যাট ছেড়ে ওরা নতুন ফ্ল্যাটে শিফট করল। শহরের অলিন্দে ঢুকে পড়লে আধুনিক সাজসজ্জা ছাড়া নিজেদের মিসফিট লাগে, তাই কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে কিচেন থেকে বেডরুম সবটাই সাজানো হলো।
3: এই বিহান, জানিস মৃত মানুষ কোনো জাদুমন্ত্রে হঠাৎ জেগে উঠলে যেমন নতুন করে বাঁচার কথা ভাবে, আগের জীবন বলতে তার যেমন আর কিচ্ছু থাকে না, এক্স্যাক্টলি সেটাই ফিল হচ্ছে আমার।
2: কি প্ল্যান করছিস বলতো?
3: ভবানীপুরের দিকটা চল না, আজ রাতে একটু যাই, অনেকগুলো ফুড জয়েন্ট আছে ওখানে, সারা রাত খোলা থাকে।
1: যখন তখন যেখানে সেখানে যেতে পারার স্বাধীনতা, যা ইচ্ছে করতে পারার আনন্দ, শহরের সব সুযোগ সুবিধা হাতের নাগালে পাওয়া, যেন আচমকাই স্পিড বেড়ে গেছে জীবনের। ওদের ফ্ল্যাটের মুখোমুখি আরেকটা ফ্ল্যাট আছে, ব্যালকনিতে কাপড় মেলতে গিয়ে পিহুর চোখে পড়ল একজন 37-38 বছরের মহিলা, পিহুর ফ্ল্যাটের উল্টো দিকের সেই ফ্ল্যাটের ব্যালকনিতে ভেজা কাপড় মিলে দিচ্ছে। কাজ করতে করতে হঠাৎ দুজনের চোখ দুজনের দিকে পড়ল। ভদ্রতা করে পিহু একটু হাসল, সেও খুব শান্তভাবে হেসে মাথা নাড়াল।
3: আমি পিহু মিত্র, এই এক সপ্তাহ হলো এসেছি। আপনি কি অনেকদিন থেকেই এখানে আছেন?
4: হ্যাঁ, বিয়ের পর থেকেই।
1: বিয়ের তো কোনো চিহ্ন পিহুর চোখে পড়ল না। মনের মধ্যে একটা সংকোচ নিয়ে পিহু আবার কথা শুরু করল।
3: ও, আপনার হাজবেন্ড বুঝি অফিসে গেছেন?
1: ভদ্রমহিলা এবার কিছু বললেন না। পিহু কি বলবে ভেবে না পেয়ে নাম জিজ্ঞেস করাতে উনি বললেন, ওর নাম বর্ণালী সাহা। কথা শেষ করেই ভদ্রমহিলা ভিতরে ঢুকে গেলেন, পিহুকে একটাও বাড়তি প্রশ্ন করলেন না।
3: এই জানিস, আমাদের ফ্ল্যাটের উল্টো দিকেই বর্ণালী সাহা বলে একজন থাকেন।
2: তো
3: আরে, ভদ্রমহিলা কেমন যেন অদ্ভুত, বেশি বয়স না জানিস, আমার তো মনে হলো নিয়ার অ্যাবাউট 40, তাও হয়তো এখনো হয়নি।
2: ভাই আমার না খুব ঘুম পেয়েছে, প্লিজ এখন ঘুমোই, তোর নতুন বন্ধুর কথা কাল শুনছি।
1: বিহান এখনো পুরনো টাইম লাইনেই চলছে। মাঝে মাঝে দু একদিন পিহুর জেদাজেদিতে লেট নাইট লং ড্রাইভ, লেট নাইট মুভি আউটিং, এসব বাধ্য ছেলের মতো করেছে ঠিকই, তবে শরীরের না মহাশয় এখনো পর্যন্ত ওর ক্ষেত্রে হয়নি। তাই পিহু যা সওয়াতে চেষ্টা করছে সেটা যে সবসময় সইছে তা নয়। পিহুর মন এখন অজানা গল্পের সন্ধান পেয়েছে। মেয়েটা বরাবর সাহিত্য সিনেমা লাভার, জীবনের কোনো এক কোণে কোনো এক গল্প উঁকি দিলেই ওর মন বলে গভীরে যাও, আরো গভীরে যাও। পরদিন সকাল হতে না হতেই পিহু পৌঁছে গেল বর্ণালী সাহার বাড়ি।

0: কলিং বেল টিপতেই পিহুকে হঠাৎ দেখে একটু বোধ হয় চমকালো বর্ণালী। তারপর ভিতরে আসতে বলল। পিহু ভিতরে ঢুকে চারপাশ ভালো করে একবার দেখে নিল। তারপর সোফায় বসে শুরু হলো ওদের আলাপ পর্ব।
1: জানেন, আগে যে ফ্ল্যাটটায় থাকতাম সেখানে আমার কাছাকাছি বয়সের কেউ ছিল না। অনেক ফ্ল্যাট তো ফাঁকাই পড়েছিল, আর এত ভেতরের দিকে যে কারোর সাথে কথাই বলা হতো না। আচ্ছা, আমি কি আপনাকে তুমি বলে ডাকি?
2: নিশ্চয়ই বলবে। তুমি জব করো না?
1: আগে করতাম, লাস্ট কিছু মাস হলো আপাতত বন্ধ রেখেছি, আবার স্টার্ট করার ইচ্ছে আছে। আর তুমি?
2: আমার একটা নিজস্ব শাড়ি জামা কাপড়ের বুটিক আছে, ওটা নিয়েই থাকি।
1: রিয়েলি? আমাকে দেখাবে কিন্তু? হ্যাঁ, ঘরের পাশে বুটিক, দ্যাটস এক্সেলেন্ট। আমি তোমার থেকেই শাড়ি নেব।
2: শিওর।
0: ড্রয়িং রুমে ঢুকেই পিহু লক্ষ্য করেছে একটা বিশাল বড় কাপল পোর্ট্রেট। ছবিতে বর্ণালী রয়েছে আর তার সঙ্গে রয়েছেন একজন পুরুষ।
1: উনি নিশ্চয়ই তোমার হাজবেন্ড? কোথায় জব করেন উনি?
2: করতেন, ব্যাংকের ম্যানেজার ছিলেন। গত বছরের এপ্রিল মাসে উনি আমাকে ছেড়ে চলে গেছেন।
0: থামল বর্ণালী। শান্ত স্বভাবের মেয়েটি বোধহয় এর থেকে বেশি আর কিছু বলতে চায় না। পিহু খানিকক্ষণ চুপ করেই রইল। নিজেকে খুব ছোট মনে হল ওর। অতিরিক্ত উৎসাহে ও মনে মনে অনেক কিছু ভেবে ফেলেছিল। সামলে নিয়ে তারপর বলল,
1: আই এম এক্সট্রিমলি সরি। মানে এই বাড়িটায় তুমি একা একা থাকো?
2: একজন মাসি আসেন রান্না করে দিয়ে যান, বুটিকের মেয়েরা আসে, ওদের সঙ্গে কাজ আড্ডা এইসবই চলে। কাজ ছাড়া আমার অবশ্য খুব একটা বাইরে যাওয়া হয় না।
1: আর তোমার বাবা মা শ্বশুর শাশুড়ি?
2: ছেলে মারা যাবার পর থেকে শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননি, আমিও জোর করিনি। কোনো বিপদের খবর পেলে দায়িত্ব পালন করতে ছুটে যাই, আর কোনো খবর না পেলে ছুটে যাবার প্রয়োজনও পড়ে না। আমার বাবা অনেক দিন হলো মারা গেছেন, ছোট মাসে বিয়ে করেননি। আমার মা আর আমার মাসি একসঙ্গেই থাকেন।
1: তুমি তো মার মাসির সাথে একসাথে থাকতে পারতে, ভালো লাগতো।
2: তোমাকে সেদিন বললাম না, এই ফ্ল্যাটে বিয়ের পর থেকেই আছি আমি, 8 বছরের কথা। তোহিনের সঙ্গে যে বাড়িতে প্রথম এসে উঠেছিলাম, যেখানে সংসার করেছিলাম, সেখানটা থেকে আমার চলে যেতে ইচ্ছে করে না।
1: তবু একা একা থাকা ইজ ভেরি ডিফিকাল্ট, তোমার একা ফিল হয় না?
2: কি জানো তো পিহু, একা থাকাটা না একটা অভ্যেস। একা থাকতে থাকতে আমার অনেকটা অভ্যেস হয়ে গেছে জানো। তাছাড়া তুমি যে একাকিত্বের কথা বলছো, সেটা হয়তো আমি মা মাসির সঙ্গে থেকেও ফিল করব। তুহিনের না থাকাটা আমাকে সারা জীবনের মতন একা করে দিয়েছে জানো তো, এর থেকে আমার মুক্তি নেই।
1: আচ্ছা, হোয়াট অ্যাবাউট সেকেন্ড ম্যারেজ? তোমার বয়স আছে, এখনো তুমি চাইলে আবার নতুন করে সংসার করতে পারো।
2: এ কথাটা সবাই বলে গো, মাঝে মাঝে আমারও মনে হয় একটা বিয়ে করেই ফেলি। মেবি কখনো হয়তো মনে হলে বিয়ে করেও নেব আবার, তবে তুহিনের না থাকাটা আমি এই মুহূর্তে ডিনাই করতে পারি না। মুভ অন করতে একটু সময় লাগবে, ওকে ঘিরেই তো আমার পুরো জগৎ ছিল।
0: কথা শেষ করে ঘরে ফিরল পিহু। বিহান এখনো আসেনি, রাত 8:30 বাজতে চলল। দু একবার ফোন করল কিন্তু ফোনে পেল না। রাত 10:00 বিহান ঢুকল। নিজের মতো খেয়ে দিয়ে কিছুক্ষণ ফোন ঘেঁটে শুয়ে পড়ল। পিহু ওকে বর্ণালীর কথা বলতে চাইছিল, কিন্তু আগের দিনের মতো আজকেও বিহানের সাথে ওর কোনো কথা হলো না। পরদিন সকালে বেরোনোর সময় পিহু বিহানকে বলল,
1: তোর কি খুব কাজের স্ট্রেস যাচ্ছে?
3: কেন বলতো?
1: না, তোর আমার সঙ্গে কথা বলার কোনো সময় হয় না তো, তাই জিজ্ঞেস করছি।
3: যা বাবা, তোর আবার আজ কি হলো হঠাৎ?
1: তোকে আমি 2 দিন ধরে একটা কথা বলার চেষ্টা করছি, বাট তোর সেটা শোনার সময় নেই। উল্টে কাল রাত করে বাড়ি ফিরলি, যেটা তুই কখনো করিস না। বিহান, আর ইউ সিইং সামওয়ান এলস? বলে দে, তাহলে আমি ডিভোর্স দিয়ে তোকে মুক্তি দিয়ে চলে যাই।
3: আরে মানেটা কি? আমার কাল একটু ওভারটাইম ছিল তাই দেরি হয়েছে, তুই আমাকে এখন সন্দেহ করতে শুরু করলি?
1: আজকেও নিশ্চয়ই তোর ওভারটাইম আছে, আজকেও নিশ্চয়ই আমরা একসাথে বসে একটা প্রপার টাইমে ডিনার করব না?
3: দেখ, যা তা হয়ে গেছিস একেবারে, সারাদিন অফিস করে এসে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, সিম্পল। ওভারথিঙ্ক করা বন্ধ করবি প্লিজ।
1: আগেও তো অফিস করতিস তুই, তখন তো এতটা টায়ার্ড হতিস না। তাহলে এখন তোর নতুন করে এটা কিসের টায়ার্ডনেস বলতো?
3: ওকে ফাইন, শোন, এখন অফিসের বাড়ি কাছাকাছি, একই বস মাঝে মাঝে ওভারটাইম করাচ্ছেন, তার উপর কাছাকাছি শিফট করেছি শুনে রজতা সিদ্ধার্থদের দাবি হলো পাবে চল, নয়তো কোনো কফি শপে চল। তো বাড়ি ফিরতে আর তোর চিন্তা কি? আমরা সবাই খুব টায়ার্ড থাকি পিহু, আমাদের একটু কোয়ালিটি টাইম দরকার হয়।
1: এটা তুই আগে আমাকে শেয়ার করতে পারলি না, আমি তোর জন্য বাড়িতে ওয়েট করে থাকি বিহান। কখন তুই ফিরবি, কখন তোর সঙ্গে দুটো কথা বলবো, কখন আমরা রাতে একটু মুভি দেখতে যাব। আর তুই,
3: আরে রোজ রোজ লেট নাইট মুভি পসিবল নাকি? ভাই আমাকে সকালে উঠে একটা অফিসে যেতে হয়, তুই এরকম বোকার মতো আচরণ কেন করছিস আমি বুঝতেই পারছি না।
0: কথাগুলো শেষ করে বিহান বেরোতে যাবে, এই সময় পিহু বলল,
1: এক মিনিট বিহান, আমার তোকে আরো কিছু বলার আছে।
0: বিহানের কাছে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল পিহু।
1: আগের ফ্ল্যাটে যখন থাকতাম, তুই আমি ছাড়া আমাদের জীবনে আর কেউ ছিল না। আমরা তো ভালো ছিলাম বল, তোকে ছাড়া আমি আমার জীবন ভাবতেও পারি না বিহান। তুই আমাকে কখনো ছেড়ে দিবি না তো?
3: আমাকে ভুল বুঝিস না, এখন আসি, টেক কেয়ার।
0: বিহান অফিসে বেরিয়ে যাবার পর কিচেনে গিয়ে এক কাপ কোল্ড কফি বানালো পিহু। বাইরে প্রচন্ড গরম পড়েছে, ঘরের এসিটা অন করে দিয়ে কফিতে চুমুক দিতে দিতে জানলা দিয়ে বর্ণালীর ঘরটা দেখছিল। ওর মনে হতে লাগলো আশেপাশে অনেক মানুষ থাকলেও ওর দরকার বিহানকে, ঠিক যেমন বর্ণালীর দরকার তুহিনকে। রাস্তা দিয়ে ক্রমাগত গাড়ি ছুটে চলেছে, ওর হঠাৎ করে খুব বিরক্ত লাগতে শুরু করল। হর্নের চিৎকারে ও ঠিক করে মনের কথাগুলো ভেবে উঠতে পারছে না, বারবার ছেদ পড়ছে। অন্যদিন এই সময় পিহু একাই একটু মেগামার্টে যায়, টুকটাক সবজি, বাড়ির দরকারি জিনিসপত্র এসব কেনে। আজ আর ওর একদম বেরোতে ইচ্ছে করছে না, ওর নাগালের মধ্যে সব কিছু আছে, শুধু নেই বিহান। রাতে ডিনার টেবিলে বিহান ওকে বলল,
3: তুই এখনো সকালের বিষয়টা নিয়ে আপসেট হয়ে আছিস?
1: থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য, অন্তত আজ আমরা একসাথে বসে আগের মতো ডিনারটুকু করতে পারছি।
3: আবার শুরু করলি?
1: না শুরু না, ভাবছি এবার শেষ করব।
3: হেয়ালি না করে প্লিজ বল কি চাইছিস তুই, আর আমি কি করলে তুই একটু শান্তিতে থাকবি।
1: শোন না, আমরা সোনারপুরে আবার ফিরে যেতে পারি না বিহান, এই জায়গাটা না আমাদের স্যুট করছে না রে। আমি বুঝতে পারছি, আমি সেন্স করতে পারছি, এই আউটসাইড ওয়ার্ল্ড তোর আর আমার মাঝখানে যেন এক তৃতীয় ব্যক্তি হয়ে উঠছে।
3: ফিরে গেলে তুই শান্ত হবি, তোর মন শান্ত হবে?
1: জানি না, তবে এইটুকু নিশ্চয় জানি, ওখানে গেলে তোর আর আমার আমাদের দুজনকে ছাড়া আর অন্য কোনো কিছু প্রয়োজন হবে না।
3: বাড়িটা তো বিক্রি হয়নি, ওভাবেই পড়ে আছে, আমাদের 2 BHK।
1: শোন, তোর বসকে জানিয়ে দে আমরা আবার আমাদের পুরনো সংসারে ফিরছি, তাই এখন থেকে ওভার টাইমের দি এন্ড।
0: গোজগাছ করতে সপ্তাহ খানেক কেটে গেল, পিহু আর বিহান ফিরে গেছে ওদের পুরনো 2 BHK তে, কোলাহলহীন স্বপ্নের সংসারে, যেখানে আওয়াজ বলতে শুধুই দুজনের হৃৎস্পন্দন ওরা শুনতে পায়, অনুভবও করতে পারে, ওরা বোধহয় এটাই চেয়েছিল।

0: লাভ শর্টসে আজ শুনলে সৌমির লেখা গল্প তুই আমি আর টু বিএইচকে। গল্পের নারেশনে অর্পণ, পিহু, অপরূপা, বিহান, অর্ণব, বর্ণালী, গোপা।
1: Love Shorts on Love Junction every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: लव जंक्शन है, लव मीटर, लव जंक्शन है, लव मीटर,
1: লাভ জংশনের এই জার্নিটা কিন্তু দেখতে দেখতে শেষ করার একদম সময় চলে এসেছি। সৌমি আর অপরূপা রাত 9টা থেকে রয়েছি তোমার সাথে। তোমার ভালোবাসার গল্প, তোমার না বলা কথাগুলো কিন্তু শেয়ার করছিলাম, পড়ছিলাম। 11:53 হয়ে গেছে আর লাভ মিটার 107 FM রেইনবো কলকাতার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, সেখানে লাভ মিটারে ফাইনালি ফাইনাল রেজাল্টটা জানাই যে সম্পর্কের শুরুর পজিটিভনেস পরবর্তীকালের দমবন্ধ পরিস্থিতির কারণ হয় কি হয় না, কে কি মনে করছো, 91% মনে করছো হ্যাঁ অবশ্যই হয়, আর 9% বলছো যে না এরকম কিছু হয় না। আর একটা কমেন্টও রয়েছে, আমরা পড়বো সেটা।
2: হ্যাঁ, দীপন দত্ত আমাদের লিখছে, হ্যাঁ কারণ পজিটিভনেস প্রথম প্রথম বেশ ভালো লাগে, কিন্তু একসময় তা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি করে যা সম্পর্কে একটা সমস্যা হিসেবে দেখা দেয়, যে যা কখনোই শোভনীয় নয়। ওকে
1: রাইট, তার মানে আজকে লাভ মিটারে সবার কিন্তু হ্যাঁতেই পাল্লা ভারী, যে আমাদের সবাই এটাই মনে করছো যে ডেফিনেটলি সেক্ষেত্রে যেখানে পজিটিভনেসটা শুরু শুরুর দিকে ভালো লাগলেও পরের দিকে কিন্তু পজিটিভনেস বিষয়টা আমরা একেবারেই মেনে নিতে পারি না। আর সময়টা এখন যেটা যাওয়ার আগে অবশ্যই হয় লাভ কোট অফ দ্য উইক।
0: Love Junction, Love Quote of the Week. Love Quote of the Week. Love Quote of the Week.
1: প্রেম করা আর প্রেম হওয়ার মধ্যে বিস্তর ফারাক। হাতে হাত ধরে ঘুরে বেড়ালে প্রেম করা হয়, কিন্তু প্রেম হয় বন্ধুত্বে, বিশ্বাসে আর অবশ্যই ভরসায়।
0: Love Junction, Love Quote of the Week. Love quote of the week. Love quote of the week.
2: লাভ জাংশনে লাভ কোড শুনলে আজকে লাভ মিটারে কি হলো না হলো সেটাও তোমরা জেনে গেলে। আবার এবার কিন্তু অপরূপা আর সৌমি দুজনেই টাটা বাই বাই বলবে, তার কারণ চুপ কথায় আজ দুজন আছে, যে দুজনের কথা আমরা এখন আর বলে তোমাদের আর শেষ মুহূর্তের যে একটা কি আছে ভাবতে নষ্ট করবো না। আর মাত্র কয়েক মিনিট পর তাদের গলা, তাদের বলা সবটাই সরাসরি তোমাদের কানে শুধুমাত্র 107 FM।

বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: কয়েকদিনের এটা প্রচণ্ড গরমের পর হঠাৎ করে এরকম এক পশলা বৃষ্টি যেমন আজকে হয়েছে শহর কলকাতা তো বটেই এবং গোটা বাংলা জুড়ে, সেই বৃষ্টিটা মনটাকে যেমন করে দেয় এখন কিন্তু মনটা ঠিক সেই রকম হয়ে রয়েছে। তার কারণ ঘড়িতে সময় বলছে রাত 12:05 হয়ে গেছে আর আমরা এই মুহূর্তে শুরু করে দিয়েছি 107 FM রেইনবোতে চুপ কথা, যেখানে শুধু তোমার মনের কথা হবে, তুমি কেমন আছো সেইটা নিয়ে কথা হবে।

0: আমি দীপ্ত রয়েছি তোমার সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে আমার ভীষণ প্রিয় আরেকজন আরজে, আমার সঙ্গে রয়েছে আরজে ভিউ। ভিউ, যখন তুমি আজকে এলে চুপ কথা করতে, বৃষ্টিতে বৃষ্টি পেয়েছো বাইরে, বা বৃষ্টিও যদি না পাও, আমি বলছি ঠান্ডা একটা হাওয়া যেটা গায়ে লাগলে শিশির করছে, সেরকম হাওয়া পেয়েছো?
1: আজকে দুপুরবেলাটা আমি বাড়িতেই ছিলাম, মানে দুপুরবেলা তখন 3:30 নাগাদ এরকম সময়টা, তো কোনোরকম প্রস্তুতি ছাড়াই যখন এইরকম একটা আকাশ ভাঙা বৃষ্টি আসে, আমি জানি না ঠিক মানুষের কীরকম অনুভূতি হয়, আমি তখন সবে খাওয়া দাওয়া করে একটু জাস্ট চোখটা লেগেছে, হঠাৎ করে দেখলাম চারিদিকটা পুরো কালো হয়ে গেল, হাই রাইজের চারদিকটা মানে হঠাৎ করে, তারপর মুষলধারে বৃষ্টিটাও বোধহয় আজকে আন্ডারস্টেটমেন্ট, তো কী যেন একটা হয়ে গেল আধ ঘন্টা ধরে, গাছগুলো ভিজলো, গাছগুলো পড়ে গেল, নষ্ট হলো, কিন্তু কোথাও গিয়ে মাছ নিদের, তবে আজকের এই বৃষ্টিতে কিন্তু অনেক মানুষও তাদের প্রাণ হারিয়েছেন যেটা জানা গিয়েছে।
0: এবং মানে আমি বলছি গোটা কলকাতা শহর তো বটেই, আরও বেশ কিছু কলকাতা সংলগ্ন জেলা, সেখানেও লণ্ডভণ্ড করা ঝড় হয়েছে, এবং সেই ঝড় বেশ কিছুক্ষণ স্থায়ী হয়েছে, খুব শক্তিশালী কালবৈশাখী ছিল ইনফ্যাক্ট এটা আজকে। কিন্তু সব কিছুকে সরিয়ে রেখে আমি যেটা বলছি যে একটু বেশ ভালো ওয়েদার, মানে যেটা মাচ নিডেড যাকে বলে, আমার বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে পড়ছিলাম, অন্তত লাস্ট 7 দিন তো ভীষণ গরম চারদিকে, তার থেকে যেন কোথাও একটা এক পশলা এই বৃষ্টিটা, মানে খুব বেশিক্ষণ স্থায়ী না হলেও যে পরিমাণ শক্তিশালী ঝড় বৃষ্টি হলো তাতে কিন্তু ওয়েদারটা চট করে ঠান্ডা হয়ে গেল, আর যেটা কিন্তু এই মুহূর্তে ভীষণ দরকার ছিল, সত্যি বলছি।
1: একদমই তাই। আর এই যে চুপ কথা, একটু আগে অনুপম রায় বেশ আকুল স্বরে বলছিলেন আমি তোমার কথা বলবো কাকে, তোমরা কিন্তু জানো যে তোমার কথাটা কাকে বলতে হবে, কারণ বিহু এবং দীপ যখন থাকে 3:00 অবধি, তোমার মোটামুটি নো ফিল্টার টক, যেগুলো তুমি সারা সপ্তাহ সারা মাস কাউকে বলতে পারো না, সেই কথাগুলোই কিন্তু বলতে পারো 9903653992 হোয়াটসঅ্যাপে আর মেসেজে।
0: নাম্বারটা আরো একবার আস্তে আস্তে বলে দিই, 9903659992, এই নম্বরে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো বা টেক্সট মেসেজ করতে পারো যে এই একলা রাতে, প্রচণ্ড গরম থেকে হঠাৎ স্বস্তি পাওয়া একটা রাতে, তুমি কেমন আছো, তোমার মনের মধ্যে কি চলছে, কি বলতে ইচ্ছা করছে, কি করতে ইচ্ছা করছে, কি ভাগ করে নিতে ইচ্ছা করছে আজ যখন তুমি একলা তোমার ঘরে বসে রয়েছো, যখন তোমার কানে রেডিওর হেডসেটটা রয়েছে, যখন তোমার জানলা দিয়ে একটা শিরশিরে ঠান্ডা ধরানো হাওয়াও ঢুকছে, তখন তোমার কেমন লাগছে, কি বলতে ইচ্ছা করছে, শেয়ার করে নাও আমাদের সঙ্গে, বিহু আদীপের সঙ্গে 107 FM রেনবোতে। এই মুহূর্তে চুপ কথা শুরু করছি আমরা, আর বোবা টানেল দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এবার একটা ডাক পিয়নের গান শুনবো, গানের পরে ফিরে আসছি এক্ষুনি তোমাদের পাঠানো হোয়াটসঅ্যাপ আর টেক্সট নিয়ে।

0: 9903653992 তে এক এক করে ঢুকছে তোমার পাঠানো মেসেজ। আজকে প্রথম যার মেসেজ পড়ব, প্রথম মেসেজ পাঠিয়েছে বর্ষা বারাসাত থেকে। হ্যাঁ বর্ষা, দেখা গোটা কলকাতা শহর জুড়েই পেয়েছি আমরা, কিন্তু বারাসাত থেকে বর্ষা যে মেসেজ আজকে পাঠিয়েছে, লিখেছে তোমরা কেমন আছো। আমার মেসেজ কিন্তু বেশ কিছুদিন তোমরা পড়ছো না, অনেক দিন পরে আবার মেসেজ করছি, জানি না মেসেজ পড়বে কি না। আমার আসলে শরীরটা খারাপ ছিল, কারোর কথার আঘাত, কারোর মুখ থেকে বেরোনো কথা যখন বুকে এসে লাগে তখন মানুষ দুর্বল হয়ে পড়ে, তার চোখের কোণে জল আসে। কিন্তু অনেক সময় সে সবার সামনে কাঁদে না, অনেক সময় সে চুপ হয়ে যায়, আর সেই চুপ থাকাটাই সব থেকে বেশি ভয়ঙ্কর। কথা দিয়ে যেমন হৃদয় জোড়া যায়, তেমন কথা দিয়ে হৃদয় ভাঙা যায়। একটা স্নেহ ভরা বাক্য মানুষকে সারাদিন ক্লান্তি ভুলিয়ে দিতে পারে, আবার একটা কঠিন বাক্য তার সমস্ত আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স ভেঙে দিতে পারে। রাত 3টে পর্যন্ত আছি তোমাদের সঙ্গে, আমি বর্ষা বারাসাত থেকে লিখছি।
1: ওর নাম বর্ষা বলে কি তুমি আজকে এই মেসেজটা দিয়ে শুরু করলে? চুপ কথা
0: না, এটা সত্যি সত্যি সবার প্রথম মেসেজ এসছে আজকে। আর বর্ষা খুব সুন্দর লেখে, বর্ষার লেখা খুব সুন্দর, খুব ভালো, পরিষ্কার, ঝকঝকে বাংলায় লেখে, আমার খুব ভালো লাগে এরকম মেসেজ পড়তে।
1: এই যে ও বলো না যে এই যে চুপ করে যাওয়া, মুখে প্রকাশ না করা, আমার মনে হয় এটার একটা পোশাকি নাম আছে যাকে আমরা বলি ম্যাচিউরিটি। এই ম্যাচিউরিটি দেখাতে গিয়েই মানুষজন কখন যে ভিতর ভিতর গুমড়ে মরে সেটা হয়তো বোঝা যায় না। আসলে লাস্ট 3 দিনে আমাদের সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু ঘটে গেছে, এবং কোথাও গিয়ে আমরাও তো হিউম্যান, আমাদেরও সেই এফেক্টেড হই। আমরা যতই বলি যে লাইফ শুড গো অন, আমরা মুভ অন করে যাচ্ছি, কিন্তু এইগুলো কোথাও গিয়ে আমাদের উপর ইম্প্যাক্ট ফেলে। এবং পরপর দুটো এমন ঘটনা, এক তো আমাদের একজন ভীষণ বিখ্যাত একজন পরিচালক, তিনি তার কি পরিণতি সেটা আমরা জানি, এবং একজন ভীষণ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্লগার যে কিনা নিতান্তই ছোট বয়সে, তাদের দুজনের এমন একটা আকস্মিক মর্মান্তিক খবর যেটা না কোথাও গিয়ে দীপদা, মানে আমি জানি না, আমাকেও পার্সোনালি খুব এফেক্ট করেছে। আমার মনে হয়েছে যে এই যে বাইরে থেকে আমরা দেখে কি ভাবি, সেলিব্রিটি মানে তাদের লাইফটা ভীষণ স্মুথ, তাদের জীবনটা ভীষণ ভালো চলছে, বাই তো এত পয়সা করি আছে, এর জীবনে কি দুঃখ। আবার ওই মেয়েটি তার তো মানে সে তো ভীষণ মিষ্টি মিষ্টি সব পোস্ট টোস্ট করতো, আমার ফিডে বারবার আসতো, যেহেতু আমরা মানে আমি ভীষণ অ্যানিমাল লাভার তো আমার কাছে আসতো, এবার আমি ওগুলো দেখতাম। তার একটা সুন্দর ফ্যামিলি, আমাদের মতোই একটা মধ্যবিত্ত ফ্যামিলি। তারপর যখন কালকে রাত্রিবেলা বা আগের দিন রাত্রিবেলা এই দুটো নিউজ পরপর শোনায় হলাম যে আমি অনেক বেটার আছি বোধ হয়, আমি এত কিছু কমপ্লেন করি জীবন নিয়ে, আমার এটা নেই, আমার এটা লাগবে, বাট অ্যাটলিস্ট দিনের শেষে আই হ্যাভ সামওয়ান টু শেয়ার উইথ, আমার কাউকে শেয়ার করার মানুষ রয়েছে, কত মানুষের তো সেটাও থাকে না বলো।
0: এক্স্যাক্টলি, এবং এটা এমন একটা জিনিস মানে আমরা না, আমি জানি না এখনও কেন এই ট্যাবুনেস আমাদের মধ্যে আছে, বিশেষ করে ছেলেদের মধ্যে তো আরও বেশি করে আছে, যে আমার মন খারাপ হচ্ছে বা আমি খুব চিন্তায় আছি, খুব চাপে আছি, খুব খারাপ আছি, বিষাদগ্রস্ত।

0: অসুস্থ, ডিপ্রেসড, কিন্তু আমি কোনো দ্বিতীয় ব্যক্তিকে সেটা গিয়ে বলবো না। আমি জানি না এই ট্যাবুনেস আর কতদিন আমাদের সমাজ বয়ে নিয়ে বেড়াবে। পুরুষ মহিলা নির্বিশেষে যদি মনের মধ্যে এমন কোনো ঝড় ওঠে যে ঝড়কে সামলানো যাচ্ছে না, আমার মনে হয় ইমিডিয়েট কারোর একটা হাত ধরা উচিত, হাত ধরার চেষ্টা করা উচিত, তার কাছে গিয়ে তাকে এটা বলা উচিত যে 5 মিনিট সময় দেবে, আমার কিছু বলার রয়েছে, আমার যেটা বলার রয়েছে সেটা না বলতে পারলে আমার মনের ভিতরটা হালকা হচ্ছে না, আর এই ভার আমি আর বহন করতে পারছি না। তোমাদের যাদের মনের মধ্যে এরকম কোনো ভার রয়েছে, নিশ্চিন্তে নির্দ্বিধায় জাজড হওয়ার ভয়কে দূরে সরিয়ে রেখে দীপ আর বিহুর সঙ্গে মন খুলে কথা বলতে পারো, কারণ প্রত্যেক সপ্তাহের শুক্র এবং শনিবার রাত 12টা থেকে কয়েক ঘন্টা 3টে পর্যন্ত আমরা শুধু তুমি কেমন আছো আর তোমার মনের মধ্যে এরকম কোনো ঝড় উঠেছে কি না সেই সব নিয়ে কথা বলি। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখে পাঠিয়েছে, আসলে কি জানো তো, ভালো থাকা মানে কিন্তু সবার সামনে শুধু হাসি খুশি থাকা নয়, ভালো থাকা মানে নিজের মনটাকে একটু শান্ত রাখা, কখনো কখনো খুব অল্পেতেই আনন্দ খুঁজে নেওয়া, প্রিয় মানুষকে পাশে পাওয়া, ব্যস্ত জীবনের মধ্যেও নিজের জন্য একটু সময় রেখো। জীবন কারো সবসময় নিখুঁত হয় না, তবু ছোট ছোট সুখগুলোকে আগলে রাখা নামই ভালো থাকা। সৌভিক, ভীষণ রেলেভেন্ট একটা মেসেজ আজকের দিনে। ছোট ছোট সুখগুলো তো আমরা ভুলে গেছি, ছোট ছোট সুখ, মুহূর্তের একটা ভালো লাগা আমাদের কতটা আনন্দ দিতে পারে।
1: একদমই তাই। এবং ওই যে ও বললো প্রিয় মানুষকে পাশে রাখা, আমি একটা কথা বলতে চাই, এই ধরো চুপ কথা, তো চুপ কথা যখন শুরু হয়েছিল তখন আমি আকাশবাণীর অংশ ছিলাম না, মানে তখন আমি জয়েনই করিনি। এটা হচ্ছে দীপদারা, তোমরা বোধহয় একদম শুরু আদি লগ্ন থেকে আছো, এবং আমি জানি যতটুকু দীপদাকে আমি চিনি, আমি শুনেছিলাম যে এই যে রাত বাড়লে তো মানুষ অনেক কিছু মাথার মধ্যে ঘোরে, তখন মানুষ অনেক বেশি ওপেন আপ হতে পারে, এবং সেই ওপেন আপ হওয়ার ভাবনা থেকেই এই চুপ কথার জন্মটা। তোমাদের মনে হয়েছিল যে এরকম কিছু করলে কেমন হয়, রাত্রিবেলাটা শো করি সবার সঙ্গে, একদম খুললাম খুললা কথা বলা যাবে।
0: বিশেষ করে এই সিচুয়েশনটা আরো বেশি তৈরি হয়েছিল কোভিড এর সময়,
1: রাইট,
0: 2020-তে। আজ থেকে 6 বছর আগে কোভিড এর সময় যখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে মানুষ আচমকা ঘরবন্দি হয়ে গিয়েছিল, চাইলেও বাইরে গিয়ে দুটো কথা কারোর সঙ্গে বলতে পারছে না, তখন যে মনের ভিতরে কি ঝড় উঠেছিল সেটা সেই সময় যারা কাটিয়ে এসেছে 2020-র এপ্রিল মাসটা তারাই একমাত্র জানে। মনের ভেতর ঝড়, এত কথা হঠাৎ করে, আর বাইরে বেরোতে পারছি না, কারোর সঙ্গে কথা বলতে পারছি না, কাউকে মুখোমুখি দেখতে পারছি না, স্পর্শ করতে পারছি না, তখন যে মনের ভেতর কি উথাল পাথাল, কি করে মনের ভাব কারোর সঙ্গে ভাগ করে নেব, টেলিফোন কাকে করব, ফোন ডিরেক্টরিতে অনেক নম্বর থাকে সবার, আমারই আছে প্রায় 2-3 হাজার, কিন্তু এই কথাটা আমি আর বিহু আগের দিন বলছিলাম, কিছু কিছু সময় এমন আসে, কিছু কিছু রাত এমন আসে যখন সেই 3000 নম্বরের মধ্যে থেকে একটা নম্বর খুঁজে বের করা অসম্ভব হয়, যাকে যার উপরই অধিকারটা থাকে যে আমি তাকে মাঝরাতে একটা ফোন করে এটা বলতে পারি যে আমার কিছু বলার রয়েছে, এই মুহূর্তে আমি একটা কিছু বলতে চাই। আমার মনে হয় আমাদের আরও অনেকের জীবনেই এরকম রয়েছে যারা প্রয়োজনের সময় খুব ডিফিকাল্ট, খুব টাফ সিচুয়েশনে এইরকম একজন মানুষ পাই না যাকে মনের কথাটা খুলে বলা যায়, যাকে বলে মনটাকে একটু হালকা করা যায়। আমি আর বিহু, মানে দীপ আর বিহু, কিন্তু এই মুহূর্তে ঠিক তোমার সেই মনের কথাগুলো শুনবো বলেই এখানে ওয়েট করছি 9903653992 নম্বরে। সৌর্য, আমাদের ভীষণ ছোট্ট একটা ভাই, ক্লাস 8-এ পড়ে, লিখে পাঠিয়েছে যে গরমের ছুটির হোমওয়ার্ক করছি তোমাদের শুনতে শুনতে, ছাদে কুকুরগুলোকে নিয়ে খেলেছি, প্রচুর স্ট্রিট ডগস থাকে আমার কাছে, রাতে তারা আমার বাড়িতে ঘুমোয়, আজ ওয়েদারটাও খুব সুন্দর, তোমাদের শুনতেও খুব ভালো লাগছে এই ওয়েদারে। থ্যাংক ইউ
1: সূর্য। বোধহয় আগের দিন একটা, যদিও ছবি পাঠানোর নিয়ম নেই, তবে সূর্য একটা ছবি পাঠিয়েছিল এই আকাশবাণীর হোয়াটসঅ্যাপ নম্বরে, সেখানে একটা ছোট্ট চড়াই পাখির ছবি, এবং সেখানে লিখেছিল ও কিন্তু মারা যায়নি, ও কিন্তু জেগে আছে। আমি যদি খুব বললাম, ওটা সূর্যই পাঠিয়েছিল, আমার অন্য শো ছিল সেদিনকে, তো যাই হোক ওটা সেদিনকে বলতে পারিনি, আজকে বলছি। ভীষণ মিষ্টি ছিল ছবিটা। আর একটা কথা আমি যেটা বারবার বলছি, যেটা দীপদাও বললো, যে পৃথিবীর যে প্রান্ত থেকে তোমরা যারাই শুনছো আমাদের, যদি তোমাদের এমন কোনো কথা থাকে, মানে যে কোনো কথা, সেটা নট নেসেসারিলি ভীষণ গম্ভীর কথা বা মানে ভীষণ একটা সিরিয়াসনেস ওয়ালা কথা থাকতে হবে, একদম পাতি কথাও থাকতে পারে, প্লিজ শেয়ার করো, প্লিজ বলো, প্লিজ টক, নিজের মধ্যে সাপ্রেস করে রেখো না, চেপে রেখো না, এটাই রিকোয়েস্ট।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903659992 নম্বরে এই মুহূর্তে যার মেসেজ পড়ব, তিনি নিজের নামটা লেখেননি, কিন্তু তিনি যেটা লিখেছেন খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। রাতের বেলা ঘুমোতে গেলে আমার ঘুম আসে না জানো তো, ঘুম ব্যাপারটাকে মনে হচ্ছে যেন ভুলেই গেছি। আসলে ঘুমোতে যাওয়ার আগে মাথার মধ্যে আমার একগুচ্ছ চিন্তা এসে জড়ো হয়, মনে হয় ঘুমোলে খুব বড় একটা কিছু আশেপাশে এমন ঘটে যাবে না তো যেখানে আমার থাকা উচিত ছিল, বা ঘুম থেকে উঠলে এমন কিছু জানতে পারবো না তো যেটা আমার সহ্য করার ক্ষমতা নেই। আমার মনে হয় যে ঘুমোতে গেলে রাত্রেবেলা এমন কিছু ঘটতে পারে যেটা আমি সহ্য করতে পারবো না। জানি না এরকম ভাবনা মনের মধ্যে কেন ভিড় করে এসে, কিন্তু ঘুম ব্যাপারটা কি সেটা আস্তে আস্তে আমার রাতগুলো ভুলে যাচ্ছে। ঘুম হয় না এখন বহু রাতে, ঘুম আস্তে আস্তে ভোর হয়ে যায়। এই ঘুম হয় না বা ঘুম আসছে না এই ব্যাপারটাকে কি ভোলানো যায়? নিজের মনকে কি এটা ভুলিয়ে রাখা যায় যে আজকে যদি শুতে যাই তাহলে নিশ্চয়ই ঘুম আসবে? নিজের মনকে কি কনভিন্স করা যায়? মেসেজটা যে পাঠিয়েছে, নিজের নাম লেখেনি যিনি পাঠিয়েছেন বা যেই পাঠিয়েছে, ছোট না বড়, কত বয়স আমরা জানি না, পুরুষ না মহিলা তাও জানি না, কিন্তু আমার মনে হয় যে শুতে গেলে ঘুম আসছে না এরকম রাত আমাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনো রিসেন্ট পাস্টে, আমি বলছি না যে বছরে একবার এসছে, রিসেন্ট পাস্টেই আমাদের জীবনে নিশ্চয়ই এসছে। শুয়েছি বিছানায়, সেই চেনা বিছানা যেখানে শুয়েই আমি ঘুমোই জেনারেলি, সেখানেও শুয়েছি কিন্তু ঘুম আসছে না। বালিশ একবার এদিকে মাথা একবার ওদিকে মাথা করছি, একবার ডান পাশ ফিরে শুচ্ছি একবার বাঁ পাশ ফিরে শুচ্ছি, ওয়েদার, টেম্পারেচার, গদি, বালিশ, চাদর সব যেমন থাকে প্রত্যেক রাতে তেমনই রয়েছে, শুধু নেই হচ্ছে ঘুম। আসলে আমাদের মাথার মধ্যে প্রত্যেক মুহূর্তে এত কিছু ভাবনা চিন্তা, এত কাটাকুটি, এত হিসাব নিকাশ, এত ভাবি আমরা সব কিছু সবসময়। রাতের বেলা মনটাকে একটু শান্ত করার যখন সময় আসে তখন দেখা যায় শান্ত তো হচ্ছেই না, উল্টে আরও চঞ্চল হয়ে উঠছে, উল্টে আরও এমন সমস্ত কথা মনে পড়ছে যে সমস্ত কথাগুলো এখন না মনে পড়লেই ভালো হতো। কিন্তু আমার মনে হয় যে যদি পরিস্থিতি এরকম হয় সত্যি সত্যি যে পরপর অনেকগুলো রাত ঘুম আসছে না, তাহলে আমার মনে হয় কিন্তু মেডিকেল অ্যাটেনশনের ভীষণ দরকার রয়েছে। কারণ রাতের ঘুমটা, অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমটা, এর কিন্তু কোনো বিকল্প নেই। সুস্থ থাকতে গেলে রাতে কিন্তু ঘুমোতেই হবে, তার জন্য প্রয়োজন পড়লে কারো সাহায্য নিতে হবে, সেটা কাউন্সিলরের সাহায্যই হোক বা সেটা ডাক্তারের সাহায্যই হোক, নিতে হবে, কিন্তু রাতে ঘুমোতে হবে। রাতে না ঘুমোলে কিন্তু মানে খুব তাড়াতাড়ি খুব বড় সমস্যা হবে যদি রাতে ঠিকমতো ঘুম না হয়। যে মেসেজটা পাঠিয়েছে আমার তাকে এটাই বলার।
2: হ্যাঁ, মানে এরকম স্লিপলেস নাইট যেটা দীপদা বললো, মানে সবার জীবনেই আসে, মানে রিসেন্ট পাস্টে তোমরা জানো, মানে আগের দিনই চুপ কথায় বলছিলাম যে পরপর পরপর আমার জীবনে এতগুলো ইভেন্ট হয়ে গেছে, জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, জানুয়ারি শেষ থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে ঘুম কি ঘুমোতে গেলেই মনে হতো যে পরের দিনটা আবার একটা ভোর হবে, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন হবে না, আমি যে ট্রমার মধ্যে আছি, আমি যে কষ্টের মধ্যে আছি সেগুলো একই থাকবে, কালকে আরও কষ্ট, পরশুদিন আরও কষ্ট, তারপরের দিন আরও কষ্ট, এরকম মনে হতো। এবং প্রচুর দিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি বসে আছি, মানে আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ ওই 3-4 মাসের ফেজটা আমি কাটিয়েছি, তোমরা আগের দিন

0: জিজ্ঞেস করছিলে আগের আগের আগের সপ্তাহে যে বিহুদি বলো না বিহুদি কি হয়েছে, তুমি তুমি ঠিক আছো, তুমি শেয়ার করলে না। আমি মানে সেই সময়টাতে আমি এমনি বসে আছি, বসে আছি, আমার চোখ দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে, আমি কাঁদছি না, বিশ্বাস করো প্যাঁ করে কাঁদছি না আমি, বাট ইট জাস্ট অ্যান আউটকাম, আমার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, আমার মাথার মধ্যে মনে হচ্ছে যে না আমার কিছু ভালো লাগছে না। তাই বলে কি আমাকে কেউ ভালোবাসে না? না, অফকোর্স না, আমার বাবা মা রয়েছেন, আমার প্রিয়জন রয়েছে, তোমরা রয়েছো, বন্ধুরা রয়েছে, কিন্তু ওই যে আমার মনে হচ্ছে এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার কিছু ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। এবং একটা সময় মানে এমন একটা অবস্থা আমার মনে হচ্ছে যে আমি কী করব, মানে কেন আমি আছি, মানে আমার এক্সিস্টেন্স নিয়ে আমার প্রশ্ন উঠছে। সেই সময়টা দাঁড়িয়ে ঘুমের ছেড়ে দাও, চারটে সাড়ে চারটে পাঁচটা দেখছি আলো ঢুকছে পর্দা দিয়ে, পাখি ডাকছে, কাক ডাকছে, এবং একদিন আমার মনে হলো যে একদিন আমি চুল আঁচড়াচ্ছি, তো আমি দেখলাম যে মানে আমাকে না কুৎসিত কথাটা আমি খুব কনসিয়াসলি এখানে ইউজ করবো, কেন আমার চোখের নিচে অসম্ভব ডার্ক সার্কেল, আমার যা বয়স তার তুলনায় বেশ আমাকে দ্বিগুণ দেখাচ্ছে, এবং সর্বোপরি আমাকে দেখে মনে হচ্ছে আমি ভীষণ ধুঁকছি, মানে আমি আমি আমার শরীরে কিছু নেই, আমি ভীষণ মেন্টালি এক্সজস্টেড, সেটা আমার মুখে চোখে কথা বলায় চেহারায় পুরোপুরি ভিজিবল হচ্ছে। আমার মনে হলো যে এইসবের জন্য আমার বাবা মা আমাকে ছোটো থেকে এত কিছু বলে টোলা মানুষ করেছে, যাতে করে তার মেয়ে এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে এটা তারা দেখে, না এটা তো আমাকেই ঠিক করতে হবে, আমাকেই ইয়ে করতে হবে। আমি স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড এতটা ছিলাম না এর আগে, তবে আমাকে খুব হেল্প করেছে এই সময়টাতে কিছু কিছু স্পিরিচুয়াল কনভারসেশন, কিছু কিছু স্পিরিচুয়াল গান, যেটা কিনা তোমাদের কাছে মনে হতে পারে যে হঠাৎ করে কি স্পিরিচুয়ালিটি নিয়ে জ্ঞান দিচ্ছে, না সবার হিল করার আলাদা প্রসেস রয়েছে। এই সময়টা আমাকে হেল্প করেছে সেই সমস্ত গান বা পেপটক বা এমন কিছু মোটিভেশনাল স্টোরিজ ছোটো ছোটো, সেইগুলো আমাকে ভীষণ হেল্প করেছে এই ফেসটাতে। এবং তারপর তুমি জানো না দীপ্তা, আজকে আমি এটা অন এয়ার বলছি, তো একদিন হয়েছে যে দক্ষিণেশ্বরে গেছি, আমি এমনি গেছি, মানে আমি নিজেও ভাবছি ভাবতে পারছি না যে আমি দক্ষিণেশ্বরে একা একা গিয়ে বসে আছি, এবং আমি যখন ওই চাতালটায় বসে আছি আমি না হাউ হাউ করে কাঁদছি, আমি কেন কাঁদছি আমি জানি না, সামনে আরতি হচ্ছে, আমি পাগলের মতন কাঁদছি। এবং তারপর যে আমি ফিরে এলাম এবং আই ওয়াজ রিল্যাক্সড, মানে আই ওয়াজ রিলিভড, আমার মাথা থেকে কিছু একটা উড়ে গেল মনে হলো।
1: অনেক সময় বলে জানো যে তোমার যদি মনের ভিতরে প্রচুর কথা জমে রয়েছে, তোমার ভীষণ মন খারাপ জমে রয়েছে, তুমি যদি খানিকক্ষণ হাউ হাউ করে কাঁদতে পারো, তাহলে অনেক ইমোশনের পাহাড় যেটা ভিতরে জমতে জমতে জমতে জমতে পাহাড় প্রমাণ হয়ে গেছে, সেটা বেরোতে খানিকটা হেল্প করে, সেটা খানিকটা।
0: এবং অনেকে আছে না কারোর সামনে কিছু এক্সপ্রেস করতে পারে না, আমি যেমন তোমার সামনে কাঁদতে পারবো না, তুমি আমার যতই ক্লোজ হও না কেন, তুমি আমার দাদার মতো, কিন্তু তুমি যদি আমাকে মানে তুই যদি আমাকে সত্যি বলিস যে তুই আমাকে শেয়ার কর, আমি পারবো না, আমি কিন্তু তখন লালা দাদা তাতা করবো, পারবো না ওপেন আপটা হতে, কিন্তু ওই যে আমার সেলফ হিলিং, ওই যে আমার একা একা বসে কান্না, সেটা আজকে আমি বলছি হ্যাঁ তো আমি কেঁদেছিলাম, সেদিন এত ইজি একেবারেই ছিল না, তো আমি বলছি ওইটা হয়েছিল বলেই আজকে হয়তো এখনো আমি পুরো ব্যাপারটাকে।
1: আমার আরেকটা জিনিস মনে হয় বিভু, আমার আরেকটা এই ক্ষেত্রে আমার একটা জিনিস মনে হয় যে আমরা না এই সময়টায়, আমি যেটা বলছিলাম না তখন যে আমার ফোনে 3-4 হাজার কন্ট্যাক্টস রয়েছে, কিন্তু এই সময়টা যে সময়টা আমার মনে হচ্ছে যে কাউকে একটা জড়িয়ে ধরে কাঁদি, কারোর একটা হাতটা ধরে কাঁদি বা কারোর কাঁধে মাথাটা রেখে কাঁদি, এই মানুষটাকে খুঁজে পাওয়া যায় না।
0: একদমই তাই, সেই মানুষটা হয়তো আছে আমার বন্ধু,
1: আমার যখন মন খুব ভালো, যখন আমি খুব আনন্দে আছি, সুখে আছি, তখন আমার চারজনের কথা মনে পড়ে যে এই চারজনকে নিয়ে আমি যাই, বেশ চাউমিন খাবো, ভালো মজা হবে, আনন্দ হবে, বা কফি খেতে যাবো, ভালো মজা হবে, কিন্তু মানে যার সামনে আমি নিজের সব থেকে বড় ইনসিকিউরিটিস গুলো দেখাবো সেই মানুষটা নাম মনে পড়ে না, বিশ্বাস নেই আসলে মানুষের উপরে যে তার সামনে যদি আমি আমার ইনসিকিউরিটিস গুলো রাখি, আমার সব থেকে বড় নিরাপত্তাহীনতাটা, আমার ভয়, আমার লজ্জা, সেটা যদি তার সামনে বার করে দিই, তাহলে সে আমাকে পরে সেটা নিয়ে কখনো ইউজ করবে না, সেটা নিয়ে কথা শোনাবে না, সেটাকে মিস ইউজ করবে না, এই বিশ্বাসটা আমি তার উপরে করতে পারছি না। মানে এমন কোনো মানুষের নাম মনে করতে পারছি না যার উপর আমি এই বিশ্বাসটা রাখতে পারবো যে সে আমি যদি তার সামনে কাঁদি সেটাকে পরে অস্ত্র হিসাবে আমার বিরুদ্ধে ব্যবহার করবে না।
0: এবং তুই দেখবি মানে আমি একটা জিনিস দেখেছি, যারা এক্সট্রোভার্টলি ইন্ট্রোভার্ট হয় আমার মতো, তাদের জীবনে সবচেয়ে সমস্যা, ধর যারা এক্সট্রোভার্ট হয় তারা নিজেদের ফিলিংস হাই হাই হাই হাই করে বলে দিল, যারা ইন্ট্রোভার্ট হয় লোকে জানে যে ঠিক আছে এরা তো সহজে ওপেন আপ করবে না, নিজের মতো করে হিল করবে, কিন্তু যারা আপাত দৃষ্টিতে এক্সট্রোভার্ট, ধর আমি সবাই জানে যে আমি মানেই খুব চচুলবুলি টাইপের এসে হ্যাই হেই হই হই করছি, এবং আমরা যখন আহত হচ্ছি বা আমাদের মনের মধ্যে যখন ক্ষত জমছে, তখন যে আমরা ওই চুপ করে ব্যাপারটাকে মানে অ্যাবজর্ভ করে বাইরে ভাব দেখাচ্ছি

0: আমি তো বেশ ভালোই আছি, এইটা আরো সাংঘাতিক। আমি জানি আমার মতো এরকম বহু মানুষ আছে, এখন যারা যারা শুনছে তাদের মধ্যে হয়তো 70% এরকম এক্সট্রোভার্ট, কিন্তু ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্টলি ইন্ট্রোভার্টেড, তাদের সমস্যাটা আরো বেশি। কিন্তু বিশ্বাস করো, আমি পেরেছি, অনেকেই পারে, তোমরাও পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
1: একদমই তাই। তাই প্রত্যেককে, যারা যারা সব কথা শুনছো, 107 FM রেনবো শুনছো, কেউ বাড়িতে কেউ গাড়িতে, যে যেখানেই যে অবস্থায় শোনো না কেন, যদি কখনো এরকম কোনো বন্ধু একবার তোমার হাতটা ধরে শুধু তোমাকে একবার বলে যে আমার কিছু বলার রয়েছে, কিছু বলতে চাই, আমার মনটা ভালো নেই, একটু আমার সঙ্গে 2 মিনিট বসবি, তাহলে প্লিজ তার পাশে বসো 2 মিনিট, তার কথা শোনো, তার হাতটা ধরে থেকো, তাকে বুঝিও একবার, তার কাঁধে হাতটা রেখে যে না সব ঠিক হয়ে যাবে, তুই একটু সময় দে। একটা আমার একটা এই ইয়েতে একটা মানে একটা তুলনা আমার খুব টানতে ইচ্ছা করছে। আমরা যখন খারাপ যখন আমাদের লাগতে শুরু করে, তখন আমাদের চোখের সামনে শুধু যারা ভালো আছে তাদের মুখগুলোই মনে পড়ে, এবং আমরা তখন নিজের খারাপ জীবনটার সঙ্গে তার ভালো জীবনটার একটা কন্ট্রাস্টের তুলনা করি। আমার মনে হচ্ছে যে আজকে তো আমার এই আজকে আমার কিছু ভালো লাগছে না, কিন্তু ওই দেখো ওই লোকটাকে কী সুন্দর হাসছে, বা অমুক অমুক ছবিটা দেখো সোশ্যাল মিডিয়ায় দিয়েছে কী সুন্দর আনন্দ করছে, অমুককে দেখো কী সুন্দর ঘুরতে গেছে, দেখো ওর জীবনে কোনো মন খারাপ নেই, এরকম ভাবি না আমরা দেখলে সোশ্যাল মিডিয়ায়? আসলে পুরোটাই মেকি, ফেক, ভুয়ো, যা যা বলো, যতগুলো এরকম নয়ার্থক শব্দ আছে সব সব ফেক। প্রত্যেকটা মানুষের জীবনে, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি তোমাকে, আমি ব্যক্তিগতভাবে অন্তত 100টা মানুষকে চিনি যারা তাদের ব্যক্তিগত জীবনে ভালো নেই, কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলে কখনো মনে হবে না তারা ভালো নেই, মনে হবে সবাই ভালো আছে, ভীষণ ভালো আছে, খুশি আছে, সমৃদ্ধশালী জীবন যাপন করছে, আসলে তো ভালো নেই। এই ক্লোজ মোমেন্টগুলো কোনো মানুষকে কখনো তার বাইরেটা দেখে, তার বাইরে থেকে মুখের হাসি দেখে, তার বাইরে থেকে বৈভব দেখে কোনো মানুষ কেমন আছে সেটাকে জাজ করতে নেই। মানুষের মনের ভিতরে কী চলছে, তার মনের ভিতরে কতটা ঝড় উঠেছে সেটা এইভাবে দেখে বোঝা যায় না। তাই প্লিজ, পাশে একজন যদি এসে তোমার সাহায্য চায়, তার পাশে দাঁড়িয়েও তার হাতটা ধরো। 9903652 নম্বরে এক এক করে পড়ছি তোমাদের পাঠানো মেসেজ, যারা শুনেছি এক এক করে মন ভালো করা গান। গান শুনতে শুনতে আবার ফিরে আসছি, শিখুনি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903652992 নম্বর এই মুহূর্তে তোমাদের এক এক করে পাঠানো মেসেজ পড়ছি। আর এই গভীর রাতে আমরা কথা বলছি মন খারাপ নিয়ে। মন খারাপ নিয়ে কথা বলছি তার কারণ, মন যখন খারাপ হয় তখন পাশে দাঁড়ানোর মতন একটা মানুষের খুব অভাব আজকাল বোধ হয় বোধ হচ্ছে আমাদের। তাই প্রচুর বন্ধু সোশ্যাল মিডিয়ায় উপচে পড়া ফ্রেন্ড লিস্ট, ফোন কন্ট্যাক্ট লিস্টে উপচে পড়া ফোন নম্বর থাকা সত্ত্বেও এমন একটা মানুষের কথা, এমন একটা মানুষের নাম মনে পড়ছে না যাকে ফোন করলে একটু মনের দুটো কথা বলে মনটাকে একটু শান্ত করা যাবে। যদি তোমার মনের মধ্যেও এরকম প্রচুর কথা জমে থাকে তাহলে সেই কথা শোনার জন্য দীপ আর বিহু রয়েছে তোমার সঙ্গে এই মুহূর্তে। সোদপুর থেকে শিবাশিস মেসেজ পাঠিয়েছে, লিখেছে, প্রিয় দাদা দিদি আশা করি তোমরা ভালো আছো। এই বছর আমার HSC খুব চাপ, কিন্তু রোজই মনে করি যে পরের দিন সকালে উঠে রাত পর্যন্ত পড়বো, কিন্তু একটু পড়লেই মন উঠে যায় পড়া থেকে। ফিজিক্স বায়োলজি সব ক্ষেত্রেই একই অবস্থা, প্রচুর সিলেবাস জমে রয়েছে। ক্লাস 11 সেম প্রবলেম ছিল, অনেক অসুবিধা হয়েছিল পরীক্ষার সময়। আর পাশাপাশি এখন মোবাইল ফোনের প্রতি একটা এমন অ্যাডিকশন তৈরি হয়েছে যে পড়ায় মন বসাতে পারছি না, কি করব প্লিজ একটু বলো। দেখো, আমার যেটা সবার আগে তোমার মেসেজটা পড়ে মনে হলো শিবাশিস, যে তুমি তো প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পেরেছো যে মোবাইল ফোনের অ্যাডিকশন এবং তার সঙ্গে কনসেন্ট্রেট না করতে পারার সমস্যা, এই দুটো হচ্ছে তোমার মেন প্রবলেম। আমি আমার বহু শোতে এই কথাটা বলেছি, যখন পড়তে বসবে দরজা জানলা টিভি কম্পিউটার ল্যাপটপ সব বন্ধ করে একদম ফোন সাইলেন্ট করে পাশের ঘরে রেখে দিয়ে এসে পড়তে বসবে, পড়তে বসবে একটা কাঠের চেয়ার টেবিলে বা মেঝেতে একটা কিছু পেতে, এবং যখন পড়বে তখন নিজেকে নিজে চ্যালেঞ্জ করবে যে আমি এই আধ ঘন্টা এই জায়গাটা ছেড়ে উঠব না, যাই হয়ে যাক না কেন, পৃথিবী এপার ওপার হয়ে গেলেও উঠব না। নিজেকে চ্যালেঞ্জ করবে, প্রথমে আধ ঘন্টা, তারপরে এক ঘন্টা, তারপরে দু ঘন্টা, এইভাবে নিজেকে চ্যালেঞ্জ করবে নিজেই যে আমি এই এক ঘন্টা এখান থেকে উঠব না। আর যে জায়গাটায় পড়তে বসবে সেই জায়গায় খুব সেই জায়গাটাকে বোরিং দেখতে লাগা উচিত, সেই জায়গাটায় খুব কালারফুল কিছু থাকা, যেদিকে তাকালে চোখ চলে যাবে সেরকম কিছু থাকা উচিত নয়। যদি সেই রকম করে অভ্যেস করতে পারো তাহলে দেখবে পড়াশোনাতে মন আগের থেকে একটু বেশি বসছে। পরের মাসের যে দিল্লি থেকে তন্ময় লিখে পাঠিয়েছে যে চুপ কথার স্বাগত, আজ আমাদের এখানে বৃষ্টি হয়নি, তবু জানি না হয়তো তোমাদের চুপ কথার চুপটি কথা পরিবেশ শুনেছে, আর এই মুহূর্তে একটা ঠান্ডা হিমেল বাতাস বইছে। ঘরের জানলাটা খুলে রেখেছি, এই স্নিগ্ধ ঠান্ডা রাতে চুপ কথার সঙ্গে রয়েছি। চুপ কথা, তুমি চুপটি করে সবাইকে ভালো রেখো আর তুমিও ভালো থেকো। দিল্লি থেকে তন্ময় খুব মিষ্টি একটা মেসেজ পাঠিয়েছে। ফ্যান চালাতে হচ্ছে না, আমি বাংলাদেশের বরিশাল থেকে শুনছি তোমাদের, বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে কিন্তু আমাদের এখানটা আজকে। আমরা অনেক কষ্ট করে তোমাদের রেডিও স্টেশন শুনি, কখনো অনলাইনে কখনো অফলাইনে, কখনো কখনো শব্দ একটু ঝিরঝির করে কিন্তু আমরা তাও শুনি। তোমাদের রেডিও শোনার জন্য আমরা অ্যান্টেনাটাকে অনেক রকমভাবে এদিক ওদিক টিউন করি। আমরা নিজস্ব একটা ফেসবুক গ্রুপ খুলেছি, সেখানে তোমাদের যেদিনকে শো হয় আমরা একে অপরকে জানাই। আজ ফ্যান না চালিয়েও শুনছি, শুয়ে আছি, তোমাদের শুনতে বেশ লাগছে। বাংলাদেশ বরিশাল থেকে লিখে পাঠিয়েছে হুমায়ুন, বাহ, থ্যাংক ইউ সো মাচ। পরের মেসেজ পাঠিয়েছে, আচ্ছা অনেকগুলো মেসেজের না একই রকম কথা লেখা রয়েছে তাই সেই মেসেজগুলো একটু অ্যাভয়েড করে যাচ্ছি। দীপ, তোমার সঙ্গে আশা করি তোমরা সবাই ভালো আছো। দীপ, আমি তুমি করে বললাম বলে কিছু মনে করলে না তো, আজ অনেকদিন পরে লিখছি তোমাদের। সত্যি আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, এর আগে একদিন খুব মনে কষ্ট নিয়ে লিখেছিলাম, অভাবের সংসার অশান্তি লেগেই আছে। তারপর তোমার কথা মতো আমার স্ত্রীকে বুঝিয়েছিলাম যে আমাদের থেকেও তো বহু মানুষ খারাপ আছে, তাই অভাব থাকলেও আমরা ছোট ছোট আনন্দ তো উপভোগ করতেই পারি। আমাদের একমাত্র নাতি ক্লাস 10 পড়ে, তোমাদের থেকে আমি অনেকটাই বড়, আমি আমার নাতিকে নিয়ে বেশ আনন্দ করি। তুমি শিখিয়েছিলে আমাকে দীপ, অনেক ধন্যবাদ তোমাকে। অসীম সেন বিকেপাল অ্যাভিনিউ কলকাতা 5 থেকে লিখে পাঠিয়েছেন এই মেসেজটা। পরে আর কি আমি বলবো অসীমবাবু, আপনাকে শুধু এইটুকুনি বলতে পারি যে ধন্যবাদ দিদি, তো ছোট করব না, আশীর্বাদ করবেন যেন এইভাবেই আরও কিছুটা সময়, আরও কিছুটা ভালো লাগা আমরা ছড়িয়ে দিতে পারি চারদিকে। ঠাকুরপুকুর থেকে অভ্রণী লিখে পাঠিয়েছে, প্রচণ্ড বৃষ্টি হলো আজ, জানি না কেন বৃষ্টি শুধু বাইরে নয় আজকে মনের ভিতরেও হয়েছে। ছোটবেলায় ভাবতাম বড় হয়ে গেলে বোধহয় সব ঠিক হয়ে যাবে, এখন বুঝি বড় হওয়া মানে অনেক কথা না বলা, অনেক চিন্তা নিয়েও চুপচাপ বেঁচে থাকা। আগে যাতে সঙ্গে প্রত্যেক দিন কথা হতো, আজ তাদের মধ্যে অনেকেই হারিয়ে গেছে। তবে কেউ কেউ এখনও খোঁজ নেয়, মিথ্যে বলবো না, কিন্তু বাকিদের সঙ্গে সম্পর্কটা শুধুই পুরনো ছবি আর স্মৃতির মধ্যে আটকে রয়েছে। আর দেখো তার মধ্যে একটা অদৃশ্য দৌড়ও রয়েছে, ফিউচার, প্লেসমেন্ট, চাকরি, মাইনে, সিটিসি, এর মধ্যে রয়েছে নিজের যোগ্যতা নিয়ে হাজারটা প্রশ্ন। নিজের চিন্তা তো রয়েছে, তার সঙ্গে মা বাবার চিন্তা, তাদের দিকে তাকালে বুকের ভেতরটা কেমন ছ্যাত করে ওঠে। তাদের জন্য কিছু করতে চাই, তাদের হাসিটা দেখতে চাই, কিন্তু সমাজে প্রায় প্রতিদিনই একই রকম প্রশ্ন শুনি জানো তো, কী রে চাকরি পেলি? কেউ হয়তো ক্যাজুয়ালি বলে, কিন্তু সব প্রশ্নের উত্তর হাসি মুখে দেওয়া যায় না সব সময়। সত্যি কথা বলতে কি মাঝে মাঝে খুব রাগ হয়, মনে হয় মানুষ কি শুধুই রেজাল্টটাই দেখে, এই যে চেষ্টা, ভয়, না ঘুমোনো রাতগুলো, এগুলোর কোনো দাম নেই।

0: আজকের বৃষ্টি রাতে শুধু মনে হচ্ছিল সবাই নিজের নিজের যুদ্ধ লড়ছে, শুধু সব যুদ্ধ বাইরে থেকে দেখা যায় না। ইতি এমন একজন যে ক্লান্ত হলেও এখনো হাল ছাড়েনি।
1: কি লাভলি না মেসেজটা, কি অসাধারণ মেসেজটা।
0: আমার মনে হয় এই মেসেজটা যে বা যিনি পাঠিয়েছেন, আমার মনে হয় এই মেসেজটাকে আমরা হয় না অনেকগুলো চ্যাটের মাঝখানে একটা চ্যাটকে পিন টু টপ করে রাখি মাঝে মধ্যে, সেই চ্যাটটা আমাদের পড়তে ভালো লাগে। আমার মনে হয় আজকের চুপ কথার যে মুড, যে টোন, তার সঙ্গে এই মেসেজটা ভীষণ অ্যাপ্ট, ভীষণ। প্রত্যেকের লড়াই আছে, বিশ্বাস করো, যারা যারা চুপ কথা শুনছো, যেখান থেকে শুনছো না কেন, একটা কথা বলছি, প্রত্যেকের লড়াই আছে, প্রত্যেকের। এক একজনের লড়াই এক এক রকম, কারোর লড়াইয়ের সঙ্গে কারোর লড়াইয়ের তুলনা হয় না, কারো জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা টানা যায় না। কিছু সোশ্যাল মিডিয়া, কিছু অ্যাপ আমাদের শেখাচ্ছে প্রত্যেকে নিয়ত, আমাদের বিশ্বাস করাচ্ছে যে অমুক মলডিভসে ঘুরতে গেছে বলে আমি যে মামার বাড়ি বেড়াতে গেছিলাম সেই বেড়াতে যাওয়াটায় মজা ছিল না, মলডিভসে গেলে মজা আছে। তমুক একটা বড় চার চাকার গাড়ি কিনেছে বলে আমার দু চাকার মোটর বাইকটায় মজা নেই, ওর চার চাকাটায় মজা আছে। এটা আমাদের মধ্যে ফিড করা হচ্ছে, এটা আমাদের মাথার মধ্যে ঢোকানো হচ্ছে। তুমি যদি একবার এই অদৃশ্য প্রতিযোগিতার দৌড়ে নেমে পড়ো, তাহলে পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দিলেও তুমি কোনোদিন সুখী হবে না, কারণ সুখ কখনো কোনো মেটেরিয়ালের মধ্যে থাকে না, সুখ থাকে মনের মধ্যে। একটু আগে একটা মেসেজ পড়ছিলাম না অসীমবাবুর, যে আমার ছোট্ট 10 বছরের নাতিকে নিয়ে খেলার মধ্যে আমার মজা রয়েছে, আমার সুখ রয়েছে অভাবের সংসারেও। আমি বলি এটা হচ্ছে সুখ, কোনো জিনিসের মধ্যে সুখ খোঁজার চেষ্টা বৃথা। তুমি যে জিনিসই তোমার থাকুক না কেন, তার থেকেও ভালো একটা জিনিস এই পৃথিবীতে আছে এবং কারো না কারোর কাছে আছে। তুমি যদি সেটার সঙ্গে নিজের জীবনের তুলনা টানো, তাহলে তোমার নিজেকে ছোট হীন মনে হবে আর তুমি হীনমন্যতায় ভুগবেই। ধরো আমি একটা 15,000 টাকার মোবাইল ফোন ব্যবহার করি, বা আমি একটা 500 টাকার ঘড়ি পরি। পৃথিবীতে এরকম বহু মানুষ আছে যাদের কাছে 5 কোটি টাকা দামের ঘড়ি আছে বা 50 লাখ টাকা দামের মোবাইল ফোন আছে। আমি যদি এটা ভাবি সবসময় যে আমার 15,000 টাকার মোবাইল ফোনটা খুব খারাপ, আমার 500 টাকার ঘড়িটা একদম কাজের নয়, তাহলে আমার কি সুখ থাকবে আমার মনের মধ্যে? থাকবে না। কিন্তু আমি যদি এটা ভাবি যে অনেক এরকম মানুষ রয়েছেন যারা দিল্লিতে প্রতিবাদ জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন হেঁটে আসছিলেন, তখন তাদের হাওয়াই চটির তলার গোড়ালিটা খইতে খইতে খইতে খইতে গোড়ালির চামড়াটা পর্যন্ত ঘষে গেছিল পিচের রাস্তায়। তাদের পায়ে হাওয়ায় চটি পরার ক্ষমতা ছিল না। আমার হাতে একটা 500 টাকার ঘড়ি আছে, যখন প্রচণ্ড মন খারাপ করবে তখন সেই মানুষগুলোর কথা ভাববে। আমাদের বাংলাতে এরকম অনেক জেলা রয়েছে, সেই জেলার মানুষ এখনও মাটির তলা থেকে পিঁপড়ের ডিম খুঁড়ে বার করে সেটা রান্না করে খায়। আমাদের দেশে এরকম অনেক রাজ্য আছে, সেই রাজ্যের মহিলারা জল আনতে তপ্ত দুপুরবেলায় মরু শহরে হেঁটে সেখানে, মানে 5-10 কিলোমিটার দূর থেকে গিয়ে একটু খাওয়ার জল নিয়ে আসে, সেটাও পরিশ্রুত নয়। সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে, কারোর সমস্যা বাইরে থেকে দেখা যায়, কারোটা দেখা যায় না। বিহু প্লিজ, আমি অনেকক্ষণ ধরে
1: না আমি শুনছিলাম, আমি মন দিয়ে শুনছিলাম। অ্যাকচুয়ালি তাই, মানে এই যে তুমি একটু আগে মলদ্বীপস আর মামার বাড়ির উপমাটা টানলে, ধরো যে মানুষটা মলদ্বীপস গেছে এবং সুন্দর সুন্দর ওই ফ্লোটিং ব্রেকফাস্টের ছবি দিচ্ছে, দেখতে খুব ভালো লাগে জানো তো। মানি ক্যান বাই অল দ্য হ্যাপিনেস, টাকা থাকলে তো আমি সব কিছু করতে পারি। এবং ধরো ফিরে এলো তারা এবং সেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একেবারেই ভালো না, স্ত্রী জানতে পারলো তার স্বামীর একটি পরকীয়া রয়েছে অফিসে সহকর্মীর সঙ্গে, সে কোনোভাবে সম্পর্কে লিপ্ত, তখন তার মানসিক অবস্থা ভাবো। তখন তুমি যে তোমার বরের সঙ্গে কিছু না একটা চাপোসা রেস্তোরাঁ খেতে গেলে সেটা বেশি ইম্পর্টেন্ট হলো, নাকি মলদ্বীপসের ওই ফ্লোটিং ব্রেকফাস্টটা বেশি ইম্পর্টেন্ট হলো, একটু ভেবো। দেখবে ইকুয়েশনগুলো, এই জীবনগুলো অনেক বেশি সহজ, অনেক বেশি মিষ্টি হয়ে যায়। যাই হোক, 9903653992 বিহু আর দ্বীপ রয়েছে রাত 3টে অবধি। আর আজকে প্রতিবারের মতো, প্রতি সপ্তাহের মতোই নো ফিল্টার কথা হচ্ছে, কথা হবে। হোয়াটসঅ্যাপ আর মেসেজ করতে থাকো তোমার মেসেজের অপেক্ষায়।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: গড়িতের সময় বলছে যে চুপ কথার প্রথম ঘন্টাটা বিহুয়ার দিয়ে পেরিয়ে এসেছে, চুপ কথার দ্বিতীয় ঘন্টায় ঢুকছি। দ্বিতীয় ঘন্টায় ঢোকার জন্য যখন মেসেজ পড়ছিলাম, তখন আমার কাছে আমার ব্যক্তিগত ফোনে একটা মেসেজ আসে। ওই মেসেজটা ঠিক যেমন লেখা আছে তেমন পড়ে শোনাচ্ছি, তারপরে কে পাঠিয়েছে বলছি। মেসেজে লেখা রয়েছে যে কথাটা বললে হাতটা ধরে থেকো, খুব ভালো কথা বললে, কথাগুলো মন ছুঁয়ে যাচ্ছে। আসলে এই আন্তরিক কথাগুলোই তো চুপ কথার আসল USP। ভালো লাগছে তোমাদের শুনতে। মেসেজটা পাঠিয়েছে আমাদের গুরুদেব দেব।
2: ও মাই গড,
1: থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ সো মাচ দেবদা। দেবদার মেসেজ আমাদের কাছে ইন্সপিরেশনের মতো,
2: একদম তাই।
1: এবং দেবদা যখন ভালো, যখন শো কিছু শোনে, কোনো ভুল ত্রুটি হয়,

যত রাতই হোক, রাত 2:55 আমি দীপের মেসেজ পেয়েছি যে দীপ এটা ভালো হয়েছে বা দীপ ওটা ভালো হয়নি, ওটা আরেকটু বেটার হতে পারতো। তো সাচ অ্যান ইন্সপিরেশন দেবদা, থ্যাংক ইউ সো মাচ, হ্যাটস অফ। 9903652999 নম্বরে যে মেসেজটা এবার পড়বো এটা পাঠিয়েছে অঙ্গনা। অঙ্গনাও যে কথাটা লিখেছে, এই কথাটা নিয়ে একটু আগে আমরা আলোচনা করছিলাম,

0: কি করলে ঘুম আসবে বা কি কারণে তোমার ঘুম আসছে না সেটাকে সবার আগে আইডেন্টিফাই করাটা খুব দরকার। আর আমি আবারও বলছি, দুঃখ বিলাসিতা একরকম, সেটা বিলাসিতা, কিন্তু সিরিয়াস হেল্প আরেক জিনিস। যদি সত্যি সত্যি তোমাদের কারো, যার যার এখন চুপ কথা শুনছো, তার মধ্যে কারো মনে হয় যে মনের ভিতরটা এত ভারাক্রান্ত, এত বিষাদগ্রস্ত যে আমি ঘুমোতে পারছি না, রাতে মাথার মধ্যে শুধু কথারা অনবরত ধাক্কা মারছে, তাহলে আমার মনে হয় যদি পরিস্থিতি এই জায়গায় দাঁড়ায় যে একের পর এক রাত ঘুম আসছে না, তাহলে কিন্তু আমার মনে হয় তোমার সাহায্যের দরকার, এবং সেটা খুব ইমিডিয়েট, একদিনও দেরি করো না। যেমন প্রচণ্ড পেটে ব্যথা হলে বা কেটে গেলে বা কোথাও লাগলে ওষুধ নিতে বা মলম লাগাতে দেরি করো না, তেমন মনেও যদি কোনো চোট থাকে, যে চোট তোমায় ভাবাচ্ছে, তাহলে দেরি করো না হেল্প নিতে।
1: আমার মনে হয় যে আগে না কারণটা খোঁজার চেষ্টা করো, মানে তোমার ঘুম কেন পাচ্ছে না, তোমার ঘুমটা কি পাচ্ছে না কারণ হতে পারে, অনেক সময় হয় না তো, মানে সারাদিন হলো এক্সাশন খুব একটা হলো না, আমরা বাড়িতেই থাকলাম, সেক্ষেত্রে অনেক সময় টায়ার্ড না লাগার কারণে আমাদের ঘুম পায় না। সেরকম হলে ইটস ফাইন, কানের মধ্যে অডিও স্টোরি বা এমনি চোখটা বন্ধ করে, আমার মা আবার বলে 100 থেকে নাকি গুনলে, পিছন থেকে নাকি রিভার্সে গুনলে ঘুম পেয়ে যায়, যদিও সেটা আমার কোনোদিনও পাইনি।
0: যাই হোক, ধৈর্যই নেই।
1: হ্যাঁ, মানে 100 থেকে গুনবো আমি কখন ঘুমো,
0: মানে এরকম ধরো স্লিপনেস নাইট তো আমাদেরও যায়, কিন্তু আমি বলছি ঘুমোবো না, ঘুম আসছে না, এপাশ ওপাশ করছি ঠিক আছে, কিন্তু অত ধৈর্যই
1: কখন যে টাইম চলে যায় তুমি বুঝতেই পারবে না। মানে সেরকম কারণে যদি ঘুম না আসে তাহলে চেঞ্জ ইউর হ্যাবিট, আমি এই নিয়ে জ্ঞান দেবো না কারণ জ্ঞান পাপি হয়ে যাবো তাহলে, কারণ সেম থিং আমিও করি, উইচ ইজ নট, মানে শুড নট বি ডান, করা উচিতই নয় একদম। কিন্তু যেটা দীপ্তা বললো যে যদি সত্যি ইনসমনিয়াতে তুমি আক্রান্ত হও এবং তার পিছনে নির্দিষ্ট কারণ থাকে, তাহলে মেডিকেল হেল্প কিন্তু এক্ষেত্রে ভীষণ দরকার।
0: ইভেন আমার এরকম একবার নিজের পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমার ব্লাড প্রেশার এত বেড়ে যাচ্ছিল যে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না, অনেক রকম ওষুধ খেয়েও কন্ট্রোল হচ্ছিল না। তো এটা সেটা এটা সেটা করতে করতে দেখা গেল যে আমি বললাম যে আমার ঘুম হয় না রাতে অধিকাংশ সময়, রাতে হার্ডলি একটা সময় 4-3 ঘন্টা ঘুমিয়েছি, এবং সেটাও ভোরবেলা হওয়ার পরে ঘুমিয়েছি। তখন আমাকে ডাক্তার বলেছিল যে এটা হলে কখনোই শরীর ঠিক হবে না, যত ওষুধ খাও, যাই করে ফেলো, যে ডাক্তার দেখাও, যা যা ভালো খাবার আছে সব খেলেও ঠিক হবে না, তোমার সবার আগে 8 ঘন্টা ঘুম দরকার, তার জন্য প্রয়োজনে তোমাকে মাইল্ড ঘুমের ওষুধ খেতে হতে পারে, তোমাকে ডাক্তার দেখাতে হতে পারে, তোমাকে একটা রুটিন রিহ্যাবিটেশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, কিন্তু ঘুমোতেই হবে, এটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হয় না। যারা এক্সারসাইজ করো, তোমরা যারা ওয়ার্কআউট করো, যারা শরীর সম্পর্কে সচেতন, তারা জানবে যে আমরা যখন ঘুমোই তখন আমাদের শরীর অ্যাকচুয়ালি বিল্ড হয়, শরীর তৈরি হয়, আমাদের সারাদিনের পরিশ্রমে যত শরীরের ক্ষয়ক্ষতি হয় সেগুলো একটা প্রপার ঘুম শরীরটাকে রিবিল্ড করে, রিসেট করে আমাদের মাইন্ডকে, তাই ঘুম হওয়াটা ভীষণ দরকার। হাওড়া থেকে চন্দ্রাণী পরের মেসেজ পাঠিয়েছে, লিখেছে, বাইরের ঠান্ডা হাওয়াটা আমাকে শিহরিত করছে, একটা স্নিগ্ধ রাত, বর্ষণ মুখর, আর তার সঙ্গে আমার ভীষণ প্রিয় দীপ আর বিহু। জানো তো, মন খারাপ হলে আমার খুব মন খারাপ, আমার কোনোদিন কোনো গার্জেন কল হয়নি, কিন্তু গত মঙ্গলবার আমার ম্যাথস টিচার একটা ভীষণ সামান্য একটা ভুলের জন্য আমার ভীষণ বকেন, এবং শুধু বকেন না, আমার মাকে দেখা করতে বলেন। আমার মাও সেদিন আমাকে বাড়িতে ভীষণ বকেছে, খুব স্বাভাবিক, সেদিনকে আমার মন একেবারে ভালো ছিল না, আমি ভীষণ কেঁদেছি, ইভেন আমার পড়তে যেতে ভয় লাগছে যদি আবার কোনো ছোট ভুলের জন্য আমার ম্যাথস টিচার আমাকে বকেন। এই অঙ্ককে ভয় পাওয়া আর সেই ভয়কে কাটানোর জন্য প্লিজ একটা উপায় বলে দাও।
1: দেখো, অঙ্ককে কাটানোর উপায় আমি কি বলবো, মানে ক্লাস টেনের পরে আমি নিজে কোনোদিনও অঙ্ক করিনি, মাধ্যমিক অবধি অঙ্ক ছিল, অঙ্ক করতে হয়েছে, আমার মনে হয় প্র্যাকটিস। আমার আমার আমার যিনি টিচার ছিলেন মাধ্যমিক, কিন্তু আমি অঙ্কে লেটার পেয়েছিলাম অত্যন্ত খারাপ হওয়া সত্ত্বেও, কারণ একটাই জিনিস যেটা উনি বলতেন যে প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস, এবং উনি আমাকে ধারাবাহিকভাবে সেটা করাতেন, আমি নিজেও সেই সময়টাতে করেছি এবং ফল পেয়েছি। তারপর আমার বাড়ি থেকে থ্যাঙ্কফুলি ওই সায়েন্স নেওয়ার প্রেশারটা ছিল না বলে হিউম্যানিটিস নিয়ে আমি ভর্তি হয়েছি, কিন্তু ওটাই বলবো, প্র্যাকটিস আর বাকি অঙ্ক।

0: টিচার বকেছেন যথেষ্ট জাস্টিফাই কারণেই বকেছেন, সেই কারণে দুঃখ পেও না বা ওনার উপর রাগ করো না। আর মাকে না তুমি আগে থেকে খুলে বলো, মায়ে মা বাবাই তো, আমাদের একটা সময় না আমাদের ওই সময়টাতে মনে হয় যে বাবা মাকে বলবো সেটাও আমাদের ইগোতে গিয়ে লাগে, কিন্তু বিশ্বাস করো মানে ওনারাই একমাত্র তোমার সত্যিকারের যেই ভীতিটা সম্পর্কে যদি জানেন তাহলে ওনারা হয়তো তোমার টিউটর চেঞ্জ করতে পারেন বা পার্সোনাল কেয়ার দিতে পারেন, নিজেরা নিয়ে বসতে পারেন, সেই রকম কিছু করতে পারেন। তাহলে আগে বাবা মাকে বলো, আমার মনে হয় স্কুল লেভেলের গার্জিয়ান কল বলছে মানে সেটা স্কুল লেভেলেই তো হবে নিশ্চয়ই, কারণ কলেজে কি গার্জিয়ান কল হয় খুব একটা?
1: না, আমার শুধু একটাই কথা এখানে অ্যাড করে, বিহু তো সবকটা যেগুলো বললো খুব খাঁটি কথা, খুব প্র্যাকটিক্যাল কথা। আমার শুধু এটা বলে জানো তো কোন জিনিসকে আমরা ভয় পাই, আমরা যে জিনিসটা থেকে দূরে থাকি, যে জিনিসটা সম্পর্কে আমাদের ধারণাটা স্বচ্ছ নয়। ধরো আমি সাপে ভয় পাই, কেন? তার কারণ আমি কখনো সাপ নিয়ে স্টাডি করার কথা ভাবিনি, আমার কখনো পছন্দই হয়নি সাপ নিয়ে স্টাডি করার। কিন্তু আমার পরিচিত লোকজন এরকম রয়েছেন, নর্থ বেঙ্গলে তো অনেকেই রয়েছেন যারা প্রফেশনালি সাপ নিয়ে ডিল করেন, কিন্তু আমি দেখলেই 15 হাত দূরে পালিয়ে যাই, মানে এক প্রান্তে যদি দেখা যায় আমি অন্য প্রান্তে চলে যাই। তার কারণ আমার অজ্ঞানতা, আমি ওটাকেও একটা প্রাণী হিসাবে ট্রিট করতে পারি না, তার কারণ আমি ওটা সম্পর্কে জানি না। সেম জিনিস অঙ্কের ক্ষেত্রেও প্রযোজ্য। কি হয়, আমরা অঙ্কে যেহেতু সংখ্যা অনেকগুলো, ইমাজিনারি কিছু সংখ্যা, অনেকে না প্রপার গাইডেন্স প্রপার ট্রেনিংয়ের জন্য অঙ্ককে ভয় পায়, বিশেষ করে মেয়েদের মধ্যে। আমি এটা দেখেছি চন্দ্রাণী, যে মেয়েরা অঙ্ক একটু ভয় পায় বলে। কিন্তু আমি বলছি মানে যে কোনো ক্ষেত্রে, যে কোনো সাবজেক্টকেও, অঙ্ক কেমিস্ট্রি কিছুকে ভয় পাওয়ার অন্যতম কারণ হচ্ছে দুটো, এক আমাদের ওই বিষয়টা থেকে পালিয়ে যাওয়া, আর দুই যারা আমাদের ট্রেন্ড করেন তারা প্রপারলি বিষয়টাকে ইন্টারেস্টিং করে ট্রেন্ড করতে পারেন না। ভালো টিচার না পেলে অনেকে অঙ্কে ভয় পায়। আমি যেমন হিস্ট্রির টিচার আমার ছোটবেলায় ভালো পাইনি কখনো, আমি যখন হিস্ট্রি অফ জার্নালিজম পড়ছি আমি ভালো টিচার পাইনি, তো আমি ভয় পেয়েছি, আমি পালিয়ে গেছি। যোগ এরকম যদি হয় যে তোমার অঙ্কে ভয় লাগছে, আমার মনে হয় তুমি ইউটিউবে যেগুলো ম্যাথস টিউটোরিয়াল আছে খুব ইন্টারেস্টিং করে অঙ্ক পড়ান এরকম কয়েকজন শিক্ষক আছে, আমার মনে হয় তুমি তাদের থেকে কয়েকটা সেশন অনলাইনে ফ্রিতে ক্লাসগুলো রয়েছে, কোভিডের সময় আপলোড করা হয়েছিল, আমার মনে হয় তুমি সেখান থেকেও একটা সেশন ট্রাই করে দেখো, দেখো তোমার ইন্টারেস্টিং লাগবে। পালিয়ে যেও না, পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়, তোমাকে তো আরও কিছুদিন ডিল করতে হবে, যতদিন না তুমি অন্তত বিহুর মতন সেই জায়গায় গিয়ে পৌঁছচ্ছ, যতদিন তোমার মানে ম্যান্ডেটারি সাবজেক্ট থেকে অঙ্কটা বাদ যাচ্ছে ততদিন অব্দি তো করে যেতে হবে। তাই আমার মনে হয় এক হচ্ছে কনসিস্টেন্সি, দেখো আমরা প্রত্যেকে সব জিনিসে ভালো নেই, দুরকমের মানুষ হয়, এক যারা ট্যালেন্ট নিয়ে জন্মায় আর যারা ট্যালেন্ট নিয়ে জন্মায় না। আমি ট্যালেন্ট নিয়ে জন্মাইনি, কিন্তু যদি আমাকেও একটা কোনো কাজ ভালো করতে হয় তাহলে যেটা আমাকে তাহলে করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি, প্রতিদিন করতে হবে, প্রতিদিন নিয়ম করে, নিয়ম ভাঙাই যাবে না, করতেই হবে প্রত্যেক দিন, প্রত্যেক দিন নিয়ম করে যদি তুমি ম্যাথসটা প্র্যাকটিস করো 1 ঘন্টা করে প্রত্যেক দিন উইদাউট এনি ব্রেক ফর দ্য নেক্সট সাম মান্থ, তুমি দেখবে অঙ্কের প্রতি ভয়টা তোমার কেটে যেতে বাধ্য। এটা সাইকোলজি, এটা তোমার ভয় নয়, এটা তোমার সাইকোলজি, তুমি তোমার মেন্টালিটি যদি চেঞ্জ করতে পারো তোমার ভয়টাও কেটে যাবে নিয়ে নিজে। ওকে, পরের মেসেজ, মলদ্বীপ আর মামার বাড়ির তুলনা যেটা টানলে দাদা, সেখান থেকে একটা কথা ভীষণ মনে পড়ে গেল। দেখো আমার মা বাবা ছোটবেলায় আমাকে গরমের ছুটিতে মামার বাড়ি নিয়ে গেছে, তাদের কাছে কিন্তু সেই কারণে আমি কৃতজ্ঞ, কারণ গরমের ছুটি তো এখনো চলছে কলেজে, কিন্তু মামার বাড়ি যাওয়ার সৌভাগ্য বা সময় জীবনে দুটোর কোনোটাই এখন নেই। যখন আমি দেখি যে আমার ছোটো ছোটো ছাত্রছাত্রীরা মামার বাড়ি যেতে পারছে না আমি পড়াবো বলে, তখন আমি ওদের বলি আমি পরে পড়াবো, তোরা আগে মামার বাড়ি থেকে ঘুরায়। আমার মনে হয় যে এটা ভীষণ দরকার, প্রখর রোদের তাপে যখন মানুষ জেরবার হয় তখন একটা বৃষ্টির ফোঁটা যেমন মানুষকে স্বস্তি দেয়, তেমনি মানুষ যখন দুঃখকে সঙ্গী করে ডুবে যেতে থাকে তখন এমন করে মানুষের হাত প্রয়োজন হয় যে ডুবে যাওয়া মানুষটাকে বাঁচাতে পারে। আমার মনে হয় চুপ কথা সেই মানুষ। ভালো দেখো, মনীষা লিখছি।
0: এরকম ভালো টিচার আমরা কেন পাইনি যখন আমরা পড়াশোনা করেছি? আমরা তো ছুটি চাইলেই মানে কর্মর করে

0: আকা তো এক্সট্রা ক্লাস, মানে অল্টারনেটিভ ক্লাস করিয়ে দেবে এরকম কথা ভাবতেই পারি না আর কি।
1: শোনো, আমার ছেলের ঠিক আছে এক মাস গরমে ছুটি স্কুলের, ওকে যা হোম টাস্ক দেওয়া হয়েছে এবং যে প্যাটার্নে হোম টাস্ক দেওয়া হয়েছে, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওকে পড়তে বসতে হচ্ছে, নইলে সেই হোম টাস্ক কমপ্লিট হবে না।
0: কষ্ট লাগে। তুমি জানো আমি গরমে ছুটির সময় ওই হোম টাস্ক এত দিত না, কিন্তু কিছু তো দিত। তো ক্লাস থ্রি আমার মনে আছে আমাদের হাতের লেখা এরকম পরপর ইয়ে থেকে বলেছিল নিয়ে আসতে, এবার আমি না কোনোভাবে শুনিনি সেটা দীপদা। এবার আমাকে যখন টিচার খাতা চেয়েছে যে গরমের ছুটিতে কী কী করেছো খাতা জমা দাও, আমি একটা সাদা খাতা জমা দিয়েছিলাম এবং লিটারালি সাদা খাতা, এটা আমি একদম মিথ্যা কথা না। আমার মা বলছে যে তুই সাদা খাতা জমা দিতে বলেছে কেন? আমি মাকে বলেছিলাম না আসলে ম্যাম দেখছেন যে আমি খাতাটা কীরম করে মার্জিন টেনেছি কিনা চারপাশে আর ভালো করে মলারটা লাগিয়েছি কিনা, ওইটা দেখার জন্য সাদা খাতা জমা দিতে
1: বলেছে। আমার ছোটবেলায় ধরো প্রচুর হোম টাস্ক দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে প্রচুর, কিন্তু আমাকে মামার বাড়ি যেতেই হবে, আমি যাবই মামার বাড়িতে। গরমের ছুটিতে আমার বাধা ধরা ছিল, আমি কি করতাম, আমার খুব ভালো লাগতো যে আমার দুই মামার কাছে, বিশেষ করে আমার বড় মামার কাছে গিয়ে আমি হোম টাস্ক করে নিতাম খানিকটা,
0: করে দিত।
1: আমি বলতাম তুই বল, আমি আমাকে তুই করে বলতাম ছোটবেলায়, বললাম তুই বল আমি করছি। মানে ফলে কি হতো, মানে আমি অঙ্কটা করছি না কিন্তু আমার সামনে অঙ্কটা কষতে হবে, আমি শুধু ডিকটেশনের মতো লিখে যাচ্ছি, আর আমার মামা যেহেতু বড় সে বলে খুব স্বাভাবিক তার ছোট ক্লাসের অঙ্ক।
0: এখন তো হয়ই না, এখন বাচ্চারা যায় আবার সময়ই পায় না তারা। যাই হোক, ঠিক আছে, আমার না এটা নিয়েও নস্টালজিয়া নেই, এখন যা কম্পিটিটিভ ওয়ার্ল্ড, কিছু করার নেই। দেখো তোমাকেও কিন্তু তোমার ছানাকে, মানে ওকে যদি সেই ওয়ার্ল্ডে ঢুকতে হয় তুমি ঢোকাতে বাধ্য এবং ওকে হোমওয়ার্কগুলো করতে হবে, আদারওয়াইজ ওর আশেপাশের বন্ধুগুলো যখন করে এগিয়ে যাবে তখন কিন্তু ডিপ্রেশন
1: একটু আগে একটা লাগাটা ওরই হবে। একটু আগে একটা মেসেজ পড়ছিলাম না যে একজন অঙ্কের টিচার স্টুডেন্টকে বকেছে খুব সামান্য ভুলের জন্য, তো আমি বলছি ছোটদের মনে এটা কতটা প্রভাব ফেলে। আমার ছ বছরের ছেলেকে তার অঙ্কের ম্যাম বকেছে সামান্য, খুব ছোট কোনো একটা ভুলের জন্য খুব সামান্য একটু বকেছে, যেহেতু কনভেন্ট স্কুল ভীষণ স্ট্রিক্ট রুলস, মানে একদম টপ টু বটম কোনো স্পেস নেই, একদম নিয়ম মাফিক বাঁধা ধরা সব কিছু। তো আমার ছেলে স্কুল থেকে বকা খেয়ে এসছে বাড়িতে, কিন্তু বাড়িতে কাউকে বলেনি।
0: আচ্ছা,
1: তার বয়স কিন্তু ছয়, বাড়িতে কাউকে বলেনি, বেশ অনেকদিন হয়ে গেছে কাউকে বলেনি বাড়িতে। আচমকা একদিন মাকে বলেছে যে মা একটা কথা বলবো, রাগ করবে না তো? মা বলেছে না বল, কেন রাগ করবো? তখন বলেছে যে আমি যেন একটা ছোট ভুল করেছিলাম, ম্যাম আমাকে
0: বকেছে।
1: তো আমি বলছি ছোটরাও এখন দেখো কতটা নিজের মনের যে কথাগুলো, আমরা আমাদের সময় হলে তো মানে ঈদের কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতাম, নিয়ে মার কাছে বলে ফেলতাম যে মা আমাকে স্যার পিটিয়েছে স্কুলে অঙ্কে ভুল করেছিলাম বলে। কিন্তু একটা ছোট বাচ্চা এত বড় একটা তার মনের ভেতরে ঘটে চলা একটা ঘটনাকে মনের ভেতরেই রেখে দিয়েছে, বাইরে বলছে না, বলছে কখন অনেকটা পরে গিয়ে।
0: কতটা ম্যাচিওর হয়ে যাচ্ছে, আমার খুব ভয় লাগে মাঝে মধ্যে।
1: আমি এটাই বলছি যে প্লিজ এমন পরিস্থিতি বাড়িতে তৈরি করবেন না যাতে আপনার ছেলে মেয়েরা, আপনার পরিচিতরা, ছোটরা তারা এসে কোনো কথা বলতে আপনাকে ভয় পায়। তাদের এখন না ওই স্ট্রিক্ট শাসন, মানে যদি ভেবে থাকেন যে আমি আপনি যেভাবে বড় হয়েছি সেভাবেই আপনিও আপনার ছেলে মেয়েকে বড় করবেন, কারণ আপনি খুব স্ট্রিক্ট রুলে বিশ্বাস করেন, আমার মনে হয় একটু আপডেট হওয়াটা আমাদের প্রত্যেকের জরুরি। ছেলে মেয়ের সঙ্গে একটু বন্ধুর মতন মেশাটা, ওদের একটা স্পেস দেওয়া, ওদের কথাটাও শোনা, ওদের যুক্তিটাও শোনা আমার মনে হয় খুব দরকার, এই ক্ষেত্রে দরকার। কারণ এখন ছোটরা ভীষণ সেন্সিটিভ হয়, ভীষণ সেন্সিটিভ হয়, তার কারণ ওরা কিন্তু অত মানুষ পায় না যত মানুষ আমরা ছোটবেলায় পেতাম মনের কথা বলার জন্য। বিভিন্ন বয়সের মানুষ আমাদের চারপাশে আমাদের ছোটবেলায় থাকতো, বিভিন্ন বয়সের বন্ধু, মামা, পিসি, দাদু, দিদা, পাশের বাড়ির জেঠু, বিভিন্ন রকম পেতাম তো আমরা আমাদের ছোটবেলায়, অনেকের সঙ্গে অনেক রকম কথা বলতে পারতাম, কিন্তু ওরা পায় না। ওদের কাছে কিন্তু মনের কথা বলার খুব বেশি মানুষ নেই, বাবা মা ছাড়া ওরা মনের কথা খুব বেশি জনের সঙ্গে ভাগ করার স্পেস পায় না, লোক পায় না। এখন কজনের বাড়িতে আর বড় ফ্যামিলি রয়েছে, তাই খুব সেন্সিটিভ হয় ছোটদের মন, একটু সাবধানে হ্যান্ডেল করবেন। এটা আমার রিকোয়েস্ট প্রত্যেক মা বাবার কাছে, প্রত্যেক সেই সমস্ত পরিবারের সদস্যদের কাছে যাদের বাড়িতে খুদে সদস্য রয়েছে। 9903652992 নম্বরে চুপ কথা নিয়ে বিহু আর দীপ রয়েছে তোমার সঙ্গে। একটু গান শুনি, গানের পর আবার ফিরে আসছে এক্ষুনি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে এই মুহূর্তে তুমি শুনছো চুপ কথা, তোমার সঙ্গে দীপ আর বিহু রয়েছি। 9903652992 নম্বরে তোমাদের পাঠানো প্রচুর মেসেজ এবং খুব কন্টেন্ট কিছু মেসেজ, যে মেসেজের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে, এমন কিছু বার্তা রয়েছে যেগুলো আমাদের ভাবাচ্ছে, যেগুলো নিয়ে আমরাও ভাবছি ইনফ্যাক্ট বসে। দিল্লি থেকে তন্ময় একটা মেসেজ পাঠিয়েছে, লিখেছে, আমাদের ভেতরে যে শিশুটি সেই হলো আমাদের সত্যিকারের শিক্ষক। অহংকার বা ইগো দূরে সরিয়ে রাখতে এবং প্রত্যেক দিন নতুন কিছু শেখার আগ্রহ বাঁচিয়ে রাখতে নিজের ভিতরে সেই নিষ্পাপ শিশুটিকে আগলে রাখুন। আসলে জানেন তো, যেদিন আমরা শেখা বন্ধ করে দিই সেই দিন আমরা বুড়িয়ে যাই, আর শেখার এই তাগিদ শুধু আমাদের ভিতরের সেই শিশুটির মধ্যেই থাকে। তাই নিজের ভিতরে শিশুটিকে হারিয়ে যেতে দেবেন না। ইগো বা অহংকার আমাদের আটকে রাখে, কিন্তু ভেতরে শিশুটি সে সবসময় ডানা মেলতে শেখায়। জীবনের সব জটিলতার মধ্যেও নিজের ভিতরের সেই কৌতূহলী এবং সরল শিশুটিকে বাঁচিয়ে রাখুন, সেটাই আসল আনন্দের চাবিকাঠি। ভেতরের শিশুটি আমাদের সরলতা এবং শেখার প্রেরণা। একে হারিয়ে যেতে দেওয়া মানেই ইগোর কাছে নিজের আত্মসমর্পণ। তাই জীবনের সব পরিস্থিতিতে নিজের ভিতরের শিশুটিকে বাঁচিয়ে রাখুন। চুপ কথার মধ্যে দিয়ে আমি এই মেসেজ সবার কাছে ছড়িয়ে দিতে চাই। তন্ময় দিল্লি থেকে লিখছি। থ্যাংক ইউ তন্ময়, থ্যাংক ইউ সো মাচ। সত্যি সত্যি তাই, আমরা মন থেকে চাই যে আমাদের ভিতরের সেই শিশুটা যে খুব ছোট ছোট জিনিস আনন্দ পেত এক সময়, একটা খুব ভালো সানরাইজ বা একটা খুব ভালো গাড়ি রাস্তা দেখতে পেলে যার মনটা হঠাৎ ভালো হয়ে যেত, আমাদের অনেকের মধ্যে সেই শিশুটা এখন অনেক কোণঠাসা হয়ে পড়েছে। আমার মনে হয় মানুষের ভেতর সেই শিশুটাকে সত্যি বাঁচিয়ে রাখা উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বিহুদি, তোমার আমি সেই হ্যাপি ডিভোর্সওয়ালা ভাই, কেমন আছো তুমি? প্রোগ্রাম দারুণ হচ্ছে, আমার হয়ে সব দিদি আর বোনেদের কিউট সিস্টার ডে উইশ করে দিও। টালিগঞ্জ থেকে আমি বিশ্বজিৎ লিখছি।
2: অনেকদিন বাদে দেখ, মানে কথা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে শুধু দিদি আর বোনদের উইশ করবো কেন, দাদারা কোথায় যাবে, দাদারা কেন বাদ, না সবাইকেই করে দেবো। বিশ্বজিৎ ভালো থেকো। জানো তো, আমি একটু আগে এই যে বৃষ্টি নিয়ে তো আমরা অনেক রোম্যান্টিসিজম করছি, বলছি যে বৃষ্টি পড়েছে আজকে ঠান্ডা ঘুমোতে পারবো, আজকে ঘুমটা ভালো হবে। একটু আগে একটা খবর এলো আর কি, ওই এগেইন ফিরে এলো, সেটা হচ্ছে যে একজন অটো চালক তিনি মারা গিয়েছেন। আজকে অটোতে বসে ভাত খাচ্ছিলেন দুপুরবেলা, লাঞ্চ সারছিলেন, সেই সময়তে বজ্রাঘাতটা হয় ঠিক অটোটার উপরে এবং তিনি ওখানেই মারা যান। এই বৃষ্টি যেটা দুপুরবেলাতে হলো, সেই অঝোরধারা বৃষ্টির পরিণামেটা। তাই মানে ওই আর কি, মানে কিছু জিনিস কারুর কাছে খুব আনন্দের আর কিছু জিনিস কিন্তু কারুর কাছে ঠিক ওই সময়টাতেই দুঃখটা বয়ে নিয়ে আসে। লাইফ ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল, কখন কী হয় আমরা কেউ জানি না। তাই যতটুকু সময় আছি একটু ভালো থাকি, ভালো প্রিয় মানুষদের নিয়ে ভালোবাসায় থাকি।
1: আমি সেদিনকে ঠিক এরকম একটা খবর দেখছিলাম যে একটি বাচ্চা মেয়ে একটা ল্যাম্পপোস্টের নিচে খেলছিল।
2: আচ্ছা,
1: উঁচু ল্যাম্পপোস্ট একটা, সেই ল্যাম্পপোস্টের ওই হয় না, এখন রাস্তা দেখবো অনেকগুলো ল্যাম্পপোস্ট আছে, ওপরে অনেকগুলো গোল গোল করে আলো আটকানো লম্বা উঁচু ল্যাম্পপোস্ট হলো, সেই প্রবল হাওয়াতে সেই বহু উঁচু ল্যাম্পপোস্টের ওপরে গোল করে যে 10-12টা আলো লাগানো থাকে, তার মধ্যে থেকে একটা আলো খুলে পড়েছে। নিচে একটা বাচ্চা প্রতিদিন ওই ল্যাম্পপোস্টের আশেপাশে খেলে, কারণ সে একটা কাছের বস্তিতেই থাকে, সে বড় রাস্তায় যায় না, ল্যাম্পপোস্টের রাস্তার একটু ধারে, সেখানে খেলাটা সেফ বলে তার বাবা মা মনে করে। তাই বাবা মার কথা শুনে ওই বাচ্চা মেয়েটা ওই ল্যাম্পপোস্টের কাছাকাছি খেলে। ভাবো, মৃত্যু এমন জিনিস, নিয়তি এমন, সেই ল্যাম্পপোস্টের মাথা থেকে একটা আলো খুলে বাচ্চাটা

0: তাই পরে বাচ্চাটা প্রথমে গুরুতর জখম হয়, পরে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। ঠিক এতটাই আনপ্রেডিক্টেবল আমাদের লাইফ, এতটাই আনপ্রেডিক্টেবল।
1: জানো তো দীপ্তা, অনেক সময় আমরা ফোন ডজ করি, স্পেশালি বাবা মার ফোন। আবার ফোন করছে এখন, ও বাবা আমি ঠিক আছে পরে করবো, পরে করবো, ঠিক আছে ঠিক আছে, বা একটা দুটো কথা বলে 10 সেকেন্ড 15 সেকেন্ডে হ্যাঁ বলো কী হয়েছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে শুনে নিয়েছি, ঠিক আছে পরে করছি পরে করছি। সেই পরেটা হয়তো বেশ কিছু ঘন্টা পরে আমাদের জীবনে আসে, কারণ এরম নয় যে আমরাও ফাঁকা বসে আছি, আমাদেরও অন্য কাজ থাকে। এটা না আগে আমি খুব করতাম, মানে হ্যাঁ হ্যাঁ বলো, আর বাবা না বলে আমাকে যে ফোন করলেই তো খালি রাখছি রাখছি রাখছি রাখছি করিস, কথা শুনিস না তো। এবার তখন আমিও একটা কাজের মধ্যে আছি, এরকম নয় যে বাবার সাথে কথা বলতে আমার ভালো লাগে না, বাবা মা দুজনেই ছাড়া আমার কেই বা আছে প্রিয়জন তো। কিন্তু ওই যে একটা রাখছি হ্যাঁ বলো কি তাড়াহুড়ো তাড়াহুড়ো, কিন্তু রিসেন্ট কিছু মাস বা এক বছর ধরে এটা আমার মনে হয়েছে যে আমি এটা করতে পারি না, মানে সেই মানুষটা নিজে থেকে ফোন করছে কিছুই না, খেয়েছিস, অফিসে সব ঠিকঠাক আছে জানার জন্য তাকে কিন্তু আমি ফোন করে বলছি না যে খেয়েছো, তখনও আমি এত ব্যস্ততা দেখাচ্ছি, এত ব্যস্ত আমি, এত ব্যস্ত। তাই তোমাদেরকেও বলছি, এটা আমাদের আমাদের জেনারেশনের একটা স্বভাব, এটা মানে আমরা ভীষণ তাড়ায়, কিসের তাড়ায় আমরা জানি না, মানে আমাদের সব কিছু অ্যাচিভ করতে হবে, সব কিছু পেতে হবে, এক্ষুনি করতে হবে, ওই 5টা মিনিট বাবা মাকে দিলেই আমার সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু ওই 5টা মিনিট আমরা কিন্তু ফোন স্ক্রল করতে পারি। এগুলো আমার গত 3-4 মাসের রিয়েলাইজেশন, বিশ্বাস করো। আর সেই কারণেই কোথায় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, 3-4 মাস আগেও বিহু এরকমভাবে ভাবতো না জীবনটাকে, সত্যি ভাবতো না। যাই হোক, নেক্সট মেসেজ।
0: মমতা বলে একজন আমাদের একটা মেসেজ পাঠিয়েছে, লিখেছে, আমি ভীষণ সাদামাটা একজন হাউস ওয়াইফ জানো তো, আমার গোটা দিন সংসার নিয়ে ভাবতে ভাবতে, সংসার সামলাতে, বাচ্চা সামলাতে এবং আমার স্টুডেন্টসদের পড়াতে পড়াতে কেটে যায়। নিজের জন্য কোনো সময় প্রায় থাকে না, দিনের শেষে রাত নামে, সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু জানো তো আমার চোখে ঘুম আসে না। আমি ভাবি যে আমি তো সবাইকে নিয়ে ভাবলাম, কিন্তু আমাকে কে বুঝলো, আমার কথাটা কে ভাবলো, দিনের শেষে আমি মানুষটা এতটা একা ফিল করি কেন?
1: প্রথমত মমতা, তুমি সাদামাটা নও, তোমার নামের আগে যে অ্যাডজেক্টিভটা দিয়েছো সাদামাটা বলে, সেটার সঙ্গে আমি বা দীপ অন্ততপক্ষে একমত হতে পারবে না বলেই আমার বিশ্বাস। কারণ তুমি যদি সত্যি সাদামাটা যদি আমি তর্জমা করি অর্ডিনারি, অর্ডিনারি হতে, তাহলে সারা দিন ঘরের কাজ সামলে, সন্তান সামলে, তুমি আবার পড়িয়ে সেখান থেকে অর্থ উপার্জন করে পরিবারের পাশে এভাবে দাঁড়াতে পারতে না, প্রথমত হচ্ছে এটা। আর সেকেন্ডলি, এক্সপেকটেশন কিলস জানো তো, মানে আমরা আমরা দিনের শেষে, যদিও খুব তাত্ত্বিক কথাটা বাট এটা সত্যি যে দিনের শেষে মানুষ কিন্তু কোন না কোনো, সব মানুষই কোথাও না কোথাও গিয়ে একা। আর তুমি যে ভাবছো তুমি একা, তুমি হয়তো একা না, হতে পারে যে তোমার যে পার্টনার রয়েছে তিনি ভাবেন হয়তো তো এক্সপ্রেসিভ নন, এটা বলতে পারেন না হয়তো যে আমি পাশে আছি বা আমি তোমার সঙ্গে আছি। আর সন্তানের কথা বললে, সন্তান যে সন্তানকে তুমি বড় করছো, তোমার শিক্ষায় বড় করছো, এত কিছু সামলে বড় করছো, সে দেখছে তার মায়ের স্ট্রাগলটা, সে দেখছে তার মা কীভাবে ঘরের পুরো ব্যাপারটা ম্যানেজ করছে, পাশাপাশি অর্থ উপার্জনের জন্য নিজের পরিশ্রমের সর্বোচ্চটা দিয়ে দিচ্ছে, সেও তো আছে তোমার পাশে, তাহলে তুমি একা কোথায় হলে?
0: বাকি আমার শুধু আরেকটা ছোট জিনিস মনে হচ্ছে যে মমতা, আমার মনে হয় কোথাও একটা না সারাদিনের এই শূন্যতা, এই পরিশ্রম, এটা তোমাকে স্যাচুরেটেড করে দিচ্ছে, পরিশ্রম করতে করতে করতে করতে তোমার ব্রেন রিল্যাক্স করতে পারছে না, তোমার ব্রেন শান্ত হতে পারছে না। আমার মনে হয় যদি সম্ভব হয় একটু কয়েকটা দিন যদি পড়ানোর থেকে একটু বিরতি নেওয়া যায়, বিরতি নিয়ে আমরা কি বলি জানো তো, মাঝে মাঝে আমরা এটা সত্যি সত্যি ফ্যাক্ট এটা যে আমরা যাদের সঙ্গে থাকি, যাদের প্রচণ্ড ভালোবাসি, তাদের ভালো রাখতে গিয়ে আমরা নিজেদের প্রতি মিনিমাম একটা নজর অনেক সময় এড়িয়ে যাই, নিজেদের দিকে দিই না।
1: একদমই তাই, মি টাইম ভীষণ ইম্পর্টেন্ট।
0: এবার তুমি যদি সারাদিনে একটা ঘন্টা শুধু একটু নিজের জন্য বার করো, ধরো যখন তোমার ছোট বাচ্চাটা ঘুমোচ্ছে এবং যখন তুমি তোমার পড়ানোটা শুরু করনি, এর ফাঁকে কোনো একটা সময় যদি 1 ঘন্টা বার করে নিজে একটু সাজলে, নিজের ঘরটাকে গোছালে, একটা গাছের যত্ন করলে, নিজের পছন্দের কোনো একটা হবি পারসিউ করলে, যে কোনো একটা জিনিস যেটা শুধু তুমি কেন্দ্রিক হবে, যদি সেটা ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমার যে এই প্রত্যেক দিনের রুটিন মাফিক জীবনে তোমার নিজের জন্য একটু সময় বার করাটা তোমার রিল্যাক্স করার জন্য ভীষণ দরকার, না হলে তোমার ব্রেন রিল্যাক্স করতে পারছে না আর তুমি আরও বেশি অশান্ত হচ্ছে, তখন সাদামাটা জিনিসগুলো তোমার মনে হবে এটা আমার জন্য হচ্ছে না, এটা আমাকে টাচ করছে না, এই জিনিসটা আমাকে স্পর্শ করছে না, ইমোশনটা আমাকে স্পর্শ করছে না।
1: কিন্তু জানো তো দীপ্তা, মানে এটা আমার মনে হয় যে অনেক সময় না কারো যত্ন নিতে বা কারো কিছু করতে থেকেও কেউ আমাকে একটু প্রশংসা করলো বা কেউ আমাকে একটু ভালো কিছু বললো বা অ্যাটলিস্ট আমি যে কাজটা করছি তার মিনিমাম একটা অ্যাকনলেজ
0: করলো,
1: হ্যাঁ মানে তুমি করছো, তখন না তার জন্য মনে হয় যে আমি সত্যি আরো আরো একটু বেশি কাজ করে দেবো ওইটুকু। কিন্তু আমাদের বেশিরভাগের জীবনেই না ওই বুস্ট করার বা ওই যে পুশ করার লোকটার ভীষণ অভাব। মানে এটা শুধু মমতা তোমার সমস্যা নয় জানো তো, মানে আজকে আমাদের সবার সমস্যা। গাধার মতো খেটে যাও, গাধার মতন পরিশ্রম করো, কিন্তু পিছন থেকে যে কেউ একটা বলবে বা ভীষণ ভালো দৌড়াও দৌড়াও ভীষণ ভালো কাজ হচ্ছে, খুব অভাব, হাতে গোনা মানুষ হয়তো না তাও নেই। সুতরাং তুমি একা নও এই এই এই এই পুরো সিচুয়েশনে, ভেবো না, ভাবলেই কষ্ট, তার চেয়ে বরঞ্চ যেমনভাবে জীবন এনজয় করছো করো, সব ভালো হবে।

0: এক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা নিয়ে তোমার সঙ্গে বিহু আর দীপ রয়েছে, আর ঘড়িতে সময় বলছে আমাদের কিন্তু এটা শেষ ঘন্টা চুপ কথার। তার মানে হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই কথা বলার জন্য, তাই এখনও পর্যন্ত যে যে কথাগুলো বলা হয়ে ওঠেনি বা যে কথাগুলো ভাবছো যে বলা দরকার তাহলে মনটা একটু হালকা হবে, সেই কথাগুলো নিশ্চিন্তে নির্দ্বিধায় 9903653992 এই নম্বরে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে ফেলো। যে মেসেজটা এখন পড়বো, লেখা রয়েছে যে হ্যালো দীপদা আর বিহুদি, আচ্ছা মানুষের মধ্যে এক্সট্রা ট্যালেন্ট, এই এক্সট্রা ট্যালেন্টটা তোমরা বিশ্বাস করো? এটা বলছি তার কারণ শুনতে একটু অড লাগলেও আমি কলেজ পাস করার পর একটা চাকরি করতে শুরু করি, সবই ভালো চলছিল। এবার দেখো ছোটোবেলা থেকে আমার লেখালেখি করতে, গল্প কবিতা লিখতে, সোশ্যাল মিডিয়া পোস্ট করতে ভালোবাসছিলাম, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু তারপরে এমন একটা ঢেউ আমার জীবনে আসে যে আমার জীবনে অনেকটা শেষ হয়ে যায়, পুরো শেষ বলবো না কিন্তু অনেকটা শেষ হয়ে যায়। তবে এখন আমি তার থেকে একটু বেটার, সবাই বলে আবার শুরু কর, কিন্তু কি বলবো, কাকে বলবো সেটা বলার মতন কোনো বন্ধু পাইনি। তোমাদের শুনে আজকে মনে হলো সেই কথাটা বলি। যে পাঠিয়েছে তার নাম লেখা নেই, কিন্তু আমি শুধু একটাই কথা বলবো যে যখন সেই বড় ঝাপটাটা যেটা জীবনে এসেছিল সেটাকে কাটিয়ে আবার লাইফটাকে রিস্টার্ট করার সুযোগ পেয়েছ, তাহলে আমার মনে হয় এই সুযোগটাকে হাতছাড়া করা উচিত নয়। এবং যেভাবেই সেই সুযোগটা তোমার জীবনে আসুক না কেন, বা যে ঝড় ঝাপটাই তুমি কাটিয়ে ওঠো না কেন, তুমি যে উঠেছো এটাই অনেক বড় কথা। আমরা সবাই সবসময় সেই সাহসটুকু পাই না। আমার মনে হয় তোমার আবার লেখালেখি যেভাবেই তুমি করো না কেন, যে মাধ্যমেই করো না কেন, আবার শুরু করা উচিত। আর কথা বলার জন্য যদি বন্ধু না থাকে, কথা শোনার মতন বন্ধু যদি না থাকে, তাহলে তো আমরা আসি প্রত্যেক শুক্র আর শনিবার, নিজের মনের কথাগুলো একটা জায়গায় নোট করে রাখবে, একটা ডায়েরিতে লিখে রাখবে, শুক্র আর শনিবার রাতে সেই ডায়েরির পাতাগুলো উল্টাবে, যা বলতে ইচ্ছা করবে। আমাদের এখানে দুজন করে থাকে আর যে, তাদের সঙ্গে তুমি কথা বলতে পারবে, তাদের তুমি মনের কথা লিখে জানাতে পারবে, তারা তাদের সাধ্য মতন করে সাহায্য করবে তোমাকে ভালো রাখার জন্য। পরের মেসেজ পাঠিয়েছে আকাশ বেহালা থেকে, লিখেছে হাই দীপদা, হাই বিহুদি, ভীষণ হাসফাস গরম, একটা হিট ওয়েভের মধ্যে পরপর কয়েকটা দিন কাটানোর পর হঠাৎ করে দুপুর থেকে অঝোরে বৃষ্টি, তার সঙ্গে ওলটপালট ঝড়। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায়, ইভেন আমাদের বেহালাতেও প্রচুর গাছ ভেঙে পড়েছে, প্রচুর গাছপালা নষ্ট হয়ে গেছে, বেশ কয়েকজন মারা গেছে। গরমের হাত থেকে আমরা মুক্তি পেলাম, কিন্তু পেলাম না যে সেই আশ্বাস যে গাছগুলোর শিকড় আরও শক্ত হচ্ছে না। দেখো শহরাঞ্চলের গাছগুলো কিরম তাড়াতাড়ি ঝড় এলেই উপরে পড়ে যায়, গাছ মারা যায়, মানুষ মারা যায়। দেখো কালের নিয়মে ঝড় বৃষ্টি তো আসবেই, মানুষের জীবনেও সুখ দুঃখ আসবে, কিন্তু কিছু কিছু প্রেম যেমন বিচ্ছেদের জন্যই হয়, তেমন বৃষ্টি অনেকের জীবন থেকে, অনেক প্রিয় মানুষ, অনেক পোষ্যকে কেড়ে নেয়। তোমরা ভালো থেকো দীপদা, আর পান্তুয়া কেমন রয়েছে জানিও।
2: পান্তুয়া কেমন রয়েছে সেটা তুমি জানাও, তারপর আমি আকাশের কথা প্রসঙ্গে একটা কথা বলবো।
1: পান্তুয়া রয়েছে পান্তুয়ার মতোই, ঠিকই রয়েছে, শুধু মুশকিল হচ্ছে যে পান্তুয়ার মানে ঘুমের সাইকেলটা এখন খুব ডিস্টার্ব হচ্ছে, ঘুমের সাইকেল ডিস্টার্ব হচ্ছে তার কারণ মানে ইলেকশন মিটে গেলেও কাজ তো শেষ হয়নি, যার ফলে কখন আমি সকালে বেরিয়ে যাচ্ছি, কখন আমি দেরি করে বেরোচ্ছি। পান্তুয়ার দরকার হচ্ছে একটা টানা 10-11 ঘন্টার ঘুম, যেটা পান্তুয়া পাচ্ছে না, তাতেও খুব বিরক্ত বোধ করে, এবং ঘুম থেকে ওঠার পরে যদি প্রপার ঘুম না হয় তাহলে ব্রেকফাস্ট করে আবার হেলতে ঝুলতে গিয়ে যেখানে জায়গা পায় থপ করে শুয়ে আবার একটুখানি ঘুমিয়ে নেয়।
2: না এই গরমে যেটা হচ্ছে যে যারা মানে বাড়িতে পেট রয়েছে, আমি যাই না পান্তুয়াকে তবে ফুলটুসি কিছু খেতে চাইছে না, এটা আমার জীবনে একটা বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে পুরো লিটারেলি আমাকে, আমি বলছি ওই দেখ নিচের কুকুরটাকে দেখ, দেখ ও কত কষ্ট পাচ্ছে আর তুই উপরে বসে আছিস, তাও তার কোনো হেলদোল নেই। যাই হোক, আমার খুব ভালো লাগলো যে আকাশ যে এই এই যে ওর যে এই অনুধাবনটা হয়েছে, ও যে ফিল করতে পেরেছে, মানে সত্যি আজকে সবাই লিখছে, আমরাও বললাম আসার সময় যে এত সুন্দর হাওয়া, এত মনোরম হাওয়া অনেকদিন বাদে, কিন্তু যাদের গেল তাদের তো গেল, সাতটা মানুষ মারা গেছেন, পশু পাখিরা এফেক্টেড, এতগুলো গাছ পড়েছে, অনেক জায়গায় ইলেকট্রিসিটি নেই, সেইগুলোর কম্প্যাশন তো সবাই পায় না। আকাশ ভালো মানুষ, ওর মনে হয়েছে, এটাই আমাদের জন্য অনেক। যাই হোক, আজকে আমরা শুরু থেকে যে যে জিনিসটা নিয়ে প্রথম ঘন্টায় কথা বলছিলাম সেটা হলো যে পরপর দুটো ঘটনা, যে দুটো ঘটনা আমাদেরকে প্রত্যেককে ভীষণভাবে অফেক্ট করেছে গতকাল এবং তার আগের দিন, দুজন চেনা মুখকে আমরা অদ্ভুতভাবে হারিয়েছি এবং সেটা খুব একটা ভালোভাবে বা ভালোভাবে তো কাউকে হারানো যায় না, মানে অসুস্থতাজনিত কারণে নয়। তারা দুজনেই কী পথ বেছে নিয়েছে সেটা অন এয়ার আর নতুন করে বলার দরকার নেই। তাদের মধ্যে একজন হলো পরিচালক, আরেকজন ভীষণ জনপ্রিয় একজন ব্লগার, যে একদমই কম বয়সী একটি বাচ্চা, বাচ্চা মেয়েই বলবো আর কি, কতই বা বয়স হবে ওর। এবার এই দুটো ঘটনা আমাদের ভীষণভাবে পার্সোনালিও ভীষণ অফেক্ট করেছে এবং সেখানে দাঁড়িয়ে আজকে শুরু থেকেই আমরা বলছিলাম যে যা বলার আছে, হয়তো কিছু বলার নেই, হয়তো এমনি মানে কেমন আছো ভালো আছো সেটাও যদি বলার থাকে প্লিজ বলো, আমাদেরকে বলো, আমাদেরকে যদি বল দিতে ইচ্ছা না করে কষ্ট করে কোনো ব্যাপার না, লিখো না, নিজের প্রিয় মানুষকে বলো, কোনো বন্ধুকে বলো, এরকম কোনো মানুষ যদি জীবনে না থাকে তাহলে মেডিকেল হেল্প নাও, ভীষণভাবে নাও, কারণ বিশ্বাস করো যারা এই মেডিকেল হেল্প নেওয়াকে ভীষণ একটা ট্যাগ দিয়ে দেয়, কখনো পাগল, কখনো আরও নানান কথা বলে, তাদের কথায় কান দিও না, কারণ তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে বাঁচতে হবে, আর তুমি সেটা পারবেই।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: নীল দত্তর গানটা যখন শোনাচ্ছিলাম, মন গিয়েছে মনের ঘর, তখন পল্লবী আমাদের টেক্সট করেছে জলপাইগুড়ি থেকে। ও লিখেছে, কি সুন্দর এই গানটা, গানটার প্রত্যেকটা লিরিক্স কি সুন্দর, প্রথমবার এই গানটা শুনলাম, থ্যাংক ইউ শোনানোর জন্য।
2: শুধু পল্লবী না, অ্যাকচুয়ালি এই গানটা যখন চলেছে, এই গানটা অনেক ছোটোবেলা, মানে একদম

0: তখন ছোটই আর কি। এই গানটা চরলের স্কোর কি এটা?
1: না, এটা ক্রস কানেকশন,
0: ক্রস কানেকশন এর না। এবার গানটা এলাম যে দীপদা বেসেছে, আর এলাম যে মানে বহুদিন বাদে গানটা শুনলাম, মানে আমি জাস্ট মানে এত অ্যাপ্রিসিয়েট দীপদাকে আমি করি না জেনারেলি, তো মুখ দিয়ে বেরিয়ে গেছে বাহ,
1: খারাপ, এটা খুব খারাপ ছিল, এটা
0: আমার মুখ দিয়ে বেরিয়েছে বাহ, মানে গানটা সত্যি ভীষণ ক্লোজ আর ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়লাম আর কি।
1: কল্যাণী থেকে পারমিতা মেসেজ করেছে যে তোমরা কেমন আছো, আজকে বৃষ্টি হয়েছে, আমার কুকুরগুলো আজকে একটু শান্তি পেয়েছে, গরমে খুব কষ্ট পাচ্ছিল ওরা, আমি এবং আমার দিদি টেবিল ফ্যান কিনেছি, ওরা আমাদের বাড়ির বাইরে সিঁড়িতে শুয়ে থাকে, আর দুজন আছে মুনি আর মোমো, এরা দুজন ঘরের ভিতরে থাকে। আমার কাছে অনেক কুকুর আছে, আমি অনেককে রাস্তা থেকে তুলে এনে আমার বাড়িতে রেখেছি, প্রায় 250 ওপর বিড়াল পুষেছি, করোনার সময় আমার বহু বিড়াল মারা গেছে, সেই সময়টা কীভাবে কাটিয়ে উঠেছি আমি একমাত্র জানি। করোনার সময় যখন সব দোকান হস্টেল বন্ধ ছিল, আমরা প্রায় 20 কুকুরকে 3 করে দিনে খাওয়াতাম, এখনও যেখানেই যাই কুকুরগুলো আমাকে দেখলেই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে। আমরা 3 বোন 1 ভাই, আমি সব থেকে ছোট, আর আমার বাড়ির সবাই ওদের ভীষণ ভালোবাসে। এখন আমার বাড়িতে 3 বিড়াল আর 15 কুকুর রয়েছে।
0: বাহ,
1: পারমিতা মেসেজ করেছে কল্যাণী থেকে,
0: যারা কুকুর ভালোবাসে তাদেরকে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি, কুকুর নয় যে কোনো প্রাণী ভালোবাসে তাদেরকে আমরাও খুব ভালোবাসি, আর কুকুর হলে তার প্রতি আমার একটু বায়াসনেস কাজ করে, কারণ আমাদের বাড়িতেও যেহেতু একটা করে ছানা রয়েছে।
1: আর একটা লাইন ছিল যে মানে ডগ লাইকস মেন আর মেন লাইকস ডগ, একটা লাইন ছিল, মানে ওদের কথা এটা ছিল যে যে সমস্ত কুকুর মানে মানুষের কুকুরকে ভালো লাগে তারা গুড ম্যান হয়। এটা ম্যান ওমেন দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, যেহেতু একটা ওয়েব সিরিজের একটা লাইন ছিল, আমার পুরো লাইনটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু মোদ্দা বক্তব্য ছিল যে কুকুরের সবসময় ভালো মানুষ পছন্দ হয় আর ভালো মানুষের সবসময় কুকুর পছন্দ হয়। পরের মেসেজ মানুষ পাঠিয়েছে হাওড়া থেকে, লিখেছে যে আমি এবছর সায়েন্স নিয়ে পড়ে 85% PHS পাস করেছি, আমার একবার এক্সামটা বেশ অন্যরকম ছিল, তার কারণ এই এক্সামের পর আমার স্পাইনের একটা ভীষণ কঠিন সার্জারি হয়েছিল, আমার স্পাইনাল কর্ডটা অনেকটা ভেঙে গিয়েছিল, 7 ঘন্টা আমাকে ওটিতে কাটাতে হয়েছে, এখনও আমার স্পাইনে 2 রড আর 15 স্ক্রু আছে, তাও আজ আমি নর্মাল লাইফ লিড করছি। আমার ছোটোবেলায় আমি যোগাতে 5 ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং 1 ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি খুশি এই কারণে যে আমি ভবিষ্যতেও আবার কম্পিটিটিভ লেভেলে যোগা করতে পারবো জেনে। এটাই শুধু বলার ছিল যে জীবনে চ্যালেঞ্জেস আসবে, উঠা পড়া থাকবে, তার সামনে ভেঙে পড়বে না।
0: কি ইন্সপায়ারিং, মানে এই মুহূর্তে যারা যারা শুনছো তাদের অনেকের হয়তো মন ভালো নেই এবং ভাবছো যে কি হবে আর বেঁচে থেকে, এরকম মাথা হয়তো কাজ করছে বা করছে না, প্লিজ এই মানুষের মেসেজটা শোনো। ছেলেটা যোগা করতো, সেখানে বললো ন্যাশনাল লেভেল পুরস্কৃত হয়েছে, তারপর কোনো কারণে ইঞ্জুরি হয়েছে, সেখান থেকে 7 ঘন্টা ওটিতে থাকানোর পরে কাটানোর পরে ফিরে এসেছে এবং বলছে যে আমি আবার লড়বো, আমি আবার ন্যাশনাল লেভেলে খেলবো। দ্যাটস দ্য স্পিরিট, অল দ্য বেস্ট মানুষ, খুব ভালো হোক।
1: আজকে বহুদিন পর ফেরারি মন গানটা শুনলাম, একে তো বাইরের ওয়েদার আর তার মধ্যে এই গানটা শোনানোর জন্য ধন্যবাদ, বেহালা থেকে আকাশ লিখছি, একে তো গানটা ভীষণ মিষ্টি আর এই ঠান্ডা ঠান্ডা রাতে মনটাও যেন ভালো হয়ে গেল। পরের মাসে শুভজিৎ বেলঘড়িয়া থেকে লিখেছে যে প্রিয় চুপ কথা, আজ এমন কিছু বলবো যেটা মেসেজ করব বলে প্রস্তুত ছিলাম না বলার জন্য, কিন্তু মনে হলো এটা বলি। দেখো সত্যি কথা বলতে কি, আমরা প্রত্যেকে পলিটিক্যালি কারেক্ট হতে চাই, নিজেদের খারাপ বা প্রতিবন্ধকতাগুলো বলতে আমরা দ্বিধাবোধ করি, আমরা টু গুড সোল হতে চাই, সেখানে বিহুদি আজকে একজন আর যে হয়েও সব কিছু ভালো না বলে নিজের ব্যক্তিগত মনের খারাপ লাগাগুলো, নিজের বাবা মার কথা, পড়াশোনা, এভাবে এই সমস্ত অনিয়ারে বলার জন্য সাধুবাদ জানাচ্ছি একজন লিসনার হিসাবে। এটা বলার জন্য গাটস লাগে, হিউমিলিটি দরকার পড়ে, গ্রাউন্ডেড হওয়া ইজ আ রিয়ারিটি আজকের দুনিয়ায়। ধন্যবাদ বিহু, আজ আপনার থেকে অনেক কিছু শিখলাম। দীপ, বিহু, তোমার দুজনে ভীষণ ভালো থেকো। শুভজিৎ গড়িয়া থেকে,
0: থ্যাংক ইউ সো মাচ শুভজিৎ। গড়িয়া থেকে না বেলঘড়িয়া থেকে?
1: বেলঘড়িয়া।
0: বেলঘড়িয়া শুনলে আমার একটু ভালো লাগাটা বেশি হয় না, মেনশন করতে হয় আমাদের ঘরের লোক। থ্যাংক ইউ, না না থ্যাংক ইউ সো মাচ শুভদেব।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আজকে আমাদের লাস্ট মেসেজ চুপ কথার পাঠিয়েছে আমাদের ভাই শিবাশিস। লিখেছে, তোমাদের শুনতে শুনতে আজ আমার টানা 2 ঘন্টা পড়া হয়ে গেল। থ্যাংকস চুপ কথা, এইভাবেই আমাদের পাশে থেকে।

0: আমি এর আগেও এইভাবে পড়েছি, রেডিও শুনতে শুনতে আমার পড়তে ভীষণ ভালো লাগে। আমাকে সবাই বলে তুই পড়াশোনাও করিস, রেডিও শুনিস, আসলে তুই রেডিওই শুনিস, পড়াশোনা করিস না। কিন্তু বিশ্বাস করো, রেডিও না শুনলে আমার ঘুম পেয়ে যায়, পুরোটা পড়া হয় না। এবার তোমরাই বলো, আমি সত্যি পড়ি না? গুড নাইট আমাদের দুই দাদা এবং দিদিকে। এর চেয়ে ভালো এন্ডিং মেসেজ বোধ হয় আমাদের কাছে আর ছিল না শিবাশিসের মতন। সত্যি সত্যি রেডিও এমন একটা মাধ্যম যে মাধ্যমটা এখন হয়তো তার যে কৌলিন্য, তার যে তুমুল জনপ্রিয়তার ফেজ, সেটা হয়তো পেরিয়ে এসেছে। কিন্তু তাও রেডিও শুনতে শুনতে সব রকম কাজ করা যায়, রেডিও শুনতে শুনতে অনেক কিছু করা যায়। মায়েরা রেডিও শুনতে শুনতে রান্নাবান্নার কাজ করতেন, তোমার মতনই, শিবাশিসের মতন। আমরা যখন ছোটো ছিলাম রেডিও শুনতে শুনতে আমরাও অনেক কিছু করেছি, কখনো ম্যাথস, কখনো ড্রয়িং। এবং রেডিও ছিল সোর্স অফ নিউজ, সোর্স অফ এন্টারটেনমেন্ট, সোর্স অফ আরও অনেক কিছুর, মানে গল্প, আড্ডা, সব কিছু জমিয়ে। কালের নিয়ম মেনে হয়তো রেডিওর সেই তুমুল জনপ্রিয়তার ফেজটা এখন নেই, কিন্তু স্টিল এখনও যখন রাতের বেলায় ভীষণ যান্ত্রিক এবং ইন্টারনেট কেন্দ্রিক জিনিসগুলো আমাদের কাছে একঘেয়ে হয়ে ওঠে, তখন আমরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য রেডিও সেটটা টিউন করি। সেরকমই আমাদের অনেক বন্ধু অনেক সময় আমাদের সঙ্গে চুপ কথায় জুড়ে যায়, আমরা অনেক রকম গল্প করি, অনেক রকম কথা বলি, যে কথাগুলো সচরাচর আর যে সমস্ত পাঁচটা রেডিও স্টেশন আছে সেখানে এত রাতের বেলায় এত লাইভ, এত আনপ্লাগড, এত আনস্ক্রিপ্টেড শোজ হয় না বলে বলা হয় না। তাই ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সবাইকে যারা আজকে যারা যারা আমাদের মেসেজ করলো, থ্যাংক ইউ সো মাচ।
1: একদমই তাই। আর একটা কথা, মাস শেষ হচ্ছে একই সঙ্গে, কিন্তু চুপ কথা জানি তো শেষ হওয়ার নয়। নেক্সট মান্থে আবারও দেখা হবে চুপ কথায়, বিহু থাকবে, আশা করি দীপও থাকবে। তবে আপাতত এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও আর নিজের মনটার যত্ন নিও। গুড নাইট।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবো। আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল।

কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে গানটি শুনছিলাম সজন চলে সসুরাল ফিল্ম থেকে। এরপর কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে পরের গান সরফরোশ ফিল্ম থেকে।

107 FM रेनबो सुनछी आपके लिए हिंदी छायाचित्र गानेर अनुष्ठाने এই মুহূর্তে শুনব অভিজিৎ এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে পরের গান মাসুক ফিল্ম থেকে।

পরের গান ফুল আর কাঁটা ফুল থেকে, অ্যালিসা চিনা এবং উদিতা নারায়ণের কণ্ঠে। উদিত নারায়ণ এবং অ্যালিসা চিনা, ফুল আর কাঁটা।

आपके लिए हिंदी छायाचित्र गाने अनुष्ठान सुनछि 90s এর রোমান্টিক সং পরের গান রোজা ফিল্ম থেকে এসপি বালসুব্রমণিয়াম এবং চিত্রার কণ্ঠে

পরের গান সানু নিগমের কণ্ঠে মস্ত ফিল্ম থেকে শুনছেন আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান 107 FM।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে, আর ভোর চারটে মানেই প্রভাতি। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন প্রথমে শুনবেন খেয়াল রাগ রামকেলি, শিল্পী মালিনী মুখোপাধ্যায়।

রামকেলির আগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন মালিনী মুখোপাধ্যায়। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন তবলা লহরা শিল্পী পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, রূপক এবং তিন তালে আধারিত।

এতক্ষণ রূপক ও তিনতালে তবলা লহরা শুনলাম। শিল্পী ছিলেন পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 30শে মে, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে, 9903653992 এটাই আমাদের নাম্বার আপনাদের সঙ্গে যোগাযোগের। আজ আপনাদের শোনাবো একটি সুন্দর গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই মে মাসের 19 তারিখে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল। তার লেখার মধ্যে আমরা ফিরে ফিরে পাই বিভিন্ন মানুষকে, যারা দরিদ্রতম বা দারিদ্র্যসীমার নিচে বাস করেন, এমন কিছু মানুষের গল্প। এখানেও একটা খুব সুন্দর গল্প আজকে আপনাদের শোনাব, মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী। আমরা গতদিন শুনিয়েছিলাম নজরুল ইসলামের লেখা একটি গল্প শিল্পী, আজকে শোনাব ওই শিল্পীর আর এক সত্তার অন্য প্রকাশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে। তবে আজকের গান অবশ্যই নজরুলের রাখার কথা ভেবেছি, কারণ যেহেতু নজরুলের জন্মদিন আমরা পেরিয়ে এলাম সবে, প্রথমে ইন্দ্রাণী সেনের কণ্ঠে একটি গান, নজরুলের গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজকে শোনাবো আপনাদের গল্প, বলেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা শিল্পী গল্পটি।

সকালে দাওয়ায় বসে মদন সারা গায়ে শীতের রোদের সেঁক খাচ্ছিল। হঠাৎ তার পায়ে খিঁচ ধরল ভীষণভাবে। একেবারে সাত সাতটা দিন তাঁত না চালিয়ে হাতে পায়ে কোমরে পিঠে কেমন যেন আড়ষ্ট মতো বেতো ব্যথা ধরেছিল, তাতে আবার গাঁটে গাঁটে ঝিলিক মারা কামরানি। সুতো মেলে না, তাঁত চলে না, বিনা রোগে ব্যারাম ধরার মতো হদ্দ করে ফেলে। ঘন্টার পর ঘন্টা একটানা ধরা বাঁধা নরণচরণ তাঁত চালানোর কাজে। তার অভাবে শরীরটা মিয়ে

ঝিমিয়ে ব্যথিয়ে ওঠে দুদিনে, ঘুম আসে না, মনটা টনটন করে একেবারে উদাস করা কষ্টে, সব যেন ফুরিয়ে গেছে। যাত্রা শুনতে গিয়ে নিমাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাওয়ার পরে যেমন লাগে তেমনি ধারা কষ্ট, ঢের বেশি জোরালো আর অফুরন্ত। শরীর মনের ওসব উদ্বেগ সয়ে চুপচাপ থাকে মদন, যা সয় তা সইবে না কেন? সকালে উঠে মা গেছে বউকে সঙ্গে নিয়ে বাবুদের বাড়ি, বাড়ির মেয়েদের ধরবে, বাবুর ছোট মেয়ের বিয়ে উপলক্ষে দু একখানা ভালো মদনতাঁতির নাম করা বিশেষ রকম ভালো কাপড় বুনে দেবার ফরমাশ যদি আদায় করতে পারে, বাবুর বাড়ির বায়না পেলে সুতো অনায়াসে জোগাড় হয়ে যাবে বাবুদের কল্যাণে। বাড়িতে ছিল শুধু মদনের মাসি, তার আবার একটা হাত নুলো, শরীরটা পাকাটির মতো রোগা। মদনের হাউমাউ চিৎকার শুনে সে ছুটে এসে মদনের দু বছরের ছেলেটার কোলে নিয়ে, সঙ্গে আসে মাসির চার বছরের মেয়ে। মাসির কি ক্ষমতা আছে যে এক হাতে টেনে খিঁচ ধরা পা ঠিক করে দেয় মদনের। মাসিও চেঁচায়, মদনের চিৎকারে ভয় পেয়ে ছেলে মেয়ে দুটো আগেই গলা ফাটিয়ে কান্না জুড়েছিল। তখন রাস্তা থেকে ভুবন ঘোষাল এসে ব্যাপারটা বুঝে গোড়ালির কাছে মদনের পা ধরে কয়েকটা হ্যাঁচকা টান দিয়ে উরুতে জোরে থাপ্পড় মারে। যন্ত্রণাটা সামালের মধ্যে আসে মদনের, মুচড়ে মুচড়ে ভেঙে পড়ার বদলে বসে আসে পাটা। বাঁচালেন মোকে, মুখে সুস্থে সুস্থে মদন পায়ে হাত ঘষে, খড়ি ওঠা ফাটা পায়ে হাতের কড়া তালুর ঘষার শব্দ হয় শোষেরই মতো। ভুবন পরামর্শ দেয়, উঠে হাঁটো দুপা, সেরে যাবে। মদন কথা কয় না। এতক্ষণে আশেপাশের বাড়ির কয়েকজন মেয়ে পুরুষ ছুটে এসে হাজির হয়েছে হুল্লোড় শুনে, শুধু উদি আসেনি। প্রায় লাগাও কুঁড়েতে থেকেও কয়েকটা কলা গাছের মোটে ফারাক মদন আর উদির কুঁড়ের মধ্যে। ঘর থেকে সে তাঁতিপাড়ার মেয়ে পুরুষদের পিত্তি জ্বালানো মিষ্টি গলায় চেঁচাচ্ছে, কি হলো গো, বলি কি হলো? ভুবন রাস্তা থেকে উঠে এলেও এটা জানা কথাই যে উদির কুঁড়ে থেকেই সে ডোবা ঘুরে রাস্তা হয়ে এসেছে। উদি হয়তো তারা দিয়ে পাঠিয়েছে তাকে। সাত দিন তাঁত বন্ধ মদনের, বউটা তার নমাস পোয়াতি, না খেয়ে তার ঘরে পাছে কেউ মরে যায় উদির এই ভাবনা হয়েছে জানা গেছে কাল। কিছু চাল আর ডাল সে চুপি চুপি দিয়েছে কাল মদনের বউকে, চুপি চুপি শুধিয়েছে মদনের মতিগতির কথা। সবার মতো মজুরি নিয়ে সাধারণত কাপড় বুনতে মন হয়েছে কিনা মদনের। মদনের বউ কেঁদে উদিকে বলেছে, না এক গুয়েমি ওর কাটেনি। পাড়ায় যারা ছুটে এসেছিল ভুবনকে এখানে দেখে মুখের ভাব তাদের স্পষ্ট বদলে যায়। ইতিমধ্যে পিসি পিঁড়িয়ে এনে বসতে দিয়েছিল ভুবনকে। বারবার সবাই তাকায় মদন আর ভুবনের দিকে, দু চোখে স্পষ্ট জিজ্ঞাসা নিয়ে, সেও কি শেষে ভুবনের ব্যবস্থা মেনে নিল, রাজি হল প্রায় বেগার খাটা মজুরি নিয়ে সস্তা ধুতি শাড়ি গামছা বুনে দিতে? মদন অস্বস্তি বোধ করে, মুখের খোঁচা খোঁচা গোঁপদাড়ি মুছে ফেলে হাতের চেটোতে। সবার নিঃশব্দ জিজ্ঞাসার জবাবে যেন বুড়ো ভোলাকে শুনিয়ে মদন বলে, পায়ে খিঁচ ধরেছিল হঠাৎ, সে কি যন্ত্রণা বাপ, একদম যেন মৃত্যু যন্ত্রণা, মরি আর কি। উনি ছুটে এসে টেনে টুনে ঠিক করে দিলেন পাটা, বাঁচালেন মুখে। গগনতাঁতির বেটে মোটা বউ অদ্ভুত আওয়াজ করে বলে, আ কাছেই ছিলেন তা, এলেন ভালো, তাই তো বলি মোরা। তাঁত না চালিয়ে গাটা ঠিক নেই,

আরে তাঁত না চালিয়ে গাটা ঠিক নেই, তাড়াতাড়ি বলে মদন। গগনদাতির বউয়ের মুখকে তার বড় ভয়। বৃন্দাবন দাঁড়িয়েছিল পেছনে অপরাধীর মতো, তার কুঁড়েও মদনের ঘরের প্রায় লাগাও, উত্তরে একটা আম গাছের ওপাশে, যার দুপাশের ডালগাপালা দুজনের চালকে প্রায় ছুঁয়েছ।

0: বুড়ো ভোলার চেয়ে বৃন্দাবনের বয়স অনেক কম, কিন্তু শরীর তার অনেক বেশি চড়া জীর্ণ। একটি তার পুরনো জীর্ণ তাঁত, গামছা আর আঠাতি কাপড় শুধু বোনা যায়। তাতে সে আর বসে না, ক্ষমতা নেই। তার বড় ছেলে রসিক তাঁত চালায়। সুতোর অভাবে তাঁতিপাড়ার সমস্ত তাঁত বন্ধ। অভাব আতঙ্কে সমস্ত তাঁতিপাড়া থমথম করছে। শুধু তাঁত চলছে কেশবের আর বৃন্দাবনের। ভুবন অমায়িকভাবে বৃন্দাবনকে জিজ্ঞাসা করে, কখানা গামছা হয়েছে বৃন্দাবন? ভুবন এর কথায় বৃন্দাবন যেন চমকে ওঠে, এক পা পিছিয়ে যায়।
1: জানি না বাবু, মোর ছেলা বলতে পারে।
0: কেশবকে ভুবন বলে,
2: বোনা হলে পয়সা নিয়ে যাস।
0: পাকা মেরুদণ্ডটা একবার সোজা করবার চেষ্টা করে বৃন্দাবন। অসহায় করুণ দৃষ্টিতে সবার দিকে একবার তাকায়।
1: ছেলেকে শোধবেন বাবু, ওসব জানি না কিছু আমি।
0: পিছু ফিরে ধীরে ধীরে চলে যায় বৃন্দাবন। গগনের বউ বলে মুখ বাঁকিয়ে ঝাঁঝের সঙ্গে,
3: আমি কিছু জানি না, ওর ছেলা জানে, কত ঢং জানে বুড়ো।
0: বুড়ো ভোলা বলে,
1: থাম না বুনোর মা, অত কথায় কাজ কি, যন্ত্রণা গেছে না আছে মদন, মোরা তবে যাই।
0: কেশব গেলেই পয়সা পাবে, গামছা কাপড় বুনে দিলেই পয়সা মেলে। এসব কথা, এসব ইঙ্গিত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে তারা ভয় পায়। সব ঘরে রোজকার বন্ধ, উপোস। ভুবন বলে,
1: তোমার গায়ের তাঁতিরা জানো মদন বড় বোকা।
0: মদন নিজেও সাত পুরুষের তাঁতি। রাগের মাথায় সে নিজেই ব্যঙ্গ করে বলে,
3: সে কথা বলতে বাবু, তাঁতি জাতটাই তো বোকা।
0: ভুবন নিজের কথা বলে যায়,
1: সুতো কিনতে পারছিস না, পাবিও না কিছু কাল, তাঁত বসিয়ে রেখে নিজে বসে থেকে লাভ কি, মিহিরবাবু সুতো দিচ্ছেন বুনে দে, যা পাস তাই লাভ, তা নয় সুতো না কিনতে দিলে কাপড়ই বুনব না। একই কথা তোমার কথা নয় বুঝতে পারি, সস্তা কাপড় বুনবেই না তুমি, কিন্তু ওরা পোষায় না ওদের। সুতো কি সবাই কেনে না কিনতে পারে আপনি তো জানেন, বেশিরভাগ দাদন করজেই তাঁত চালায়, পর্তা রাখে, দিবারাত্রির তাঁত চালিয়ে মুখে রক্ত তুলে। আপনি তাও অর্ধেক করতে চান, পারবো কেন মোরা?
3: নইলে এদিকে যে পর্তা থাকে না বাপু, কি দরে সুতো কেনা জানো?
0: ভুবন আফসোসের শ্বাস ফেলে,
1: যাক সে আর কি করা যাবে,
3: কর্তাকে কত বলে তোমাদের জন্য সুতো বরাদ্দ করেছিলাম, তোমরা না মানলে আর উপায় কি? বুঝি তো সব, কিন্তু দিনকাল পড়েছে খারাপ, তাঁত রেখে কোনো মতে টিকে থাকা, নয়তো দুদিন বাদে তাঁত বেচতে হবে তোমাদের। ভালো সময় যখন আসবে, সুতো মিলবে আবার, তখন মনে পড়বে এই ভুবন ঘোষালের কথাই বলে রাখছি, দেখো মিলিয়ে, তখন আফসোস করবে, আমার কথা শুনলে তাঁতও বজায় থাকতো, নিজেরাও টিকতে। তাঁত বাধা দিয়ে বেচতে বলে মিহিরবাবুর হয়ে ভুবনই কিনবে, সেই ভরসাতেই হয়তো গ্যাঁট হয়ে বসে আছে লোকটা, কিন্তু সে পর্যন্ত কি করাবে? তার আগেই হয়তো ভুবনের কাছে সুতো নিয়ে বুনতে শুরু করবে তাঁতিরা। গল্পে এতখানি পড়ে একটা জিনিস বোঝা যাচ্ছে, তাঁতিপাড়ায় এখন দীর্ঘদিন কাজ বন্ধ। কোনো এক মিহিরবাবু সে সুতো দিতে চায় তাঁতিদের, এবং তার বিনিময়ে তাঁতিদের বিনা কম শ্রমে কম

গামছা কাপড় বুনিয়ে নিতে চায় এই ভুবন ঘোষাল, মেহেরবাবুর লোক। কিন্তু তাঁতিরা চায় নিজেরা সুতো তুলে নিজেদের মতো করে শাড়ি তৈরি করতে। আসলে কম দামি শাড়ি গামছা এগুলো তারা কিছুতেই তৈরি করতে চায় না। তারা চায় নিজেদের কাজের গুণমান বজায় রাখতে, নিজেদের নাম যশ সেগুলোকে যাতে উপেক্ষিত না হয়। দেখা যাক গল্পটা তারপর ধীরে ধীরে কোন দিকে এগোয়। মাসি এসে ঘুরঘুর করে আশপাশে, বামুনের ছেলে পায়ে হাত দিয়েছে মদনের, গড় হয়ে পায়ের ধুলো নিয়ে ভুবনকে যতক্ষণ সে প্রণাম না করছে মাসির মনে স্বস্তি নেই। মদনের বুঝি খেয়াল হয়নি, ভুলে গেছে। মদনের পা দুটো টান হয়ে ভুবনের পিঁড়ির দিকে এগিয়ে গেলে মাসির আর ধৈর্য থাকে না, মদনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রণামের কথাটা মনে করিয়ে দেয়। মদন একবারে কেঁচড়ে ওঠে, মেয়েটাকে ন্যায় না কোলে কেঁদে মরছে, মরে যা হেদা হতে যেখানে মরবি। ছেলে মেয়ে দুটোকে নিয়ে মাসি পালায়। মদনের এই মেজাজ চেনে মাসি, মেয়ে কাঁদছে বলে বকুনি মিছে ওটা ছুতো, ছেলে পিলে কানের কাছে চেঁচালে মানুষের অশান্তি কেন হবে মাসিও জানে না, মদনও বোঝে না। ছেলে মেয়ের কান্না মদনের কানে লাগে না, তাতে ঠকঠকি মেয়েদের বকাবকি ঝিঝির ডাকের মতো। মেজাজটা বিগড়েছে মদনের, না করুক প্রণাম সে বামুনের ছেলেকে, মদনের ওপর মাসিমার বিশ্বাস খাঁটি। রামায়ণ সে পড়তে পারে সুর করে, তাঁতের কাজে বাপের নাম সে বজায় রেখেছে, সেরা জিনিস তৈরির বায়না পায় মদন তাঁতি। মদনের মার সঙ্গে কচি বয়সে বাড়িতে এসে মাসি শুনেছিল বাবুদের বাপের আমলে বেনারসি বুনে দেবার বায়না পেয়েছিল মদনের বাপ। বিয়ের সময় জালের মতো ছিষ্টি ছাড়া শাড়ি বুনে পরতে দিয়ে তার সঙ্গে সে মশকরা করেছিল মদনের বাপ, সে কথা কোনোদিন ভুলবে না মাসি। আজ আকাল, বায়না আসে না, সুতো মেলে না, তাঁত চলে না, তবু মদন উঁচা কাপড় বুনবে না। ওর জন্যে কষ্ট হয় মাসির, ওর বাপের কথা ভেবে। মা বউ যেন কেমন ব্যবহার করে ওর সঙ্গে। মদনের বাপ যদি আজ বেঁচে থাকতো, মাসি ভাবে, বেঁচে থাকলে সাড়ে চার কুড়ির বেশি বয়স হতো তার। মাসি তা ভালো বোঝে না, শুধু শ্রীধরের চেয়ে সে বেশি বুড়ো হয়ে পড়তো ভাবতেই মনটা তার মুষড়ে যায়। শ্রীধর তাঁতির বেঁচে থাকার দুর্ভাগ্য দেখে সে নিজেই কামনা করে এবার বুড়োর যাওয়াই ভালো, না থাক মদনের বাপ, মদন তো আছে। মদনের মা বউ ফিরে আসে গুটি গুটি, পেটের ভারে মদনের বউ থপথপ করে পা ফেলে হাঁটে, হাত পাতার ফুলছে কদিন থেকেই। পরনের জীর্ণ পুরনো শাড়িখানা মদন নিজেই বুনে দিয়েছিল তাকে বিয়ের সময়, এখনো পাড়ের বৈচিত্র্য মিহি বুননের কোমল খাপি উচ্ছলতা সব মিলে এমন সুন্দর আছে কাপড়খানা যে অতি বিশ্রীভাবে পরলেও রুক্ষ জটাধার চুল চোকলা ওঠা ফাটা চামড়া এসব চিহ্ন না থাকলে বাবুদের বাড়ির মেয়ে মনে করা হয় তাকে। মদনের মা বিড়বিড় করে বকতে বকতে আসছিল লাঠি ধরে কুঁজো হয়ে ভুবনের সামনে। সে কিছু না বললেই মদন খুশি হতো, কিন্তু বুড়োর কি সে কিন্তু বুড়ির কি সে কাণ্ডজ্ঞান আছে, সামনে এসেই সে শুরু করে দেয়। মদন তাঁতির এওতি বশীকরণ বসন্ত শাড়ির বায়নার কথা শুনেই বাবুর বাড়ির মেয়েদের হাসি টিটকিরি দিয়ে তাদের বিদেয় করার কাহিনী। ওসব কাপড়ের আর চল আছে নাকি আর, দিদিমারা ঝিরা আর চাষার ঘরের মেয়েরা ওসব শাড়ি পরে। মদন তাঁতি, মদন তাঁতির কাপড়, বনগার শেয়াল রাজা মদন তাঁতি বলল, ওসব কথা বলল, পা গুটিয়ে সিধে হয়ে বসে বলল মদন, বেড়েছে বাবুরা, অতি বার হয়েছে বাবুদের, মরবে মরবে এবার।
দাওয়ায় উঠতে উঠতে টলে পড়ার উপক্রম করে মদনের বউ। খুঁটি ধরে সামলে নিয়ে ভেতরে চলে যায়। ভেতর থেকে তার উগ্র মন্তব্য আসে, এক পয়সার মুরদ নেই, গাব্য কথা। ভুবন সান্ত্বনা দিয়ে বলে, আরে মেয়েরা অমন বলে, ওদের কথায় কান দিতে নেই। তা বলে বাবুদের বাড়ির মেয়েরাও বলে, তার মা বউও বলে, উদিও বলে, কিন্তু সব মেয়েরা বলে না, এই তাঁতিপাড়ার অনেক মেয়েই বলে না। মদন তাঁতিকে সামনে খাড়া করিয়ে তারা বরং ঝগড়া করে ঘরের পুরুষদের সঙ্গে। মদনও তাঁত বোনে, তারাও তাঁত বোনে, পায়ের ধুলির যোগ্যী নয় তারা মদনের। এক আঙুল গোঁপদাড়ির মধ্যে ভাঙা দাঁতের হাসি জাগি মদন শোনায় ভুবনকে। একটা এঁড়ে তাঁতির তেজ আর নিষ্ঠায় একটু খটকাই যেন লাগে ভুবনের, একটু রাগ একটু হিংসার জ্বালাও যেন হয়। সম্প্রতি মিহিরবাবুর তাঁতের কারবারে জড়িয়ে পড়ার পর সে শুনেছিল, এ অঞ্চলের তাঁতিমহলে একটা কথা চলিত আছে, মদন যখন গামছা বুনবে। গোড়ায় কথাটার মানে ভালো বোঝেনি, পরে টের পেয়েছিল, সূর্য যখন পশ্চিমে উঠবে এর বদলে ওই কথাটাই দিককার তাঁতিরা ব্যবহার করে। সে জানে মদন যদি তার কাছ থেকে সুতো নিয়ে কাপড় বুনে দিতে রাজি হয় আজ, কাল তাঁতিপাড়ার বেশিরভাগ লোক ছুটে আসবে তার কাছে সুতোর জন্যে। বড় খামখেয়ালি একগুঁয়ে লোকটা, এই রাগে এই হাসে হাহুতাস করে, এই লম্বা চওড়া খম কথা কয় যেন রাজা মহারাজা। আসলে মেজাজটা তো আসল রাজা, আমি রাজা নই। সেই ঘটনার বা সেই কথার প্রতিফলন যেন দেখা যায় মদনের মধ্যে। আসলে মদন হচ্ছে একজন শিল্পী। উঠবার সময় ভুবনের মনে হয় ঘর থেকে যেন একটা ঘুঙানির আওয়াজ কানে এলো। তারপরই মদনের গলা, মদনের মাসির গলা, ও মদন দেখস বউ কেমন করছে রে। ভুবন গিয়ে ওদিকে পাঠিয়ে দেয় খবর নিতে, বেলা হয়েছে, তার বেরিয়ে পড়া দরকার, কাজ অনেক। কিন্তু মদনের খবর, ঘরের খবরটা না জেনে সে যেতে পারে না। তেমন একটা বিপদ ঘাড়ে চাপলে মদন হয়তো ভাঙতে পারে। উদির জন্য অপেক্ষা করতে করতে সে বিরক্ত হয়ে ওঠে, ও ছুরির বড় বাড়াবাড়ি আছে সব বিষয়ে, খবর আনতে গিয়ে হয়তো সেবাই করতে লেগেছে মদনের বউয়ের। কি হয়েছে মদনের বউয়ের, কি হতে পারে, গুরুতর কিছু যদি হয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কি হয়েছে মদনের বউয়ের, কি হতে পারে? গুরুতর যদি কিছু হয়, ভুবন ঘোষাল ভাবতে থাকে। উদি ফেরে অনেকক্ষণের পর। অনেকটা পথ হেঁটে মদনের বউয়ের শরীরটা কেমন যেন করছিল, একেবারে মূর্ছা গেছে। মনে হয়েছে বুঝি ওই পর্যন্তই থাকবে, কিন্তু পরে মনে হচ্ছে প্রসব ব্যথাটা উঠবে। প্রসব হতে গেলে মরবে মাগি এবার। একবেলা এক মুঠো ভাত খায় তো তিন বেলা উপোস, এমনি চলেছে দুমাস। গাল দিয়ে এলাম তাঁতিকে, মরণ হয় না। আখায় কাঠ খুঁজে নামানো হাঁড়িটা চাপিয়ে দেয়, বেটে আঁটো দেহটা পর্যন্ত তার পরিচয় দেয় দুর্জয় রাগের। বসাতে গিয়ে মাটির হাঁড়িটা যে ভাঙে না তাই আশ্চর্য। এখনো গেলে না যে যাব, আলিশ্যে লাগছে। ভাত খাবে, মোররাতা ভাত? উদি আবদার জানায়। ভুবন রেগে বলে, তোর কথা বড় বিচ্ছিরি। মদন দাওয়ায় এসে বসেছে, উঁকি মেরে দেখে ডোবা ঘুরে রাস্তা হয়ে ভুবন আবার এসেছে। সকালের পিঁড়িটা যেখানে পড়েছিল তাতেই চাঁকিয়ে বসে। কেমন আছে বউ? ব্যথা উঠেছে, রক্ত ভাঙছে বেশি। ব্যথা তেমন নয়, দুগ্গা বুড়িকে আনতে গেছে। মদনের শান্ত নিশ্চিত ভাব দেখে ভুবন রীতিমতো ভরকে যায়। একটা বিড়ি ধরিয়ে ভাবে, মদনকেও সে একটা বিড়ি দেয়। মদন বলে হঠাৎ, ভালো কিছু বোনান না, একটু দামি কিছু, সুতা নেই বুঝি? মনটা খুশি হয় ভুবনের, সামান্য আছে, কিন্তু বেনারসি ছাড়া তুমি কি কিছু বুনবে? বেনারসি, বেনারসি না বোনা যেন তারই অপরাধ, তারই অধঃপতন, এমনি আফসোসের সঙ্গে বলে মদন। বেনারসি জীবনে বুনিনি। এক ঘন্টার মধ্যেই সুতো এসে পড়ে, ভুবন লোক দিয়ে সুতো পৌঁছে দেয় মদনের ঘরে। সুতো দেখে কান্না আসে মদনের, এই সুতো দিয়ে তাকে ভালো কাপড়, দামি কাপড় বুনে দিতে হবে। এর চেয়ে কেশবের মতো গামছাই নয় সে বুনত? লোকে বলতো মদন তাঁতি গামছা বুনেছে দায়ে পড়ে, কিন্তু যা তা উঁচা কাপড় বুনেনি। সকালে পায়ে যেমন খিঁচ ধরেছিল, তেমনি ভাবে কি যেন টেনে ধরে তার বুকের মধ্যে। ট্যাকে গোজা দাদনের টাকা দুটো যেন ছেঁকা দিতে থাকে চামড়ায়, কিন্তু এদিকে হাত না চালিয়ে চালিয়ে সর্বাঙ্গে আড়ষ্ট মতো ব্যথা। পেটের খিদেটা মরে মরে চাকছে, আবার বউটাও গোঙাচ্ছে একটা না। কি করবে, কি করবে মদন তাঁতি? এখানে এসে এই গল্পটা একটা অদ্ভুত পাক খায়। সামনে অভাব, সারা গায়ে বেদনা তাঁত না চালানোর জন্য। এদিকে দাদন দেওয়া মহাজন কম দামি সুতো পাঠিয়ে কম দামি শাড়ি বুনিয়ে বাজার নষ্ট করতে চায়, কিন্তু মদন তাঁতির যে নাম যশ তার ভালো কাপড়ের জন্যে, এই সুতো দিয়ে সে ভালো কাপড় কি করে বুঝবে? তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব পাক খায়, কি করবে সে? দাদনের টাকা তার ট্যাঁকে যেন ছাঁকা দিচ্ছে।